আমার বন্ধুটি চট করে কিছু বলতে চাইল না। বেশ অনেকক্ষণ চাপাচাপির পর মৃদুস্বরে বলল, মেয়েটি আমেরিকা থেকে পিএইচডি করেছে, এখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আমি অবাকই হলাম, তাই নাকি? আগে বলিসনি তো, ওকে দেখেও তো কিছু বোঝা গেল না। যাই হোক, তোর সঙ্গে ওর সম্পর্কটা কি? সে বলল, তেমন কিছুই না, ছোটবেলায় মেয়েটার পড়া আটকে গেছিল, আমি একটু দেখাশোনা করেছি আর কি। মানে ওর বাবার তেমন সামর্থ্য ছিল না, তাই। তার মানে তুই ওকে পড়িয়েছিস? সে কোনো জবাব দিল না, সে তার আজব গাড়ি সামলানো নিয়ে ব্যস্ত আর গুনগুন করে গাইতে লাগলো বেসুরো গলায়। কিন্তু সাধু মানুষের গলায় বেসুরো গানও কখনো কখনো প্রার্থনার মতন শোনায়।

কথায় আছে, প্রতি মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। আমরা প্রত্যেকেই আসলে ঈশ্বরের সেবা করি যখন অন্য মানুষের পাশে আমরা দাঁড়াই, তার হাতটা ধরি। সে নিজক কথার কথা নয়, কাজেও তার প্রতিফলন ঘটে কখনো কখনো।

উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী লিখছেন, শ্রবণ সাথী সৌম্য সুপ্রভাত, কেবলই দিনগুনি কবে শুনতে পাব চিরন্তনী, গান গল্পের এ আসরে ভালো লাগে শাশ্বত বাণী। কসবা থেকে সৌভিক সরকার লিখছেন, চিরন্তনীর সুরে ভোরে জেগে ওঠে প্রাণ, কথার মাঝে খুঁজে পাই নতুন পথের গান, শুক্র থেকে রবিবার মন হয় আলোকিত, প্রেরণার সেই ছোঁয়ায় জীবন হয় সুরভিত। মোহাম্মদ আকবর মোল্লা লিখছেন, আজ আমি চিরন্তনী শুনব বলে আগে থেকেই রেডি হয়ে বসে আছি, কখন চিরন্তনী শুরু হয় তার অপেক্ষায়, ভালো গল্প শোনার আশায়। শুভ সকাল দাদাভাই, সাথে আছি নতুন গল্প গান অপেক্ষা করে, লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। তারপরের মেসেজটি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী, লিখছেন ভোর হলো দোর খোলো, আজ শুক্রবারের ভোর, সৌম্য ডাকছে সবাই, খোল আপন মনের দোর। পরের মেসেজটি উজ্জ্বলদা ইন্দ্রানীদির জন্য পাঠিয়েছেন প্রবাল শর্মা অধিকারী ছত্তিশগড় থেকে, লিখছেন প্রিয় উজ্জ্বল দাদা ভাই, সকলে সকাল

সকালের সকলকে সকালের শুভেচ্ছা। শুক্রবারের চিরন্তনী অনেকটা ওই সপ্তমীর সকালের মতোই লাগে। সামনে শনি রবি, আরও দুই দিন আরও আছে এই ভেবে আনন্দ লাগে। আপনার ও ইন্দ্রাণী দিদি ভাইয়ের পরিচালনায় চিরন্তনী অনুষ্ঠান এক অন্য উচ্চতায় আপনারা পৌঁছে দেন। আজকেও ভালো ভালো গান ও আপনার গল্পের আশায় থাকলাম। শিক্ষা আমাদের পাথেও, যা আমি অন্তত চিরন্তনী থেকে পাই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরম ঈশ্বরের কাছে এই প্রার্থনা। তারপরের মেসেজটি পাঠিয়েছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং। লিখছেন, সুপ্রভাত দাদা, অনুষ্ঠান বেদমন্ত্র ভালো লাগলো। কল্পনায় ভর করে এই প্রভাতে ঘুরে এলাম ডুয়ার্সে, দারুণ লাগছে। অরণ্য আর অরণ্যের সমাহার, মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি, প্রকৃতির এই রূপ লাবণ্য করেছে বাঁধন হারা মুক্ত মনা।

তাঁর পরের মেসেজটি জগৎপুর খানাকুল হুগলি থেকে পাঠিয়েছেন কালীকৃষ্ণ মান্না। লিখছেন, সুপ্রভাত প্রিয় চিরন্তনী, আজ চিরন্তনীতে মুখিয়ে আছি শুনতে সৌম্যর মুখে নানা শিক্ষামূলক গল্পকথা ও তার সঙ্গে শেষ বৈশাখে কবিগুরুর মন জোড়ানো সুরতান ও তার ভাষ্য। আচ্ছা, কাছাড়ি পাড়া থেকে লিখছেন শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত। 31শে বৈশাখের প্রত্যুষে চিরন্তনীর প্রতি জানাই সুস্বাগতম। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং সৌমদা, আজ শুক্রবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। আজ অনেকদিন পর পেলাম এই চিরন্তনীতে গল্প, আমাদের শিক্ষা দেয়, অনুপ্রেরণা যোগায়, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং চাপ কমায়। তাই এই অনুষ্ঠান খুব খুব ভালো লাগে, অপেক্ষায় আছি। আজ ডুয়ার্সের গল্প শুনছি, ডুয়ার্সের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অপূর্ব। সুপ্রভাত চিরন্তনীয় সৌম্যদা, এগিয়ে চলুন, সাথে আছি, গল্প ও গান খুব ভালো লাগছে। মেদিনীপুর থেকে লিখছেন ধীরেন পাল। সুপ্রভাত সৌম্য দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, খুব ভালো লাগছে আজকের গান, গল্প আর আপনার উপস্থাপনা। গল্পের শেষ অংশের জন্য অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন। মাধবী শীল হুগলি থেকে লিখছেন, প্রফুল্ল কুমার সিংহ শিলিগুড়ি থেকে লিখছেন, আজকের গান গল্প ভালো লাগলো। সুখেন্দু ঘোষ শান্তিনিকেতন থেকে লিখছেন, গল্পে মজেছি এতটাই, আমি ছেড়ে দিলাম ছেড়ে বাস, শেষে নিশ্চয় থাকবে চমক, এটাই আমার বিশ্বাস। কমলেন্দু দাস বাগাচতিন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, খুব ভালো লাগলো গল্প গান, ধন্যবাদ চিরন্তনী। সুপ্রভাত চিরন্তনী, অসাধারণ গল্প শুনি অল্প অল্প। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। তার পরের মেসেজটি কে পাঠিয়েছেন দেখা যাক। রাজবন্ধু শস্যনা থেকে লিখছেন, আজকেও আমি চিরন্তনী শুনছি এবং ভালো লাগছে। বৈশাখের শেষ শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, সবাইকে জানাই প্রভাতী শুভেচ্ছা। সৌম্যভাই, গানের ডালিয়ার মিষ্টি গল্পের নান্দনিক উপস্থাপনা খুব ভালো হচ্ছে। আজ ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চিরন্তনীর আসরে অবশ্যই আসুন শুক্র শনি আর রবির ভোরে। শুভ সকাল চিরন্তনী, আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, ভোর থেকেই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি, গানে গল্পে সুন্দরভাবে মনটা ভরে যায়। সকল শ্রোতাদের এই শুভ সকালে, সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের সকলকেই ভালোবাসা জানাই। পরিতোষ বন্দ্যোপাধ্যায় লিখছেন সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে,

আসলে এভাবেই বেঁধে বেঁধে থাকতে ভালো লাগে, ইচ্ছে করে এভাবেই থাকি। আপনাদের জন্য আরেকটা গান শেষ বেলায় উপহার দিতে বড্ড ইচ্ছে করছে, শিল্পী অর্ঘ্য সেন।

চিরন্তনীয় আসরে এই কারণেই বারবার ফিরে ফিরে আসা, আপনাদের ভালো লাগা আমাদের মন ভরিয়ে দেয়। আর তাই এভাবেই আবারও কখনো কোনো না কোনো দিন ঠিক ফিরে আসব গল্প আর গানের ডালি সাজিয়ে। আপাতত বিদায় নেওয়ার সময়, এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের শ্রবণ সঙ্গী, আমি সৌম্য। এখন শুনবেন বন্দে মাতরম, শিল্পী পণ্ডিত চন্দ্রকান্ত বাজপেয়ী।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আজ 15ই মে বৈশাখের এই স্নিগ্ধ সকালে আপনাদের প্রিয় ভোরাইতে আমি দেবারতী। আর আজ এই বিশেষ সকালে সকলকে জানাই সুপ্রভাত। এই শুক্রবার সকালটা এলেই মনে হয় যেন একটু ছুটি ছুটি উত্তেজনা চলে আসে, তাই না? হ্যাঁ, আমি জানি কোনোভাবেই আজকে রবিবার নয় বা শনিবার নয়, তাও এই যে একটা সপ্তাহ শেষ হবে, একটা সারা সপ্তাহের যে ব্যস্ততা, সেই ব্যস্ততাটা যে শেষ হবে সেইটার একটা শুরু হয়ে যায়, সেই যে উদ্দীপনা, সেই যে উত্তেজনাটা শুরু হয়ে যায় শুক্রবার সকাল থেকেই। মনে হয় যে এই শুক্রবারটা শেষ হলেই হয়তো আমার এই উইকেন্ডটা শুরু হবে। আর আজ এই সকালে ভোরাইতে আমরা পালন করব আন্তর্জাতিক পরিবার দিবস। আজ ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, আন্তর্জাতিক পরিবার দিবস। এবং এই যে পরিবার, এই শব্দটা না, চারটে অক্ষরের এই শব্দ ছোট মনে হলেও গোটা পৃথিবী বহু মানুষের কাছে। আমরা সারা বছর নিজেদের ক্যারিয়ার, নিজেদের ব্যস্ততা, আমাদের যে লক্ষ্য পূরণের দৌড় থাকে এতটাই তার মধ্যে মুশকিল হয়ে থাকি যে ঠিক কার জন্য এই দৌড়, কি জন্য, সেটাই আমরা মাঝে মাঝে ভুলে যাই। দিন শেষে আমরা যে ঠিকানায় ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলি তারই নাম তো পরিবার। যেখানে আপনি যেমন, ঠিক সেভাবেই আপনাকে গ্রহণ করা হয়, কোনো মেকি মুখোশ পড়তে হয় না। তাই আজ ভোরাইতে আমরা পালন করব, আমরা উদযাপন করব ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, আন্তর্জাতিক পরিবার দিবস। তাই আজকের ভোরাই সেজে উঠছে সুখী পরিবার নিয়ে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না। সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, দ্যাট ইজ 9903653992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata airfmrainbowkolkata@gmail.com। মে মাসের বিষয় আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে।
2: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছি আমি দেবারতী। আজ ভোরাইয়ে আমরা উদযাপন করছি, আনন্দের সাথে উদযাপন করছি ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, আন্তর্জাতিক পরিবার দিবস। আর তাই আজ ভোরাই সাজিয়ে তুলেছি সুখী পরিবার নিয়ে। আচ্ছা, এই যে সুখী পরিবারের কথা বলছি এই মুহূর্তে, সুখী পরিবার হতে গেলে কি অনেক ঐশ্বর্যের, অনেক টাকা পয়সার দরকার পড়ে? আমার তো মনে হয় না। আমার মনে হয় সুখ আসলে লুকিয়ে থাকে খুব তুচ্ছ কিছু মুহূর্তের মধ্যে। যেমন ধরুন, বৃষ্টির দুপুরে সবাই মিলে বসে খিচুড়ি খাওয়া, সেই খিচুড়ির স্বাদই পাল্টে যায়। সেই খিচুড়ি যদি একটু নুনও কম হয়, মনে হয় যেন সবচেয়ে সেরা খিচুড়ি খাচ্ছি। বা রাত্রে লোডশেডিং হলে মোমবাতি জ্বালিয়ে সেই পুরনো দিনের ভূতের গল্প বলা, বাড়ির বড়লা এত এত মজা পায় ছোটদের ভয় পাওয়াতে, বিশেষত দাদা দিদিরা, বা যদি জেঠু বা দাদুরা একটু মজার হয় তো তারা তো ভয় পাওয়াবেই। লোডশেডিং, মোমবাতি জ্বলছে এবং গোল

করে বাচ্চারা মাঝে মাঝে বুড়োরাও বসে যায় এবং চলে সেই ভূতের গল্পের আসর। মাঝে মাঝে আলো চলে এলে রেশটা কেটে যায়, তবে ভয়ের রেশ কাটে না। সত্যি এই মুহূর্তগুলো যেন সবচেয়ে দামি। এখানে একে অপরের চোখের ভাষা বোঝা যায়। সেই পরিবারই তো সবচেয়ে ধনী, তাই না? সবাই একসাথে থাকে, সবাই একে অপরের মনের কথা শোনার জন্য সময় পায়, সবাই একসাথে বাঁচার অঙ্গীকার নেয়। এই কথাগুলো শুনতে শুনতে নিজের সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ছে না, যখন রাত্রে লোডশেডিংয়ের সময় গল্প শোনা হতো বা একসঙ্গে মুড়ি মেখে বসে গল্প করা হতো, বা একসাথে সবাই মিলে ঘুরতে যাওয়া, কিছুই না শুধু বৃষ্টি হয়েছে বলে খিচুড়ি পিকনিক করা ঘরের মধ্যেই। জানি এটাই হয়তো আজকের ভোরাইয়ের সার্থকতা হবে। তবে এই যে আন্তর্জাতিক পরিবার দিবস, এটা কেন উদযাপন করা হয়? না, এক্ষুনি বলবো না, বলবো একটা সুন্দর গানের পর। লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে আর এই গানটা কোথাও একটা বারবার মনে করিয়ে দেয়, পরিবারের প্রত্যেকটা মানুষ আমরা সত্যি খুব কাছাকাছি থাকতে চাই।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আজ ভোরাই সুখী পরিবার, আর সঙ্গে রয়েছি আমি দেবারতী। আচ্ছা, আজ এই যে পরিবার নিয়ে কথা হচ্ছে, এত কথা বলছি, কিন্তু কেন এই যে আন্তর্জাতিক পরিবার দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, এই দিনটা কেন সেলিব্রেট করা হয় বা কবে থেকে শুরু হলো? আসলে গল্পটা খুব বেশি পুরনো নয়। 80-এর দশকের দিকে রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস অনুভব করলো যে বিশ্বজুড়ে বদলে যাওয়া সামাজিক আর অর্থনৈতিক পরিস্থিতির চাপে আমাদের যে চিরাচরিত পারিবারিক কাঠামোটা চিরকাল আমরা দেখে এসেছি, কোথাও একটা যেন টলমল করছিল, সেটা টালমাটাল হয়ে যাচ্ছিল, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তার প্রভাব পড়ছে সমাজের উপর। কিন্তু এই ভাবনাটাই কোথাও একটা ভাবিয়েছে। ঠিক এই ভাবনা থেকেই 1993 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় একটা প্রস্তাব পাশ করা হয় এবং 1994 সাল থেকে প্রত্যেক বছর 15ই মে দিনটাকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করা শুরু করা হয়। কিন্তু প্রশ্ন উঠতেই পারে যে কেন এই উদযাপন? এর উদ্দেশ্য কি কেবল ফটো সেশন বা সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া? না, কিন্তু এটা কিন্তু নয়। শুধু এর আসল কারণ বিশ্ববাসীকে মনে করিয়ে দেওয়া যে একটা সুস্থ সমাজ বা শক্তিশালী দেশ গড়ার মূল ভিত্তি একটা সুসংগত, একটা সুস্থ পরিবার। পরিবারের সদস্যদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ বৈষম্য দূর করা এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করাই এই দিনটার প্রধান লক্ষ্য। প্রত্যেক বছর এই দিনটার একটা বিশেষ থিম থাকে। আমাদের জীবনে কিন্তু অনেক বন্ধু আসে, অনেক বন্ধু হারিয়েও যায়, কিন্তু পরিবার সেই ধ্রুব তারার মতো যা মৃত্যু আমাদের পথ দেখায়। তাই ইতিহাসের পাতা উল্টে এই দিনটার গুরুত্ব বোঝাটা আমাদের সবার জন্যই বড্ড জরুরি।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না? সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata airfmrainbowkolkata@gmail.com। মে মাসের বিষয় আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
3: আমরা সবাই এখন এক ছাদের নিচেই থাকি, কিন্তু আমাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে বেশ বিগত কিছু বছর ধরে। এই দেয়ালটার নাম হলো ডিজিটাল স্ক্রিন। ডাইনিং টেবিলে আমরা সবাই একসাথে খেতে বসেছি, কিন্তু একটা হাত ওই ফোনের উপরে, আর আমরা কি করছি? বিদেশের বন্ধুর পোস্টে লাইক দিচ্ছি, কে কি করলো, কে কোথায় খেতে গেল, সেগুলোতে লাইক দিচ্ছি, সেগুলোতে কমেন্ট করছি। কিন্তু পাশে বসে থাকা মাটা যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেটা হয়তো খেয়ালই করছি না। সত্যি অদ্ভুত না?

আমাদের মধ্যে হয়তো শারীরিক দূরত্বটা কমে গেছে, আমরা হয়তো পাশাপাশি বসে আছি, বাবা মা, আপনি, আপনার পরিবারের বাকি সদস্যরা, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছে না। খাওয়ার টেবিলে একসঙ্গে বসা হয় মাঝে মাঝে কিন্তু এই গল্পটা করার জন্য। দিনের শেষে সারা দিনের ক্লান্তি, সারাদিনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প ভাগ করার জন্য। হ্যাঁ, অনেক সময় বলা হয় যে খেতে খেতে কথা বলতে নেই, তবে তার ফাঁকেও একে অপরের মধ্যে এত কথা জমে থাকে, সেটা মনে হয় ওই ডাইনিং টেবিলেই, খাবার টেবিলেই সবাই একে অপরের সঙ্গে ভাগ করে নেয়। দিনের শেষে একে অপরের মুখটা একটু দেখে ভালো করে, কারোর মুখে ক্লান্তির ছাপ তো কারোর মুখে অনেকখানি আনন্দ। সেই আনন্দটা যদি ভাগ করে নেওয়া যায়, ক্লান্তির ছাপটা কোথাও একটা মলিন হয়ে যেতে পারে। আচ্ছা, আজকের এই বিশেষ দিনে, অর্থাৎ এই যে আজকে আন্তর্জাতিক পরিবার দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, আজকের এই বিশেষ দিনে আমরা একটা ছোট্ট শপথ কি নিতে পারি না যে অন্তত একটা বেলা, প্রতিদিন অন্তত একটা বেলা আমরা ফোনটা সরিয়ে রেখে দেব এবং একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলবো। বিশ্বাস করুন, নোটিফিকেশনের চেয়ে প্রিয়জনের গলার স্বর অনেক অনেক বেশি মিষ্টি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতে। আজকের এই বিশেষ দিনে, আজকে আন্তর্জাতিক পরিবার দিবসে, ভোরার সাজিয়ে তুলেছি সুখী পরিবার নিয়ে। একটা সুখী পরিবারের স্তম্ভ কারা জানেন? বাড়ির বড়রা, মা বাবা বা দাদু দিদিমা, ঠাকুরদা ঠাকুমা। আমরা হয়তো আধুনিক শিক্ষায় অনেক বড় হয়ে গেছি, পৃথিবী ঘুরেছি, কিন্তু আমাদের ভিতটা আসলে তো ওনারাই তৈরি করে দিয়েছেন। ছোটবেলায় আমাদের গোটা জগৎটা ওনাদের তৈরি করে দেওয়া। আমরা কি পড়ব, আমরা কি খাবো, আমাদের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে যত্ন করে সাজিয়ে তুলেছেন বাড়ির এই বড়রাই। একটু বড় হয়েছি যখন, আমাদের পথটাকে আরো মসৃণ করে দিয়েছেন। নিজেরা যতই কষ্ট পান, নিজেরা যতই না খেয়ে থাকুন, না পেয়ে থাকুন, আমাদের খাওয়ায়, আমাদের পাওয়ায় কোনো দিন কোনো অবহেলা করেননি, বুঝতে দেননি যে পরিবারে কোথায় কি সমস্যা চলছে। আমাদের জগৎটা অদ্ভুত একটা কম্বলে মুড়ে রেখেছেন, যে কম্বলটা আমাদেরকে এই আশা জাগায় যে এই মানুষগুলো আছে, আমি ভালো আছি, আমি সবচেয়ে সেফ আছি। কিন্তু এখন সময়ের অভাবে, অনেক সময় বাড়ির এই বড়দের একাকিত্ব আমরা বুঝতেই পারি না। মা হয়তো আজও আপনার সেই ছোটবেলার প্রিয় পথটা রেঁধে বসে থাকেন, আপনি কখন ফিরবেন সেই আশায়। আজ বাড়ি ফিরে ওনার একটু সময় ভাগ করে নিন, একটু সময় দিন ওনাদের, হাতটা ধরে কিছুক্ষণ গল্প করুন। শরীরের সেই উষ্ণতা হয়তো সারা জীবন মনে থেকে যাবে। দেখবেন ওনাদের মুখে যে চিলতে হাসিটা ফুটছে, তার চেয়ে বড় কোনো সার্থকতা সত্যি এই পৃথিবীতে নেই।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata airfmrainbowkolkata@gmail.com। মে মাসের বিষয় আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
3: পরিবার মানেই তো একটু খুনসুটি, একটু অভিমান। যে বাড়িতে যত বেশি ভালোবাসা সেখানে ঠোকাঠুকিও তত বেশি হয়। ভাই বোনেদের মধ্যে রিমোট নিয়ে লড়াই, বাবার কোনো একটা কড়া শাসনের উপর রাগ করে হয়তো আমরা অনেকদিন কথাই বলি না। মাঝে মাঝে এই মুহূর্তগুলো মনে হয় যে দূর, কথা বলবো না, রাগ হয়েছে আমার, কেন বলবে এরকমভাবে, কেন করবে আমার সঙ্গে এরকম। এইভাবে আমরা দিনের পর দিন কথা বলি না। সময়টা একসময় এতটাই বেড়ে যায়, ভুলেও যাই যে কতটা মুহূর্ত আমরা হারিয়ে ফেলেছি একে অপরের জীবন থেকে। আচ্ছা, আজকের এই বিশেষ দিনে সেসব রাগ ধুয়ে ফেলা যায় না? একটা ছোট্ট সরি বা একটু জড়িয়ে ধরা সব দূরত্ব ঘুচিয়ে দিতে পারে। যদি বাড়ির থেকে অনেক দূরে থাকেন তাহলে একটা ফোন, কি করেছে, কি খেয়েছে, দিনটা কেমন কাটছে একটু কথা বলা, নিজের দিনটা ভাগ করে নেওয়া। বিশ্বাস করুন, দিন শেষে পরিবার ছাড়া আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো নিঃস্বার্থ মানুষ সত্যি আর কেউ নেই। আজই সে ফোনটা করুন বা সেই মানুষটার ঘরে গিয়ে কথা বলুন যার সাথে মান অভিমান জমে আছে। আসলে সম্পর্ক ভেঙে যাওয়া কখনোই কোনো সমাধান নয়, সম্পর্কে দূরত্ব বাড়িয়ে দেওয়া না একদমই সমাধান নয়, বরং একটা ছোট্ট সরি বা একটু সামান্য মাথা নিচু করলে খুব ক্ষতি হয় না, খুব অসম্মান হয় না। বরং যদি একটা সরিতে বা একটু কথা

কথা বললে নিজে থেকে গিয়ে গিয়ে সম্পর্কটা ঠিক থাকে, তাহলে সম্পর্ককে ভালোবাসা হয়, সে মানুষটাকে ভালোবাসা হয়। মোটেই আপনি নিজে ছোট হবেন না।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM Rainbow তে। ভোরাই ভোরাই 107 FM Rainbow তে
1: আর ভোরাই সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজ আন্তর্জাতিক পরিবার দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, এবং তাই আজ ভোরাই সাজিয়ে তুলেছি সুখী পরিবার নিয়ে। আমাদের পরিবারের ভবিষ্যৎ বাড়ির ছোট্ট সদস্যগুলো, ওদের সেই নিষ্পাপ হাসি আর হাজারো অদ্ভুত প্রশ্নই কিন্তু একটা বাড়ির প্রাণ। সুখী পরিবার কিন্তু শুধু বড়দের নিয়ে তৈরি হয় না, বরং ছোটদের একটা সুস্থ পরিবেশ দেওয়ার নামও সুখী পরিবার। ওদের দামি খেলনা দেওয়ার চেয়েও বেশি জরুরি হলো সময় দেওয়া এবং মূল্যবোধ শেখানো। ছোটদের সাথে মাটিতে বসে খেললে বা ওদের কোনো কাল্পনিক গল্প শোনালে, ওদের থেকে কোনো কাল্পনিক গল্প শুনলে আপনিও কিন্তু নিজের শৈশবে ফিরে যেতে পারেন। এখন একটা বড় সমস্যা হলো, এই ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা খুব ছোট্ট ছোট্ট কারণে ছোটদের হাতে ফোন দিয়ে দিই। খেতে চাইছে না, হাতে ফোন ধরিয়ে দিলাম, রিল দেখছে। বাচ্চা

বড্ড ডিস্টার্ব করছে, বড্ড কথা বলছে, আমাকে কাজ করতে দিচ্ছে না, হাতে ফোন ধরিয়ে দিলেন। সেই বাচ্চাই যখন কয়েক বছর পর ফোন ছাড়া খায় না, ফোন ছাড়া তার আর কিছু নেই, পড়তে বসতে চায় না কারণ ফোন দেখবে, গেম খেলবে, রিল দেখবে, তখন আমরা বলি কি যে করব, খালি ফোন দেখে। ফোনটা হাতে তুলে দিল কে? মাঝে মাঝে বলা হয় যে ছোটদের কয়েক বছর নুন বা চিনির স্বাদ দেওয়ার দরকার পড়ে না, এক দু বছর, তাদের শারীরিক কারণেই, তারা যাতে ভালো থাকে শারীরিকভাবে। তাদের যদি নুন না খাওয়াই, তাদের যদি চিনি না খাওয়াই, তারা না নুনের স্বাদ বা চিনির স্বাদ বোঝে না। একইভাবে ফোনটা হাতে না দিলে এই ফোনটা কি হয়, এই ফোনটা ব্যবহার করলে কি হয়, ওরা জানতেই পারবে না, কিছুই না। জীবনের প্রায়োরিটি সেট করা, বাড়ির যে ছোট সদস্য তারা যখন জীবনে আসে তাদেরকে সময় দেওয়াটা খুব দরকার। অনেক ছোট ছোট খেলা থাকে, তাদের সঙ্গে সময় কাটানো, গল্প করা, একটু বল নিয়ে খেলা, তাদের স্কুলে কি হলো সেই গল্প শোনা, বা খেতে খেতে যাতে তাড়াতাড়ি খেয়ে নেয় হাতে ফোনটা না দিয়ে গল্প করতে করতে খাওয়ানো, বিভিন্নভাবে খাওয়ানো, এগুলো কিন্তু সম্ভব। এগুলো আমরা দেখে এসেছি আমার ছোটবেলায়, আপনার ছোটবেলায় ফোন ছিল না, আমরা কিভাবে বড় হলাম। আমার মনে হয় আজকের জেনারেশনের বাবা মাদের সত্যি সত্যি খুব ভাবা দরকার, কারণ শিশুদের মেন্টাল গ্রোথটাই হয় কিন্তু প্রথম কিছু বছরে, যেই আমরা হাতে ফোন দিয়ে দিই গ্রোথটা না কোথাও একটা থেমে যায়, তাই একটু ভাবা দরকার। আজ আপনার বাড়ির সেই ছোট্ট সদস্যর সাথে অন্তত 15 মিনিট খুলে খেলা করুন, মনটা দেখবেন হালকা হয়ে যাচ্ছে, মন খুলে খেলা করুন। এবং এই যে সারা দিনের যে ক্লান্তি, মাঝে মাঝে হয়তো আজকে বস খুব বাজে ব্যবহার করেছে, একটা মুডটা একদম ভালো নেই, খারাপ হয়ে আছে, তারপরেও বলবো একটু যদি ওদের সঙ্গে সময় কাটান মনটা ভালো হয়ে যাবে, একটু ভেবে দেখুন তো। ভালোবাসা দিয়ে, আদর দিয়ে একটা নতুন জেনারেশনকে আপনিও তৈরি করতে পারেন কিনা, একটা সুস্থ পরিবার দিতে পারেন কিনা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই।
1: আচ্ছা, এই যে সুখী পরিবার, এই সুখী পরিবার মানে কি শুধুমাত্র হৈহুল্লোড় করা? না, সুখী পরিবার মানে সেই ভরসা যেখানে আপনি চুপ করে থাকলেও পাশের মানুষটা আপনার মনের অস্থিরতা বুঝে নিতে পারে, যেখানে আপনি ব্যর্থ হয়ে ফিরলে কেউ আপনাকে জাজ করবে না, বরং বলবে আমি আছি তো। এটা আমি দেখেছি আমার পরিবারে, আমার মাকে। সারাদিনের পর হয়তো মুডটা একটু অফ কিছু একটা কারণে, সেটা কাজের ক্ষেত্রে, বন্ধুদের সঙ্গে ঝগড়া হোক, ঠিক বুঝতে পারে এবং বুঝে ঠিক বলবে যে কী হয়েছে আজকে, বল না আমাকে কী হয়েছে। হয়তো ভাগ করে নিতে পারি না, কিন্তু বুঝতে পারি যে সত্যি মানুষটা বোঝে, শুধুমাত্র জন্ম দিয়েছে বলে না, মানুষটা বুঝতে চায় বলে। এটাই মনে হয় পরিবার, এটাই মনে হয় মা বাবা বা পরিবারের বাকি মানুষগুলো। পরিবারই আমাদের সেই স্পেসটা দেয়, সেই সেফ স্পেসটা দেয়, নিরাপদ আশ্রয়টা দেয়। আজকের এই যান্ত্রিক দুনিয়ায় আপনার পরিবারই আপনার মানসিক শান্তির সবচেয়ে বড় থেরাপি, এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। আমি এই জন্যই সবচেয়ে বেশি ভালোবাসি নিজের বাড়িতে থাকতে, কারণ জানি মানুষগুলো সারাক্ষণ ভালোবাসায় ঘিরে রেখেছে। ঝগড়া কি হয় না, কেন হবে না, কিন্তু তারপরেও এত ভালোবাসা আছে শেষই হয় না। সময় একদম শেষে, স্টুডিও ক্লকে এখন 6:56 হয়ে 13 সেকেন্ড। একটাই কথা বলবো, আজকে আন্তর্জাতিক পরিবার দিবস আমরা পালন করলাম, সুখী পরিবার নিয়ে গল্প করলাম ভোরাইতে। আজকে দিনটা না শুধু ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ রাখবেন না, মনের গভীরে লালন করুন। বাড়ির বড়দের আশীর্বাদ নেবেন এবং ছোটদের দেবেন অঢেল স্নেহ। অফিস বা কাজ আমাদের সাময়িক সাফল্য দিতে পারে, কিন্তু দিন শেষে একটা সুখী পরিবারই আপনাকে আমাকে চিরস্থায়ী তৃপ্তি দেবে। আজ ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিস, অর্থাৎ আন্তর্জাতিক পরিবার দিবস পালন করলাম সুখী পরিবার নিয়ে। সঙ্গে ছিলাম আমি দেবারতী, না কোথাও যাচ্ছি না, আমি একটু সাময়িকভাবে একটা ছোট্ট গান, আর সেই গানের পরেই শুরু করব 7:02 থেকে নমস্কার কলকাতা। আমি থাকছি দেবারতীর সঙ্গে, আপনি কিন্তু কোথাও যাবেন না। এখন শুভমিতার কণ্ঠে একটা খুব সুন্দর গান রেখে গেলাম।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রথমেই তিনি যাবেন সংযুক্ত আরব আমিরাতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপুর্তিতে বেশ কয়েকটি মহাকাশ প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ এবং পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে নিয়ে গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ঘটনাস্থল ঘুরে দেখেছে। কেন্দ্রীয় গোয়েন্দারা প্রথমে 1211 নম্বর রেলগেট লাগোয়া এলাকায় যান। ওই জায়গা থেকে খুনে ব্যবহৃত মোটরবাইকটি উদ্ধার হয়। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। আজ তাকে আদালতে তোলা হবে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল সোনা জিতেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে তিনি হারিয়ে দেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগা এনগোকে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবল ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: স্টুডিও ক্লকে এখন 7:02 হয়ে 34 সেকেন্ড। আর দেবারতির সঙ্গে
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সুপ্রভাত, গুড মর্নিং। আর একটা সকাল যখন শুরু হয় অনেক অনেকখানি এনার্জি নিয়ে, তখন মনে হয় যে সকালটা হয়তো আরও আরও অনেক বেশি এনার্জি দেবে সারা দিনের জন্য। সত্যি একটা সকাল যেভাবে শুরু হবে গোটা দিনটা হয়তো সেভাবেই কেটে যায়। সারাদিনে হয়তো একটু খারাপ কিছু ঘটলেও মনে হয় যে না, আমি আজকে দিনটাকে ঠিক সুন্দর করে সাজিয়ে তুলব। আর আর সকালটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য নমস্কার কলকাতায় এখন রয়েছি দেবারতী। এই যে সকালে সকাল আমরা একদম জাগার গান দিয়ে শুরু করলাম, তার একটাই কারণ যে এখন তো জাগিয়ে তুলতেই হবে। স্টুডিও ক্লক এখন 7:07, মানে সময় বলছে যে জাগার সময় এসে গেছে। আর যখন জাগার সময় এসে গেছে তখন গানে গানে জাগলে তখন মনে হয় যে উফ, মনে হলো যেন বাইরে কোকিলটা ডাকছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো সত্যি করে ডাকছে না, তবে এই যে গানের কোকিল ডেকে উঠলো তাহলে সকালটা আরও সুন্দরভাবে শুরু হয়। আর নমস্কার কলকাতা মানেই কিন্তু অনেক কিছু রয়েছে, ট্রাফিকের আপডেট হোক বা দিনটা কেমন যাবে। চট করে একটু ছোট করে একটু একটা রেসিপি শেয়ার করতেই পারি, যে রেসিপিটা আজকে তুমি করে নিতে পারো তোমার রান্নাঘরে। আর তার সঙ্গে প্রচুর প্রচুর গান, আর শুরুতেই যদি চন্দ্রবিন্দু থাকে তাহলে বেশ ভালো হয়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।
5: হাওয়া অফিসের হালচাল বলছি যে আকাশ আজকে আংশিক মেঘাচ্ছন্ন এবং বিকেল এবং সন্ধ্যের দিকে হয়তো হতে পারে একটু বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 93% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 48%। পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য আজকে কোনো সতর্কবার্তা নেই। আর এরকম একটা সুন্দর যখন মেঘলা দিন হয়ে থাকছে, সেরকম মেঘলা দিনে কানে যদি থাকে 107 FM রেইনবো আর নমস্কার কলকাতায় দেবারও থেকে তুমি শুনছো, তাহলে এই মুহূর্তে তুমি শুনবে পাপন কেউ।

0: মানে তার কাছে নিজের জীবনটা সমর্পণ করে দেওয়া যায়, তাই না? তুমি শুনছো নমস্কার কলকাতা, রয়েছি দেবারতী তোমার সঙ্গে। আর একটা নাম্বার বলবো, সেভ করে রাখো, আমি জানি তোমার ফোনে সেভ রয়েছে কারণ তুমি আমাদের নিয়মিত শ্রোতা। তারপরেও আরেকবার বলে দিই, 9903659992, 9903659992, এই নাম্বারটা অ্যাকচুয়ালি তুমি তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো, আর সেই গান অবশ্যই আমি শোনাবো। বহুবার বহু রিকোয়েস্ট আসে, তবে এরকম খুব কম হয় যখন এমন একজন শিল্পীর গানের রিকোয়েস্ট হলো এবং ব্যাক টু ব্যাক দুটো আলাদা মানুষের থেকে, তখন মনে হয় যে না, এই রিকোয়েস্টের গানটা শুনতেই হবে। আর শুভমিতার কণ্ঠে দুটো পরপর গান শোনাবো এবং দুটোই রিকোয়েস্টের গান। এবং প্রথম গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, এবং তার পরের গানটি শুভমিতারই কণ্ঠে শুনতে চেয়েছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। তো পরপর দুটো গান থাকলো শুভমিতার কণ্ঠে, এবং সেই দুটো গানই কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজ 15ই মে এবং বাঙালির চেতনার আকাশে আজ একটা উজ্জ্বল জ্যোতিষ্কের জন্মদিন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আজ তার জন্ম জয়ন্তী। আজকের এই কোলাহলপূর্ণ সময় দাঁড়িয়ে আমরা যখন একটু শান্তির খোঁজ করি, তখন আমাদের মনে পড়ে শান্তিনিকেতনের সেই ছাতিমতলার কথা, যেখানে বসে ধ্যানে মগ্ন থাকতেন এক ঋষি তুল্য মানুষ, তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ। আমরা জানি ঠাকুরবাড়ির সেই বিশাল সাংস্কৃতিক যে ভিত, তার প্রধান কারিগর তিনিই ছিলেন। রবীন্দ্রনাথের বিশ্বকবি হয়ে ওঠার পেছনে যার আদর্শ, যার শাসন ধ্রুবতারার মতো কাজ করেছে, তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক অদ্ভুত ব্যক্তিত্বের অধিকারী। একদিকে যেমন তিনি ছিলেন বিশাল বিষয় সম্পত্তির অধিকারী এক জমিদার, অন্যদিকে অন্তরে ছিলেন ঘোরতর সন্ন্যাসী। প্রাচুর্যের মাঝে থেকেও কীভাবে নির্লিপ্ত থাকা যায়, কীভাবে সত্যের পথে অবিচল থাকা যায়, তিনি ছিলেন তার জীবন্ত উদাহরণ। ব্রাহ্ম সমাজের আন্দোলনকে তিনি এক নতুন দিশা দিয়েছিলেন, কুসংস্কার মুক্ত এক নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন। আজকের এই সকালে ওনার কথা ভাবতে বসলে একটা আশ্চর্য প্রশান্তি মনকে ছুঁয়ে যাচ্ছে। আজ আমরা যখন খুব সহজেই অস্থির হয়ে পড়ি, সামান্য সমস্যায় ভেঙে পড়ি, তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই হিমালয় সদৃশ্য ব্যক্তিত্ব আমাদের শিখায়, শান্ত থেকো, ধীর থেকো। আজ তার জন্মজয়ন্তীর এই শুভক্ষণে আকাশবাণী কলকাতার তরফ থেকে তার চরণে জানাই বিনম্র শ্রদ্ধা। উনি আমাদের, ওনাকে স্মরণ করলে আমাদের জীবন কখনো কখনো এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তিতে ভরে যায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজ 15ই মে, ভারতবর্ষের ইতিহাসের পাতায় আরও একটা উজ্জ্বল দিন। আজ আমরা যখন মুক্ত বাতাসে, মুক্ত ভারতবর্ষে নিঃশ্বাস নিচ্ছি, তখন আমাদের মনে রাখা প্রয়োজন সেই সব বিপ্লবীদের কথা যারা হাসি মুখে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন।

0: ভারতের অন্যতম মহান বিপ্লবী সুখদেব থাপড়ের জন্মদিন। সুখদেব নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আরও দুটো নাম, ভগৎ সিং আর রাজগুরু। এই ত্রয়ী ছিলেন ব্রিটিশ শাসনের ভীত কাঁপিয়ে দেওয়া এক অগ্নিকাঠামো। পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলা থেকেই ব্রিটিশদের অত্যাচার দেখে বড় হয়েছিলেন, আর তাই খুব কম বয়সে নিজেকে সঁপে দিয়েছিলেন দেশমাতৃকার স্বাধীনতার যজ্ঞে। 1929 সালের লাহোর ষড়যন্ত্র মামলা হোক বা সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন, সুখদেব সবকিছুর নেপথ্যে এক দক্ষ সংগঠক হিসেবে ছিলেন। 1931 সালের 23 মার্চ, মাত্র 24 বছর বয়সে, যখন ভগৎ সিং আর রাজগুরুর সাথে তাকে ফাঁসি দেওয়া হয়, তখনও তার চোখে ছিল দেশের জন্য আত্মত্যাগের এক অদ্ভুত প্রশান্তি। আজকের এই ব্যস্ত সকালে আসুন আমরা অন্তত একবার সেই বীর শহীদকে স্মরণ করি। আমাদের স্বাধীনতা যে কতটা ত্যাগের বিনিময়ে অর্জিত, সুখদেবের জীবন আমাদের বার বার সেটা মনে করিয়ে দেয়। আজ তার জন্মদিনে আমাদের তরফ থেকে এই মহান বিপ্লবীকে জানাই সশ্রদ্ধ প্রণাম। জয় হিন্দ।
1: মেরা রঙ দে বসন্তী চল।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: দিনের ডায়েরি,

আজকে দিনটা সত্যি সত্যি খুব ইম্পর্টেন্ট। আজকে দিনটা এত কিছু দিয়ে ভরে উঠেছে যে সত্যি মনে হচ্ছে যেন আজকে দিনটাই ক্যালেন্ডারে একদম রঙিন হয়ে আছে। আর আজকেই হলো আন্তর্জাতিক পরিবার দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ। পরিবার, এই পরিবার শব্দটা বড্ড ছোট, তবে এই পরিবারই একমাত্র একটা এমন কাঠামো যে কাঠামোটা আমাদেরকে দিনের শেষে সত্যি এতটাই আনন্দ দেয়, এতটাই ভালোবাসা দেয়, এবং সারাদিন ক্লান্তির পরে পরিবারের কাছে এসেই আমরা ফিরি এবং পরিবারই আমাদের অনেক অনেকখানি অনেকখানি জায়গা করে দেয়। আসলে আমরা তো এখন ক্যারিয়ার, আমাদের ব্যস্ততা, আমাদের এই যে গোল, আমাদের লক্ষ্য পূরণের যে দৌড়েতে খুবই মুশকুল হয়ে আছি, খুব স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে এর মাঝখানে আমরা পরিবারকে ভুলে যাই। দিন শেষে আমরা যে ঠিকানায় ফিরি, যে ঠিকানায় ফিরে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি, তার নামই তো পরিবার। ভুলে যাই জানি, তবে এই পরিবারকে উদযাপন করার দিন কিন্তু আজ। হ্যাঁ, বলতেই পারো যে দেবারতি একদিন কি উদযাপন করলেই হয়ে যায়, না হয় না, তবে এই একদিন যদি শুরু করো প্রতিটা দিন উদযাপন করা সম্ভব। 1993 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় একটা প্রস্তাব পাস করা হয় এবং 1994 সাল থেকে প্রত্যেক বছর 15ই মে এই দিনটাকে উদযাপন করা হয়, সেলিব্রেট করা হয়। আর এর পেছনে একটাই কারণ যে 80-এর দশকের দিকে রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস অনুভব করলো যে বিশ্বজুড়ে তো অনেক পরিবর্তন আসছে, অনেক সোশ্যাল পরিবর্তন, অনেক ইকোনমিক পরিবর্তন, সামাজিক অর্থনৈতিক, এইসবে আমাদের এই যে পরিবার, পারিবারিক কাঠামো কোথাও একটা তালমাটাল হয়ে যাচ্ছিল। সেই সময় পরিবারের গুরুত্ব বোঝানোর জন্যই আজকের দিনটা 15ই মে এই দিনটা উদযাপন করা শুরু করা হয়। হ্যাঁ, আজকে হয়তো তুমি একটা তোমার পরিবারের ছবি শেয়ার করবে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, ছবি তুলবে একসঙ্গে, আজকে দিনটা খাওয়া দাওয়া করবে, গল্প করবে, শুরু করো, এইভাবেই সেলিব্রেশনটা শুরু করো। তবে এটা একদিনে থেমে যেন না থাকে, কোনোভাবে যেন এই যে ডিজিটাল ওয়ার্ল্ড, এই যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া নিয়ে মুশকুল হয়ে আমরা পাশে মা বাবা বা পরিবারের মানুষজন বসে আছে, তাদের দিকে ফিরেও তাকাই না, শুধু ফোন ঘাঁটি, নিজের মতো খাবার খাইয়ে উঠে চলে যাই, এটা যেন না হয়, আর কোনো দিন না হয়। অন্তত দিনের একটা সময়, হয় তুমি দুপুরের খাবার সময় বা রাতের খাবার সময়, একটা সময় রাখো যখন তুমি পরিবারের মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে, গল্প করবে, সারাদিন কি হলো সেটা ভাগ করবে, তোমার মা বাবা তোমার পরিবারের মানুষজন তোমার সঙ্গে সেগুলো ভাগ করে নেবে। বিশ্বাস করো, এর থেকে ভালো মুহূর্ত, এর থেকে আরামের মুহূর্ত, শান্তির মুহূর্ত সত্যি আর কিছু নেই। তাই আজকের দিনটা, আজকের আন্তর্জাতিক পরিবার দিবসকে শুরু করো এমন একটা দিন হিসেবে যেদিন তুমি তোমার পরিবারকে আরও বেশি করে সময় দেবে, কারণ ফোন পকেটে থাকবে, সত্যি ফোন পকেটে থাকবে, সারা জীবন ফোন পকেটে থাকবে, পরিবার সারা জীবন, পরিবারের প্রত্যেকটা মানুষ সারা জীবন একসঙ্গে থাকতে পারে না, হারিয়ে যায় সময়ের সাথে সাথে, কারণ আমরা প্রত্যেকে মানুষ। তাই প্রত্যেকটা মুহূর্তকে আনন্দের সাথে, অনুভূতির সাথে বাঁচো। আর এখন কানে থাকলো শাহনা বাজপেয়ী।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আমার বাড়িতে একটা অদ্ভুত নিয়ম আছে জানো তো, মানে ধরো আমাদের বাড়িতে রিমোট ওই একটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে, সারা পৃথিবী ঘুরে এসেও যখন মানুষ হয়তো ভাববে যে আচ্ছা রিমোটটা কোথায় গেল, দেখবে ওখানেই রয়েছে। না, এই নিয়মটা কেউ লিখে দেয়নি যে রিমোটটা ওখানেই রাখতে হবে, তবে রিমোটটা ওখানেই থাকে, আমরা সবাই ওখানেই রাখি, তাই হারানোর একটা টেন্ডেন্সি থাকেও না। তবে মাঝে মাঝে কেউ বাইরের কেউ এলে অন্য কোথাও রাখলে তখন আমরা প্রচণ্ড টেনশনে পড়ে যাই, রিমোট কোথায় গেল। কদিন আগে আমি আমার দাদুর বাড়ি গিয়েছিলাম এবং দাদুর বাড়ি গিয়ে দেখলাম যে ঘরে ঢোকার আগে একটা বড় বালতিতে জল আছে এবং সেটাতে ভালো করে জুতোটা পাটা ধুয়ে তবে বাড়িতে ঢোকা যাবে। এবং কারো কারো বাড়িতে, যেমন আমার বাড়িতেও নিয়ম আছে যে রাতে বাড়ি ফেরার পর বা যখনই তুমি বাড়ি ফিরছ, দোরগোড়ায় দাঁড়িয়ে জুতোটা ছাড়বে, তারপর তুমি ঘরে ঢুকবে, জুতো পরে কখনোই ঘরে ঢোকা যাবে না। আমাদের ভারতীয় সংস্কৃতিতে এটা রয়েছে যদিও। তারপর জীব

জিনিস বিভিন্ন জায়গাতেই থাকে, মানে বিভিন্ন কৌটো সেগুলো ওখানেই থাকবে। আমাদের বাড়িতে যেমন নিয়ম আছেই যে একবার যদি তুমি বাহার দিয়ে খাবারটা তুলে ফেলেছো, মানে সেটা ভাত তোলো, মাছ তোলো, ডাল তোলো খাবার টেবিলে বসে, ওই বাহার দিয়ে তুমি আর নুনদানিতে হাত দিতে পারবে না, গোলমরিচের দানিতে হাত দিতে পারবে না। এইরকম প্রচুর কিন্তু নিয়ম থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে, অলিখিত নিয়ম, কেউ লিখে দেয়নি কিন্তু সবাই মেনে চলছে এবং জেনারেশনের পর জেনারেশন মেনে চলছে। আমার দাদু ঠাকুরদা, আমার দিদিমা দাদু, তারা শিখিয়েছেন আমার মা বাবাকে, দেখে শিখেছে তারা এবং তারপর সেটাই আমরা ফলো করছি। অদ্ভুতভাবে কিন্তু আমরা কোনো রকম প্রশ্ন না করেই কিন্তু আমরা মেনে চলছি, এরকম অদ্ভুত কিছু নিয়ম আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আজকে তোমার বাড়ির এরকম গল্প শুনবো, মানে তোমার বাড়িতেও কি এমন কিছু বিচিত্র নিয়ম আছে যা শুনলে হয়তো অন্যরা অবাক হবে কিন্তু তোমার কাছে মনে হয় এটাই তো স্বাভাবিক, এটাই তো হয়ে আসছে, আমি এটাই দেখে আসছি। মানে এমন কিছু একটা অলিখিত নিয়ম যে নিয়মটা কেউ চালু করেনি আলাদা করে, কিন্তু জোর করে কেউ চাপিয়েও দেয়নি, কিন্তু তুমি ফলো করো, তোমার গোটা পরিবার সেটাকে ফলো করে এবং আনন্দের সাথে ফলো করে। সেই অলিখিত নিয়ম যেটা তোমার পরিবার মেনে চলে সেইটা লিখে পাঠাও 9903653992 9903659992। হ্যাঁ, হতেই পারে একটু বিচিত্র নিয়ম, হয়তো আমি শুনলে বা পড়লে একটু অবাকই হব, আমাদের বাকি শ্রোতা বন্ধুরাও শুনলে হয়তো একটু অবাক হবে, তবে ঠিক আছে, তোমার গল্প একটু শুনি, তোমার বাড়ির অলিখিত নিয়মের গল্প একটু শুনি, বা তোমার দেখা কোনো এরকম অদ্ভুত নিয়ম, কোনো বাড়ির কোনো নিয়ম তুমি দেখেছো, তুমি গিয়ে এক্সপিরিয়েন্স করেছো, যেমন কদিন আগে আমি আমার দাদুর বাড়িতে গিয়ে দেখলাম, তো সেরকম নিয়ম দেখলেও কিন্তু তুমি লিখে পাঠাতে পারো, মানে সেটাও কিন্তু তুমি ভাগ করে নিতে পারো ওই একটাই নাম্বার 9903653992। এছাড়া তুমি কিন্তু এই নাম্বারে তোমার পছন্দের গানের রিকোয়েস্টও করতে পারো, সো চটপট লিখে পাঠাও তোমার পরিবারের অলিখিত নিয়মের গল্প। আর এখন আমাদের স্টুডিও ক্লক বলছে যে সময় মোটামুটি শেষের দিকে, মানে এই ঘন্টাটা শেষের দিকে, তাই অনিন্দা চ্যাটার্জির কণ্ঠে একটুখানি সুন্দর একটা গান শুনি, আর সেই গানের পরেই ঠিক আটটা দুইতে ফিরে আসছি একটা ছোট্ট নিউজ ব্রেকের পর। নিয়ে নমস্কার কলকাতা, সঙ্গে রয়েছি আমি দেবারতী।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। আন্তর্জাতিক জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশে তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। পাশাপাশি মুম্বাইতে পেট্রোলের বর্ধিত মূল্য হয়েছে 106.68 টাকা, ডিজেলের দাম বেড়ে হয়েছে 93.14 টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। চেন্নাইতে লিটার পিছু পেট্রোলের দাম বেড়ে হয়েছে 103.77 টাকা, ডিজেলের দাম 95.35 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিনের সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহী, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের সেই 70 সাই জেলার পুত্তাপুর্তিতে মহাকাশ ও প্রতিরক্ষার বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ন্যাশনাল এলিজিবিলিটির এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ রাজ্য বিধানসভায় একদিনে বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষে ইতিমধ্যে কোচবিহার দক্ষিণে বিজেপির বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদে চূড়ান্ত করেছে। এই মুহূর্তে খবর এই পর্যন্ত, পরে খবর সকাল 9টায়।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: বাতাস কহিল, হরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

0: আর এরকম গোল গোল রসগোল্লা দিয়ে, মানে এরকম মিষ্টি একটা গান দিয়ে শুরু করলাম, মানে মিষ্টত্বে ভরিয়ে শুরু করলাম আমি দেবারতী আজকে দ্বিতীয় ঘন্টা। কোথায়
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: হ্যাঁ, দ্বিতীয় ঘন্টা শুরু হলো নমস্কার কলকাতায়, 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতায় রয়েছি আমি দেবারতী। আর এরকমই প্রচুর প্রচুর প্রচুর রসগোল্লা দিয়ে শুরু করলাম আজকের দ্বিতীয় ঘন্টা। স্টুডিও ক্লক এখন 8:31। আর এই যে ধরো দিনের ডায়েরিতে আমরা দিনের যে স্পেশালিটি, প্রত্যেকটা দিনের তো স্পেশালিটি থাকে, সেই দিনটা ভাগ করে নিই। আজকে কিন্তু আরও একটা স্পেশালিটি আছে। আজকে 15ই মে এবং আজ আরও একটা বিশেষ দিন, আজ হলো ইন্টারন্যাশনাল ক্যাঙ্গারু কেয়ার অ্যাওয়ারনেস ডে। এবার তুমি ভাবছো যে দেবারতী তুমি হঠাৎ ক্যাঙ্গারুর কথা কেন বলছো? আসলে এটা সেই ছোট্ট ছোট্ট নবজাতক শিশুদের সুস্থ রাখার একটা জাদুকরি পদ্ধতি। হ্যাঁ, ক্যাঙ্গারু আবার নব

নবজাতক শিশু কি বলছো দেবারতী? আমি জানি তুমি এই প্রশ্নটা ভাবছো, হয়তো এই প্রশ্নটাই করছো। বিশেষ করে যারা সময়ের আগে জন্মায় যে শিশুরা, বা যাদের ওজন একটু কম হয়, তাদের জন্য মায়ের শরীরের ওম বা উষ্ণতা যে কতটা জরুরি সেটা প্রচার করার জন্যই আজকের দিনটা পালন করা হয়। ঠিক যেমন মা ক্যাঙারু তার সন্তানকে পেটের থলিতে আগলে রাখে, ঠিক তেমনই শিশুকে মায়ের বুকের সাথে মিশিয়ে রাখা বা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট যেটাকে বলা হয়, সেটাকেই বলা হয় ক্যাঙারু কেয়ার। ডাক্তাররা বলেন যে এতে শিশুর হৃদস্পন্দন স্বাভাবিক থাকে, শরীরের তাপমাত্রা ঠিক থাকে, আর শিশু খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। শুধু মা নয়, বাড়ির অন্য সদস্যরাও কিন্তু শিশুকে এইভাবেই আগলে রাখতে পারেন। বিজ্ঞানের এই সহজ অথচ অমূল্য স্পর্শের কথা সবার জানা খুব দরকার। আর আজকের এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগেও মায়ের শরীরে ছোঁয়াই যে শিশুর সেরা ওষুধ, এই বার্তাটা সকলের জন্য থাকুক। আর এখন মাকে একটু বিশেষভাবে ভালোবাসতে ইচ্ছে করছে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: একটু আগে বললাম যে আজকে ইন্টারন্যাশনাল ক্যাঙ্গারু কেয়ার ডে, এবং সেই বিষয়ে কিন্তু আজকের হ্যালো ডক্টর, আজকে হ্যালো ডক্টরে আমাদের সঙ্গে থাকবেন ডক্টর শুভদীপা চক্রবর্তী, এবং এই বিষয়টা নিয়ে, ক্যাঙ্গারু মাদার কেয়ার, মানে একজন শিশু, একটা শিশু প্রসবের পর কিভাবে তার যত্ন নেওয়া হয়, এবং তার একটা বড় অংশ জুড়ে থাকছে ব্রেস্ট ফিডিং, তো এই নিয়েই কিন্তু আজকে কথা হবে ক্যাঙ্গারু মাদার কেয়ার নিয়ে আজকের হ্যালো ডক্টরে। এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই লিখে পাঠাতে পারো 9903659992 মেসেজ করে অথবা হোয়াটসঅ্যাপ করে, বাট শুরুতে লিখবে হ্যালো ডক্টর, তারপর তোমার প্রশ্ন, তারপর তোমার নাম আর শর্ট লোকেশন লিখে পাঠিয়ে দাও 9903659992 মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে। তবে উপরে কিন্তু, মানে শুরুতে কিন্তু হ্যালো ডক্টর অবশ্যই লিখো, আদারওয়াইজ আমাদের আড্ডা, আমাদের গানের রিকোয়েস্টের যে মেসেজ তার মধ্যে কোনোভাবে কিন্তু হারিয়ে যেতে পারে। আর আজকে জিজ্ঞাসা করেছি যে তোমার বাড়িতে কি কোনো অলিখিত নিয়ম আছে, যে নিয়মটা কেউ আলাদা করে লিখে দেয়নি তবে এই নিয়মটা সবাই মেনে চলে, সেই রকম কোনো নিয়ম থাকলে অবশ্যই সেটা লিখে পাঠাও 9903659992। আর একটা মেসেজ পড়ি, সুপ্রভাত দিদি, আজ ভোরাই খুব সুন্দর ছিল, তা আমার বাড়িতে আছে নিয়ম, নিরামিষ বাটির সাথে আমিষ বাটি টাচ করা যাবে না, তাহলে নাকি নিরামিষ আমিষ হয়ে যায়। আর আছে পরীক্ষার দিন গোল কিছু খাওয়া যাবে না, তাহলে নাকি শূন্য পাবে, সৌভিক সরকার কসবাহালতা থেকে। এটা কিন্তু আমার বাড়িতেও রয়েছে, নিরামিষ বাটি কোনোভাবে আমিষ বাটি টাচ করার পর টাচ করা যাবে না, কীভাবে যে অদ্ভুত ম্যাজিক করে সেটা আমিষ হয়ে যায় কোনো আমিষ জিনিস বাদ দিয়ে। এবং কিছুতেই ডিম খেতে দিত না পরীক্ষা থাকলে, আমার মা কোনোভাবেই ডিম খেতে দেবে না, মানে আমি ডিম খেতে খুব ভালোবাসি, ডিমের ক্রেভিংকে জাস্ট ওখানেই শেষ করে দেবে। যাই হোক, গুড মর্নিং দেবারতে, গুড মর্নিং। আমার পরিবারে যে অলিখিত নিয়ম আছে তা হলো খাবার খেতে খেতে একান্ত প্রয়োজন না হলে কথা বলা যাবে না, এবং এঁটো হাতে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে। এইরকম নিয়ম, মানে এই খাবার নিয়মটা আমার বাড়িতে নেই, তবে এইরকম ওই যে এঁটো হাতের ব্যাপারটা কিন্তু সকলের বাড়িতেই দেখছি কম বেশি রয়েছে। গুড মর্নিং দেবারতী দিদি ভাই, আমার বাড়ির নিয়ম হলো, আচ্ছা তোমার বাড়িতে তো প্রচুর নিয়ম আছে, চারটে নিয়ম, ওকে পড়ি। সকালে উঠে বাড়ির বউ বাসি মুখে উঠোন ভালো করে ধুয়ে দেবে, তারপর অন্য কাজগুলো ছাড়বে। দ্বিতীয়, কেউ বাইরে থেকে এলে জুতোটা বাইরেই খুলতে হবে, তারপর হাত মুখ ধুয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবে। তিন, খাবার টেবিলে লবণ, আমলকি, বিট লবণের কৌটো যথাস্থানে থাকবে। আর বাঁ হাতে এটো বাসন হাত দিয়ে দিলে সেই হাত দিয়ে আর কোনো জায়গায় হাত দিতে পারবে না যতক্ষণ সে হাত ধুচ্ছে না। আর চার নম্বর, শেষ নিয়ম, দুপুর এবং রাত্রিতে আমরা সবাই একসাথে খেতে বসবো, এটাই আমাদের বাড়ির নিয়ম। এইভাবে নিয়ম মেনে চলতে পারলে পরিবার অবশ্যই সুন্দর সাবলীল হবেই হবে। দীপক কুমার তুম, গ্রাম।

বেলপুকুর তুমপাড়া থেকে। এইভাবে কিন্তু আমাদের বাড়িতে প্রচুর অলিখিত নিয়ম থাকে, যে নিয়মগুলো কিন্তু কেউ লিখে দেয়নি, জোর করে চাপিয়ে দেয়নি, কিন্তু এমনভাবে চলে আসছে আমাদের শরীরে, মনে সব জায়গায় বসে গেছে, এবং সেটা আমরা খুব স্ট্রিক্টলি ফলো করি। কোথাও কোনো জিনিস রেখে দেওয়া বা কোনো একটা পার্টিকুলার নিয়ম মেনে চলা, সো সেরকম যদি কোনো নিয়ম থেকে থাকে সেটা লিখে পাঠাও 9903653992। আর হ্যালো ডক্টরটা ভুলো না কিন্তু, আজকে ক্যাঙ্গারু মাদার কেয়ার ডেতে বিশেষত ব্রেস্ট ফিডিংটাও নিয়ে কিন্তু কথা হবে ডক্টর শুভদীপা চক্রবর্তীর সঙ্গে। তোমার প্রশ্ন থাকলে লিখে পাঠাও 9903653992। শুরুতে অবশ্যই লিখো হ্যালো ডক্টর, নইলে হারিয়ে যেতে পারে। আর এখন গান মিলান্তিতে তোমার পছন্দের গান শোনাবো। শুভ সকাল দিদিভাই, গান মিলান্তিতে তুমি আমার বস থেকে গানটা শুনতে চেয়েছ, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে। সো যথাজ্ঞা, তুমি যেমন শুনতে চেয়েছ তোমার পছন্দের গানটাও রইল। গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শহরের ইতি কথা।
3: নমস্কার কলকাতায় রয়েছি আমি দেবারতী, আর কলকাতার অলিগলি মানেই গল্পের খড়ি, তাই না? তবে আজকে তোমাকে এমন একটা রাস্তার কথা শোনাবো, এমন একটা রাস্তায় নিয়ে যাব যা খুব একটা প্রচারের আলোয় আসে না, কিন্তু তার ইতিহাসের ওজন কোনো রাজপথের চেয়ে কম নয়। রাস্তাটার নাম গুমঘর লেন। ভাবছো তো কোথায়? চাঁদনিচক মেট্রো স্টেশনের খুব কাছেই অবস্থিত ছোট্ট একটা গলি। নামটা শুনেই গা ছমছম করে উঠছে, তাই না? কেন এই নাম বলি বরং, কলকাতার অনেক পুরনো মানচিত্রে এই গলিটার হদিশ পাওয়া যায়। ইতিহাসবিদদের মতে 18 শতকের শেষের দিকে এই অঞ্চলে একটা বড় বাড়ি ছিল যাকে স্থানীয়রা গুমঘর বলত। কথিত আছে যে লর্ড ক্লাইভের আমলে এই গলি বা তার আশেপাশে একটা ছোট জেল বা বন্দিশালা ছিল। সেখানে ব্রিটিশদের বিরুদ্ধাচরণ করা অনেককেই এনে রাখা হতো এবং অনেকে সেখান থেকে চিরতরে গুম বা নিখোঁজ হয়ে যেতেন। সেই থেকে এই অদ্ভুত নাম। আবার অনেক পুরনো মানুষদের মুখে শোনা যায় যে নবাব সিরাজউদ্দৌলা যখন 1756 সালে কলকাতা আক্রমণ করেন, তখন নবাবী সেনারা এই এলাকার বাড়িগুলোয় ব্রিটিশদের বন্দি করে রাখতেন। রাস্তাটা এখন খুব ব্যস্ত বাজার এলাকা হয়ে উঠেছে। একটু মাথা উঁচু করলেই দেখা যায় আদি কলকাতার আভিজাত্য। এই গলিতে এমন কিছু বাড়ি আছে যেগুলোর জানালায় এখনো সেই পুরনো আমলের খড়খড়ি আর লোহার টানাশি গ্রিল ঠিকে রয়েছে। এখানকার বিশেষত্ব হলো এর কলোনিয়াল স্টাইল আর্কিটেকচার। ব্রিটিশ আমলে তৈরি এই বাড়িগুলোর কার্নিশ আর থামের কারুকাজ দেখলে বোঝা যায় একসময় এখানে খুব অবস্থাপন্ন মানুষদেরই বাস ছিল। এখন এই রাস্তাটা প্রধানত ইলেকট্রনিক্স আর মেশিনারিজ হোলসেল মার্কেটের অংশ। ভিড়ভাড়টা দেখে বোঝার উপায় নেই যে এর মাটির নিচে ঠিক কতটা ইতিহাস চাপা পড়ে আছে। তুমি যদি আজ সেখানে যাও বা এর মধ্যে যাও, আধুনিক কলকাতার ব্যবসার হুড়োহুড়ির মাঝেও সেই শতাব্দী প্রাচীন দেওয়ালগুলো তোমাকে যেন পুরনো দিনের কথা অবশ্যই অবশ্যই মনে করিয়ে দেবে।

0: স্টুডিও ক্লকে এখন 8:29 হয়ে 53 সেকেন্ড। আর দেবারতির সঙ্গে তুমি কোথায় রয়েছ?
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আর নমস্কার কলকাতায় তোমার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজকে আমি তোমার থেকে জিজ্ঞেস করেছি যে তোমার বাড়িতে এমন কিছু কি অলিখিত নিয়ম আছে যেটা সবাই মেনে চলে, কেউ লিখে দেয়নি, কেউ ঘাট ধরে মানায়নি, কিন্তু ছোটোবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছে এবং সেটাই মেনে চলো। সো 9903653992 প্রচুর মেসেজ এসছে এবং সেই মেসেজগুলো পড়ি। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, রাতের খাবার 9:30 মধ্যে খেয়ে নিতে হবে, এটা বাড়ির নিয়ম, আমার বাবা জারি করেছে। কাজের ক্ষেত্রে বাড়ির বাইরে গেলে সে ব্যাপার আলাদা। এর

ঠিক কথা, খুব সুস্থ নিয়ম এটা। হায় দেবারতী দি, বাবাই নিয়ম চালু করেছে, অলিখিত এক নিয়ম, তবে স্বাস্থ্যসম্মত এক নিয়ম। এখনো অবধি ওই নিয়ম আছে, একটায় লাঞ্চ আর রাত আটটায় ডিনার, টাইম টু টাইম, উৎপল মাইতি বেহালা থেকে। বা এটা কিন্তু বেশ ভালো নিয়ম জারি করেছে আর কি, সুস্থ নিয়ম। সুপ্রভাত আর যে দেবারতী দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। আমার বাড়ির অদ্ভুত নিয়ম, বাইরে থেকে এলে বাইরে জুতো খুলে কলতলায় হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করতে হবে, বিছানায় বসে কোনো কিছুই খাওয়া যাবে না, খেতে গেলে জামা কাপড়ে ভাত পড়ে গেলে সব কিছুই ধুয়ে ফেলতে হবে। আজ ভোরাই আপনার মিষ্টি গলাতে আন্তর্জাতিক পরিবার দিবসের অনেক তথ্য, সুখী পরিবার নিয়ে কথা ও আলোচনা, মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, বাস্তব কথাগুলো শুনতে শুনতে চোখে জল চলে এলো, অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো ও সুস্থ থাকবেন। আর যে দিদি ভাই লিখেছেন, যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এরকম নিয়ম কিন্তু অনেকের বাড়িতে সত্যি রয়েছে, আবার স্নান করিয়ে পর্যন্ত আনবে। আর এইসব নিয়ম, মানে তোমার বাড়িতে কি অলিখিত নিয়ম আছে সেগুলো লিখে পাঠাও 9903653992। আর তার সঙ্গে আজকে হ্যালো ডক্টরে যদি এই যে বিষয়টা নিয়ে আজকে কথা বললাম, ক্যাঙ্গারু মাদার কেয়ার নিয়ে, অর্থাৎ ওই ধরো সদ্যজাতক শিশু জন্মানোর পর তাকে কেয়ার করা, ব্রেস্ট ফিডিং, এইগুলো নিয়ে, এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে ডক্টর শুভদীপা চক্রবর্তী আজকে কথা বলবেন। যদি কোনো প্রশ্ন থাকে লিখে পাঠাও, হ্যালো ডক্টর তোমার প্রশ্ন, নাম আর শর্ট লোকেশন, আর ওই একটাই নাম্বার 9903653992। তোমার গানের রিকোয়েস্টও করতে পারো। আর এখন তোমার জন্য থাকছে তিন একে তিন গানের হ্যাট্রিক, মানে তিনটে পরপর গান শুধু তোমার জন্য। আর শুরুতেই থাকছে শঙ্কর মহাদেবনের প্রেটি ওম্যান, তারপর রূপঙ্কর বাগচি এবং তারপর সুনিধি চৌহান। সো তিন একে তিন গানের হ্যাট্রিক এনজয় করো। আর তার মাঝখানে কিন্তু আমি কিন্তু হট করেই লাইভ চলে আসতে পারি এই তিন একে তিন গানের হ্যাট্রিকের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে, 107 FM রেইনবো কলকাতা মানে ইনস্টা হ্যান্ডেল সেইখানে। সো তুমি কিন্তু গান শোনার পাশাপাশি তোমার ইনস্টাগ্রামটাও একটু ওপেন করেই রাখো। FM রেইনবোতে তিন

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মর্নিং মন্ত্র,
3: মর্নিং মন্ত্র।
4: নমস্কার কলকাতায় সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর মর্নিং মন্ত্র মানে তোমার কানে একটুখানি মন্ত্রণা দেওয়ার সময়। না না না, খারাপ মন্ত্র একদমই নয়। আর আজকে তো বিশেষ দিন, আজকে হলো ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ। সুখী পরিবার নিয়ে আজকে ভোরাইতে কথা হলো, মানে আজকে পরিবারের দিন, আজকে ভালোবাসার দিন। কিন্তু ভালোবাসা কোথায় কোথায়? বাড়িতে তো এখন ভালোবাসা নয়, চলে ডিজিটাল ডিনার। মা ওদিকে রান্না করছে আর ডাইনিং টেবিলে বসে বাকিরা সবাই ফোন নিয়ে এমন সিরিয়াসলি স্ক্রল করছে যেন মনে হচ্ছে ওনারা সবাই দেশের কোনো জরুরি বাজেট পেশ করছেন। মানে মাঝে মাঝে ভাবলেই হাসি পেয়ে যায়। আচ্ছা দেখুন, খাওয়ার টেবিলটা খাওয়ার জন্য যেমন তৈরি, তেমনই কথা বলার জন্য তৈরি হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি এমন যে একই টেবিলে পাশাপাশি বসে বাবা ছেলেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, খোকা নুনটা একটু দিস তো, আর খোকা ওদিকে গেমিংয়ে ব্যস্ত, রিপ্লাই করছে, এক মিনিট বাবা, এই নিয়ে মারছি তারপর দিচ্ছি। আরে ভাই, ফোন থেকে যে নীল আলোটা বেরোচ্ছে তাতে তোমার স্ক্রিনের উজ্জ্বলতা বাড়ছে, হ্যাঁ তোমার পাশের মানুষের সঙ্গে সম্পর্কের অন্ধকারটা মিটছে না। ডাল ভাত খাওয়ার সময় যদি তুমি ফোনের স্ক্রিন স্ক্রল করো তবে খাবারের স্বাদটা পাবে কী করে? তুমি যখন ঝিঙে আলুর পোস্ত খাচ্ছ তখন মনে হচ্ছে যেন তুমি খাবারটা খাচ্ছ না, মনে হচ্ছে তুমি মেগাবাইট খাচ্ছ। সেটাই বোঝা সত্যি খুব কঠিন হয়ে যায়। সো আজকে একটু ছোট্ট একটা সাজেশন দেবো এবং রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ প্লিজ শোনো। ফোনটা তো পকেটে থাকবে কিন্তু পরিবারটা তো চিরকাল ডাইনিং টেবিলে একসাথে থাকবে না। ফোনের ব্রাইটনেস একটু কমিয়ে পরিবারের মানুষের চোখের দিকে তাকিয়ে দেখো, সেখানে নোটিফিকেশনের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা আছে। আর যদি ফোনটা ছাড়তে খুব কষ্ট হয় তাহলে এক কাজ করো, ফোনের উপরেই ডাল ঢেলে মাখিয়ে খেয়ে নাও, তাতেও হয়তো কিছুটা ফাইবার পেটে যাবে কি, তাই তো? সো ডিনার, ডিজিটাল ডিনারটা কিন্তু এবার বন্ধ করো। খাবার খাও, পাশে যে মানুষটা বসে আছে তার সঙ্গে গল্প করো, কথা বলতে বলতে খাবার খাও এবং নিজের মনের কথা শেয়ার করো, দেখবে মন ভালো থাকে আর তোমার শরীরও তাহলে ভালো থাকবে। আর এখন অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের কন্ঠের সুন্দর গান, তারপর একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেক, আর তারপর 9:02 ফিরছি নিয়ে নমস্কার কলকাতা। সঙ্গে রয়েছে আমি দেবারতী।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। আন্তর্জাতিক জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশে তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমেই যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপুর্থিতে মহাকাশ ও প্রতিরক্ষার বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কেরালামে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আগামী সোমবার শপথ নেবেন VD সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরাও ওই দিনই শপথ নেবেন। জোটের অন্য দল থেকে কোনো বিধায়ক কোন দপ্তরে মন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আজ নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকারপক্ষে ইতিমধ্যেই কোচবিহারের দক্ষিণে বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল সোনা জিতেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ISL ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি FC বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সকাল 10:00।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ

0: হ্যাঁ হ্যাঁ, তোমার গলিতে আসবো এবং তোমার সঙ্গে কথা বলবো না, এটা তো কখনো হতেই পারে না। আর এত ভালোবেসে যদি ডাকো যে কবি আনা তো মেরি গলি, তাহলে না এসে কোথায় যাই বলো? আর আমাদের নমস্কার কলকাতার 3 নম্বর ঘন্টাটা, একদম শেষ ঘন্টাটা কিন্তু এরকমই এনার্জি দিয়েই শুরু হলো। সঙ্গে রয়েছে আমি দেবারতী, আর এখন সময় বলছে যে তোমাকে একটুখানি ট্রাফিকের আপডেটটা দিয়ে দিই।
1: লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানাচ্ছি, এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, সকাল থেকে সেরকম দুর্ঘটনার খবর নেই। আর মিটিং মিছিল প্রসেসরের মধ্যে আজকে একটা 17 টা নাগাদ একটা প্রসেসর রয়েছে কিল জলা রোডে, সেখান থেকে 150 মতো কালেকশন, আশা করি তার জন্য কোনো সমস্যা হবে না। আর আজকে চিংড়িঘাটা ক্রসিং এ রাত 8টা থেকে কাজ শুরু হবে মেট্রো রেলে, সেই কানেকশনে সারাউন্ডিং কিছু ডাইভার্সন আছে, তার জন্য আশা করছি সমস্যা হবে না। সবাইকে আপনাদের তরফ থেকে জানাতে চাইছি ওখানে কাজ শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে চিংড়িঘাটা ক্রসিং সারাউন্ডিং।
2: Jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
2: ঝিলমিল করা এই চোখে তো বারবার আমরা প্রেমে পড়েছি, আর তার প্রেমে শুধুমাত্র তার চোখ দেখে, তার আদা দেখে, তার কি বলবো, তাকে দেখে শুধু যে প্রেমে পড়েছি তা নয়, ওভার 70 হিন্দি ফিল্মস, মানে 70টারও বেশি হিন্দি সিনেমায় তিনি যেরকম কাঁপিয়ে অভিনয় করেছেন, তার অভিনয়েরও প্রেমে পড়েছি বারবার। আজ সেই ধক ধক গার্লের জন্মদিন। ইয়াস, আমি বুঝতে পেরেছি, এই যে ধরো আমি ধক ধক গার্ল বললাম, তুমি সেখানেই বুঝতে পেরে গেছো। ইয়াস, আজকে জন্মদিন আমাদের প্রত্যেকের, প্রত্যেকের পছন্দের, প্রত্যেকের ভালোবাসার অ্যাক্টর মাধুরী দীক্ষিত নেনের। হ্যাঁ, মানে বয়স হয়তো আস্তে আস্তে সকলেরই বাড়ছে, কিন্তু ওনার বয়স আটকে গেছে, কোথাও একটা আটকে গেছে। আর তার যদি আমরা ফিল্মোগ্রাফি দেখি না, মানে সিনেমার শুরু, সিনেমার অ্যাক্টিং ক্যারিয়ারটা শুরু হয়েছিল কিন্তু সেই একদম 80s-এ, এবং 80s-এ তুমি অবোধ বলে একটা ফিল্ম সেখানে শুরু হয়েছিল, তাপস পালের অপোজিটেই কিন্তু একটা কাজ দিয়ে, সেটা দিয়েই কিন্তু অবোধ বলে যে ডেবিউ কাজটা হয়েছিল তাপস পালের অপোজিটে, সেখান দিয়ে কিন্তু শুরু তার, ঠিক আছে। কিন্তু তারপর সেটা হয়তো খুব একটা ফেমাস হয়নি, কিন্তু তারপর যত এগিয়েছে সময় কাজ, তত কিন্তু আস্তে আস্তে তার কাজ সকলের চোখে পড়েছে, সেটা মোহরে হোক, খতরো কে খিলাড়ি হোক, খলনায়ক হোক বা ওয়ার্দি হোক। এবং আস্তে আস্তে যখন আরও সময় গেছে, যে পরের জেনারেশন, 1990s-এ আমরা সিনেমা পেয়েছি, আমরা 2000-এ ওনার সিনেমা পেয়েছি, ওনার জলওয়া কোনোভাবেই কিন্তু কোথাও কমেনি। ইভেন যখন আমরা দেখছি যে সিনেমাটায় হয়তো আমরা রণবীর কাপুরকে দেখছি, সেখানে মাধুরী দীক্ষিতের ডান্স, সেই ডান্সও কিন্তু আমাদের আজও, আজও এই বয়সেও আমাদেরকে একদম কাবু করে নিচ্ছে। মানে দেবদাসের মার ডালা হোক, অথবা ধরো হ্যাঁ ওনার আদা অ্যাকচুয়ালি আমাদেরকে চিরকাল এতটাই রোম্যান্টিক করে রাখবে। আমরা প্রত্যেকটা জেনারেশন, মানে 80s, 90s, 2000, 21st century, প্রত্যেকটা জেনারেশন অ্যাকচুয়ালি বারবার মাধুরী দীক্ষিত নেনের প্রেমে পড়ি, এবং বারবার প্রেমে পড়েই যাই। আর তাই আজকে ধক ধক গার্লকে ট্রিবিউট তো জানাতেই হয় বার্থডেতে, প্রথমেই জানাই হ্যাপি বার্থডে। আর আজকে তাই জন্য এই বেটা ফিল্ম থেকে থাকলো সেই সেই গানটা, যে গানটায় একসময় পুরো কাঁপিয়ে দিয়েছিল বলিউডকে, শুধু বলিউডকে, গোটা ভারতবর্ষতে। সো ফ্ল্যাশব্যাক সঙে থাকলো বেটা থেকে ধক ধক কাটনে লাগা। সো হ্যাপি বার্থডে গেইন মাধুরী দীক্ষিত।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: আজকে যদি তোমার বার্থডে হয় তাহলে প্রথমেই তোমায় জানাই হ্যাপি বার্থডে। আর আজ যদি তোমার বার্থডে হয়, তুমি তো জানোই তুমি থাকতে গার্ল মাধুরী দীক্ষিতের সঙ্গে তোমার বার্থডে শেয়ার করছো, তবে তুমি জানো তুমি কিন্তু আরও একজন অ্যাক্টরের সঙ্গে তুমি তোমার বার্থডে শেয়ার করছো। তার ক্যারিয়ার শুরু হয়েছিল 2006-এ হাজারো খোয়াইশে এসি এই ফিল্ম দিয়ে, এবং এই ফিল্মের জন্য কিন্তু তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল ডেবিউও পেয়েছিলেন। তবে তার থেকে আমরা তো খুব প্রচুর সিনেমা পাইনি, তবে এমন কিছু হিট ফিল্ম পেয়েছি যেটা কিন্তু আমাদের, যারা আমরা নাইনটিজের কিড, তাদের স্মরণে থেকে যাবে, তাদের মনে চিরকাল থেকে যাবে। সেটা গ্যাংস্টার হোক, ভো লম্হে, লাইফ ইন আ মেট্রো, ভুল ভুলাইয়া, ওয়েলকাম ব্যাক, ইয়েস, আজকে বার্থডে নান আদার দ্যান শাইনি সুরজ আহুজা, যাকে আমরা মূলত শাইনি আহুজা নামেই চিনি। এবং একটা একদম 2000-এর যে এরা, সেখানে একটা অন্যরকম ফেস, এবং সেই ফেসটা এমন কিছু সিনেমা দিয়েছে যেই সিনেমাগুলো সত্যি সত্যি আমাদের প্রত্যেকের মনে দাগ কেটে গেছে। কোথাও তার স্পেশাল অ্যাপিয়ারেন্স, তো কোথাও শর্ট ফিল্ম, সব কিছু তার অভিনয় আমাদের চিরকাল কিন্তু আমাদেরকে একটা অদ্ভুত একটা রোম্যান্টিক জোনে নিয়ে চলে গেছে। আর তাই জন্যই আজকে গ্যাংস্টার থেকে শাইনি আহুজার বার্থডেতে, মানে বার্থডে সেলিব্রেশনের জন্য থাকছে জুবিনের কণ্ঠে গান। আর শাইনি আহুজাকে অবশ্যই জানাবো হ্যাপি বার্থডে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আর নমস্কার কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আর জিজ্ঞাসা করেছি আজকে যে তোমার বাড়িতে কি এমন কোনো এরকম অলিখিত নিয়ম আছে যেটা মেনে চলা হয় কিন্তু সেটা কবে শুরু হয়েছে, কখন শুরু হয়েছে কেউ জানে না কিন্তু মেনে অবশ্যই চলা হয়, সেটা লিখে পাঠাতে বলেছি 9903653992। তো প্রচুর মেসেজ এসছে, না পড়লে মানে আমি বকা খাবো। গুড মর্নিং, শুভ সকাল দেবারতী, কেমন আছো? আমি ভালো আছি, অনেকদিন পরে এলাম। আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি। আমাদের বাড়িতে দুটো তিনটে নিয়ম আছে, বহুদিন থেকে মেনে চলা হয়। খেতে বসে কথা বলা যাবে না, জুতো পরে বাইরে থেকে এসে গট গট করে বাড়িতে ঢুকে যাওয়া যাবে না, পা হাত ধুয়ে জুতোটাকে বাইরে রেখে ঢুকতে হবে বাড়িতে। আর বাথরুমে ওকে সো প্রচুর নিয়ম রয়েছে আর কি। মিতালি সামন্ত, মহিষাদল, পূর্ব মেদিনীপুর থেকে বললাম। ওকে, মানে বাথরুম কালচারটা নিয়েও ও খুব সুন্দর লিখেছে, ওদের বাড়িতে এটা মেনে চলা হয়। ভেরি নাইস। শুভ সকাল, নমস্কার কলকাতা, খুবই ভালো হচ্ছে, বিষয়টাও খুবই ভালো। আমার বাড়িতে এখন কোনো অলিখিত নিয়ম নেই, তবে মনে পড়ছে ছোটবেলার কথা। নিয়ম ছিল প্রায় প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে এক গোদল কালমিক পাতার রস আমাদের প্রত্যেক ভাই বোনেদের খেতে হতো, না খাওয়া পর্যন্ত অন্য খাবার জুটত না। প্রতিদিন সকালে তেতো জিনিস খেতে কার ভালো লাগে বলুন, তবুও উপায় ছিল না, নাক টিপে ধরে এক নিঃশ্বাসে খেতাম, নিয়ে নিতাম খেয়ে। মাধাই দাস, বহরু ঘোষপাড়া থেকে। এটা ঠিক কথা, কিন্তু এটা হেলদি না, মানে শরীরটা কি সুন্দর ভালো রাখছে, এটা একটা ভালো বিষয়, এইভাবে ভেবেই খেতে হবে। কিন্তু ছোটবেলা কে আর ভাবে কি হেলদি, হ্যাঁ তেতো খাওয়াচ্ছে। শুভ সকাল দেবারতী দি, প্রথমেই বলি এই টপিকটা দারুণ। এরকম অনেক বিচিত্র নিয়ম মেনে থাকি, যেমন উপোস করে পুজো দেওয়া, রান্না করার সময় আনাজের পাত্র আচ্ছা এটো হাতে না দেওয়া, বাজার করার সময় নিরামিষ ব্যাগে আমিষ না ঠেকা, বিছানায় বসে এটো খাবার না খাওয়া, বিনা কারণে বারবার হাত ধোয়া। আচ্ছা, এরকম প্রচুর কিছু মেনে চলা হয় তোমাদের বাড়িতে। ওঙ্কার না চক্রবর্তী, রানাঘাট থেকে লিখেছ, খুবই ভালো, মানে এত এত নিয়ম চলে। তা আমার বাড়ির নিয়ম হলো হাঁচি দিলে বেরোনোর আগে এক মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, বা খাবার সময় কেউ কাশলে মনে করা হয় কেউ মনে করছে। এইটা সৌভিক লিখেছে ঢাকুরিয়া থেকে। এইরকম সত্যি অনেকেই কিন্তু মনে করে জানো তো। সুপ্রভাত দেবারতী, আমার পরিবারের বৈশিষ্ট্য হলো আমি যে পড়াশুনো করেছি এখনও বই বিক্রি করিনি, আমার মেয়েরাও সেই বই দেখছে, আমার কোনো বই বিক্রি করি না, আমরা কোনো বই বিক্রি করি না। চিত্তব্রত গুহ, জয়রামপুর, হাওড়া থেকে। তাহলে সেই বই জমে জমে তো প্রচুর স্তূপ জমে গেছে, এত বই রাখেন কোথায়? তো তুমিও মেসেজ করতে থাকো। আর ঠিক গানের পরেই কিন্তু আসছি নিয়ে, হ্যালো ডক্টর, বা হ্যালো ডক্টর। আর ডক্টর হিসেবে আজকে আমাদের সঙ্গে থাকবেন ডক্টর শুভদীপা চক্রবর্তী। এবং আজকে কথা হবে ক্যাংরু মাদার কেয়ার নিয়ে, মানে তার মধ্যে একটা পার্ট অবশ্যই ব্রেস্ট ফিডিং থাকবে। সো খুব শিগগির আসছে ডক্টরকে নিয়ে। তুমি কিন্তু শুনতে থাকো 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: কিছু কিছু দিন এতটাই স্পেশাল হয়, সেই দিনগুলোর বিশেষত্ব নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলার মতো কথা থাকে আমাদের কাছে। যেমন ধরো আজকে, আজকে হলো ইন্টারন্যাশনাল ক্যাঙ্গারু কেয়ার অ্যাওয়ারনেস ডে। এবার তুমি ভাবছো ক্যাঙ্গারু, তার সঙ্গে হ্যালো ডক্টর শুনলাম, বিষয়টা ঠিক বুঝলাম না তো দেবারতী। হ্যাঁ, বিষয়টা বোঝাবো, কিন্তু না না না, আমি আজকে বোঝাবো না। বিষয়টা নিয়ে আজকে কথা হবে ডক্টর শুভদীপা চক্রবর্তীর সঙ্গে, এবং তিনি আমাদের সঙ্গে লাইনে আছেন। গুড মর্নিং ডক্টর।
4: গুড মর্নিং।
3: আর আজকে সত্যি একটা বিশেষ দিন বলুন, মানে এই দিনটা, মানে এই যে সেলিব্রেট করা হয় সেটা

0: কিন্তু প্রত্যেক মায়েদের, প্রত্যেক বাচ্চাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু নামটা এমন সেটা বোঝা কিন্তু খুব দুষ্কর, মানে ক্যাঙ্গারু কেয়ার অ্যাওয়ারনেস ডে। তো এই বিষয়টা কি, মানে এই ক্যাঙ্গারু কেয়ার এই বিষয়টা কি যদি একটু বলেন।
1: ঠিকই, মানে ক্যাঙ্গারু মাদার কেয়ার বা KMC কনসেপ্টটাই হলো একটা ইউনিক কনসেপ্ট, যেখানে নবজাতক, মানে আমরা নিউবর্ন বেবিজ যাদেরকে বলি, সেই নবজাতক শিশুকে মায়ের বুকের সঙ্গে সরাসরি স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখা হয়। মানে ঠিক যেমন ক্যাঙ্গারু তার বাচ্চাকে তার সামনের থলি, আমরা যেটা দেখে থাকি, যারা আমরা সামনে থেকে দেখিনি, বিভিন্ন ছবিতেও দেখি ক্যাঙ্গারু তার বেবিকে সবসময় তার নিজের থলির মধ্যে ক্যারি করে, যাতে সেখানে কিনা সে নিরাপদে থাকে, ঠিক একইভাবে কিন্তু এই ক্ষেত্রেও শিশুকে মায়ের বুকের কাছে রাখা হয়, যাতে কিনা মায়ের নিরাপদ আশ্রয়ে সে গ্রো করে ডিউরিং দ্য ফার্স্ট ফিউ ডেজ অফ হিজ লাইফ।
0: বেশ বেশ বেশ। আচ্ছা, তাহলে এই যে ধরুন অনেক সময় মায়েরা ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ ক্লান্ত থাকেন বা অসুস্থ হয়ে পড়েন, তো সেক্ষেত্রে কি বাবা বা পরিবারের অন্য কেউ শিশুকে সেই স্কিন টু স্কিন স্পর্শ বা উষ্ণতাটা দিতে পারে?
1: একদমই, কারণ কনসেপ্টটা রিমেইনস দ্য সেম। এখানে কেন করা হয় KMC, আমরা কেন করি, যাতে শিশুর শরীরটা গরম থাকে, যারা ভীষণভাবে লো বার্থ ওয়েট বেবি তারা যাতে ধীরে ধীরে ওজন গেইন করে, তাছাড়াও শ্বাস প্রশ্বাস ও হার্টবিট যাতে স্থিতিশীল হয় বাচ্চাদের, এমনকি ওজন বাড়াতে যেটা আমি বললাম সাহায্য করে, প্রিটার্ম বেবিজ, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবিজ, এদের ক্ষেত্রে তো ভীষণভাবে হেল্প করে। আর একটা হেল্প করে যে শিশুর মানসিক নিরাপত্তা বোধ, মানে মেন্টাল হেলথ কে স্ট্রেংথেনিং করে কিন্তু এই ক্যাঙ্গারু মাদার কেয়ার কনসেপ্টটা। তাই যদি মাদার নাও পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় ক্যাঙ্গারু ফাদার কেয়ার বলা হয় যেটা, তাই মাদার ছাড়াও, মানে মা ছাড়াও ফ্যামিলিতে প্রয়োজনে যদি বাবা বা পরিবারের অন্যান্য কোনো দায়িত্বশীল সদস্য, এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানে কি বলবো, অনেক মানুষকে এটার জন্য স্পেশালি ট্রেন করা হয় যাতে তারা ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রোভাইডার হতে পারে অন্যান্য মায়ের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কি হয়, শিশুর উষ্ণতা বজায় থাকে এবং শিশুর সঙ্গে যে পরিবারের যে একটা বেসিক বন্ধন ডেভেলপ করা সেটাও কিন্তু অনেকটা গভীর হয় ফ্রম দ্য ডে ওয়ান। তবে শিশুর নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত যদি মা ছাড়া অন্য কেউ এই KMC প্রোভাইডার হয়।
0: বেশ বেশ বেশ। আচ্ছা, বাচ্চা জন্মানোর পর ব্রেস্ট ফিডিং বা স্তন্যপান শিশুর জন্য খুব দরকার, খুবই দরকার, তো ক্যাঙ্গারু মাদার কেয়ার যেটা, এটা কি শিশুকে এই এই যে প্রক্রিয়াটাতে কোনোভাবে সাহায্য করে, মানে দুটোর মধ্যে কি কোনো কানেকশন রয়েছে আদৌ?
1: হ্যাঁ, ডেফিনেটলি KMC এবং ব্রেস্ট ফিডিং একে অপরের সঙ্গে মানে ভীষণ ঘনিষ্ঠ ভাবে যুক্ত। মানে শিশুকে মায়ের বুকের কাছে রাখা হচ্ছে কেন, এই কনসেপ্টটা যদি আমরা ভাবি যে শিশুর যে ফিডিং রিফ্লেক্স, একটা বাচ্চা তো জন্মের পরে কি করে বোঝে যে তাকে আমরা যেই মুহূর্তে ব্রেস্টের সামনে বা নিপলের সামনে নিয়ে আসি ঠিক সেই সময় কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় সাকলিং রিফ্লেক্স, ওই ফিডিং রিফ্লেক্সটা ভালোভাবে কাজ করে না। তো এটা যাতে ডেভেলপ করে তার জন্য কিন্তু KMC অপরিহার্য, কারণ এই যে শিশুকে কন্টিনিউয়াস মায়ের বুকের মধ্যে রাখা হচ্ছে, তাই শিশুর এই যে ফিডিং রিফ্লেক্সটা সেটা ভালোভাবে কাজ করতে শুরু করে, বা শিশুর এই যে স্তন্যপানের প্রতি আগ্রহ সেটা ক্রমশ বাড়তে থাকে, আর মা এবং মানে মায়ের শরীরে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় না যে ঠিক মতো দুধ হচ্ছে না, অনেক মায়ের কমপ্লেন থাকে, তো সেই শরীরে যাতে দুধ উৎপাদন বাড়তে পারে সেই ক্ষেত্রেও কিন্তু KMC সাহায্য করে। আর বেসিক সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় এবং বিভিন্ন ডক্টররাও বলেন যে মা এবং শিশুর মধ্যে যে একটা বেসিক বন্ডিং ডেভেলপ করে এটা কিন্তু ভীষণ ভাবে দৃঢ় হয় যদি ডে ওয়ান থেকে KMC প্রোভাইড করা। আর ব্রেস্ট ফিডিং তো ডেফিনেটলি দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া সহজ হয় যদি KMC মাধ্যমে শুরু করা হয়, কারণ KMC শুধু অনেকেই ভাবে KMC বলে শুধুমাত্র বেবি কেয়ার উষ্ণতা দেয় বা হয়তো শুধুমাত্র ওজন বাড়তে হেল্প করে, একদমই না। ব্রেস্ট ফিডিং এর পথটা কিন্তু অনেক মায়ের ক্ষেত্রে ভীষণ ডিফিকাল্ট হয়, অনেক মা খুব একটা ভালো দুধ, যেটা বারবার বললাম, দুধ উৎপাদন করতে পারে না, দুধ ঠিক মতো খাওয়াতে পারে না, এই যে প্রক্রিয়াগুলো এগুলো অনেক ইজি হয়ে যায় KMC মাধ্যমে, কারণ বিভিন্ন হসপিটালে কিন্তু বা বিভিন্ন হেলথ সেন্টারে KMC কি করে দিতে হয় এটা ট্রেন করার জন্য বিভিন্ন ইন্ডিভিজুয়ালস থাকে, তো ওই যে KMC কি করে দিতে হয় এই কনসেপ্টটা যেই মুহূর্তে ডেভেলপ করে যায় এই মারা যখন বাড়িও ফিরে যায় তখন কিন্তু তাদের বাচ্চাদের ব্রেস্টফিড করতে অনেক ইজি হয়।
0: বেশ বেশ বেশ, তাহলে ব্যাপারটা প্রচন্ড ভাবে ওয়েল কানেক্টেড।
1: একদম।
0: তো এই যে ব্রেস্ট ফিডিং, এই ব্রেস্ট ফিডিং নিয়ে কিন্তু প্রচুর ভুল ধারণা কিন্তু আশেপাশে রয়েছে শোনা যায়, তো কি কি ধরনের ভুল ধারণা রয়েছে আশেপাশে?
1: দেখো, প্রথমত ডাক্তার হিসেবে যেটা সবসময় শুনতে হয়, আমরা যত না ট্রিটমেন্ট করি তার থেকে বেশি মানুষের এই ভুল ধারণাগুলো ভাঙার চেষ্টা করি, কারণ এগুলো কিন্তু ভীষণভাবে হিন্ডার করে ঠিক ট্রিটমেন্ট বা ঠিক প্র্যাকটিসেস এর ক্ষেত্রে। যেমন তুমি বললে, অনেক মারা মনে করেন যে ওই যে প্রথম যে হলুদ দুধ বের হয় একদম বাচ্চা জন্মানোর পর, অর্থাৎ যেটাকে আমরা কোলোস্ট্রাম বলি, সেটা নাকি শিশুর জন্য খারাপ। কিন্তু আসলে টু বি ভেরি অনেস্ট সেটাই কিন্তু একটা বাচ্চার জন্য বা শিশুর জন্য ফার্স্ট ভ্যাকসিনেশন, ফার্স্ট ন্যাচারাল ভ্যাকসিনেশন, প্রথম টিকা বলি, কারণ ওর মধ্যে প্রচুর অ্যান্টিবডিজ থাকে যেটা কিনা একটা বাচ্চাকে বিভিন্ন রকমের রোগ থেকে নিজেকে বাঁচানোর ক্ষমতা প্রদান করে। তো এইটা যদি অনেক মা মনে করেন হলুদ দুধটা খাওয়াবো না, এটা ভীষণ রকমের একটা মিথ, অবশ্যই খাওয়ানো উচিত, কারণ এটা ফার্স্ট ন্যাচারাল ভ্যাকসিনেশন। আবার অনেকে শুনেছি কেউ কেউ মনে করেন যে মায়ের দুধ নাকি পাতলা মানেই পুষ্টিহীন, তাই খাওয়াবো না বাচ্চাকে, বরং বেশি গাঢ় দুধ খাওয়াবো। এটা কিন্তু একদম ভুল কনসেপ্ট। মায়ের দুধের গঠন যেমনই হোক না কেন, শিশুর প্রয়োজন কিন্তু সেই রকম। তো অলওয়েজ ডেফিনেটলি আপনার মানে ব্রেস্ট মিল্ক যেমনই কোয়ালিটির হোক না কেন, ব্রেস্ট ফিড করা ইজ ম্যান্ডেটরি। আবার অনেকে ভাবেন যে মানে শিশুকে জন্মের পরে মধু বা জল মুখে দিতে হবে, কিন্তু জন্মের পর প্রথম ছ মাস মায়ের দুধটাই কিন্তু একমাত্র খাবার একটা বাচ্চার জন্য, নাথিং এলস। অনেকে মনে করে একটু সেরেলাক খাইয়ে দিই, একটু আর একটু অন্য কিছু জিনিসপত্র খাইয়ে দিই, আরো হেলথ সাপ্লিমেন্টস খাইয়ে দিই, তাহলে বোধ হয় বাচ্চা বেশি গ্রো করবে, দুধে মায়ের দুধে আর কি বা আছে। কিন্তু না, একদম অপোজিট শুড বি দ্য কনসেপ্ট। প্রথম ছ মাস ব্রেস্ট মিল্ক শুড বি এক্সক্লুসিভ, ব্রেস্ট মিল্ক থাকবেই থাকবে, দ্যাট শুড বি দ্য অনলি ফুড, ভীষণ ইম্পর্টেন্ট। আর আরেকটাও দেখা যায়, অনেকে বলে যে ডেলিভারির পরপর মানে অনেকেই মনে করেন যে একেবারে পরপর ব্রেস্ট ফিড করবো না, তাতে ব্রেস্টের শেপ এগুলো ডিস্টর্টেড হয়, এমনকি ফিগার নষ্ট হয়, এগুলো ভীষণ রকমের ভুল কনসেপ্ট। কারণ এগুলো আলটিমেটলি ছ মাস পরে পোস্টপার্টম পিরিয়ড যেই চলে যেতে শুরু করে, বডি আবার নিজের শেপে ফিরতে শুরু করে। কিন্তু এই ব্রেস্ট ফিডিং করবো না এই ভুল ধারণাটা পোষণ করলে কিন্তু তাতে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি। একটু এই সময় জাস্ট বলে দেবো তোমাকে কেন দুজনেরই ক্ষতি। বাচ্চার তো ডেফিনেটলি ক্ষতি যে ব্রেস্ট মিল্ক পাচ্ছে না, নিজের মায়ের ব্রেস্ট মিল্ক পাচ্ছে না, আর দ্বিতীয় মায়ের ক্ষতি, কারণ এই ব্রেস্ট মিল্ক শরীরের ভিতরে রিটেইনড হয়ে হয়ে পরবর্তীকালে ব্রেস্ট টিউমার, ব্রেস্ট সিস্ট এবং পরবর্তীকালে দেখা গেছে ব্রেস্ট ক্যান্সারেরও রূপ নেয় কিন্তু
0: এটা। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা কিন্তু মানে যেভাবে ডাক্তারবাবুরা বলছেন যে এইভাবে যদি এগোয় তাহলে সুস্থ থাকবে দুজনেই অ্যাকচুয়ালি।
1: একদমই তাই।
0: আচ্ছা, আজকাল অনেক মাই চাকরি করেন এবং তারা কাজে ফেরার পর কিভাবে শিশুকে ব্রেস্ট মিল্ক দেওয়ার মানে এই যে পদ্ধতিটা বজায় রাখতে পারবে, মানে ব্রেস্ট মিল্ক স্টোর করে রাখার কোনো পদ্ধতি রয়েছে কি?
1: ঠিকই, একদম এখন এটা ভীষণ এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ পার্টিনেন্ট কোয়েশ্চেন, কারণ মায়েরা এখন ব্রেস্ট পাম্প ব্যবহার করে। অনেক মাই যারা ওয়ার্কিং লেডিজ তারা ব্রেস্ট পাম্প ব্যবহার করে, যাতে দুধটা বের করে পরিষ্কার এবং স্টেরিলাইজড, ভেরি ইম্পর্টেন্ট, পরিষ্কার এবং স্টেরিলাইজড পাত্রে যাতে স্টোর করেন। এবং সাধারণত দেখা যায় রুম টেম্পারেচারে প্রায় 4 ঘন্টা সেই দুধ ঠিক থাকে, এবং ফ্রিজে রাখলে তো 24 থেকে 48 ঘন্টা, এমনকি ডিপ রেফ্রিজারেটরে থাকলে আরো বেশ কিছু দীর্ঘদিন সময় কিন্তু এটাকে প্রিজার্ভ করে রাখা যায়। আর দুধ গরম করার সময়ও আমরা বলি যে সরাসরি আগুনে না বসিয়ে সেটাকে হালকা গরম জলের মধ্যে ওই ব্রেস্ট মিল্কের যে পাত্রটা সেটা রেখে গরম করলে বেটার হয়। তো ডেফিনেটলি মানে যারা ওয়ার্কিং লেডি তাদেরকেও বলা হয় স্ট্রংলি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করতে, কারণ এখন অনেক রকমের মেথডস বেরিয়েছে অ্যাপার্ট ফ্রম ডিরেক্টলি ফিডিং দ্য বেবি। তাছাড়াও এই ব্রেস্ট পাম্প একটা নতুন কি বলবো নতুন দিশা দেখিয়েছে কিন্তু এইসব যারা চাকরিজীবী মা।
0: বেশ বেশ বেশ, আর একদম শেষে একটা প্রশ্ন করব যে ব্রেস্ট ফিডিং করানোর সময় মায়ের ডায়েট বা খাওয়া দাওয়া ঠিক কেমন হওয়া উচিত? অনেকেই বলে যে এটা খাবে না ওটা খাবে না, তো এই ব্যাপারে আপনার কি পরামর্শ?
1: As a gynecologist, I keep my rules simple. আমার পেশেন্ট আসলে আমি একটাই কথা বলি, ব্যালেন্স ডায়েট, সেটা যে কোনো ক্ষেত্রেই যে কোনো এজেই আমি বলি ব্যালেন্স ডায়েট। আর এই পিরিয়ডে তো ডেফিনেটলি গুড ফর বোথ মাদার অ্যাজ ওয়েল এস দ্য বেবি, কারণ মায়ের খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকা, শাকসবজি থাকা, হাই ফাইবার ডায়েট, ডাল এগুলো থাকা, বা তাছাড়াও যেগুলো বলি আমরা দুধ, মধু এবং মাছ, সব থেকে বড় কথা ডাল, ডিম, দুধ, এই প্রোটিনেশিয়াস খাবার গুলো থাকা ভেরি ইম্পর্টেন্ট। এবং তাছাড়াও প্রচুর জল খেতে হবে আর পর্যাপ্ত বিশ্রাম, ভেরি ইম্পর্টেন্ট, গিভিং টাইম টু হার ওন সেলফ, গিভিং টাইম ফর ওয়ান্স ওন মেন্টাল হেলথ, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পোস্টপার্টম পিরিয়ডই আমরা দেখি যে ডিপ্রেশন, সাইকোসিস খুব ডেভেলপ করে। তো এই পিরিয়ডটাতে এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট।
0: আচ্ছা, সেক্ষেত্রে কি কি খাবে না এমন কিছু রুলস রয়েছে কি যেগুলো খাওয়া উচিত?
1: যেমন ধূমপান, অ্যালকোহল, এগুলো তো একদম অ্যাভয়েড করা দরকার, যে কোনো রকমের স্পাইসি খাবার যেগুলো ডিরেক্টলি বা যে কোনো রকমের স্পাইসি খাবার ছাড়াও ওভার দ্য কাউন্টার মেডিকেশন, যা ইচ্ছে একটা ওষুধ খেয়ে নিলাম, এটা হচ্ছে ওটা হচ্ছে, ওষুধ কিনে খেয়ে নিলাম, তাতে কিন্তু ডিরেক্টলি যখন মা ব্রেস্ট ফিড করছে সেগুলো কিন্তু বাচ্চার মধ্যে ট্রান্সমিটেড হয়। তো এইগুলোর ব্যাপারে স্পাইসি খাবার একদম না, ভীষণ রকমের যেটা বললাম ব্যালেন্স ডায়েট, এটা মেনটেন করলেই কিন্তু মা বাচ্চা দুজনেই সুস্থ থাকবে।
0: বেশ বেশ, থ্যাংক ইউ ডক্টর, আজকে ক্যাঙ্গারু মাদার কেয়ার নিয়ে আমাদেরকে অ্যাওয়ার করার জন্য, এবং আজকে সেই দিনটাই আমরা সেলিব্রেট করছি। থ্যাংক ইউ এগেইন।
1: আমার খুব ভালো লাগলো তোমাদের এই অনুষ্ঠানে মানে পার্ট নিতে পেরে, আর সব থেকে ভালো লাগলো এতগুলো মানুষের সাথে আজকে এই দিনটা উদযাপন করতে পেরে।
0: থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে হ্যালো ডক্টর সেগমেন্টে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর শুভদীপা চক্রবর্তী।
2: হ্যালো ডক্টর। ডক্টর।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানানা সানানা থেমে গেছে, আর নেচন আর নেচন এবার পড়ে যাবে। তবে এই যে ধরো নমস্কার কলকাতা চলছে, দেবারতী রয়েছি, তার মাঝখানে এই নাচানাচির মাঝখানে তোমার গল্প শুনছি। এই যে প্রত্যেকের বাড়িতে এমন কিছু অলিখিত নিয়ম থাকে যে নিয়মগুলো আমরা প্রত্যেকেই মেনে চলি, সেইটা নিয়েই তোমার গল্প শুনছি আজকে। তো এবারে মেসেজ করেছে কে দেখি, শাওন বারাসাত থেকে লিখেছে যে আমার বাড়িতে নিয়ম কয়েকটা অলিখিত নিয়ম আছে। পরীক্ষার দিন সকালে গোল কিছু, যেমন ডিম, রসগোল্লা, কলা খাওয়া যাবে না। ওকে, খাওয়া যাবে না, বেশ, এগুলো খেলেই নাকি পরীক্ষায় ডিম বা কলা পাওয়া যায়, এটা আমার বাড়িতেও আছে। বাড়িতে বাইরে থেকে এসে নোংরা জামাকাপড় ছাদে একটা ঘরের মধ্যে খুলে রেখে ঘরের জামাকাপড় পরে হাত পা ভালো করে দিয়ে তারপর ঘরে ঢোকা যাবে। এমনি সময় রাত 12টার পরের দিন শুরু হয়ে গেলেও কোনো নিয়ম মানা বা পুজো অর্চনার ক্ষেত্রে সকাল 6টার থেকে নাকি পরের দিন শুরু হয়। ওকে, তুমি একটা গানের

0: রিকোয়েস্ট করেছো, ওকে চেষ্টা করব যদি গানটা শোনাতে পারি শাওন বারাসাতকে। থ্যাংক ইউ শায়ন। ওকে তারপরে দেখি, হুম হুম হুম হুম আরও প্রচুর মেসেজ এসছে। ক্যাচ, সুপ্রভাত দিদি ভাই, আজকে ভোরাইতে সুখী পরিবার নিয়ে ভীষণ প্রাসঙ্গিক জলছবি তুলে ধরেছেন, তাই আপনাকে ও সাধুবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার বিষয়ে বলবো, আমার পরিবারের নিয়ম যেটা অভ্যাসে পরিণত হয়েছে, কেউ বাজার থেকে পাতলা প্লাস্টিকের ক্যারি ব্যাগ কেউ বাড়িতে আনবেন না, জল অপচয় না করে সবজি ধোয়ার জল ও জামাকাপড় ধোয়ার জল গাছের গোড়ায় দিতে হবে, পড়ার টেবিল ও বই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, খাওয়ার অপচয় কর না করে পরিমিত খাবার খেতে হবে, পরিবারের সবাইকে খুব সকালে ঘুম থেকে উঠে বাড়ির সবুজালয়ে হাঁটতে হবে 30-40 মিনিট। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে। খুব ভালো কিছু নিয়ম আপনারা তৈরি করেছেন, মানে আমি সাধুবাদ জানি এবারে। ওকে তুমি আচ্ছা একটা গানের রিকোয়েস্ট এসছে, গানের রিকোয়েস্টটা যদি পারি তাহলে বাজাবো, কারণ আজ খুব একটা বেশি সময় নেই। গুড মর্নিং দিদি, আমার পরিবারে অদ্ভুত নিয়ম যে ছুটির দিনেও বেশি শুয়ে থাকা যাবে না, সকালে উঠতেই হবে, আবার বাইরে থেকে এসেই হাওয়া খাওয়া যাবে না গরমকালে, আগে বসতে হবে তারপর। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। প্রত্যেকটাই না আমি দেখছি খুব হেলদি হেলদি অভ্যেস রয়েছে। সুপ্রভাত, আমাদের বাড়িতে কিছু অদ্ভুত কিন্তু মজার অলিখিত নিয়ম আজও সবাই মেনে চলে, যেমন খাবারের পাতে শেষটুকু নাকি অবিবাহিত মেয়েরা খেতে নেই। কি এটা, এইবার তো আমি নতুন পাচ্ছি, বেশ বেশ। জোড়া কলা কোনো মেয়ে খেলে নাকি অমঙ্গল হয়, এটা আমাদের বাড়িতেও আছে, যার জন্য বাবাই জোড়া কলাটা পায় প্রত্যেকবার। আর পায়ের জুতো উল্টে থাকলে বাড়িতে নাকি অশান্তি আসে, এটা ঠিক কথা, এটা আমার বাড়িতেও রয়েছে। এই জুতো উল্টো কেন, সোজা কর সোজা কর, আমি বুঝতে পারি না যে কীভাবে। ও আর একটা জিনিস মনে পড়লো, আমার বাড়িতে আর একটা যেটা আছে, আমি মেসেজের মাঝখানেই বলছি যে লঙ্কা নাকি হাতে দিতে নেই, তাহলে নাকি ঝগড়া হয়। বহুবার আমি মায়ের বোনের হাতে লঙ্কাটা দেওয়ার চেষ্টা করছি, কিছুতেই নেবে না। আমি একবার দেখতে চাই যে সত্যি ঝগড়া হয় কিনা, কিন্তু কেউ হয় না, কেউ আমার কোঅপারেট করছে না। যাই হোক, আমি মেসেজটা কন্টিনিউ করি। বিজ্ঞান মানুক আর না মানুক, এসব নিয়মের মধ্যেই লুকিয়ে আছে আমাদের বাড়ির পুরনো বিশ্বাস। ভবানী নায়ক, ডিহিমণ্ডল ঘাট, শ্যামপুর, হাওড়া থেকে। সত্যি খুব এইগুলো কিন্তু আমি খুব আনইউজুয়াল পেলাম। ওকে এবার একটা ছড়া পড়তে হবে। শুভ সকাল দেবারতী, শনিবারে মাছ মাংস আসে না মোর ঘরে, জানি না কোন কারণে চলছে নিয়ম বহু বছর ধরে, সপ্তাহে মাত্র একটি দিন হলে নিরামিষ, হৃদয়ে যেন আনন্দে নাচে, করি না তাই মিস। ডাক্তার বলে নিরামিষে মন রাখুন এই বয়সে, প্রেশার সুগার কোলেস্টেরল নর্মাল থাকবে শেষে। কবে থেকে হলো নিয়ম, কে বা করলো সৃষ্টি, অনেক ভেবে খুঁজে পাই না, বিচার করেও কুষ্টি। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর থেকে লিখেছেন। আর আপনার কবিতা, আপনার ছড়া পড়তে যে আমার কি ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আর তার মাঝখানে যেটা ভাল লাগে সেটা হলো তোমাকে নিউ টিউন শোনাতে, একদম একদম গরমা গরম নতুন নতুন গান যখন আমাদের কাছে এসে পৌঁছায়, তোমার জন্যই তো তুলে রাখি। এখন চাঁদ মেরা দিল ফিল্ম থেকে, সেই ফিল্মেরই টাইটেল ট্র্যাক তোমার জন্য।
1: FM Rainbow, Rainbow New Tune, Rainbow New Tune, Rainbow.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
2: চটপট জানিয়ে দিই যে আজকে মার্কেটে কার দর কত দূর যাচ্ছে। যেমন আজকে 24 ক্যারেট সোনার দাম হলো 1,62,340 টাকা পার 10 গ্রাম। পার 10 গ্রামই যদি আবার যাও, 22 ক্যারেট সোনার দাম 1,48,810 টাকা, 18 ক্যারেট সোনার দাম 1,21,760 টাকা। আর যদি রুপো কেনো, পার কেজি দাম হলো 3,10,000 টাকা। আর পেট্রোল আর ডিজেলের দাম কিন্তু বেড়েছে সামান্য হলো, বেশ গায়ে লাগছে। পেট্রোলের দাম প্রায় 3.29 টাকা বেড়ে আজকে হলো 108.74 টাকা, এবং ডিজেলের দাম 3.11 টাকা বেড়ে আজকে 95.13 টাকা। আর মোটামুটি ছ্যাঁকা খাচ্ছি দাম বাড়ার জন্য ঠিকই, আর যাতে যাদের মেসেজ পড়তে পারিনি তার জন্য আমি ছ্যাঁকা খাবো, কারণ তোমরা খুব বকা দিচ্ছ আমি জানি। তবে আজকে যাদের মেসেজ পড়তে পারলাম না তার জন্য খুব দুঃখিত, পরের দিন নিশ্চয়ই পড়ব। তবে এখন নমস্কার কলকাতা শেষ করতে হবে, এখন যাওয়ার সময় এসে গেছে। তোমাদের সঙ্গে ছিলাম আমি দেবারতী, সো আবার খুব শিগগির, মেবি পরশুদিন, কানে কানে বললাম আর কি, সকাল আবার কথা হবে, আবার দেখা হবে। তুমি কিন্তু শুনতে থাকো 107 FM Rainbow।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশে তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 108.74 টাকা এবং ডিজেলে বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হয়েছেন। 6 দিনের এই সফরে প্রথমে তিনি যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আগামী সোমবার শপথ নেবেন ভিডি সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরাও ওই দিনেই শপথ গ্রহণ করবেন বলে ইউডিএফ সূত্রে জানা গেছে। জোটের অন্যান্য দল থেকে কোন বিধায়ক কোন দপ্তরে মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। বেজিংয়ে নিজেদের মধ্যে বৈঠকে পারস্পরিক সহযোগিতার উপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে দুদেশের মধ্যে উত্তেজনা থাকলেও সংঘাতের পরিবর্তে সহযোগিতার কথাই উঠে এসেছে দুই নেতার মুখে। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম চীন সফর। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকারপক্ষে ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছে এক কিশোর। জানা গেছে রাজা প্রামাণিক নামে ওই কিশোর গতকাল বন্ধুদের সঙ্গে বেলমোড়া ঘাট এলাকায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। তার এখনও খোঁজ মেলেনি বলেই খবর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে খবর সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই পাঁচ দেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরের প্রথম পর্যায়ে আজই তিনি সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছবেন। সেখানে তিনি আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট ইউজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের উপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। আজ নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। জ্বালানি শাস্ত্র এবং গণপরিবহন ব্যবহারে উৎসাহ দিতে রাজধানী দিল্লিতে আজ হাইড্রোজেন চালিত এক সমন্বিত শাটল বাস পরিষেবা সূচনা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহযোগিতায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হচ্ছে। গড়িয়া বিমানবন্দর রুটে বাকি 366 মিটার অংশে এই কাজ হবে। মোট দুদফায় কাজ চলবে। আজ রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে চিংড়িঘাটা মোড়ে। আবার 22 মে থেকে 25 মে পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে। মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির আঘাতে ইরানের সামরিক শক্তি ব্যাপক দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। সম্প্রতি মার্কিন সেনেটের এক শুনানিতে অ্যাডমিরাল চার্লস কুপার দ্বিতীয় আইন প্রণেতাদের জানান যে অভিযানের ফলে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌবাহিনীর প্রায় 90% নষ্ট হয়ে গেছে। আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা করে বাড়িয়েছে। এই মুহূর্তে খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

0: গান দরিয়া, গান দরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: স্টুডিওর ঘড়ি জানাচ্ছে সময়টা এখন 11:03 হয়ে 17 সেকেন্ড। বিদিশা এবং সোমা আজ 107 FM রেনবো স্টুডিওতে রয়েছি, নিয়ে অনুষ্ঠান গান দরিয়া।
2: গানে গানে সুরে সুরে আজ কাজী নজরুল ইসলামকে স্মরণ করার পর্ব। আপনারা প্রত্যেকেই জানেন, যারা প্রতিদিন গান দরিয়াকে ভালোবাসা দেন, আপনারা আমাদের সঙ্গে থাকেন, আর তাই তো আমরা এত উৎসাহ পাই প্রতি সপ্তাহের ঠিক এই দিনটিতে আপনাদের কাছে আমরা নিয়ে আসি গান দরিয়ায় কাজী নজরুল ইসলামকে।
1: একদম। আর আজকে কাজী সাহেবকে নিয়ে, মানে কাজী সাহেবের রচিত গান যেমন আমরা শুনব, তেমনি কলকাতায় কিংবা কলকাতার আশেপাশে কোন কোন জায়গা তার স্পর্শে উজ্জ্বল হয়ে রয়েছে, তার স্মৃতিতে তার স্মৃতিতে রয়েছে, মানে সেই সব জায়গায় তার স্মৃতি রয়েছে, এই রকম কিছু জায়গার কথা আমরা বলবো, আর সঙ্গে শুনব তার গান। থাকবো পুরো বেলা 1টা পর্যন্ত, সঙ্গে থাকবেন আপনারাও। শুনতে থাকুন 107 FM রেনবো, গান দরিয়া।

0: সৃজনের ছন্দে তিনি কিন্তু সবসময় থাকতেন আলোড়িত আনন্দিত।
1: আমরা গানটি শুনলাম মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এবং পণ্ডিত দেবজ্যোতি বসুর সঙ্গতে। আমরা অনুষ্ঠান শুরুর মুহূর্তেই বলেছিলাম, আচ্ছা আরও একবার বলে দিই, যারা একটু দেরি করে রেডিওটি টিউন করেছেন 107 FM রেনবোয়ে, তাদের জন্য বলে দিই আজ গান দরিয়া, এই সময়টা তো গান দরিয়ার, কারণ এখন 8:11:08 হয়ে 43 সেকেন্ড। বিদিশা এবং সোমা আমরা রয়েছি স্টুডিও প্রান্তে অনুষ্ঠান গান দরিয়া নিয়ে, আর আজ শুক্রবার, তাই শুক্রবার মানেই নজরুল ইসলামের গানে গানে দরিয়ায় সম্পান ভাসানোর পালা।
0: একদমই তাই, কাজী নজরুল ইসলাম শুধুমাত্র কোনো একটা জায়গায় স্থায়ী হয়ে থাকার তো মানুষ ছিলেন না,
1: বাউন্ডুলে মানুষ,
0: একেবারেই বাউন্ডুলে মানুষ থাকার জন্য তার জীবনটাও এমনই বাউন্ডুলাপনা করেই কেটেছে। তার মধ্যে দিয়ে এত সৃষ্টিশীলতা, যেটা আমরা এই সৃজন ছন্দে আনন্দে তিনি যে সবসময় মাতোয়ারা হয়ে থাকতেন, সেটা আমরা আমাদের এই অনুষ্ঠানের প্রথমে এই গানটির মধ্যে দিয়ে সেটার প্রকাশ ঘটালাম। কাজী নজরুল ইসলাম তিনি যখন জন্মগ্রহণ করছেন, আমরা প্রত্যেকে জানি যে তিনি বর্ধমান জেলা, আমাদের এই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করছেন, এবং পরবর্তীতে তিনি আস্তে আস্তে কলকাতায় চলে আসছেন এবং কলকাতার বেশ কিছু জায়গায় তিনি তার বসতি স্থাপন করছেন, এক এক সময় এক এক জায়গায়। এবং জীবনের শেষ দিনগুলোতে তিনি কোথায় চলে যাচ্ছেন? তিনি আবার চলে যাচ্ছেন বাংলাদেশে, ঢাকায়।
1: আসলে এই যে তুমি একবার বললে না যে তাকে কোথাও না বেঁধে রাখা যায়নি, তিনি কেমন জলের মতো, আসলে জীবনটা তো আমাদের জলের মতোই, যেখানে জীবন থেমে যায়, নদী যদি অবরুদ্ধ হয় তাহলে তো সে, তার তো আর মানে অস্তিত্ব থাকে না, তাই
0: না? না না, অবশ্যই তখন শৈবাল দাম এসে তাকে আকৃষ্ট করে ধরে এবং আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, ফলে তার জীবনী শক্তি আস্তে আস্তে নষ্ট
1: হয়ে যায়,
0: সৃষ্টিশীলতা নষ্ট হয়ে যায়।
1: একদম ঠিক সেইভাবেই কবি যেন সেই আত্মহারার মতো, বাঁধন হারার মতো ছুটে বেরিয়েছে এক জায়গা থেকে আর এক জায়গায়। কখনো এমনও হয়েছে, কলকাতায় এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো এক দুদিন তিনি মাত্র বাস করেছেন, কিছু সময় রয়েছে যে কোনো একটি পত্রিকা তিনি প্রকাশনা করছেন, কোনো একটি পত্রিকা তিনি সম্পাদনা করছেন, সেই পত্রিকার অফিসের পাশেই তিনি থাকছেন কিংবা পত্রিকার অফিসেই থাকছেন, এইরকম বেশ কিছু তার স্মৃতিধন্য জায়গা যেগুলি কলকাতা এবং কলকাতার আশেপাশে রয়েছে সেগুলি নিয়ে আমরা কথা বলবো।
0: আমরা আজকে সেই জায়গাগুলোতে পৌঁছে যাব, শুধু আমরা পৌঁছাবো না,
1: সঙ্গে নিয়ে যাব আপনাকে,
0: আপনাদেরও নিয়ে যাব। চলুন না আজকে ঘুরে দেখি কাজী নজরুল ইসলামের কলকাতা এবং তাছাড়াও যে অন্যান্য জায়গাগুলোতে তিনি থাকতেন। একটু বলি বিদিশা, দাম্পত্য জীবনের কিছুটা সময় কিন্তু তিনি আবার কৃষ্ণনগরে এবং কুমিল্লাতে কাটিয়েছেন, তাই না? তাহলে কতগুলো স্থান আমরা দেখতে পাচ্ছি, একটা মানুষ কতগুলো স্থানে বিচরণ করেছেন, তাই না? ভাবলে অবাক।

0: লাগে। আর সেই অবাক করা বিষয়টা নিয়ে আজ সোমার বিদিশার যে পথ চলা, সেই পথ চলায় কিন্তু সঙ্গী যেমন রয়েছেন কাজী নজরুল ইসলাম, তেমনি রয়েছেন আপনারাও আমাদের সেই পথের সঙ্গী। সঙ্গে থাকুন
1: একদম। আর পথ চলতে চলতে কথা বলতে বলতে গান কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। এবারে গানে গানে সুস্মিতা গোস্বামী।

0: সেটা 1917 সালের কথা। প্রথম বিশ্বযুদ্ধ জোর কদমে চলছে। নজরুল রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র তখন। ভেবে দেখো বিদিশা, মাত্র 6 মাস পরেই ম্যাট্রিকুলেশন পরীক্ষা। কিন্তু কোন এক দুর্বুদ্ধিতে সহপাঠী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে গিয়ে সৈন্যদলে নাম লিখিয়ে এলেন তিনি। মানে ক্লাস টেনের একটা ছাত্র 6 মাস বাদে ম্যাট্রিকুলেশন পরীক্ষা, তার মধ্যে তিনি সৈন্যদলে নাম লেখালেন। বড়লোক মাতামহের ষড়যন্ত্রে কি হলো, শৈলজানন্দ স্বাস্থ্য পরীক্ষায় মানে পাশ করতে পারলেন না। ঠিক আছে, মানে মাতামহ চাইলেন না যে শৈলজানন্দ যান, ফলে তিনি সৈন্যদলে, ফলে তিনি পাশ করতে পারলেন না। কিন্তু নজরুলের তো সুস্বাস্থ্যের অধিকারী, তো নজরুল স্বাভাবিকভাবেই মনের আশা তার পূর্ণ হলো, তিনি পাশ করে গেলেন। তিনি যুদ্ধ করতে চললেন পেশোয়ারের পথে। তখন তার বয়স কত, যখন এই সব কর্মকাণ্ডটা হয়েছে মানে এর মধ্যে বেশ কয়েক বছর কেটে গেছে, তখন তার বয়স হচ্ছে 19 বছর। হয়তো সেই বয়সে তিনি ভেবেছিলেন যে যুদ্ধ করার কৌশল টৌশল তাকে শিখে নিতেই হবে, তারপর তা কাজে লাগাতে হবে দেশের মুক্তির সংগ্রামে।
1: বেশ, তা না হয় হলো। কিন্তু যুদ্ধ কিন্তু তিনি বেশি দিন করলেন না, রণাঙ্গনেও তাকে বেশি দিন থাকতে হলো না, কারণ বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হলো এবং তিনি ফেরত চলে এলেন। 1920 সালের মার্চ মাস নাগাদ তিনি চলে এলেন এবং করাচি থেকে সোজা চলে এলেন কোথায়, কলকাতায়। কলকাতায় এসে উঠলেন সেই বাল্যবন্ধু শৈলজানন্দের আশ্রয়, মানে তার ডেরায়। সেখানে এলেন এবং সেটা কোন জায়গা ছিল, সেটা ছিল রমাকান্ত বোস স্ট্রিট পলিটেকনিক ইনস্টিটিউটের বোর্ডিংয়ে, সেখানে তিনি এসে উঠলেন। এইবারে ওই বোর্ডিংয়ে তাকে একটা অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেখানে তিনি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, তাই তাকে মানে তার খাবার বাসন ধুতে অস্বীকার করে সেই মেসের যে পরিচারক ছিলেন সেই মানুষটি। এবার এই পরিস্থিতিতে তিনি কি করেন, তিনি আবার সেই জায়গা বদলালেন। বদলালেন কোথায়, বন্ধুর শৈলজানন্দের মেস ছেড়ে নজরুল এবার চলে এলেন কোথায়, 32 নম্বর কলেজ স্ট্রিটের বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে। এই যে বলছিলাম না, বিভিন্ন সময় তিনি এমন জায়গায় গেছেন যেখান থেকে হয়তো কোনো পত্রিকার সম্পাদনা হচ্ছে, সেই পত্রিকায় তিনি লেখালেখি করছেন, বা কোনো পত্রিকা নিজেই সম্পাদনা করবেন বা প্রকাশ করবেন সেই রকম জায়গা, মানে তার তিনি যে যে বাড়িতে

0: থেকেছেন সেই সব বাড়ি কিন্তু যে শুধুমাত্র স্মৃতিধন্য তাঁর স্পর্শে বা তাঁর থাকার কারণে নয়, সেখানে বসে তিনি অজস্র জিনিস, মানে অজস্র কবিতা উপন্যাস রচনা করেছেন যেগুলি কালজয়ী। সেই কথাতেও আমরা আসব যে কেন কেন সেই জায়গাগুলি সঙ্গে কি কি স্মৃতি জড়িয়ে আছে, কি কি রচনা করেছিলেন সেখানে, কি ঘটনা ঘটেছিল তার জীবনে।
1: আসলে দেখো, মানুষ যত বহুমুখী কাজ করে তত মনে হয় তাকে স্থান বদল করতে হয়। কাজী নজরুল ইসলাম প্রথমে যেখানে জন্মগ্রহণ করলেন সেখান থেকে তিনি যখন সৈন্যদলে গেলেন, মানে করাচি ওখানে চলে গেলেন, সেখান থেকে আবার সোজা কলকাতায় চলে আসছেন। কলকাতায় এসেও একটা জায়গায় থাকতে পারলেন না, সেখান থেকে আবার বিশেষ কারণে তাকে আরও একটা জায়গায় শিফট করতে হলো। অলরেডি এইটুকু জীবনের মধ্যেই তার চার জায়গা বদল হয়ে গেল, তাই না? এখনো আরও কত বদল তার জীবনে অপেক্ষা করে রয়েছে, তিনি নিজেও জানেন না। কারণ তিনি তো যখন যেমন কাজের প্রয়োজন হয়েছে, যখন যেমন পরিস্থিতি হয়েছে, যখন যে আহ্বান জানিয়েছেন, যদি তার মনে হয়েছে যে হ্যাঁ এখানে যাওয়ার দরকার, তিনি তখন সেখানে চলে গেছেন। সুতরাং এটা তো অগুন্তি, বোধহয় হাতে গুনেও শেষ করা যায় না যে তিনি কত জায়গায় থেকেছেন।
0: আমরা বরং আবারও গানে যাই। এবারে পরপর দুটি গান আমরা শুনবো। প্রথম গানের শিল্পী হৈমন্তী শুক্লা এবং পরের গান অধীর বাগচির কণ্ঠে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

আমরা নজরুলের স্মৃতিধন্য যেসব বাড়ি কলকাতা বা তার আশেপাশে আছে সেই নিয়ে কথা বলছি। একটা ছোট্ট মানে কি বলবো ইয়ে একটা ছোট্ট তথ্য এর সঙ্গে যোগ করি। 1917 সালে যখন নজরুল সৈন্যদলে নাম লেখানোর জন্য প্রস্তুত হচ্ছেন, তো নাম লেখানোর সময়ও একবার কলকাতায় এসেছিলেন কিন্তু, এবং এসেছিলেন 71 নম্বর কৈলাসবোস স্ট্রিটের বাড়িতে। আবার সৈন্যদলে যখন তিনি যুক্ত হলেন তখন তিনি সেখান থেকে চলে গেলেন ফোর্ট উইলিয়ামে। তারপরের কথা তো আমরা বললামই যে উনি সৈন্যদল থেকে মানে সৈন্যদলে যোগ দিয়ে করাচি চলে যান, এবং বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়ার পরে কিন্তু তিনি আবার

0: কলকাতায় ফিরে আসেন।
1: একদমই। তো এই যে কলকাতায় আসা, আমরা বললাম যে তিনি যখন রেজিমেন্ট থেকে এসে তারপর কলকাতায় আবার আসলেন এবং সেখানে এসে তার কিছু প্রবলেমস হলো, সেই প্রবলেমসের কথাও আমরা বললাম, এবং সেখান থেকে তিনি চলে গেলেন কোথায় না, 32 নম্বর কলেজ স্ট্রিটের বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে। এই বাড়িতে মুসলিম পাবলিশিং হাউসের অন্যতম মালিক, তার নাম ছিল আফজালুল হক এবং কাজী আব্দুল ওয়াদ, তারাও থাকতেন ওখানে। এবং সেখানে সে কলেজ স্ট্রিটের সাহিত্য সমিতির এই আশ্রয়টুকুর জন্য নজরুল কিন্তু চিরকৃতজ্ঞ ছিলেন। 1941 এপ্রিল মাসের এরকম সময়, অর্থাৎ একদম প্রথম সপ্তাহে সমিতির রজত জয়ন্তী উৎসবে নজরুল ছিলেন সেখানকার সভাপতি, এবং ভাষণে সাহিত্য সমিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন যে সেদিন যদি সাহিত্য সমিতি আমাকে আশ্রয় না দিত, তবে হয়তো কোথায় ভেসে যেতাম তা জানি না। এই ভালোবাসার বন্ধনেই আমি প্রথম যে নিড় বেঁধেছিলাম, এ আশ্রয় না পেলে আমার কবি হওয়া সম্ভব হতো না। তাই তিনি কিন্তু চিরকৃতজ্ঞ থেকেছেন।
0: এই যে করাচিতে তিনি যখন থাকছেন, তিনি যখন করাচিতে রয়েছেন, কিংবা তিনি যখন সৈন্যদলে যোগ দিয়েছেন, বেঙ্গল পল্টনে তিনি যখন রয়েছেন, তখন কিন্তু তার মধ্যে কিন্তু তিনি সাহিত্য রচনা যে থামিয়ে দিয়েছেন তা কিন্তু নয়, সাহিত্য রচনা কিন্তু তার চলছে। এবং যখন তিনি করাচিতে রয়েছেন তখন তিনি যে সাহিত্য সৃষ্টি করেছেন কলকাতার পত্রপত্রিকাতে প্রকাশের জন্য কিন্তু তিনি পাঠিয়েছিলেন। এবং করাচি সেনানিবাসে নজরুলের সাহিত্য চর্চা কেবল যে মধ্যপ্রাচ্যের ঐতিহ্য আশ্রিতই ছিল তা কিন্তু নয়, বাংলাদেশের সাহিত্য জগতের সঙ্গেও কিন্তু ছিল নিবিড়ভাবে যুক্ত। এবং সেই কারণেই হয়তো করাচিতে বাঙালি পল্টন যখন ভেঙে দেওয়া হয় তার কয়েক মাস আগে 1920 জানুয়ারির শেষ দিকে তিনি যখন দেশে আসেন মাত্র 7 দিনের ছুটি নিয়ে, তখন 3 দিন তার সেই বাল্য বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে কাটান। এবং 32 নম্বর কলেজ স্ট্রিটে তখন তিনি যে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে মুজাফফর আহমেদের সঙ্গে দেখা করেন। এই প্রথম তার কিন্তু মুজাফফর আহমেদের সঙ্গে দেখা হলো, পরিচয় হলো। এবং বিভিন্ন সময় এই মানুষটির সঙ্গে কিন্তু নজরুল কলকাতার বিভিন্ন বাড়িতে থেকেছেন এবং সঙ্গে সবসময় এই মানুষটি রয়েছেন। এবার মুজাফফর আহমেদের সঙ্গে দেখা হলো, পরিচিতি ঘটল। এবার 1920 মানে মুজাফফর আহমেদের সহযোগিতাতেই 1920 জুলাইয়ের দৈনিক নবযুগ পত্রিকা প্রকাশিত হলো, প্রথমে মার্কুইস লেনে, পরে 6 নম্বর টার্নার স্ট্রিট থেকে। সেবক পত্রিকার সঙ্গেও কিন্তু তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠল, প্রধানত সাংবাদিকতার কাজেই কিন্তু এই সেবক পত্রিকার সঙ্গে তিনি যুক্ত হলেন। আর ধূমকেতু প্রকাশিত হলে নজরুলকেই সম্পাদনার দায়িত্ব নিতে হয়, ঠিক হয় সপ্তাহে 2 দিন কাগজটি বেরোবে। তখন এই কাগজের যে প্রকাশনার ঠিকানা সেটা কিন্তু হলো 3 নম্বর কলেজ স্কোয়ার। এই যে বিভিন্ন বাড়িতে তার থাকা এবং বিভিন্ন বাড়িতে থাকার সময় তার যে সাহিত্য সৃষ্টি, তার যে সাহিত্য কীর্তি, সেইগুলিও কিন্তু আমরা অল্প অল্প করে ছুঁয়ে দেখছি। রয়েছে হয়তো সেই সময় আরও অনেক কিছু ঘটেছে, সেগুলো হয়তো সব কিছু যে লিপিবদ্ধ হয়েছে বা সব কিছু যে আমরা জানতে পারছি তা তো নয়, কারণ এটা তো ঠিকই মানুষটি তো খুব গোছানো ছিলেন না।
1: তার ফলে অনেক কিছুই আমরা জানতে পারবো না, তার জীবনের
0: অনেক কিছুই হারিয়ে গেছে,
1: সমস্ত ইতিহাস আমাদের জানা সম্ভব নয়। কিন্তু যতটুকু জেনেছি তাতেই তো আমরা অবাক, আমরা অভিভূত, তাই না?
0: একেবারে।
1: কি করে সম্ভব এত একজন মানুষের পক্ষে এমন সৃষ্টিশীল হওয়া, এত ধারার সঙ্গীত, এত কিছু তিনি সাহিত্যের এতগুলো ধারাকে ছুঁয়ে গেলেন, কিভাবে করলেন, এবং এইভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা। এবং তার যে সংবাদপত্র অধ্যায়, সেটাও একটা বৃহৎ অধ্যায়।
0: হ্যাঁ, যেসব সংবাদপত্রের সঙ্গে তিনি প্রকাশনার কাজে যুক্ত ছিলেন, কিংবা শুধুমাত্র সেখানে তার সাহিত্য সৃষ্টি তিনি করেছেন, কিংবা কিছু সংবাদপত্রে তিনি সম্পাদনাও করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকেছেন এবং সেইখান থেকে সেই সমস্ত অমর সাহিত্য কীর্তি তিনি রচনা করেছেন। সেই সব নিয়েই আজকের গান দরিয়া রয়েছি বিদিশে, এবং সময় আমরা চলে যাব আরও একটি গানে, এবারে শিল্পী শিপ্রা বসু।

0: কে সম্পাদনার দায়িত্ব নিতে হয় এবং ঠিক ঠিক হয় যে সপ্তাহে দুদিন কাগজটা বেরোবে আর প্রকাশের ঠিকানা হবে 3 নম্বর কলেজ স্কোয়ার, এ কথা আমরা বললাম। কিন্তু এই যে ধূমকেতুর অফিস, সেই অফিসে কিন্তু পুলিশ হানা দিল 1922 সালের 8ই নভেম্বরের ঘটনা এটা। তো 23শে নভেম্বর মানে 8ই নভেম্বর পুলিশ হানা দিয়েছে ধূমকেতুর অফিসে এবং তাকে খুঁজে বেড়াচ্ছে, কাজী নজরুল ইসলামকে খুঁজে বেড়ানো হচ্ছে,
1: প্রকাশককে,
0: হ্যাঁ প্রকাশককে খুঁজে বেড়ানো হচ্ছে। এই করতে করতে খুঁজতে খুঁজতে 23শে নভেম্বর নজরুল কারারুদ্ধ হলেন এবং তাকে নিয়ে যাওয়া হলো প্রেসিডেন্সি জেলে। তারপরে তিনি আসেন আলিপুর সেন্ট্রাল জেলে, আর তাকে কিন্তু যে কোনো সাধারণ কয়েদির কয়েদি হিসেবে রাখা হলো না, তাকে রাখা হলো বিশেষ শ্রেণীর কয়েদি হিসেবে এবং সেটা কয়েক মাসের জন্য। এবার 1923 সালে, এটা 22 সালের ঘটনা ছিল, 1923 সালের 14ই এপ্রিল হুগলি জেলে তাকে আবার নিয়ে যাওয়া হলো, ঠিক আছে। তো প্রেসিডেন্সি থেকে, আলিপুর থেকে তাকে আবার হুগলিতে স্থানান্তরিত করা হলো এবং পরে পাঠিয়ে দেওয়া হলো বহরমপুর জেলে। মানে একটা জেলেও তিনি স্থির নেই, একবার এই জেল থেকে ওই জেল, ওই জেল থেকে ওই জেল। তো বহরমপুর জেলে পাঠানো হলো এবং সেখানে 1 বছর 3 সপ্তাহ পরে তিনি 1923 সালের 15ই ডিসেম্বর ছাড়া পেলেন। মানে 23শে নভেম্বর 1922 সালে তাকে কারারুদ্ধ করা হয়েছিল, 1923 সালের 15ই ডিসেম্বর তাকে ছাড়া হলো। এবং সেই সময়ে কলকাতায় সাহিত্যিকদের দুটো বিখ্যাত আড্ডা ছিল, একটা ছিল ভারতী কার্যালয়ে, তার নাম হচ্ছে ভারতীয় আড্ডা। এখানে কারা কারা আসতেন, সব বিশাল বিশাল মানুষেরা আসতেন, মানে এখনো যাদের নাম আমরা করি, অতুল প্রসাদ সেন, দীনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শিশির ভাদুরী, হেমেন্দ্র কুমার রায়। আর আরেকটা আড্ডা কি ছিল,
1: আরেকটা আড্ডায় আবার আসতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নির্মলেন্দু লাহিড়ী, অবনীন্দ্রনাথ ঠাকুর, ওস্তাদ কিরামতুল্লাহ খাঁ, সত্যেন্দ্রনাথ দত্ত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রেমাঙ্কুর আতর্থী, নরেন্দ্র দেব, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, এনারা। আর এই আড্ডাটার নাম ছিল কি,
0: গজেন্দার আড্ডা।
1: হয়তো মানে গজেন্দা যে মানুষটি, হ্যাঁ আমরা ভাবছি যার কথা, যে সাহিত্যিকের কথা, সেই সাহিত্যিকের নাম অনুসারেও তো হতে পারে, তাই না, গজেন্দার আড্ডা। যাই হোক, তো নজরুল কিন্তু সেই আড্ডায় আসতে লাগলেন প্রতিদিনই প্রায়, এবং দুদিন যেতে না যেতেই বোঝা গেল যে নজরুল কিন্তু একেবারেই লাজুক নয়। আবার এই দুটো আড্ডাতে কিন্তু তার অবাধ যাতায়াত ছিল, হ্যাঁ, এবং সেই সব আসরের যে নজরুলের কি বলা যায়, মানে তার আসা যাওয়া, তার যে কর্মকাণ্ড, সেই সবের কথা আবার কে বলছেন, হেমেন্দ্র কুমার রায়। তিনি বলছেন যে নজরুল আসতে লাগলেন প্রত্যহ এবং দুদিন যেতে না যেতেই বোঝা গেল ছেলেটা কিন্তু আদৌ লাজুক নয়। ঝড়ের মতো ঘরে ঢুকেই সবাইকে চমকে দিয়ে চেঁচিয়ে উঠে কি বলতেন, এবং কোনো দিকে দৃষ্টি না দিয়ে প্রবল পরাক্রমে আক্রমণ করেন টেবিলের হারমোনিয়ামটাকে, এবং এই যে হারমোনিয়ামটা নিয়ে তারপরে ঝাঁকড়া চুল দুলিয়ে গাইতে থাকেন গানের পর গান। গান তো সেখানে অনেকে গাইতেন, কিন্তু এই মানুষটির কর্নওয়ালি স্ট্রিটের উপরে, মানে উপরে একেবারে ঘরটি, এবং রাস্তায় জমে যেত জনতার
0: এমন গান, মানে
1: এমন গান শোনার জন্য,
0: ওই যে বলে না অমায়িক, অমায়িক মানে মাইক ছাড়া, আসলে তার কণ্ঠ এতটাই উদাত্ত ছিল,
1: একেবারে যে এমন উজ্জীবনের মানে সুর ছিল সেই গানে, এমন ভাবে উজ্জীবিত করত সেই গানের কথা মানুষকে, যে একবার যে মানে সেই গান যদি কারোর কানে পৌঁছতো সে মানুষটি না দাঁড়িয়ে যেতে পারতেন।
0: এবং দেখো যে এখানে এত বড় বড় গায়করা আসতেন, হ্যাঁ সবাই গাইতেন, কিন্তু তার গান শোনার জন্যই কিন্তু লোক দাঁড়িয়ে,
1: একেবারে, তার মানে এটা আমরা বলতেই পারি যে তার গানে তার যে পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, তার যে চেহারা, তার ভাবভঙ্গি, বাচনভঙ্গি, গায়কী, সবটার মধ্যে এক অদ্ভুত সম্মোহনী শক্তি ছিল, এক অদ্ভুত আকর্ষণ ছিল, যে আকর্ষণে আকর্ষিত হয়ে মানুষজন দাঁড়িয়ে পড়তেন, তাই না। ঠিক এরকম ছবিটাই কিন্তু এঁকেছেন হেমেন্দ্র কুমার রায়। আবার দেখো রবি ঠাকুরের সঙ্গে নজরুলের যখন প্রথম দেখা হচ্ছে সেটার সময়টা সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু 1920 মে মাস থেকে 1921 জুলাই মাস পর্যন্ত প্রায় 14 মাস রবীন্দ্রনাথ ঠাকুর তখন ইউরোপে ছিলেন।
0: আচ্ছা বিদিশা,
1: হ্যাঁ বলো,
0: আমরা কি রবীন্দ্রনাথের গল্পটা আর একটু পরে,
1: হ্যাঁ নিশ্চয়ই, আমরা বরং আবারও কি দুটি গান শুনি পরপর। আমরা প্রথমে গানটি শুনব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং পরের গানটি শুনব রামানুজ দাশগুপ্তের কণ্ঠে। ঘড়ি বলছে 11:46 হয়ে 38 সেকেন্ড, আমরা রয়েছি এখনও অনেকক্ষণ, সেই পুরো বেলা 1টা পর্যন্ত, আর সঙ্গে অবশ্যই আপনারা রয়েছেন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আজকে এই মানে বিষয়ে কথা বলতে বসে একটা জিনিসই মনে হচ্ছে যে আমরা ধরো একটা মানে গান্দরিয়ায় তো ভেসেছি সম্পান নিয়ে, এবং কাজী নজরুলের গানে গানে আমরা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি সেই জায়গাগুলো, যে যেসব জায়গাগুলো তার স্মৃতিধন্য, তিনি সেখানে কোনো না কোনো সময় থেকেছেন।

0: দিশা, আমার একটা মনে মনে হচ্ছে যে রামানুজ দাশগুপ্ত যে গানটা আমরা শুনছিলাম,
1: হ্যাঁ একদম ওই
0: কুলিয়াজ ঘিরলো তো
1: একেবারে একেবারে, মানে এক একটা বাড়িতে, মানে তার থাকা এক একটা বাড়িতে, তার বাস করা এক একটা বাড়িতে আমরা ভিড়ছি, সেই বাড়ির সম্পর্কে শুনছি, সেই বাড়িতে থাকার সময় সেই বাড়ির ঠিকানা কি, কলকাতার কোন জায়গায় সেই বাড়িটি, এবং সেখানে থাকাকালীন তার জীবনে কি কি ঘটেছিল। এমন অনেক জায়গা আছে যেগুলিতে কোনো কোনো বাড়িতে তার প্রথম সন্তান জন্ম হয়েছে, কোনো বাড়িতে তার বিয়ে হয়েছে সেই বাড়ি থেকে, কোনো বাড়িতে তিনি কোনো এমন কোনো বাড়িতে থেকেছেন যে বাড়িটি তার ছেলের তৈরি করা,
0: ঠিক
1: এরকম নানা বাড়ির তার বাসস্থানে নানা কথা নিয়েই আজকের গান দড়িয়ে। তবে সময় যা বলছে যে আমাদের সংবাদ বিরতিতে যেতে হবে, তারপরে আরও কিছু বিধিবদ্ধ কাজ আমাদের থাকে, সেগুলি সেরে গানে গানে আবারও ফিরব সোমা বিদিশা। ততক্ষণ শুনতে থাকুন সুপ্রভাত সরকারের কণ্ঠে গান, সঙ্গে রাখুন 107 FM রেইনবোকে।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার নতুন দিন ক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। শ্রী প্রধান বলেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশে তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে

90 টাকা 67 পয়সা হয়েছে। শহর কলকাতায় অবৈধ নির্মাণ নিয়ে ধারাবাহিক পর্যালোচনা বৈঠক করবে কলকাতা পুরসভা। এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। বেআইনি নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে তালিকা তৈরি করে কাজ শুরু করেছে পুরসভা। তপসিয়ার অবৈধ কারখানা ভবনটি ভাঙার কাজ প্রায় শেষ পর্যায়ে, সংলগ্ন একটি বেআইনি নির্মাণও ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় রেলের লোগো পরিবর্তন হতে চলেছে। আগামী 1 জুন ভারতীয় রেলের 18টি তারা সম্বলিত সংশোধিত নতুন লোগো চালু হচ্ছে বলে রেল সূত্রের খবর। এতদিন ভারতীয় রেলের লোগোতে 17টি তারা ছিল। 18তম রেলওয়ে জোন হিসেবে সাউথ কোস্ট রেলওয়ে গঠিত হওয়ায় লাল রঙের 18টি তারা সম্বলিত সংশোধিত ভারতীয় রেলের লোগোটি রেলের সমস্ত দপ্তরে ব্যবহারের জন্য সিআরবি ও সিইও কর্তৃক অনুমোদিত হয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: স্টুডিওর ঘড়ি বলছে সময়টা এখন 12:10 হয়ে 13 সেকেন্ড। আমরা চলে এলাম, আমরা মানে বিদিশা আর
1: সোমা আমরা চলে আসলাম। কাকে সঙ্গে নিয়ে আসলাম? নিশ্চয়ই আমরা, আপনি যখন প্রথম থেকে শুনছেন তাহলে নিশ্চয়ই জানেন যে কাজী নজরুল ইসলাম আমাদের আজকের সঙ্গের সঙ্গী, আর তার সঙ্গে আরও একজন সঙ্গী আমাদের সঙ্গে আছে। এখন কে তিনি? তিনি হলেন রবীন্দ্রনাথ, মানে কাজী সাহেব আর নজরুল ইসলাম, এই দুঃখিত রবীন্দ্রনাথ, এদের দুজনের মধ্যে তো সাক্ষাৎ হয়েছে।
0: আমরা সেই গল্পটা হোল্ডে রেখেছিলাম, তাই না?
1: এক্স্যাক্টলি, সেই গল্পটাই হোল্ডে রেখেছিলাম। এখন সেই গল্পটার উত্থাপন করার সময় এসে গেছে, তাই আমরা চলে যাচ্ছি এখন সেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রথম দেখা কোন সময় হয়েছিল সেটা সঠিক জানা যায় না, কিন্তু রবীন্দ্রনাথ যখন ইউরোপ থেকে ব্যাক করলেন, কলকাতায় আসলেন, সেই সময়টা গল্প আপনাদেরকে বলবো।
0: এবার মনে করা হয় যে জোড়াসাঁকোর বাড়িতেই কিন্তু রবি ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো, কাজী সাহেবের। এবং কাজী সাহেবের যে সে একটা দামাল ঝড়ের মতো একটা আবির্ভাব, না? অনেকেই তাকে বলেছিলেন, তাকে যারা চেনেন তাদের অনেকেই বলেছিলেন তাকে, এই যে বাপু শোনো, তোমার কিন্তু এইরকম দামালপানা রবি ঠাকুরের ওখানে চলবে না। হ্যাঁ, সেই মানুষটি কিন্তু এইসব একদম বরদাস্ত করবেন না। কত বড় বড় রথী মহারথী ঢোক গিলে তার সামনে কথা বলে, হ্যাঁ, আর তুমি কি না এইরকম করছো? কিন্তু কাজী সাহেবের তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তিনি কিন্তু ওইখানেও, মানে রবি ঠাকুরের সামনেও গিয়ে বেশ

0: উচ্চারে বললেন দে গরুর গা ধুই আর কি। হ্যাঁ, তো এইবার তাতে কি রবি ঠাকুর রেগে গিয়েছিলেন, বিরক্ত হয়েছিলেন? না, বিন্দুমাত্র বিরক্ত হননি তার এই দামাল পাগল কবির জন্য। তিনি কিন্তু তাকে ভীষণ ভীষণ স্নেহ করতেন। এরকমটাই আমাদের নজরুল গল্প মানে গ্রন্থে সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় লিখছেন। আর এই যে রবি ঠাকুরের সঙ্গে কাজী নজরুলের যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা আমরা আরও অনেক জায়গায় পড়েছি, জেনেছি, শুনেছি বিভিন্ন মানুষজনের, তারা সেই সময় যারা তাদের কাছে ছিলেন, যারা স্বচক্ষে দেখেছেন, তাদের বর্ণনায় পড়েছি। এবং কাজী সাহেবের এই যে লেখা, কাজী সাহেবের লেখার ধরন তো একদম অন্য রকম। কাজী সাহেব যেমন প্রেমের গান লিখছেন, তেমন প্রকৃতির সঙ্গে, প্রেম প্রকৃতি তো একসঙ্গে মিলেমিশে যায়, তার সঙ্গে লিখছেন স্বদেশের গান, তার সঙ্গে ছোটদের জন্য গান লিখছেন, বিদেশি সুরকে অনুপ্রেরণায়, বিদেশি সুরের অনুপ্রেরণায়, বিদেশি সুরের ছায়ায় তিনি গান লিখছেন, তারপরে লিখছেন উপন্যাস, কবিতা, কত কি। কিন্তু সবটা মিলিয়েই কাজী সাহেবকে বড় স্নেহ করতেন রবীন্দ্রনাথ।
1: দেখো, 1929 সালের একটা ঘটনা বলি, 15ই ডিসেম্বর দিনটা, জাতির পক্ষ থেকে নজরুলকে কলকাতার অ্যালবার্ট হলে সম্বর্ধিত করা হলো। বহু কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক এবং রাজনৈতিক কর্মী সভায় যোগদান করলেন। সভাপতিত্ব কে করলেন? করলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি বলেন যে নজরুল প্রতিভাবান মৌলিক কবি। রবীন্দ্রনাথের আওতায় নজরুলের প্রতিভা পরিস্ফুট হয় নাই, তাই রবীন্দ্রনাথ তাকে কবি বলে স্বীকার করেছেন। আজ আমি এই ভাবিয়া বিপুল আনন্দ অনুভব করিতেছি যে নজরুল ইসলাম শুধু মুসলমানের কবি নন, তিনি বাংলার কবি, বাঙালির কবি। এ কথা কে বললেন? বললেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

0: আমরা আবারও একটু ফিরে আসি নজরুলের সেই সব বাড়িতে, মানে সেই সব বাসস্থানে যেগুলি কলকাতায় রয়েছে বা কলকাতার আশেপাশে, যেখানে বিভিন্ন সময় তিনি থেকেছেন এবং তার সেখানে থাকাকালীন বিভিন্ন সাহিত্য কীর্তি রচিত হয়েছে, বিভিন্ন ঘটনা তার জীবনে ঘটেছেন। যেমন বলো বীর বলো উন্নত মম শির, যে কবিতা লিখে নজরুল বিদ্রোহী আখ্যা পেলেন, যেটি লেখা হয়েছিল তিনের বাই চার সি তালতলা লেনের একটি বাড়িতে। এই তালতলা লেনের বাড়ির সম্পর্কে আরও একটু বিশদে আমরা আসবো,
1: একদমই
0: হ্যাঁ। এবং 1921 সালের ডিসেম্বর মাসে এই তালতলা লেনের বাড়িতেই মুজফ্ফর আহমেদের সঙ্গে থাকতেন নজরুল। আবার 37 নম্বর হ্যারিসন রোডের বাড়িতে ছিল লেবার স্বরাজ পার্টি এবং নজরুল সম্পাদিত লাঙ্গল পত্রিকার দপ্তর। ঐতিহাসিক বাড়িটি পূরবী সিনেমার উল্টো দিকে। লাঙ্গল পত্রিকা প্রকাশিত হয় 1925 সালের ডিসেম্বর মাসে। এই যে বিভিন্ন বাড়িগুলি, যেগুলির হয়তো অনেকগুলির অস্তিত্বই এখন আর নেই, তাই না?
1: একদমই তাই। দেখো সেই সময়কার একটু গল্প বলি।
0: নিশ্চয়।
1: শেষ ডিসেম্বরের কনকনে শীতের রাত, তালতলা লেনের শুনশান গলিটা ঘুরে ঘুমাচ্ছে। একটা আটপৌরে বাড়ির একতলার ভাড়ার ঘরে শুধু টিমটিমে আলোর আভাস। দুজন বাসিন্দার, একজন সেখানেও ঘুমিয়ে কাদা, জেগে আছেন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মেঘবর্ণ দোহারা একজন তরুণ। আর সেই যে তিনি জেগে আছেন, তিনি কি করছেন,
0: তিনি কি করছেন,
1: হ্যাঁ তিনি যেন কি একটা লেখালেখি করছেন।
0: আচ্ছা কি লিখছেন সেটা বরং আমরা এক গান বিরতি নিয়ে এসে তারপরে শুনবো।
1: অবশ্যই চলো।
0: স্টুডিওর ঘড়ি বলছে 12:22, আমরা কিন্তু গান দরিয়া নিয়ে থাকবো পুরো 12টা পর্যন্ত। এবারের শিল্পী অনুপ জালোটা। আমরা দ্বিতীয় ঘন্টায় যখন ফিরলাম তখন প্রথম যে গানটি দিয়ে শুরু করলাম সুরবাণীর মালা দিয়ে, সেই গানটি আমরা শুনেছিলাম শানের কণ্ঠে। তারপরে গুলবাগিচার বুলবুলি আমি, সেই গানটি শুনলাম আমরা ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এবারে শিল্পী অনুপ জালোটা।

0: সেই শীতের কনকনে ঠান্ডা রাতে একটি মানুষ একটা টিমটিমে আলোয় বসে, মানে প্রায় ভূতগ্রস্তের মতো, মানে কিসের এক তারায়, এক মানে একদম একটা মহাচ্ছন্ন হয়ে লিখে চলেছেন। কি লিখছেন সেন?
1: হ্যাঁ, সেটা ছিল 1921 সালের শেষের দিকের কথা, বললাম ডিসেম্বর মাসের কনকনের ঠান্ডা। তার সেই লেখা ছিল যেটা সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হলো। সেটা কি? সেটা অবশ্যই সেই সর্বজন বিদিত রচনা
0: বিদ্রোহী।
1: হ্যাঁ, সেই বিদ্রোহী রচনা করলেন তিনি, এবং সেটা বিজলি পত্রিকা প্রকাশিত হলো। কাজী নজরুল ইসলামের ছোট বৌমা প্রবীণ সঙ্গীত শিল্পী, তিনি বলছেন যে এই কবিতাটা তিনি নাকি পেন্সিলে লিখেছিলেন, কারণ নজরুলের কাছে তখন ফাউন্টেন পেন ছিল না। এবং বলছেন যে শুনেছি যে ওর মনে হয়েছিল যে দোয়াতে বারবার কলম ডুবিয়ে লিখতে গেলে কবিতার ছন্দ টাল খাবে, তাল কেটে যাবে, তাই পেন্সিলে খসখস করেই নাগারে লিখে দীর্ঘ কবিতাটা শেষ করেন তিনি। চিন্তা করে দেখো,
0: তিনি তখন মাত্র 22 বছরের সদ্য যুবক একজন, সাধারণ বৌদ্ধ জীবনের সংস্কার ভাঙা ঝোড়ো যুবকের হাতেও বোধে তখন সৃষ্টি হচ্ছে কি, গত শতকের অন্যতম সর্বাধিক চর্চিত একটি কবিতা। পরাধীন দেশের এক তরুণ ছন্দের নেশায় মাতাল হয়ে একাধারে শিবের জটা, ইস্ত্রাফিলের শিঙা বা শ্যামের বাঁশি হয়ে উঠেছেন অবলীলায়। লিখছেন বলো বীর, বলো উন্নত মমশির, কিংবা আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। বাংলা ভাষায় লেখা এমন একটি কবিতা যার লাইন এখনও মুখে মুখে ফেরে। কবিতার নামে কবির নামও হয়ে যায়
1: বিদ্রোহী কবি,
0: তাই আমরা মানে বিদ্রোহী কবি বলতেই বুঝি কিন্তু কাজী নজরুলকে। এবং এই যে কবিতার সঙ্গে নজরুলের যে সম্পর্ক, কবিতার সঙ্গে নজরুলের যে একাত্ম হয়ে যাওয়া, তা কিন্তু আমরা বারবার পরিচয় তার পরিচয় আমরা পেয়েছি তার লেখনীর মধ্য দিয়ে।
1: একদমই তাই। তখন নজরুল আর মানে তখন নিচের তলার পূর্ব দিকের ঘরে থাকা,
0: হ্যাঁ সেই তিনের বাই,
1: হ্যাঁ

0: আর সি তালতলা লেনের ভাড়ার ঘরে। তখন কিন্তু আবার মুজাফফর আহমেদ, এই মানুষটি তো তার সঙ্গে মানে প্রায় মানে যবে থেকে আলাপ হয়েছে তার সঙ্গে, তিনি তার সঙ্গে কিন্তু থেকেছেন,
1: হ্যাঁ সেই ঘরের সঙ্গী তিনি,
0: সেই ঘরে তিনিও
1: থাকছেন একদমই। আর এই ঘরেই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী লিখলেন, সেই কবিতাটা লিখেছিলেন সেই রাতে, রাত্রের কোন সময় তা জানা যায় না, তবে রাত দশটার পরে অবশ্যই,
0: হ্যাঁ রাত দশটার পরে, কারণ মুজাফফর আহমেদ ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা তিনি যখন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসে দেখছেন, মানে বসেছেন,
1: ওই যে প্রথমে বললাম না যে দুজন ছিলেন ঘরে, একজন অঘর ঘুমে ঘুমিয়ে পড়েছিলেন আর একজন সেই ঝাঁকড়া চুলের একজন দোহারা চেহারার তরুণ তিনি
0: লিখে চলেছেন। এবং মুজাফফর আহমেদ তার স্মৃতি কথায় লিখছেন যে পুরো কবিতাটা তিনি যখন সকালবেলা ঘুম থেকে উঠলেন তখন কাজী সাহেব তাকে পুরো কবিতাটা পড়ে শোনালেন।
1: এবং তালতলার এই যে বাড়িটা, সেই বাড়িটায় কিন্তু নজরুলের শতবর্ষে সেখানে ফলক বসেছে
0: একেবারেই। এবং এই যে বিদ্রোহী কবিতা, যে কবিতা তারপরে আপামর ভারতবাসীকে উদ্বেলিত করেছে, উত্তাল হয়েছে ভারতবাসী এই কবিতায় শুনে পড়ে, সেই কবিতার প্রথম শ্রোতা কিন্তু ছিলেন মুজাফফর আহমেদ।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আমরা পরপর দুটি গান শুনলাম, প্রথম গানটি শুনলাম ক্যালকাটা কোয়ারের কণ্ঠে এবং পরের গানটি শুনলাম ইন্দ্রাণী সেনের কণ্ঠে।
1: দেখো বিদিশা, আমরা তো কাজী নজরুল ইসলাম যে বিভিন্ন জায়গায় বসবাস করেছেন সেই কথাই আজকে তুলে ধরছি এবং তার সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলোতে ঘুরছিও, তাই না? তো এখন যেখানে আমরা ঘুরতে যাব সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার একটা শহরে, ঠিক আছে? তো কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই স্থানটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান, সেটা চুয়াডাঙ্গা জেলার শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের দর্শনা রেলওয়ে স্টেশনের কিছুটা দূরে মিশন পাড়ায় অবস্থিত। এবং এখানে কাজী নজরুল ইসলাম কিন্তু সপরিবারে একাধিকবার এসে তিনি অবকাশ যাপন করেছেন
0: এবং যেখানে থাকতেন সেটি একটি আটচালা ঘর। এবং এই যে মিশন পল্লীর কথা তুমি বললে, দর্শনা মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা গ্রামের শেষ মাথায় ছিল সেখানে, এবং যার আমন্ত্রণে বা মহিন সরকার এনার আমন্ত্রণে তিনি এসেছিলেন এবং সেখানে হর্ষপ্রিয় বিশ্বাস ছিলেন সেই অঞ্চলের একজন গণ্যমান্য মানুষ। সেই মানুষটি তার বাড়ির অদূরে বসেই কিন্তু কবি সেই বাবুদের তালপুকুর এবং মানে ভৈরব নদের তীর যেখানে বসে তিনি সময় কাটাতেন, এবং সেখানে কিন্তু লিচু চোর, বাবুদের তালপুকুর এই লেখাগুলো কিন্তু তিনি লিখেছিলেন।
1: তুমি যে ইঙ্গিত দিচ্ছ সেটা অবশ্যই আমি ধরে ফেলতে পেরেছি। সেটা হচ্ছে আমরা কিন্তু বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে শিখে বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না, আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গেঁচেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। কিন্তু তুমি যে লিচু চোরের কথা বললে, তাছাড়াও কিন্তু পদ্মগোখরা, মৃত্যু ক্ষুধা এই সমস্ত রচনাগুলো সেই আটচালা ঘরেই হয়েছে। আর যে ইঙ্গিত তুমি দিয়েছো সেই ইঙ্গিতের পথ ধরে আমরা বাবুদের তালপুকুরে এটা একটু
0: গানে সুরে সুরে বেঁধে শুনবো জপমালা ঘোষের কণ্ঠের। এই জপমালা ঘোষ এই নামটি বললেই আমরা কিন্তু ফিরে যাই, হারিয়ে যাই আমাদের ছোটবেলায়, আমাদের ছড়ার গানে। এবং এই যে আমরা তো স্মৃতি নিয়েই আজকে, তো আমাদের স্মৃতির বেশাতে, কি বলো? স্মৃতির সম্পান।
1: এবং এই যে ছোটদের কবিতার কথা বললো বিদিশা, বাবুদের তালপুকুরে, তার পাশাপাশি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গেও কিন্তু এই যে আটচালা ঘর
0: সেটি জড়িত ছিল,
1: যুক্ত ছিল। তবে আমরা এখন ওখানে যাচ্ছি না, আমরা বরং একটু ছোটদের কাছেই চলে যাই,
0: আমরাও ছোট হয়ে যাই জপমালা ঘোষের গানে গানে। এবার শুনুন বাবুদের তালপুকুরে।
2: তীর তালপুকুরে হাবুদের ডাল কুকুরে শিখি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া।

0: তবে মোর নাম মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে বোলা, মালি রই পিকনি গুলা, কি বলিস ফের হপ্তা, তোবা না খপ্তা, তোবা না খপ্তা, তোবা না খপ্তা।
1: কবি নজরুল বিভিন্ন সময় শুধু যে কলকাতায় তা তো নয়, আমরা তো বারবার বলছি কলকাতা এবং তার আশেপাশে, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও থেকেছেন একটা সময়, এবং এমন অনেক জায়গা আছে যেখানে তেমন তিনি থাকার সময় বিভিন্ন সাহিত্যক্ষেত্রে রচনা করেছেন, বিভিন্ন ঘটনা তার জীবনে ঘটেছে। তেমন আবার এমনও হয়েছে যে এমন কিছু বাড়িতে তিনি যখন থাকছেন তখন তিনি একেবারে সম্বিতহীন, তিনি তখন তার নিজের মধ্যে নেই, তাই না?
2: একদমই তাই। কাজী নজরুল ইসলাম এবং যদি ঢাকার সম্পর্ক বলি, মানে বাংলাদেশের ঢাকার সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য, যা তার জীবনের শেষ অধ্যায়ে আরও গভীর হয়েছে। 1972 সালে 24শে মে বাংলাদেশের সরকার তাকে ডাকলেন এবং তিনি চলে গেলেন ঢাকায় চিরতরে, এবং ধানমন্ডির বসত বাড়িতে তিনি বসবাস শুরু করলেন, এবং 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবং তার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়। সুতরাং তার যে জীবনের শেষ অধ্যায়টা, সেটা কিন্তু ঢাকায় কেটেছিল। সুতরাং এই যে আমরা বলছি যে বিভিন্ন জায়গায় তিনি বাস করতেন, শেষ জীবনটায় তিনি কিন্তু ঢাকা,
1: একদম একদম। এবং
2: এই সম্পর্কে আমরা একটু,
1: ধানমন্ডিতে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে কবি ভবনে, হ্যাঁ, এবং সেখানে কবিসহ তার পরিবারকে একেবারে সরকারি তত্ত্বাবধানে নিয়ে গিয়ে সেখানে সবার থাকার খুব সুন্দর আয়োজন করা হয়েছিল। সেখানে বাঁধ ভাঙা ঢেবের মতো লোকজন আসতে থাকলো কবিকে দেখতে, ফুলমালা সজ্জিত কবিকে একটা ঘরে বসানো হলো, দুটো আলাদা লাইন থাকতো পুরুষ ও মহিলাদের জন্য, শুধু একবার সামনে থেকে এসে দেখার জন্য, ফুলের স্তবক রাখা থাকতো তার পায়ের কাছে, মানে যারা দেখতে আসতেন তারা তার পায়ের কাছে রাখতেন, প্রণাম করতেন, এবং এই মুহূর্তকে ধরে রাখার জন্য ছবি তোলাও হতো। প্রায় সমস্ত দিন এই জনস্রোত চলত, এবং মানে পুলিশকেও, মানে আইনের রক্ষকদেরও হিমশিম খেয়ে যেতে হতো এই ভিড় সামলানোর জন্য। বাংলাদেশের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষেরা আসতেন, এবং প্রতিদিন জমা ফুলের তোড়ায় না একটা ঘর পুরো ভর্তি হয়ে যেত, এবং নাজমা নামের একটি মেয়ে সেইগুলি সব পরিষ্কার করে রাখতো, আর ছিল হাসি নামের একটি মেয়ে যে বাড়িতে অন্য সমস্ত কাজকর্মগুলি করতেন। এই যে আসলে তিনি যেখানে যেখানে থেকেছেন, যেখানে যেখানে তার পদধূলি পড়েছে, সেইখানের কথা যদি বলতে চাই তাহলে এরকম অনেকগুলি অনুষ্ঠানের পর্ব পেরিয়ে যাবে। তাই আজ আমরা ছুঁয়ে ছুঁয়ে গেলাম বা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, এখনো কিছুটা সময় আছে, আমরা বরং আরো একটা গানে চলে যাব,
2: তার মধ্যেও চেষ্টা করব যতটা সম্ভব কাজী সাহেবকে,
1: মানে তার স্মৃতি বিজড়িত বা তার স্মৃতি ধন্য যে জায়গাগুলি, যে বাসস্থানগুলি, সেগুলি সম্পর্কে ছোট্ট ছোট্ট করে আপনাদের জানিয়ে দিতে শিল্পী অনুপ জালোটার কণ্ঠে এবারের গান।

0: আমাদের সময় যা বলছে, ঘড়ির কাঁটা যা বলছে, 12টা বেজে প্রায় 50 মিনিট হতে চলেছে। আমরা চট করে একবার একটু চোখ বুলিয়ে নিই কলকাতার আর কোন কোন জায়গায় কাজী নজরুলের মানে
1: পদচারণা পড়েছিল। হ্যাঁ, তিনি থাকতেন, প্রথমেই বলি, 6 নম্বর হাজি লেন। 1924 সালে এপ্রিলে প্রমীলা দেবীর সাথে বিয়ের পর নজরুল এখানে এসে বসবাস শুরু করেন।
0: প্রতাপ চ্যাটার্জি লেন, কলকাতা মেডিকেল কলেজের বিপরীতে এই গলির একটি বাড়িতে তাঁর সাহিত্য জীবনের শুরুর দিকে তিনি থাকতেন।
1: 15 জেলিয়াটোলা স্ট্রিট হাজি লেনের পর তিনি এই ঠিকানায় উঠেছিলেন।
0: আবার দেখো, 53 জি হরিঘোষ স্ট্রিট উত্তর কলকাতায় 1939 সালে এই ঠিকানাতেই কাজী সাহেব থাকতেন, এবং যেখানে তিনি রবি ঠাকুরের মৃত্যুর পর রবিহারা কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। আমরা গানে যাব কি না, তুমি আরো একটি দুটি বাসস্থানের কথা
1: বলো। আর কয়েকটি বলি, সেটা হচ্ছে মনোহরপুকুর রোড এবং অন্যান্য জায়গায় কলকাতা বিভিন্ন সময়ে তিনি কলকাতায় মনোহরপুর রোড, শ্যামবাজার এবং উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় বাসা বাড়ি ভাড়া করে তিনি ছিলেন, এবং ডিএম লাইব্রেরি বিধান সরণিতে বিবেকানন্দের বাড়ির বিপরীতে সেখানেও কিন্তু তার স্মৃতি বিজড়িত ফলক আছে এবং সেখানেও তিনি বসবাস করতেন তার কাছাকাছি।
0: আমরা বরং আরও একটি গানে চলে যাই, এবারে শিল্পী শুভমিতা।

0: সত্যি তার কথা বলতে বলতে, তার গান শুনতে শুনতে আমাদের মনে হচ্ছে যে আমরা আরও আরও আরও অনেকটা সময় তার কাছে, তার গানে, তার স্মৃতিতে, স্মৃতি নিয়ে বসে থাকি।
1: অবশ্যই, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ সময় আমাদের চোখ রাঙায় বেঁধে রয়েছি। তাই এই চোখ রাঙানিকে তো উপেক্ষা করা সম্ভব নয় সোমা আর বিদিশার পক্ষে।
0: আজকের মতো তাই গান দরিয়া ছেড়ে আমাদের দুজনকে চলে যেতে হবে। তবে আপনি কিন্তু আবারও 107 FM রেইনবো টিউন করবেন দুপুর 2:02 বাংলা নাটক শোনার জন্য। বাংলা নাটক নিয়ে আবারও ফিরবো আমরা, ততক্ষণ রেখে গেলাম শিল্পী অনুপ ঘোষালকে।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। শ্রী প্রধান বলেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশে তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালি এই 5 দেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরের প্রথম পর্যায়ে আজ তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবেন। সেখানে তিনি আমির

এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে মূলত জ্বালানি নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে বিশেষ আলোচনা হবে। রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ পদে নির্বাচিত হন। আজ থেকে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হচ্ছে। গড়িয়া বিমানবন্দর রুটে বাকি 366 মিটার অংশে কাজ হবে, মোট দুই দফায় কাজ হবে। আজ রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে চিংড়িঘাটা মোড়ে। ভারতীয় রেলের লোগো পরিবর্তন হতে চলেছে। আগামী 1 জুন ভারতীয় রেলের 18টি তারা সম্বলিত সংশোধিত নতুন লোগো চালু হচ্ছে বলে রেল সূত্রের খবর। বেজিংয়ে নিজেদের মধ্যে বৈঠকে পারস্পরিক সহযোগিতার উপরে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্য, প্রযুক্তি ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলেও সংঘাতের পরিবর্তে সহযোগিতার কথাই উঠে এসেছে দুই নেতার মুখে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালিতে ছদিনের সফর শুরু করেছেন। আবুধাবিতে পৌঁছে তিনি আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে উন্মুক্ত অধিবেশনে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভায় বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতির মামলায় ধৃত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে ব্যাংকশাল আদালতে পেশ করা হয়েছে। আগে জানানো হয়েছে, গতরাতে সিজিও কমপ্লেক্সে 10 ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু ফের সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা পুলিশের। আগামী রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে ট্রাফিক পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। আকাশবাণীর গৌরবময় পথ চলার 90 বছর পূর্তি উদযাপন করতে আজ ছত্তিশগড়ের রায়পুরে একটি বিশেষ ওয়াকাথনের আয়োজন করা হয়। আজ সকাল 7টা নাগাদ সিভিল লাইন্স এলাকায় আকাশবাণী ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়। অপারেশন এপিক ফিউরি সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তিকে সাংঘাতিক নড়বড়ে করে দেওয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। মার্কিন সেনেটে অ্যাডমিরাল চার্লস কুপার টু সাংসদদের জানান, অপারেশন এপিক ফিউরি ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ কাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।

0: আজকের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আজকের নাটক ল্যাবরেটরি, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, নাটক ল্যাবরেটরি।

0: কো যাই টানিং, রেবতী বিজ্ঞানী। বিজ্ঞানের কথা বলেই তার মন জয় করতে হবে।
1: ভেতরে আসতে পারি?
0: কে ও রেবতী, এসো বাবা, এসো এসো, বসো। কই দেখি তো একটু পায়ের ধুলো দাও।
1: এ কি করলেন আপনি, এ কি করলেন?
0: কিছু মনে করো না বাবা, তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ছত্রির মেয়ে। চৌধুরী মশার কাছে হয়তো আমার কথা শুনে থাকবে।
1: হ্যাঁ শুনেছি।
0: ভাবছো বোধ হয় কি জন্য তোমাকে ডেকেছি। ডেকেছি আমার ব্রত উদযাপন করতে। তোমার মতো ব্রাহ্মণ তো খুঁজে পাবো না বাবা।
1: আমার মতো ব্রাহ্মণ?
0: তা নয় তো কি, আমার গুরু বলেছেন এখনকার কালের সব সেরা যে বিদ্যা, তাতেই যার দখল তিনি সেরা ব্রাহ্মণ।
1: দেখুন, আমার বাবা করতেন যজন যাজন, আমি কিন্তু মন্ত্রতন্ত্র কিছুই জানি না।
0: বলো কি, তুমি যে মন্ত্র শিখেছো সেই মন্ত্রের সমস্ত জগৎ হয়েছে মানুষের বশ। তুমি ভাবছো মেয়ে মানুষের মুখে এসব কথা এলো কোথা থেকে? পেয়েছি পুরুষের মতো পুরুষের মুখ থেকে, তিনি আমার স্বামী। ওই যার মূর্তি দেখছো উনি ছিলেন আমার স্বামী। আমি বাঙালি মেয়ে নই, স্বামীর নাম নিতে আপত্তিও নেই, নন্দকিশোর মল্লিক। এই ল্যাবরেটরি ছিল তার সাধনার পীঠস্থান। কথা দাও বাবা, এর ভার তুমি নেবে।
1: বলেন কি?
0: হ্যাঁ, আমার স্বামীর আজীবন সাধনার বস্তু এই ল্যাবরেটরির ভার তোমাকেই নিতে হবে বাবা। শুনেছি তোমার গাছপালার শখ, শুনে আমার বড় আনন্দ হলো। জানো, গাছপালার খোঁজে আমার স্বামী গিয়েছিলেন বর্মায়, আমিও তার সঙ্গ ছাড়িনি। বর্মা থেকে আসবার সময় এনেছিলুম এক গাছের চারা, বার্মিজরা তাকে বলে কো যাই টানিং, চমৎকার ফুলের শোভা, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলুম না।
1: আচ্ছা, এর ল্যাটিন নামটা কি জানেন?
0: তাকে বলে মিলেটিয়া।
1: ও আই সি।
0: আমার স্বামী সহজে কিছু মানতেন না, তবে তার একটা অন্ধবিশ্বাস ছিল ফলে ফুলে প্রকৃতির মধ্যে যা কিছু সুন্দর, মেয়েরা বিশেষ অবস্থায় তার দিকে একান্ত করে যদি মন রাখে তাহলে সন্তানেরা সুন্দর হয়ে জন্মাবেই। আচ্ছা, এ কথা তুমি বিশ্বাস করো কি?
1: যথোচিত প্রমাণ তো এখনো জড় হয়নি।
0: অন্তত একটা প্রমাণ পেয়েছি আমার আপন ঘরেই। আমার মেয়ে এমন আশ্চর্য রূপ পেল কোথা থেকে, বসন্তের নানা ফুলের যেন। থাক, নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। ঠাকুর!
2: আজ্ঞা।
0: ঠাকুর, নীলুকে ডেকে দাও তো।
2: আজ্ঞা।
0: দেখো, আমার স্বামীর বিশ্বাস ছিল মেয়েদের মনকে নোঙরের মতো শক্ত করে আঁকড়ে ধরার জন্যে পুরুষের ভালো দেখতে হওয়া দরকারই করে না, আর বুদ্ধিবিদ্যাটাও গৌণ, আসল দরকার পৌরুষের ম্যাগনেটিজম। ওই যে আসছে আমার মেয়ে নীলা, দেখো দেখো, একবার চেয়ে দেখো না। দেখো তো ডক্টর অফ সায়েন্স, ওর শাড়ির রঙের সঙ্গে পাতার রঙের কি চমৎকার মিল হয়েছে।
1: চমৎকার!
0: ভিতরে বাসন্তী রং উকিমাচ্ছে, ওপরে সবুজ নীল। আচ্ছা, কোন ফুলের সঙ্গে মেলে বলো দেখি।
1: একটা ফুল মনে পড়ছে, কিন্তু ওপরের আবরণটা ঠিক নীল নয়, ব্রাউন।
0: আচ্ছা, কোন ফুল বলো তো?
1: মেলিনা।
0: ও হ্যাঁ হ্যাঁ।

0: তোমারই উদ্দেশ্যে।
1: দেখুন, এ সময় খাওয়া আমার অভ্যেস নেই, বরং অনুমতি করেন যদি তাহলে বাসায় নিয়ে যাই।
0: হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, একটা টিফিন কেড়ে নিয়ে আয় তো। হ্যাঁ, সেই সঙ্গে একটা সাজি। অনুরোধ করে খাওয়ানো আমার স্বামীর আইনে বারণ। তিনি বলতেন, মানুষ তো অজগরের জাত নয়। দে তোমা, সাজিতে ফুলগুলি সাজিয়ে দে, বেশ ভালো করে সাজিয়ে দে। দেখিস, এক জাতের সঙ্গে আর এক জাত মিশিয়ে দিস না যেন। আর তোর খোপা ঘিরে ওই যে সিল্কের রুমাল জড়িয়েছিস, ওটা পেতে দে তো ফুলগুলির ওপরে। আচ্ছা আচ্ছা বাবা, এসো তাহলে। এখন বিজ্ঞানের সেরা ছাত্র তুমি, কত কাজ তোমার, অযথা দেরি করিয়ে দিলাম।
1: সুবিধে মতো এ দুটো দিয়ে যাব।
2: বামুন ঠাকুর দিয়ে আসুন না মা।
0: কেন, বিজ্ঞানীর বই নিয়ে যেতে কষ্ট হবে?
1: না না না না, কিচ্ছু কষ্ট হবে না, কিচ্ছু কষ্ট হবে না।
0: তোমার আপত্তি না থাকে তো নীলাও যেতে পারে তোমার সঙ্গে।
1: না না না না, কাউকে যেতে হবে না, এই হাতে করে নিয়ে যাওয়া আর কি।
2: তোমার মতলব কি মা?
0: কিছু না,
2: আমি নিজের হাতে সমস্ত খাবার তৈরি করেছি। এত বড় মহা মিথ্যে তুমি বলতে পারলে?
0: এর চাইতে অনেক বড় মিথ্যে কথা শোনার অভ্যেস তোর আছে নীলা। হামেশাই যারা তোকে ভালোবাসার কথা শোনায়, তাদের আসল নজরটা যে এই ল্যাবরেটরির জন্য গচ্ছিত আমার টাকার অঙ্কের দিকে, সে কথা তুই বুঝতে না পারলেও আমি জানি।
2: ও, কিন্তু এই হাবাগোবা বিজ্ঞানীটিকে দিয়েও যে তোমার ল্যাবরেটরির কাজ চলবে এমন ভেবো না।
0: পরীক্ষা করে দেখা যাক।
2: পরীক্ষায় তোমার হার হবে।
0: নীলা, দুটো চোখ ছাড়াও আমার আর একটা চোখ আছে, যাকে বলে তৃতীয় নয়ন। কিছুক্ষণ আগেই যেখানে একটা জাদু চলছিল, সে আমার লক্ষ্যে এড়ায়নি। যাও, ভেতরে যাও।
3: May I come in, Mrs. Molly?
0: আরে আসুন আসুন আসুন অনুমতি বাবু, আসুন। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে বারে বারে চা খেতে ডাকি কেন।
3: মিসেস মল্লিক, আমি তোমাকে নিশ্চয় বলতে পারি সেটা আমার দুর্ভাবনার বিষয় নয়।
0: লোকে ভাবে আমরা বন্ধুত্ব করে থাকি স্বার্থের গরজে।
3: দেখো মিসেস মল্লিক, আমার মত হচ্ছে এই, গরজটা জারি হোক, বন্ধুত্বটাই তো আসল, সেইটিই লাভ। আর এই বা কম কথা কি, আমার মতন অধ্যাপককে দিয়েও কারো স্বার্থ সিদ্ধি হতে পারে। দেখো, যদিও আমি মাস্টারি করি, তবু ঠাট্টা করতেও জানি।
0: জেনে রাখলুম এবং বাঁচলুম, অনেক অধ্যাপক দেখেছি তাদের মুখ থেকে হাসি বের করতে রীতিমতো ডাক্তার ডাকতে হয়।
3: বাহু বাহ, আমারই দলের লোক দেখছি তুমি। তাহলে এবার আসল কথাটা পাড়া হোক।
0: জানেন বোধহয়, জীবনে আমার স্বামীর ল্যাবরেটরি ছিল একমাত্র আনন্দ। আমার ছেলে নেই, ল্যাবরেটরিতে বসিয়ে দেব বলে ছেলে খুঁজছি। জানেন চৌধুরী মশাই, ছেলে ধরা বাইতে পেয়েছে আমাকে। আচ্ছা যাক, সব কথা। আচ্ছা, রেবতী ভট্টাচার্যকে তো আপনি চেনেন?
3: বিলক্ষণ চিনি, সে তো একসময় আমারই ছাত্র ছিল।
0: তাকে বসিয়ে দিলে কেমন হয়?
3: যোগ্য ছেলেই বটে, তবে তার যে লাইনের বিদ্যে সেটাকে শেষ পর্যন্ত চালান করতে পারলে মাল মশলা কম লাগবে না।
0: আমার হ্রাস করা টাকায় ছাতা পড়ে যাচ্ছে। আমার বয়সের বিধবা মেয়েরা ঠাকুর দেবতা দালালদের দালালি দিয়ে পরকালে দরজা ফাঁক করে নিতে চায়। আপনি শুনে হয়তো রাগ করবেন, আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না।
3: তুমি তবে কি বিশ্বাস করো?
0: মানুষের মতো মানুষ যদি পাই, তবে তার সব পাওনা শোধ করে দিতে চাই যত দূর আমার সাধ্যে আছে। এই আমার ধর্মকর্ম।
3: হুররে, শিলা ভাসে জলে, মেয়েদের মধ্যে দৈবাত কোথাও বুদ্ধির প্রমাণ মেলে দেখছি।
0: চৌধুরী মশাই, এইখানেই, এই ল্যাবরেটরিতেই হয়েছে আমার স্বামীর সাধনা। তার এই বেদির তলায় কোনো এক যোগ্য লোককে বাতি জ্বালিয়ে রাখবার জন্য যদি বসিয়ে দিতে পারি, তাহলে যেখানেই থাকুন তার মন খুশি হবে।
3: বাই জোব, এতক্ষণে মেয়ে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা কথা জেনে রেখো, রেবতীকে যদি শেষ পর্যন্ত পুরোপুরি সাহায্য করতে চাও, তাহলে লাখ টাকারও লাইন পেরিয়ে যাবে।
0: গেলেও আমার খুদগুঁড়ো কিছু বাকি থাকবে।
3: এখন কি করতে হবে বল।
0: ওই ছেলেটিকে আপনি রাজি করিয়ে দিন।
3: চেষ্টা করব, কিন্তু কাজটা খুব সহজ নয়। আর কেউ হলে তোমার দান লাফিয়ে নিত।
0: কোথায় বাঁচছে বলুন?
3: শিশুকাল থেকে একটি মেয়ে গ্রহ ওর কোষ্ঠি দখল করে বসেছে, রাস্তা আগলে রয়েছে, অটল, অবুদ্ধি।
0: বলেন কি, পুরুষ মানুষ সে।
3: দেখো মিসেস মল্লিক, রাগ করবে কাকে নিয়ে জানো? ম্যাট্রিয়ার্কাল সমাজ কাকে বলে? যে সমাজে মেয়েরাই হচ্ছে পুরুষের সেরা। এক সময় সেই দ্রাবিড়ী সমাজের ঢেউ বাংলাদেশেও খেলত।
0: সে সুদিন তো গেছে, তলায় তলায় ঢেউ খেলে হয়।

0: হয়তো ঘুলিয়ে দেয় বুদ্ধিশুদ্ধি, কিন্তু হাল যে একলা পুরুষের হাতে, কানে মন্ত্র দেন তাঁরাই, আর জোরে জোরে কান মলা, মানে কান একেবারে ছিঁড়ে যাবার উপক্রম হয় আর কি।
1: কথা কইতে জানো তুমি, তোমার মতন মেয়েদের যুগ যদি আসে তাহলে ম্যাট্রিয়ার্কাল সমাজে ধোবার বাড়ির ফর্দরা কি মেয়েদের শাড়ির, আর আমাদের কলেজের প্রিন্সিপালকে পাঠিয়ে দিই ঢেঁকি কুটতে। মনোবিজ্ঞান বলে বাংলাদেশে ম্যাট্রিয়ার্কি বাইরে নেই, আছে নারীতে। মা মা শব্দে হাম্বাধ্বনি আর কোন দেশের পুরুষ মহলে শুনেছ কি? তোমাকে খবর দিচ্ছি, রেবতীর বুদ্ধির ওপরে চড়ে বসে আছে একটি রীতিমতো মেয়ে।
0: কাউকে ভালোবাসে নাকি?
1: আহা, সেটা হলে তো বুঝতুম, ওর শিরায় প্রাণ করছে ধুক ধুক। যুবতীর হাতে বুদ্ধি খোয়াবার বায়না নিয়েই তো এসেছে, এই তো সেই বয়স। তাই না হয়ে এই কাঁচা বয়সে ও যে এক মালা জপকারিণী পিসির হাতে মালার বুটি বনে গেছে, ওকে বাঁচাবে কিসে? না যৌবন, না বুদ্ধি, না বিজ্ঞান।
0: আমি তাকে আর চা খেতে ডেকেছিলাম।
1: ডেকেছিলে?
0: হ্যাঁ, সে এসেও ছিল, আপনি আসার একটু আগেই চলে গেল।
1: গ্র্যাভিটেশনের টান পড়েছে দেখছি, শেষ পর্যন্ত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা, তোমার তো একটা সুন্দরী মেয়ে আছে।
0: হ্যাঁ আছে, পোড়া কপালে সুন্দরীও বটে, তা কি করব বলুন।
1: না না, অধ্যাপক মনমতো চৌধুরীকে তুমি ভুল করো না, সুন্দরী মেয়ে আমি পছন্দই করি।
0: তাই নাকি?
1: ওটা আমার একটা রোগ বললি হয়, কিন্তু ওর আত্মীয়রা বেরোসি ভয় পেয়ে যাবে।
0: ভয় নেই, ভয় নেই, আমি নিজের জাতি মেয়ের বিয়ে দেবো ঠিক করেছি।
1: আহা, তুমি তো নিজে বেজাতে বিয়ে করেছো, ছিলে পাঞ্জাবি মেয়ে, বিয়ে করলে বাঙালি ইঞ্জিনিয়ার কে।
0: না কালো হয়েছি কম নাই, বিষয় দখল নিয়ে মামলা করতে হয়েছে বিস্তর, আর যে করে জিতেছি সেটা আর বলবার কথা নয়।
1: শুনেছি কিছু কিছু, বিপক্ষ পক্ষের আর্টিকেল ক্লার্ককে নিয়ে তোমার নামে খুব গুজব রটেছিল, মকদ্দমায় জিতে তুমি তো সরে বললে, আর সে লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যায় আর কি।
0: যুগ যুগ ধরে মেয়ে মানুষ বেঁচে আছে কি করে বলুন, ছল করার কম কৌশল লাগে না, এই লড়াইয়ের তাকবাগের সমান এসে। তবে কিনা তাতে মধুও কিছু খরচ করতে হয়, এই হলো নারীর স্বভাবদত্ত লড়াই রীতি চৌধুরী মশাই।
1: আবার তুমি আমায় ভুল করছো, আমরা বিজ্ঞানী, আমরা বিচারক নই, স্বভাবের খেলা আমরা নিষ্কাম ভাবে দেখে যাই, সে খেলায় যা ফল হবার তা ফলতে থাকে। তোমার বেলায় ফলটা বেশ হিসেব মতোই ফলেছিল, বলেছিলুম ধন্য মেয়ে তুমি, এ কথাটাও ভেবেছি আমি যে তখন প্রফেসর ছিলাম, আর্টিকেল ক্লার্ক ক্লার্ক ছিলাম না, সেটা আমার বাঁচোয়া। মার্কারি সূর্যের কাছ থেকে যতটুকু দূরে আছে ওই ততটুকু দূরে থেকেই বেঁচে গেল, ওটা গণিতের হিসেবের কথা, ওতে ভালো নেই মন্দ নেই, এসব কথা বোধ হয় তুমি বুঝতে শিখেছো।
0: তা শিখেছি, গ্রহগুলি টান মেনে চলে, আবার টান এড়িয়েও চলে, এটা একটু শিখে নেবার তত্ত্ব বই কি।
1: আর একটা কথা কবুল করছি, এই মাত্র তোমার সঙ্গে কথা কইতে কইতে একটা হিসেব মনে মনে কষছিল, সেও অঙ্কের হিসেব, ভেবে দেখো বয়সটা যদি অন্তত 10টা বছর কম হতো তাহলে খামখা আজ একটা বিপদ ঘটতো।
0: সে ভয় যদি একটুও থাকতো তাহলে কাছেও এগুতুম না।
1: যাক, নিশ্চিন্ত হলাম, তাহলে ওটা যাক।
0: কাল একবার আসবে নে পাড়াতে।
1: কেন, কি করতে?
0: রেবতীর মনে দম দিতে
1: আর নিজের মনটা খুইয়ে বসতে।
0: মন কি আপনার একলারই আছে?
1: তোমার মনের কিছু বাকি আছে নাকি?
0: উচ্ছিষ্টটা অনেক পড়ে আছে,
1: তাতে এখনো অনেক বাঁদর নাচানো চলবে।
0: প্রায় 20 মিনিট আগেই এসেছে রেবতী।
2: ও হ্যাঁ, মানে আমার ঘড়িটা ঠিক চলছে না দেখছি।
0: আমারও তাই অনুমান। বস, এক পেলা চা নিয়ে দেবো কি?
2: দোষ কি?
0: তুমি কি করা চা খাও
2: আগে? হ্যাঁ।
0: খানশ্যামা, চা নিয়ে এসো। দেখো বাবা, আমার স্বামী ছিলেন একটু সৃষ্টি ছাড়া, ওর ছিল বিজ্ঞানের পাগলামি, জার্মানি থেকে আমেরিকা থেকে এমন সব দামি দামি যন্ত্র আনাতেন যা ভারতবর্ষের বড় বড় বিশ্ববিদ্যালয়েও মেলে না। তিনি বলতেন, ওদের দেশে বড় বড় যন্ত্র ব্যবহারের যে সুযোগ আছে, আমাদের দেশে তা না থাকাতেই ছেলেরা টেক্সট বুকের শুকনো পাতা থেকে কেবল এঁটো কাটা হাতড়িয়েই বেড়ায়। এই পোড়া দেশে জ্ঞানের ভোজের উচ্ছিষ্ট নিয়ে সস্তা দরের পাত পাড়া হয়। ছেলেদের জন্য বিজ্ঞানের বড় রাস্তাটা খুলে দিতে হবে।

0: বেশ চওড়া করে। ও চা চায় না? চো আচ্ছা চাটা রাখো ওখানে। আমার স্বামী অসবর্ণ বিবাহ পছন্দ করতেন না। তিনি বলতেন স্বামী হবে ইঞ্জিনিয়ার আর স্ত্রী হবে কোটনা কুটনি, এটা মানব ধর্মশাস্ত্রে নিষিদ্ধ। পতিব্রতা স্ত্রী যদি চাও আগে ব্রতের মিল করাও। চাটা ঢেলে দাও না মোবারক, ঠান্ডা হয়ে গেল যে। কি হলো? চাটা দিতে হয়েছে বুঝি? থাক থাক থাক, ও পেলাটা রেখে দাও, দুধ ঢেলে দিচ্ছি, তার সঙ্গে কিছু ফল খেয়ে নাও। সকাল সকাল এসেছো, বোধ হয় কিছু খেয়ে আসা হয়নি।
1: না না, এত সকালে খাওয়ার আমার অভ্যেসই নেই।
0: হ্যাঁ মোবারক, তুমি যাও।
1: শোনো, দিদিমণিকে তার এই রুমালটা দিয়ে দিও।
0: রুমালটা যত্ন করে পকেটে পুরে নিয়ে এসেছে তাহলে?
1: হ্যাঁ, দামি রুমাল।
0: তুমি যতটা দামি মনে করো সে বোধ হয় ততটা করে না। থাক, ওটা তোমার কাছেই থাক।
2: মিসেস মল্লিক, গ্রহটা আবার ঘুরতে ঘুরতে এইখানে এসে হাজির। কিরে কি হলো? হ্যাঁ, সবজি একবারে ঠান্ডা হিম, কি খুকুর মতন বসে বসে দুধ খাচ্ছিস ঢাক ঢাক করে?
0: আহা হা, কেন বকছেন? না খেয়ে ও বেরিয়েছিল আজ সকালে, এলো যখন তখন দেখলো মুখ যেন একবার শুকনো।
2: ওই রে পিসিমা দি সেকেন্ড, এক পিসিমা দেবে এক গালে চাপড় আর এক পিসিমা দেবে অন্য গালে চুমু। আচ্ছা বলো দেখি মিসেস, দূর অগে চাই মিসেস, আমি তোমাকে ওই সৈনী বলি ডাকবো, এতে তুমি রাগই করার যাই কর।
0: মরণ আবার, রাগ করতে যাব কেন? ডাকুন না আমাকে সৈনী বলে, সহি বললেও আমার কান জুড়িয়ে যাবে।
2: গোপন কথাটা প্রকাশ করি ফেলি তাহলে, তোমার ওই সহিনী নামটির সঙ্গে আরেকটি শব্দের মিল আছে, বড় খাঁটি তার অর্থ। সকালে ঘুম থেকে উঠেই চিনি চিনি কিনি কিনি রবে ওই দুইটি শব্দ মিলিয়ে মনে মনে খঞ্জনি বাজাতে থাকি।
0: ওই কেমিস্ট্রি রিসার্চ মিল করার আপনার অভ্যেস আছে তো, ওটা তারই একটা ফ্যাকড়া।
2: মিল করতে গিয়ে মরেও অনেক লোক, বেশি ঘাঁটা ঘাঁটি করতে নেই, ঘোরতর দাহ্য পদার্থ। না ওই ছোকরাটার সামনে এসব কথার আলোচনা করতে নেই, বারুদের কারখানা আজ পর্যন্ত অ্যাপ্রেন্টিস শুরু করেনি, পিসিমার আঁচল ওকে আগলে আছে, আবার সে আঁচল নন কম্বাস্টিবল।
0: সত্যি সত্যি লজ্জা পাচ্ছে।
2: আমি এক্ষুনি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আজ সকালে তুমি ওকে আপিন খাইয়ে দিয়েছো, অমন ঝিমিয়ে পড়ছে কেন?
0: খাইয়ে যদি থাকি সেটা না জেনে।
2: রেবু এই এই, আরে মেয়েদের কাছে অমন মুখ চড়া হয়ে থাকতে নেই, ওতে ওদের আস্পর্ধা বেড়ে যায়। আরে ওরা তো ব্যামোর মতো পুরুষের দুর্বলতা খুঁজে বেড়ায়, ছিদ্র পেলেই টেম্পারেচার বাড়িয়ে দেয় হু হু করে। রেবু রেবু, কিছু মনে করিস না বাবা, যারা কথা কয় না ওই চুপ করে থাকে তারাই সবচেয়ে ভয়ঙ্কর। চল দেখি, ওট ওট ওট ওট, তোকে আবার ল্যাবরেটরিটা ঘুরি না, চ। দেখলি তো, দুটো গ্যালভানোমিটার একবারে হালকায়দার কিন্তু, তারপর হাই ভ্যাকুম পাম্প, একটা মাইক্রোফোটোমিটার, এ ছেলে পাশ করবার কলার ভেলা নয়। একবার এখানে আসন গেড়ে বোঝ দেখি, তোর নাকের সামনে ঝুলছে যাকে কথায় বলে ভবিষ্যৎ, বুঝলি? মনে রাখিস, মস্ত প্রতিভার মস্ত দায়িত্ব, ও তো কারো নিজের জিনিস নয়, ওর জবাবদিহি অনন্তকালের কাছে। শুনছো সই, শুনছো কথাটা কেমন বলেছি বলতো ভাই?
0: খুব ভালো বলেছেন, আগেকার দিনে রাজা থাকলে গলা থেকে মালা খুলে।
2: তারা তো মরেছে সব, কিন্তু
0: ওই কিন্তুটুকু মরেনি, মনে থাকবে।
1: ভয় নেই, কিছুতেই আমাকে দুর্বল করবে না, আপনার পা ছুঁয়ে শপথ করছি।
0: না না না,
2: করলে কি, করলে কি, পুণ্যকর্ম না করার দোষ আছে, পুণ্যকর্মে বাধা দেওয়ার দোষ আরো বেশি।
0: প্রণাম যদি করতেই হয় তো ওইখানে।
2: সোহিনী স্বর্গত স্বামী নন্দকিশোর মল্লিক,
0: পাতকীকে উদ্ধার করার কথা পুরাণে পড়েছি, আমাকে উদ্ধার করেছেন ওই মহাপুরুষ, অনেক নিচে নামতে হয়েছিল, শেষকালে তুলে বসাতে পেরেছেন, পাশে বললে মিথ্যে হবে, তার পায়ের তলায়। মরবার সময় বলে গেছেন, ওইখানে রেখে গেলাম আমার সদ্গতি, আর সদ্গতি আমার দেশের।
2: শুনলি তো রেবু, এটা হবে ট্রাস্ট সম্পত্তি, আর তোকে দেওয়া হবে তার কর্তৃত্ব।
1: না না, কর্তৃত্ব নেবার মতন যোগ্য আমি নই, ও আমি পারবো না।
0: পারবে না? ছি, এ কি পুরুষের মতো কথা?
1: দেখুন, আমি চিরদিন পড়াশুনো করে এসেছি,

0: এরকম কাজের ভার আমি কিন্তু কখনো নিইনি।
1: ডিম ফোটবার আগে কখনো হাঁস সাঁতার দেয়নি, আজ তোমার ডিমের খোলা ভাঙবে।
2: ভয় নেই তোমার, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো।
1: কিরে এই এখনো ভয়? আরে কিসের ভয়? আরে হাঁটি হাঁটি পা পা এই করি তো লোক হাঁটতে শেখে রে।
0: আচ্ছা এখন আসি তাহলে।
2: এসো।
3: আমাকে আর কতদিন তোমার আঁচলের গাঁট দিয়ে বেঁধে রাখবে মা? পেরে উঠবে না, কেবল দুঃখ পাবে।
2: তুই কি করতে চাস বল?
3: তুমি তো জানোই মেয়েদের জন্য একটা হায়ার স্টাডি মুভমেন্ট খোলা হয়েছে, তুমি তাতে অনেক টাকা দিয়েছ, সেখানে আমাকে কেন কাজে লাগাও না?
2: আমার ভয় আছে, পাছে তুই ঠিক মতো না চলিস।
3: সব চলাই বন্ধ করে দেওয়াই কি ঠিক চলার রাস্তা?
2: না তা নয়, তা তো জানি, সেই তো আমার ভাবনা।
3: তুমি না ভেবে একবার আমাকে ভাবতে দাও না, আমি তো আর এখন খুকি নেই। তুমি ভাবছো সেই সব পাবলিক জায়গায় নানা লোকের যাওয়া আসা আছে, সে একটা বিপদ। জগৎ সংসারে লোক চলাচল তো আর বন্ধ হবে না তোমার খাতিরে, আর তাদের সঙ্গে আমার জানাশোনা একেবারেই ঠেকিয়ে রাখবে এমন আইনও তো তোমার হাতে নেই।
2: জানি, সব জানি, ভয় করে ভয়ের কারণ ঠেকিয়ে রাখতে পারবো না। তাহলে তুই ওদের হায়ার স্টাডি সার্কেলে ভর্তি হতে চাস? আচ্ছা তাই হবে, সেখানকার পুরুষ অধ্যাপকদের একে একে দিবি জাহান্নামে সে জানি। কেবল একটি কথা দিতে হবে আমাকে, কোনো মতেই তুই রেবতীর কাছে ঘেঁষতে পারবি না।
3: মা তুমি আমাকে কি মনে করো ভেবে পাইনি? কাছে ঘেঁষতে যাব তোমার ওই খুদে স্যার আইজ্যাক নিউটনের? এমন রুচি আমার, মরে গেলেও না। এই স্টাইলের পুরুষকে নিয়ে আমার চলবে না, ওই মেয়ে মানুষের অধম একটা ছেলেকে তুমি বসাতে চাই চলে বসে?
2: নীলা।
3: হ্যাঁ মা ঠিকই বলছি, যেসব মেয়েরা ভালোবাসে বুড়ো খোকাদের মানুষ করতে, ওকে জিয়ে রেখে দেওয়া ভালো তাদেরই জন্য, ও মারবার যোগ্য শিকারই নয়। তোমার স্যার আইজ্যাক নিউটনের বুদ্ধি আমি ঘুলিয়ে দেবো মনে করো?
2: সেটার কথা যা বললাম তা মনে রাখিস।
3: আর উনি যদি নিজেই হ্যাংলাপনা করেন?
2: তাহলে পাড়া তাকে ছাড়তে হবে, তোর অন্যে তাকে মানুষ করিস?

0: তারপর বলো কেন ডেকেছো? রেবুল ল্যাবরেটরির কাজে খুব ডুবে গেছে তো?
1: হ্যাঁ
0: তাহলে চলছে ভালো?
1: হ্যাঁ, আর সবই চলছে ভালোই, কেবল আমার মেয়ের ভাবনায় সুস্থির হতে পারছি না। ও যে কোন দিকে তাক করতে শুরু করেছে ঠিক বুঝতে পারছি না।
0: ও তো তোমারই মেয়ে।
1: আমারই মেয়ে তো বটেই, তাই তোকে আঁতের ভেতর থেকেই চিনি চৌধুরী মশায়।
0: কিন্তু একথা ভুললে চলবে কেন যে মেয়েরা পুরুষের ইন্সপিরেশন জাগাতে পারে?
1: আমার সবই জানা আছে। পুরুষের খোরাকে আমিষ পর্যন্ত ভালোই চলে, কিন্তু মদ ধরলেই সর্বনাশ। আমার মেয়েটি মদের পাত্র কানায় কানায় ভরা।
0: তুললেই যখন কথা তখন বলেই ফেলি, হয়েছে কি এরই মধ্যে রটে গেছে ল্যাবরেটরি রক্ষার জন্যে তোমার স্বামী অগাধ টাকা রেখে গেছে, মুখে মুখে তার অঙ্কটা বেড়েই চলেছে। এখন রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাজারে একটা জুয়া খেলা সৃষ্টি হয়েছে।
1: রাজকন্যাটি মাটির দরে বিকবে তা আমি জানি, কিন্তু আমি বেঁচে থাকতে রাজত্ব সস্তায় বিকবে না।
0: কিন্তু লোকের আমদানি শুরু হয়েছে।
1: কিন্তু আমার ভয় রেবতীকে নিয়ে।
0: আপাতত ভয় নেই, বললে যে খুব ডুবে আছে।
1: চৌধুরী মশাই, ওর বিপদ হচ্ছে সায়েন্সেও যত বড় স্তাদি হোক, তুমি যাকে মেট্রিয়ার কি বলো, সে রাজ্যের ও ঘোর আনাড়ি।
0: সে কথা ঠিক, ওর একবারও টিকে দেওয়া হয়নি, ছোঁয়াচ লাগলে বাঁচানো শক্ত হবে।
1: রোজ একবার কিন্তু ওকে আপনার দেখে যেতেই হবে।
0: কিন্তু যেতে হবে গুজরানো আলয়।
1: এটাও ঠাট্টা নাকি?
0: না না, ঠাট্টা নয়। আমার সতীর্থ অমূল্য আড্ডি ছিলেন সেখানকার ডাক্তার, 20-25 বছর প্র্যাকটিস করেছেন, কিছু বিষয় সম্পত্তিও জমিয়েছেন। হঠাৎ বিধবা স্ত্রী আর ছেলে মেয়ে রেখে মরেছেন হার্টফেল করে। দেনা পাওনা চুকিয়ে জমি জমা বেচে তাদের উদ্ধার করে আনতে হবে।

0: কতদিন লাগবে তো ঠিক বলতে পারছি না।
1: তার আগে একটা কাজ করতে হবে।
0: কি বলো?
1: আমার ল্যাবরেটরি দান করতে চাই পাবলিককে।
0: তোমার একমাত্র মেয়েকে এড়িয়ে দিয়ে?
1: মেয়েকে? ওকে দান করলে সে দান পৌঁছবে কোন রসাতলে কি করে জানবো? আমার ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করব আপনাকে।
0: তোমার স্বামী শ্রাদ্ধে শেষকালে আমাকে পুরুত বানিয়ে দিলে, সর্বনাশ! এ কি কম দায়িত্ব! সেদিন যে বললে রেবতীকে প্রেসিডেন্ট করবে।
1: না, রেবতী ম্যাগনেটিজম নিয়ে কাজ করছে, সেই পথে সংগ্রহ এগিয়ে চলুক, যত দাম লাগে লাগুক না।
0: কি আর বলবো, পুরুষ মানুষ যদি হতে তোমাকে কাঁধে করে নিয়ে নেচে বেড়াতুম।
1: পুরুত বিদায়ের কি দক্ষিণা দিতে হবে?
0: আমার দক্ষিণা তোমার খুশি,
1: এর উপরে আর কথা নেই।
0: এই সংসারে কথা কিছুরই ওপর নেই মশাইনি, নির্ভয়ে বলো, যা হবেই তা হোক।
1: আচ্ছা, সেই ভালো, চলুন উকিলের বাড়ি। হ্যাঁ, ডিডটা আজই লিখে নিতে হবে।
0: চলো, যা করাবে তাই করব।
2: কি নীলা, তুমি কেন এলে ঘরে?
3: কেন, আমাকে কি তুমি ভালোবাসো না?
2: বাসি বাসি বাসি, কিন্তু তুমি এ ঘর থেকে যাও।
3: ভয় নেই তোমার, চুরি করতে আসিনি, একটা কেবল সই চাই। জাগানি ক্লাবের প্রেসিডেন্ট করব তোমাকে, তোমার নাম আছে দেশ জুড়ে।
2: ও ক্লাবের আমি তো কিছুই জানি না।
3: কিছুই তো জানবার দরকার নেই, এইটুকুই জানলে হবে যে ব্রজেন্দ্রবাবু এই ক্লাবের পেট্রন।
2: তা আমি তো ব্রজেন্দ্রবাবুকেও জানি না।
3: এইটুকু জানলেই হবে যে মস্ত বড় ব্যাংকে তিনি একজন ডাইরেক্টর। লক্ষ্মী আমার, জাদু আমার, একটা সই বই তো নয়। করো, সই করো, সই করো। বাহ, বেশ, এই তো লক্ষ্মী ছেলে।
4: মাইজি, বহুত শরম কি বাত হয়, আপ বাহার চলা যাইয়ে, ইস কাগজ হামকো দিজিয়ে।
3: এ তো তুমি বুঝতেই পারবে না।
4: নেই নেই, সমঝানো কা জরুরত নেই হয়।
3: দারোয়ান নয় তো যেন একটা আস্ত বাঁদর, মা কেমন করে ঠেকান আমাকে দেখবো আমি।
4: বাবুজি, বেইমানি মাত করো।
2: নীলার রুমাল ফেলে গেছে দেখছি। বাহ, কেমন চমৎকার গন্ধ।
1: ডক্টর।
2: ও ও, আপনি?
1: রুমালটার মধ্যে ম্যাগনেটিজম সম্পর্কে নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করছে নাকি? রাত হয়েছে, বাড়ি যাও। দারোয়ান, নীলায় ঘরে এসেছিল?
4: হ্যাঁ জি, উনসে এই কাগজ মিলা, আপ দেখিয়ে।
1: জাগানি ক্লাব, জাগানি ক্লাব, জাগানি ক্লাব করে আমি দেখাবো।

0: আমাকে ডেকেছো মা?
1: হ্যাঁ, আমার সঙ্গে তোকে আম্বালায় যেতে হবে।
0: আম্বালায়?
1: হ্যাঁ, আইমার অবস্থা খারাপ, টেলিগ্রাম এসেছে, তুইও আমার সঙ্গে যাবি।
0: সে তো কিছুতেই হতে পারবে না।
1: কেন পারে না?
0: ওরা আমাকে অভিনন্দন দেবে, তারই আয়োজন চলছে।
1: ওরা কারা?
0: জাগানি ক্লাবের মেম্বাররা। ভয় পেও না, খুব ভদ্র ক্লাব, মেম্বারদের নামের ফর্দ দেখলেই বুঝতে পারবে খুব বাছাই করা। ওরা নিঃস্বার্থভাবে দেশের উপকার করতে চান।
1: নিঃস্বার্থভাবে? এতক্ষণে তুমি বোধহয় তোমার বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছো যে তুমি স্বাধীন।
0: পেয়েছি।
1: নিঃস্বার্থরা তোমাকে জানিয়েছেন যে তোমার স্বামীর দত্তাংশে তোমার যে টাকা আছে সে তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো।
0: জেনেছি।
1: আমার কানে এসেছে উইলের প্রবেট নেবার জন্যে তোমরা প্রস্তুত হচ্ছ, কথাটা বোধহয় সত্যি?
0: হ্যাঁ সত্যি। বঙ্কুবাবু আমার সলিসিটর।
1: তিনি তোমাকে আরো কিছু আশা এবং মন্ত্রণা দিয়েছেন? তোমার বঙ্কুবাবুকে আমি সিধে করে দেব যদি আমার সীমানায় তিনি পা বাড়ান। আইনে না পারি বেআইনি, আমি পাঞ্জাবের মেয়ে। এই দেখো ছুরি, এই ছুরি না চেনে আমার মেয়েকে, না চেনে আমার মেয়ের সলিসিটরকে।

0: এর স্মৃতি রইল তোমার জিম্মায়। ফিরে এসে যদি হিসেব নেবার প্রয়োজন হয় তো হিসেব আমি নেব।
1: তোমার স্যার আইজ্যাক নিউটনকে ছুরিটা একবার দেখিও মা।
0: দরকার হলে দেখাবো বই কি।

0: ডক্টর ভট্টাচার্য, আপনি পুরুষ মানুষ হয়ে মেয়েদের অত ভয় করেন কেন?
1: ভয় করি? কখনো না।
0: সত্যি ভয় করেন না?
1: না, তবে তোমাদের ওই দারোয়ানকে সত্যি আমি খুব ভয় করি।
0: তাকে আর ভয় করতে হবে না, টাকায় বস কেনা হয়, ও তো একটা দারোয়ান। আচ্ছা, আমার মাকে আপনি ভয় করেন না?
1: না না, ভয় কেন করব, শ্রদ্ধা করি।
0: আর আমাকে?
1: নিশ্চয় নিশ্চয় ভয় করি।
0: সেটা ভালো খবর, মা বলেছেন কিছুতেই আপনার সঙ্গে আমার বিয়ে দেবেন না। আমি কিন্তু তাহলে আত্মহত্যা করব।
1: কোনো বাধা আমি মানব না, আমাদের বিয়ে হবেই হবে।
0: তুমি হয়তো জানো না তোমাকে আমি কতখানি চাই।
1: তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে এমন কোনো শক্তি নেই।
0: জাত?
1: ভাসিয়ে দেবো জাত।
0: তাহলে রেজিস্ট্রারের কাছে কালই নোটিস দিতে হবে?
1: কালই দেবো, নিশ্চয়ই দেবো।
0: ব্যাস নিশ্চিন্ত বসো, দেখি এই জাগানি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে খবরের কাগজে যদি তোমার নাম পাঠানো হয় আপত্তি নেই তো?
1: না না, কিছু মাত্র নেই।
0: ভয় লাগছে না তো?
1: আমি কেয়ার করি না। এডিংটনের সঙ্গে আমার চিঠিপত্র চলে, একদিন এই ক্লাবে আমি তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো।
0: এই তো চাই। আচ্ছা, এবার তোমার জন্য যে ভাষণটা লেখা হয়েছে সেটা রপ্ত করে নাও দেখি।
1: আচ্ছা, তোমার মা আসবেন কবে?
2: আইমার পক্ষঘাতের লক্ষণ দেখা দিয়েছে, বাজবে না বোধহয়। তাকে এই অবস্থায় ফেলে মা আসতে পারবেন না কিছুতে। দেখো ভাষণটা দেখো।
1: আচ্ছা দেখো, ভাষায় কেমন যেন বেশি রং ফোলানো হয়েছে, এতটা বাড়িয়ে বলা লেখা পড়তে লজ্জা করবে আমার।
2: ভাষায় তুমি মস্ত সমাজদার কি না? এ তো কেমিস্ট্রির ফর্মুলা নয়, খুঁতখুঁত করে না, মুখস্থ করে নাও। জানো এটা লিখেছেন আমাদের সাহিত্যিক প্রমোদা রঞ্জন বাবু।
1: দেখো ওই সব মস্ত মস্ত সেন্টেন্স আর বড় বড় শব্দগুলো মুখস্থ করা ও আমার পক্ষে ভারী শক্ত হবে।
2: ভারী তো শক্ত, তোমার কানের কাছে আউড়ে আউড়ে আমারই প্রায় সমস্তটা মুখস্থ হয়ে গেছে। এই তো, আমার জীবনে সর্বোত্তম শুভ মুহূর্তে জাগানি সভা আমাকে যে অমরাবতীর মন্দার মাল্যে সমলঙ্কৃত করলেন, গ্র্যান্ড। তোমার ভয় নেই, আমি তো তোমার কাছেই থাকবো, আস্তে আস্তে তোমাকে সব বলে দেবো।
1: দেখো আমি তো বাংলা সাহিত্য ভালো জানি না, কিন্তু তবু কেন আমার জন্য মনে হচ্ছে সমস্ত লেখাটা যেন আমাকে ঠাট্টা করছে। আচ্ছা ইংরেজিতে যদি বলতে দাও তাহলে দেখো না কত সহজ হয়ে যায়। যেমন ধরো, ডিয়ার ফ্রেন্ডস, অ্যালাউ মি টু অফার মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস ফর দ্য অনার ইউ হ্যাভ কনফার্ড আপন মি অন বিহাফ অফ দ্য জাগানি ক্লাব দ্য গ্রেটেস্ট ওয়াকনা।
2: সে হচ্ছে না, তোমার মুখে বাংলা যে খুব মজা শোনাবে, ওই যে যেখানটা রয়েছে না, এই যে হে বাংলাদেশের তরুণ সম্প্রদায়, হে স্বাতন্ত্র সঞ্চালন রথের সারথি, হে ছিন্ন শৃঙ্খল পরিকীর্ণ পথের অগ্রণী বৃন্দ। যাই বলো, ইংরেজিতে কি হবার জো আছে? তোমার মতো বিজ্ঞান বিশারদের মুখে শুনলে তরুণ বাংলা সাপের মতো ফণা দুলিয়ে নাচবে। এখনো সময় আছে, আমি তোমায় পড়িয়ে সব রপ্ত করিয়ে নিচ্ছি, ভয় পেও না।

0: আজ আমাদের জাগানি ক্লাব ধন্য, আমরা সবাই ধন্য, আমাদের বঙ্গজননী ধন্য। বাংলার ভাগ্যাকাশে এক নতুন জ্যোতিষ্কের উদয়, তার আলোকে দিগমণ্ডল উদ্ভাসিত, তারই পাশে চির অম্লান একটি শুকতারা। আমি ডক্টর ভট্টাচার্য আর নীলাদেবীর কথাই বলছি। এ এক ঐতিহাসিক ঘটনা, কালের ঘূর্ণাবর্তে অনেক কিছুই বিলীন হয়ে যাবে, কিন্তু জাগানি ক্লাবের নাম ইতিহাসের পাতায় চিরদিন স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। রেবতীবাবুকে জাগানি ক্লাবের সভাপতি রূপে পেয়ে আমরা ধন্য। তাঁর নামের পালে হাওয়া লাগিয়ে আমাদের জাগানি ক্লাবের তরণী খেয়া দেবে পশ্চিম মহাসমুদ্রের ঘাটে ঘাটে। তাই আমাদের হৃদয়ের শতোৎসারিত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি তাঁর সাধনার বেদিমূলে। এইবার ব্রজেন্দ্রবাবু আপনি কিছু বলুন।
1: সাহিত্যিক প্রমোদারঞ্জন বাবু এতক্ষণ যে ভাষায় আমাদের সকলের মনোভাব প্রকাশ করলেন, সে ভাষা আমার নেই, কারণ আমি সাহিত্যিক নই, ব্যাংক ব্যবসায় আমার পেশা। তবু জোর গলায় বলতে পারি, ডক্টর ভট্টাচার্যকে সভাপতি রূপে পেয়ে জাগানি ক্লাব আজ যে গৌরব অর্জন করলো, তা অনেক প্রতিষ্ঠানেরই ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে। এতদিন পরে ডক্টর ভট্টাচার্য সায়েন্সের জয়তিলক ভারত মাতার কপালে পরিয়ে দিলেন। রেবতীবাবুর নামের কবচ রক্ষা কবচ রূপে এ সভার গলায় আজ ঝোলানো হলো। এর থেকে বোঝা যাবে এ সভার উদ্দেশ্য কত মহোচ্চ।
0: রিপোর্টারবাবু, রিপোর্টারবাবু, উপমাগুলোর কোনোটা যেন রিপোর্ট থেকে বাদ না যায়। বঙ্কুবাবু, এবার আপনার ধন্যবাদ দেওয়ার কথা, উঠুন।
2: আমার উপর ভার পড়েছে ধন্যবাদ দেবার পালা। আমি আইনজীবী, সলিসিটারের কাজ করি। অনেকের একটা ধারণা আছে আমরা মামলা মকদ্দমা বাদিয়ে দিয়ে লোকের সর্বনাশ করি, বিধবাদের সম্পত্তির দিকে আমাদের অপরিসীম লোভ। কিন্তু আমি হলপ করে বলতে পারি, বঙ্কবিহারী ঘোষ আজ পর্যন্ত কোনো বিধবাকেই পথে বসায়নি, বরং
1: অপ্রাসঙ্গিক। আজকের সভার যে উদ্দেশ্য সে সম্পর্কে বলুন।
2: হ্যাঁ, এই সেই সম্পর্কেই বলছি। এই ল্যাবরেটরির জন্যে স্বর্গীয় নন্দকিশোর মল্লিক অগাধ অর্থ রেখে গেছেন, কিন্তু কত টাকা যে রেখে গেছেন তা আমরা কেউ জানি নাই। সেই টাকার যাতে সদ ব্যয় হয় তা আমাদের দেখা উচিত।
0: Now I propose toast. Let us drink the health of Dr. Bhattacharya.
3: Nana Dr. Bhattacharya. Nana Dr. Bhattacharya ram korle cholbe na. Na dhorun. Nana,
2: please, doctor, please.
1: Three cheers for Dr. Bhattacharya.
4: Hip hip hooray.
5: Hip hip hooray.
6: Hip hip hooray.

কে? ও, ডক্টর ভট্টাচার্য বুঝি? খরচের টাকা চেয়ে পাঠিয়েছিলে, পাঠিয়ে দিয়েছি গেল শুক্রবারে। এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু আকুলন হচ্ছে না। এখন একবার উঠতে হচ্ছে, আজ রাত্রে ল্যাবরেটরির ফর্দ অনুসারে জিনিসপত্র মিলিয়ে দেখব।

0: সে কি আপনি আমাকে অবিশ্বাস করছেন?
1: এতদিন অবিশ্বাস তো করিনি, কিন্তু লজ্জা শরম যদি থাকে বিশ্বাস রক্ষার কথা তুমি আর মুখে এনো না।
2: আজ উনি বন্ধুদের নিমন্ত্রণ করেছেন, সকলে যান আগে তারপরে উনি যাবেন। স্যার আইজাক মায়ের বড় পেয়ারের, ওর মতো এই এত বড় বিশ্বাসী আর কে উনি, তাই তো সকলকে ছাড়িয়ে ল্যাবরেটরির ভার ওর ওপর। জানো মা, অতিথি আজ 65 জন, এ ঘরে সকলকে ধরেনি, একদল আছে পাশের ঘরে, মাথা পিছু 25 টাকা ধরে নেয়, মদ না খেলেও মদের দাম ধরে দিতে হয়, খালি গ্লাসের জরিমানা কম লাগলো না। আর কেউ হলে মুখ চুপসে যেত, কিন্তু ওর দরাজ হাত দেখে ব্যাংকের ডিরেক্টরদের তাক লেগে গেছে।
1: আজকের সমারোহটা কিসের জন্য শুনি?
2: ও তা জানো না বুঝি? হ্যাঁ, অ্যাসোসিয়েটেড প্রেসে তো বেরিয়ে গেছে, উনি জাগানি ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন, তারই সম্মানে এই ভোজ। লাইফ মেম্বারশিপের 600 টাকা সুবিধে মতো পরে সুদে দেবেন।
1: সুবিধে বোধ হয় শিগগির হবে না। তাহলে এখন তোমার ওঠবার সুবিধা হবে কি?
0: না মানে কেমন করে যাই, নিমন্ত্রিতরা সব।
1: আচ্ছা, আমি ততক্ষণ এখানে বসে রইলাম। নাসিরুল্লাহ, নাসিরুল্লাহ, তুমি দরজার কাছে হাজির থাকো।
2: সে হতে পারবে না তো মা, আমাদের একটা গোপন পরামর্শ আছে, আর এখানে তোমার থাকা উচিত হবে না।
1: দেখ নীলা, চাতুরির পালা সবে শুরু করেছিস, এখনো আমাকে ছাড়িয়ে যেতে পারবি না। তোদের কিসের পরামর্শ সে খবর কি আমি পাইনি মনে করিস? বলে দিচ্ছি, তোদের সেই পরামর্শের জন্যে আমারই থাকা সবচেয়ে বেশি দরকার।
2: তুমি কি শুনেছ, কার কাছে?
1: খবর নেবার ফন্দি থাকে গর্তের সাপের মতো টাকার থলির মধ্যে। এখানে 3 জন আইনওয়ালা মিলে দলিলপত্র ঘেঁটে বের করতে চাও যে ল্যাবরেটরি ফান্ডে কোনো ছিদ্র আছে কিনা, তাই নয় কি নিলু?
2: তা সত্যি কথা বলবো, বাবার অতখানি টাকায় তার মেয়ের কোনো শেয়ার থাকবে না, এটা অস্বাভাবিক, তাই সবাই সন্দেহ করে।
1: আসল সন্দেহের মূল আরো আগেকার দিনের, কে তোর বাপ, কার সম্পত্তি শেয়ার চাস?
2: মা,
1: এমন লোকের তুই মেয়ে, এ কথা মুখে আনতে তোর লজ্জা করে না?
2: কি বলছো মা?
1: হ্যাঁ সত্যি কথাই বলছি, তার কাছে কিছুই গোপন ছিল না, তিনি জানতেন সবই। আমার কাছে যা পাবার তা তিনি সম্পূর্ণ পেয়েছেন, আজও পাবেন, তা আর কিছু কোনোদিনও গ্রাহ্য করেননি।
3: আপনার মুখের কথাই তো প্রমাণ নয়।
1: সে কথা তিনি জানতেন, সকল কথা খোলসা করেই তিনি দলিল রেজিস্ট্রি করে গেছেন।
3: তবু আমাদের একবার দেখা দরকার।
1: বটে। নাসরুল্লাহ, নাসরুল্লাহ, নাসরুল্লাহ, পাশের ঘরা যারা আছে তাদেরও বিদায় করো, এদিকে যেন কেউ না আসে।
2: একেবারে সশস্ত্র অভিযান করেছো দেখছি মা,
1: না হলে তোদের ওই বঙ্কুবাবুদের ঢিট করবো কি করে।

0: তোমার টেলিগ্রাম পেয়ে ছুটে আসতে হলো। কিরে রেবু, এই মুখখানা যে পার্চমেন্টের মতন সাদা হয়ে গেছে, ওরে খোকা দুধের বাটিটা গেল কোথায়?
1: যিনি জোগাবেন তিনি ওই যে বসে আছেন।
0: গয়লানির ব্যবসা ধরেছো নাকি মা?
1: গয়লা ধরার ব্যবসা ধরেছে। ওই যে বসে আছে শিকারটি
0: কে? আমাদের রেবি নাকি?
1: এইবার আমার মেয়ে আমার ল্যাবরেটরিকে বাঁচিয়েছে। আমি লোক চিনতে পারিনি, কিন্তু আমার মেয়ে ঠিক বুঝেছিল যে ল্যাবরেটরিতে গোয়াল ঘর বসিয়ে দিয়েছিলাম। গোবরের কুণ্ডে আরেকটু হলেই ডুবত সমস্ত জিনিসটা।
0: মা, তুমি এই জীবটিকে আবিষ্কার করেছো যখন, তখন এই গোষ্ঠ বিহারীর ভার তোমাকেই নিতে হবে। ওরা সবই আছে, কেবল নেই বুদ্ধি। তুমি কাছে থাকলে তার অভাবটা টের পাওয়া যাবে না। বোকা পুরুষদের নাকে দড়িয়ে দিয়ে চালিয়ে নিয়ে বেড়ানোটা সহজ।
2: কি গো স্যার আইজ্যাক নিউটন, রেজিস্ট্রি অফিসে নোটিশ তো দেয়া হয়েছে, ফিরিয়ে নিতে চাও নাকি?
3: মরে গেলেও না।
2: বিয়েটা তাহলে হবে অশুভ লগ্নে?
3: হবেই, নিশ্চয়ই হবে,
1: কিন্তু ল্যাবরেটরি থেকে শতহস্ত দূরে।
0: মা নীলু, ও বোকা কিন্তু অক্ষম নয়। ওর নেশাটা কেটে যাক, তারপরে ওর খোরাকের জন্য বেশি ভাবতে হবে না।
2: স্যার আইজ্যাক, তাহলে কিন্তু তোমার কাপড় চোপড় গুলো একটু ভদ্র রকমের বানাতে হবে, নইলে তোমার সামনে আমাকে আবার ঘুমটা ধরতে হবে।
4: রেবু, রেবু, চলে এসো।
5: পিসিমা, তুমি?
4: হ্যাঁ আমি।
5: আমার যে
4: তোমার উচ্ছন্নে যাবার সব খবর আমি পেয়েছি। চলে এসো, এদিকে জীবনে কখনো আর মারাবে না, এসো।
2: দেখলেন তো অধ্যাপক মশাই, পিসির ভয়ে স্যার আইজ্যাক কিরকম কুঁকড়ে গেল।
0: এই ওর পিসি, সেই পিসি দি গ্রেট। আমি বলেছিলাম না সইনি, রেবতী বিজ্ঞানের ডক্টর হলে কি হবে? আসলে ও একটি দুগ্ধপোষ্য শিশু, তাই পিসি এসে যেই ডাক দিলে অমনি ও সুরসুর করে চলে গেল। এখনো ম্যাট্রিয়ার্কি শেষ হয়নি। সইনি, তুমি যে রুদ্রকে খুঁজছো তার জন্য তোমাকে আরো তপস্যা করতে হবে।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে ল্যাবরেটরি নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, চরিত্রচিত্রণে ডক্টর মন্মথ চৌধুরী, সত্য বন্দ্যোপাধ্যায়, রেবতী সত্যেন মুখোপাধ্যায়, ব্রজেন্দ্র অনিলবরণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কু গোপাল মজুমদার, দারোয়ান পান্নালাল চক্রবর্তী, প্রমোদারঞ্জন হৈমীপ্রসাদ বসু, পিসীমা সুষমা ঘোষাল, সোহিনী বনানী চৌধুরী এবং নীলার চরিত্রে নীলিমা দাস, সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনলেন নাটকের দুপুর, এখন আধুনিক গান শিল্পী শুভমিতা।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাচ্ছেন। তিনি আবুধাবিতে সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের অধিবেশনের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ভারত ধারাবাহিকভাবে উন্নত বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেছে, যা বর্তমান বাস্তবতার ভিত্তিতে উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা এবং মহাকাশ গবেষণায় সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এর নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু ফের সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা পুলিশের। আগামী রবিবার ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে ট্রাফিক পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: सुनते रहिए एफएम रेनबो दिल से दिल तक और बने रहिए हमारे साथ।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। সংসদীয় নিয়ম মেনে সরকার ও বিরোধী পক্ষ আলোচনায় সমান সুযোগ পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য বিধানসভার কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার বিষয়ে মুখ্যমন্ত্রী নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন। রাজ্যবাসীর যাবতীয় প্রত্যাশা পূরণে বিজেপি বিধায়করা কাজ করবে। বিধানসভা ভবনে আজ দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান, দীর্ঘ প্রায় পাঁচ দশক পর কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার গঠন হওয়ায় ইতিবাচক লক্ষ্যে বিজেপি বিধায়করা কাজ করবে। রেলমন্ত্রক রাজ্যের জন্য তিনটি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। আজ এই মর্মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছে। নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডাবল লাইন করা, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেস চালু এবং শালবনি আদ্রা 107 কিলোমিটার তৃতীয় লাইন তৈরির বিস্তারিত প্রকল্প রিপোর্ট ডিপিআর এবং চূড়ান্ত এলাকা সমীক্ষা দ্রুত করার অনুমতি দেওয়া হয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, পশ্চিম এশিয়া সংঘাতের প্রেক্ষিতে গোটা বিশ্বের বহু দেশে পেট্রোল ও ডিজেলের দাম 20% থেকে প্রায় 100% বাড়লেও ভারতে পেট্রোল মাত্র 3.2 এবং ডিজেলের 3.4% বৃদ্ধি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতা দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও বিদ্যমান। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
2: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারাদিন।

0: Yes, Rainbow ঘড়ি কিন্তু এই মুহূর্তে বলছে 4:07 হয়ে 41 সেকেন্ড অলরেডি।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: কালকে ঠিক যেরকম আমরা কথা দিয়েছিলাম, আজকে কিন্তু আমরা কথা রেখেছি, আমরা কিন্তু কথা
2: ছিলাম, একদমই তাই। আর আজকে মানে কালকে আমরা একটা ডিফারেন্ট শোতে ছিলাম, আর আজকে কিন্তু উইকেন্ড ক্যাফেতে চলে এসেছি একদম এই পিএমএ ভরা পিএমএ নাম একটা এএম শো নিয়ে।
0: ইয়েস, একদমই তাই। এবং আমাদের আজকে কিন্তু মনটা একদম খুশি খুশি হয়ে গেছে, মানে স্পেশালি এক নম্বর তো উইকেন্ড পড়ে গেছে, এবং উইকেন্ডটা পড়ে গেছে এমন একটা বিষয় দিয়ে, মানে যেটাকে জাস্ট স্টানিং বললেও কিন্তু অনেক অনেক কম বলা হয়, কারণ কেন সেটা আস্তে আস্তে রিভিল করতে করতে যাব। এবং শুধুমাত্র আমরা যে একাই রিভিল করব, আমরা যে একাই পার্টিসিপেট করব তা কিন্তু নয়, তোমাদেরকেও অবভিয়াসলি আমাদের সঙ্গে থাকতে হবে। সেই চেনা নাম্বার, গতদিন যেটা বলেছিলাম 9903653992।
2: একদমই তাই। আর এই যে তুমি উইকেন্ডের কথা বললে, সেখানে আরও একটা ব্যাপার বলি, মানে আরও একটা স্পেশাল জিনিস আছে, শুধু যে উইকেন্ডটা পড়লো তা নয়, তার সাথে যাদের যাদের ধরো সামার ভ্যাকেশন পড়ে, সেই ভ্যাকেশন মোডটাও কিন্তু আজকে জাস্ট আমরা অন করে দেবো।
0: একদমই তাই, সব কিছুই অন করে দেবো। তার জন্য আমাদের এই যে অন এয়ার থাকবো অমরজিৎ এবং মধুরিমা তোমার সঙ্গে, সন্ধ্যে 6:30 পর্যন্ত কিন্তু তোমাকে থাকতে হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আপাতত আমাদের ঘরে তো আমরা আছি, তোমার ঘরে বসত করে কয়জনা সেটা না হয় একটু ভেতরে ঢুকেই দেখি।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফের আড্ডা চলছে তোমার সঙ্গে। তবে আমি আপাতত এই গানে গানে যেটা যাকে আর কি প্রশ্ন করছিলাম, আচ্ছা তোমার ঘরে বসত করে কয়জন?
2: এই মানে এটা কি আমাকে জিজ্ঞেস করলে?
1: হ্যাঁ, মানে তোমার ঘরে তো একজন বসত করে না, আমি জানি যে
2: আমি তো
1: অনেকজন মনে মনে
2: আমি মন দিয়ে ছবি আঁকি, মাঝে মধ্যে মন্দিরাতে তালও তুলি, ওই কারণের জন্য দেখি না ঠিক কজন ঘরে ঢুকলো, কজন ঘর থেকে বেরিয়ে গেল। আমি কিন্তু আমার ঘরে একদম বেশ আছি।
1: আচ্ছা, কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করো তুমি, তাহলে কিন্তু আমি বলবো যে আমার মনের মাঝে আপাতত যে দুজনই ইন্ডাস্ট্রি জুড়ে রয়েছে, মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি,
2: তোমার মনের ইন্ডাস্ট্রি। আচ্ছা আচ্ছা, মনে তো একটা শিল্পকর্মের মতো ব্যাপার নাকি?
1: হ্যাঁ, একদম বলতে পারো, কারণ সেখানে যে দুজনকে আমি একসাথে কাজ করার জন্য আমরা মুখিয়ে রয়েছি, ঠিক আছে, সেই দুজনকে ভাবছি দেবো। তুমি গেস করতে পারবে ঠিক কোন দুজনের কথা বলছি, মানে কোন দুজন আমার মনের ঘরে বসত করে?
2: তুমি যখন বলছো তাহলে তুমি কিছু একটা অনির্বচনীয় বলবে, এটা ভাবাটা খুব স্বাভাবিক ব্যাপার।
1: একদম, মানে অনির্বাণের এর থেকে বেশি কিছু হয় না, ঠিক আছে। তার সাথে আমার একদম মানে কি বলবো, হট ফেভারিট বলো, যা খুশি বলতে পারো।
2: হট ফেভারিট মানে একদম কোট আনকোট হট ফেভারিট,
1: একদম, সেটা হচ্ছে দেব।
2: ইয়েস, একদমই তাই। মানে এটা যে তুমি একটা কম্বিনেশন, না তুমি না, মানে ইন্ডাস্ট্রি এরকম একটা কম্বিনেশন আনতে চলেছে আর কি। মানে সবসময় যে আমরা মনের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো তা তো নয়, মাঝে মধ্যে একটু টলিগঞ্জের দিকে একটু টলিউড নিয়েও কথাবার্তা বলতে হয় আর কি।
1: আর সেই পাশাপাশি মানে যেটা আর কি তোমার বলার, যে দেবকে, দেবের সাথে আমরা এর আগে অনির্বাণকে মোস্টলি আমরা তাকে খুব একটা কমার্শিয়াল মুভিতে দেখি না, কিন্তু বিবাহ অভিযানে একটা অন্যরকম ভাবে তাকে আমরা পেয়েছিলাম। এবং পাশাপাশি দেব কিন্তু অনেকটা বেশি কমার্শিয়াল থেকে, মানে যে ধরনের সিনেমা আমরা দেবের দেখে অভ্যস্ত, সেই জায়গা থেকে আমরা অনেকটা ছাপিয়ে গিয়ে বর্তমানে যে সিনেমাগুলো দেব করছে মানে একটা অন্যরকম ফ্লেভার রয়েছে, ঠিক আছে। তো সেই ফ্লেভারটার সঙ্গে আর কি যখন অনির্বাণ মিশে যাচ্ছে, কিছু না কিছু তো ভাই মস্ত বানতা হ্যায়।
2: এক্স্যাক্টলি তাই। আপাতত কেমন কি হবে না হবে সেটা আমরা না, বরঞ্চ ভগবানই জানেন, কিন্তু কম্বিনেশনটা যে খুব ভালো হবে সেটা কিন্তু আমরা অবভিয়াসলি বলতে পারি। তার জন্য তো আমাদের যেটা করতে হবে, পর্দার দিকে চোখ রাখতে হবে। আপাতত ঘড়ি বলছে কিন্তু 4:14 হয়ে 20 সেকেন্ড।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: నీటి చాషని.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে. উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে.
2: Yes, যেরকম বলেছিলাম, ইউ অল আর ইন অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেটেড হয়ে গেছো তোমরা, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, কারণ তোমাদের মেসেজ কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে. যদিও এখনো পর্যন্ত কিন্তু আমরা সেইভাবে কি বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো সেটা করার জন্য, মানে সেই বিষয়টা বলার জন্য তো আগে একটা মহল তৈরি করা দরকার.
3: এক্স্যাক্টলি, তাই সেই মহলটাই তৈরি হয়নি এখনো পর্যন্ত, কিন্তু তার আগেই তোমার সাথে কানেকশনটা তৈরি হয়ে গেছে.
2: Yes, একদমই তাই, সেই কানেকশন কিন্তু তৈরি হয়ে গেছে. শুভ বিকেল আমার রেডিও পরিবারের দাদা ভাই ও দিদি ভাই, অনেক শুভেচ্ছা শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে. থ্যাংক ইউ সো মাচ, তুমি অলরেডি আমাদেরকে মেসেজ করে দিয়েছো. কিন্তু যখন মোটামুটি 4:23 হয়ে 23 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, তোমাকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র আপামর বাঙালি বলে নয়, সারা পৃথিবীর মানুষজন একটা হাসির পেছনে পাগল. জাস্ট সেটা ভাবা যাচ্ছে না আর কি, মানে সেই রকম ভাবে, সেই রকম একটা অ্যাপিয়ারেন্স, সেই রকম একটা স্ক্রিনিং, মানে সেইটা যদি হয়, মানে সেটা হলে জাস্ট ভাবা যাচ্ছে না যে তিনি যখন পর্দায় আসেন, মানে আস্তে আস্তে রিভিল করতে পারি আমরা, তিনি যখন পর্দায় আসেন এখনো পর্যন্ত জাস্ট ওই বলে না হা মুখ করে কি দেখছিস, আমরা সব সময় না তাকে যেন এখনো পর্যন্ত মানে অপার বিষয়ে মুগ্ধতার সঙ্গে তাকে যেন একদম হা করে দেখছি, যে মানে কি এটা. তুমি একটু আগেই যেমন বলছিলে যে ডিভা,
3: মানে যদি ধরো মানে এমন কেউ আসে যার পরিপ্রেক্ষিতে অমরজিতের মনে যে গানটা চলবে সেটা আমি এক্ষুনি বাজাবো, কিন্তু অমরজিৎ তোমাকে বলছি ধরা যাক স্টুডিওর দরজাটা জাস্ট খুললো আর তিনি হাজির হলেন, ঠিক আছে, তাহলে আমি কি বলবো, মায় হোনা শাহরুখ খানের ডায়লগটা দেবো যে আঙ্কেল মুহ তো বন্ধ করো.
2: মানে তিনি যদি স্টুডিওতে আসেন তাহলে এখানে প্রচুর আলো জ্বলে যাবে আগে প্রথমেই, মানে তিনি তো ডিভা, মানে তিনি তো শাইনি, তিনি ব্রাইট, ওই কারণের জন্য তিনি যদি আমাদের স্টুডিওতে আসেন মানে সেটা আমি কল্পনাও করতে পারছি না
3: একদম, মানে অমরজিৎ কল্পনা করতে পারছে না.
2: ইয়েস, একদমই তাই, কি কল্পনা করতে পারছি না, জাস্ট এই গানটা শুনতে শুনতে গেস করো তো.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার।
1: এই যে এই টিউনটা, যে সময়টা তোমরা স্পেশালি শোনো, মানে আমরা সাধারণত তোমাদের প্রত্যেক দিনই বিকেলবেলা এই সময়টা বলে থাকি যে আজকে যাদের জন্মদিন, যারা আজকে জন্মদিনটাকে স্পেশাল করে বাঁধিয়ে রাখতে চাও এবং যার সঙ্গে জন্মদিনটা আজকে শেয়ার করছো, তিনি আর কেউ নন, তিনি অমুক, তিনি তমুক, আমরা অনেক কিছু বলি, কিন্তু আজকে এমন একজন মানুষের জন্মদিন যাকে নিয়েই কিন্তু আজকে আমাদের এই এপিসোডটা ফুললি ঘুরবে।
2: ও মানে একদম, মানে আজকে বেসিক্যালি অমরজিতের যেটা হচ্ছে, আমার মনে হয় যে আজকে মানে এই পুরো যারা আমাদের অনুষ্ঠান শুনছো বা মানে যারা আমাদের এই দেশে রয়েছে, সবারই ধক ধক করার দিন, বুঝছো? হার্টবিটটা জাস্ট ধক ধক করছে।
1: একদমই তাই, ধক ধক করছে কেন? তার কারণ হচ্ছে তার নামটা যদি একবার মুখে নিয়ে আসি এবং তার ওই যে অদ্ভুত সুন্দর একটা হাসি, এই সবকিছু মিলিয়ে ছন্দের অন্তমিল হয়ে গেল আর কি, মানে ছড়া কাটিং হয়ে গেল। কিরকম যেন বিল্ডিং নড়ছে নড়ছে বলে মনে হচ্ছে, মানে তার ডিভাই আর কি, মানে ব্যাপারটা তা নয়, আমাদের অনেক সময় অনেক কিছু যেটা হয় আর কি, মানে অনেক অদ্ভুত অদ্ভুত আমাদের ডাক নাম থাকে, অনেক কিছু থাকে বন্ধুদের সামনে, অনেক নাম যে নাম দিয়ে ডাকা টাকা যায় না, কিন্তু এই নামে যদি কেউ কাউকে ডেকে নেয় একবারের জন্য, তাহলে সে একটা কথাই বলবে শুধুমাত্র, এটা তোমাদের মনের কথা, মাধুরে দেখছি তোমার না জাতি।
2: এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আজকে আর মানে আজকের দিনে যদি কেউ জন্মদিন শেয়ার করে থাকো, সে মাধুরী দীক্ষিতের সঙ্গে জন্মদিনটা শেয়ার করছো, মানে তোমার আদা, তোমার ওই চাহনি, তোমার ওই জুলফে, মানে সবটা মিলিয়ে একটা মনোমোহিনী আদা, বুঝলে তো?
1: একদমই তাই। ন্যাচারালি আমাদের এই স্টুডিওতে এখন মোটামুটি একটা প্রলয়ের মধ্যে রয়েছি আর কি, কেন বলতো? কারণ আজকে মাধুরী দীক্ষিতের জন্মদিন যখন হয়ে গেছে, তখন কিন্তু এই 15th অফ মে তোমার সঙ্গেও

কানেক্ট করব। আমাদের মিডিয়াম অফ কমিউনিকেশনটা কি হবে? ইয়েস, অবভিয়াসলি মাধুরী দীক্ষিত। তার কারণ আজকের দিনটা একদম ওই যে মধু যেরকম বলছিল ধক ধক করার দিন, কারণ আজ আমাদের বলিউডের আলটিমেট এক্সপ্রেশন কুইন, ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিতের জন্মদিন। সেটা তো অলরেডি তোমাকে বলেই দিলাম। আর এই স্পেশাল দিনে আমাদের রেডিও স্টেশনের মুডও কিন্তু একদম মোহিনী মোহিনী মোহিনী, এইরকম হচ্ছে। 1 2 3 করে কাউন্ট করার আগে আমরা একটাই কথা বলতে পারি, 9903653999 এই নাম্বারটা যখন খোলা রয়েছে, মাধুরী দীক্ষিতের দেখা তোমার প্রথম সিনেমা, সেই রকম কোন একটা সিনেমা যে সিনেমাটা তুমি মাধুরী দীক্ষিতের প্রথম দেখেছিলে, অথবা তোমার দেখা মাধুরী দীক্ষিতের সব থেকে ভালো লাগা কোনো ক্যারেক্টার, যেটা খুশি তুমি বলে দিতেই পারো। তোমার নাম এবং শর্ট লোকেশন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো 9903653999 তে। আপাতত মনটা যখন ধকধক করছে, তখন 5 মিনিটের মধ্যে জাস্ট একটু ধকধকটা মিটিয়ে দিয়ে আসি, একটু জল খেয়ে আসি বলুন।

0: এই যে ধক ধক করনে লাগা, এই ধক ধক না আমার শুরু হয়েছিল আমার মাধ্যমিকের সময় থেকে। কেন বলো তো, পুছো কিউ?
1: কেন কেন কেন?
0: তার কারণ হচ্ছে আমি না মাধ্যমিকের আগে যেটা করতাম সেটা হচ্ছে প্রচন্ড কনফিউজড হয়ে গিয়েছিলাম আর কি। এবার কোন সাবজেক্ট ছেড়ে কোন সাবজেক্ট পড়বো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তখন না আমার মা আমার কানের কাছে এই কথাটাই বলতো, ধক ধক করনে লাগা। মানে ব্যাপারটা হচ্ছে কি, মার মনের মধ্যে এটা হচ্ছিল যে ফাইনালি আমার ছেলেটা মাধ্যমিক ঠিক মতো পাশ করে বেরিয়ে যাবে, তো এইটা হচ্ছিল আর কি। তো সেই কারণে জন্য না তখন থেকে গানটাকে আমি মার্ক করে রেখেছিলাম, মানে একেবারে যাকে বলে বুক মার্ক।
1: ওহো, আলটিমেট। তার মানে এই মানে যে গানটা, এটা বেটা সিনেমার গান এবং 1992 এ গানটা রিলিজ করেছিল, সিনেমাটা রিলিজ করেছিল, এবং তখন থেকেই ধক ধক গার্ল হিসেবে কিন্তু মাধুরী দীক্ষিত পরিচয় লাভ করেছে। এবং আমার একটা বিষয় বলার, এই যে ধক ধক গার্ল মানে মাধ্যমিকের ব্যাপারটা ঠিক আছে, মানে আমি বুকমার্ক করে রাখলাম, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি, কিন্তু আসল স্টোরি এটাই ছিল অমরজিতের, যে তখনই তো ব্যাপারটা এই ধক ধক গার্লের প্রতি একটা ইনফ্যাচুয়েশন, একটা ভালো লাগা, ব্যাপারগুলো চলে এসেছে তখন। আর কোথায় মাধ্যমিক, আর কোথায় কি?
0: একদম ঠিক কথা, মানে তুমি সেটাই বলেছো আর কি, একদম ঠিকই বলেছো। কিন্তু 92 তে আমি আবার মাধ্যমিকটা দিই, সেটাও আবার বুঝতে হবে। মানে 92 তে যদি এই গান রিলিজ করে থাকে আর তখন আমি মাধ্যমিক দিচ্ছি, না ব্যাপারটা সেরকম নয়, তার অনেক অনেক পরে। কিন্তু বিষয়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই গান এবং তার সঙ্গে একটা 1000 watt-এর হাসি, মানে এই দুটো মিলিয়ে যেটা হবে সেটা হচ্ছে মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত সম্পর্কে মানে আমরা তো অনেকেই অনেক কিছু জানি, কিন্তু যেগুলো জানি না, তুমি কি জানো, তুমি যেরকম গাড়ি চালাতে পছন্দ করো, মাধুরী দীক্ষিত নিজে নাকি সেলফ ড্রাইভিং পছন্দ করে। একদমই তাই। এবং তিনি একজন মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, মানে তিনি সায়েন্সের স্টুডেন্ট এবং তিনি একজন মাইক্রোবায়োলজিস্ট হতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেন আরও আরও অনেক বেশি ভালো হয়। এইখানে গিয়েই ফিজিক্স এবং কেমিস্ট্রি একটা আলাদা রকম মিলন হয়ে গেছে আর কি, বুঝতে পেরেছো?
1: একদম। আর এই যে আমরা একটা গান এক্ষুনি শুনলাম যে একদম মানে 90s-এর সেই সময়কার, আর তারপরে মাধুরী দীক্ষিতকে আমরা বেশ কিছুদিন আর বড় পর্দায় মানে দেখিনি, মানে ও তার ঘরানা শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করে একটা অন্যরকম ভাবে ইয়ে জওয়ানি হে দিওয়ানি সিনেমাটা রিলিজ করে, এবং সেখানে পুরো জাস্ট চমকে দেওয়ার মতন রণবীর কাপুরের সঙ্গে একটা মানে আনবিলিভেবল কেমিস্ট্রি তৈরি করে ফেললো।
0: এটা না অনেকটা তরলের মতো আর কি, মানে যেরকম পাত্রে রাখবে সেই রকম পাত্রের আকারই নিয়ে নেবে আর কি।
1: এক্স্যাক্টলি তাই। এবং রণবীর কাপুর কিন্তু বলেছিলেন যে মাধুরী দীক্ষিতের সঙ্গে তার এই যে মানে ডান্স ফ্লোর শেয়ার করা, এটা তার কাছে ড্রিম মোমেন্ট ছিল।
0: ইয়েস, একদমই তাই। এর মধ্যেই কিন্তু 9903653992 তে অলরেডি মেসেজ চলে এসেছে, অনেকগুলো মেসেজ চলে এসেছে, যার মধ্যে প্রথম মেসেজ পেয়ে গিয়েছে কিন্তু রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, গুড ইভিনিং, আমার সবচেয়ে প্রিয় মাধুরী দীক্ষিতের সিনেমা হলো হাম আপকে হ্যায় কন। ওয়াও ওয়াও ওয়াও ওয়াও, ওনার হাসি অভিনয় আরো প্রাণবন্ত করে তুলেছে প্রত্যেকটা সিনেমাকে।
1: একদম, মানে এই সিনেমাগুলোকে সিরিয়াসলি সিরিয়াসলি জাস্ট জাস্ট বলা যায় না, ঠিক আছে? তবে হ্যাঁ, ওই যেটা বলছিলাম, তাহলে আপাতত আমরা একটুখানি মেহরবান কদরদান।
0: ইয়েস, একদমই তাই, মেহরবান কদরদান। এই সব কিছুর পাশাপাশি কিন্তু তোমার সঙ্গেও কথা হবে, ঠিক যেরকম ভাবে তোমাকে বলছিলাম। মাধুরী দীক্ষিত আজকে কিন্তু ঘুরে ফিরে স্টুডিওতে নয়, তোমার আমার কনভারসেশনের মধ্যে চলে আসবেন। ইয়েস, তার জন্য 9903653992 কিন্তু সবসময় অন রয়েছে তোমার মেসেজের অপেক্ষায়। আমরা

0: এইরকমই কোনো একটা গান শুনতে শুনতে আমরা একদম ঢু মেরেছিলাম লালবাজারের অন্দরে। মানে সেখানে কি কার্যকলাপ হচ্ছে সেটা দেখার জন্য নয়, বরঞ্চ আমাদের এই শহর কলকাতার রাস্তার হাল হকিকত কি, কোথাও জাম জ্যাম জমায়েত কোনো কিছু আছে কিনা, এই সব কিছু নিয়েই কিন্তু তোমার কাছে পৌঁছে গিয়েছিলাম। ইয়েস, ডাইরেক্ট লালবাজার থেকে সরাসরি তোমার জন্য এই মুহূর্তে শহর কলকাতার রাস্তাঘাটের হাল হকিকত ঠিক কেমন।
1: এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর

0: কলকাতার উপরে কোন রকম মিছিল মিটিং নেই। আর আজকে যেহেতু পূর্বনির্ধারিত বড় কোনো মিছিল মিটিং এখনো আর হবার কথা নেই, তাই আশা রাখছি বাকি সময়টুকু সকল কলকাতার ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। নমস্কার।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আর এইরকমই একটা বিকেলবেলা, যদি হালকা বৃষ্টি, তার সঙ্গে এক কাপ চা, আর আমাদের এই শহর কলকাতায় ট্রাম, মুখোমুখি তুমি আর আমি, ব্যাপারটা কেমন হয়? নিশ্চয়ই খুব ভালো, তাই নয় কি? এই গানটা শুনতে শুনতে আবারও ফিরে আসছি 107 FM রেইনবোতে নিয়ে উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে
1: আমি কিন্তু জানি তুমি কাকে ভালোবাসো।

0: বলতে, আর সেই ভালোবাসার চমক তো আমরা দেখতে পাচ্ছি 9903659992 তে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম মনে হয় আমার কথা বলছো আর কি।
0: না, তোমার তো আমি বুঝে গেছি, মানে আজকে যে মাধুরী দীক্ষিতে তুমি যেভাবে মজে রয়েছো, ঠিক আছে, গানগুলো যখন চলছে মানে একটা অন্য রকম, মানে কি বলবো, অমরজিতের একটা অন্য রকম ফ্লেভার আজকে আমি দেখতে পাচ্ছি।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, থোর খেলে মাঝে মধ্যে প্রেসার ব্যালেন্সে থাকে, ভাগ্যি সকালবেলা থোর খেয়েছিলাম, না হলে থোড়াই কেয়ার করে তুমি যে সমস্ত ব্যাপারগুলো বলা শুরু করেছিলে, তাতে আর একটু হলেই না আমাকে হট সিট ছেড়ে কোনো একটা কুল সিটে গিয়ে বসতে হতো, প্রেশারটা বেড়ে যেত
0: একদমই দিদি। কিন্তু তুমি তোমার প্রেশারটা বাড়িও না, আমি জানি ধক ধক এই ব্যাপারটা তোমার এখন অনেকটা হাই লেভেলে চলছে, কিন্তু স্টিল তুমি চটপট আমাদের 9903659992 তে মেসেজ করে ফেলো যে তোমার মাধুরী দীক্ষিত বললে এক কথা জাস্ট কোন সিনেমাটা মাথায় আসে, ঠিক আছে?
1: ইয়েস, একদমই তাই। 9903659992 দে কিন্তু এই মুহূর্তে তোমার মেসেজ।
0: অভিজিৎ প্রামাণিক দামোদরপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন যে দিল ছায়াছবি আমার কাছে এখন মানে ভীষণ একটা দিলের কাছাকাছি, বুঝলে তো, তাই খুব খুব মিস করি।
1: একদমই তাই, এইরকম ছবিগুলো কিন্তু আমরা অনেকেই মিস করি, কিন্তু যেটা মিস করবো না সেটা হচ্ছে তোমার মেসেজ।
0: একদমই তাই। শ্যামপুকুর হাওড়া বেলপুকুর থেকে লিখছেন, দিদি ভাই এবং দাদা ভাই আপনাদের দুজনকেই বৈকালিক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।
1: থ্যাংক ইউ।
0: আজ মাধুরী দীক্ষিতের জন্মদিন, তাই ওনাকে হ্যাপি বার্থডে জানালাম। আপনাদের মাধ্যমে ওনার কাছে আমার জন্মদিনের এই শুভেচ্ছা বার্তা যেন পৌঁছে যায়। আর মাধুরী দীক্ষিতের প্রথম বলবো না, সবচেয়ে ভালো ছবি দেখেছিলাম দিল, আবারও সেই দিলের কাছাকাছি দিল, তাই দিল ছবি থেকে। আচ্ছা, দিলের একটা টাইটেল সং উনি শুনতে চাইছেন, আমরা চেষ্টা করব দিলের কাছাকাছি কতটা পৌঁছানো যায়, কি অমরজিৎ?
1: একদমই তাই, দীপক কুমার তুং আমাদেরকে মেসেজ করে দিয়েছে। আর এই মুহূর্তে যখন পৌঁছে যাওয়ার কথাই বলছিলাম, আমাদের এই শহর থেকে শহরতলিতে যখন প্রচন্ড গরমে হাঁসফাঁস করছি আমরা, তখন কিন্তু নতুন করে একটা জায়গায় যাওয়ার প্ল্যান যদি তুমি করে থাকো, এবং যেখানে গেলে মোটামুটি শরীর এবং মন মানে আমাদের দিল দুটোই যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে একটা অফবিট জায়গার কথা তোমাকে জানিয়ে দেবে। পাহাড় দেশ কিন্তু এই জায়গার নাম মংলু নয়, বরঞ্চ এই জায়গার নাম টংলু। একটা নির্জন উপত্যকা টংলু। যদি এই গরমের ছুটি এবং তার পাশাপাশি যদি আরো কিছুটা ছুটি এক্সটেন্ড করে বরফের সঙ্গে অনেক না জানা পশু পাখি এবং তার পাশাপাশি পাহাড়ি গাছের সান্নিধ্য পেতে চাও, তাহলে টংলু তোমার জন্য ইজ দ্য বেস্ট এবং পারফেক্ট জায়গা হতে চলেছে। বিশেষ করে তুমি যদি একটু অ্যাডভেঞ্চার প্রেমী হও, তাহলে টংলু কিন্তু তোমাকে একদম হতাশ করবে না। সুতরাং কিভাবে যাবে, নিউ জলপাইগুড়ি থেকে নাকি অন্য কোনো একটা জায়গা থেকে, সেটাকে কিন্তু তোমাকে জানিয়ে দেবে মধু।
0: একদমই তাই। আর তুমি যেই যে ঠান্ডা বাতাসের কথা বললে, সেটা তোমাকে একটুখানি বলে দিই, টংলু কিন্তু মোটামুটি ভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,130 ফিট উঁচুতে, ঠিক আছে? তার মানে তুমি বুঝতে পারছো তো কোন উচ্চতা এবং কোন লেভেলে তুমি পৌঁছাতে চলেছো।
1: মানে তুমি 10,000 ফিট উচ্চতাতে গেলেও প্রচন্ড ঠান্ডা পাবে, আবার 10,000 ফিট নিচে যদি একদম সমুদ্রের কাছাকাছি চলে যাও, সেখানেও বেশ ঠান্ডা।
0: এক্স্যাক্টলি তাই। আর তুমি মোটামুটি জলপাইগুড়ি থেকে মানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পৌঁছে যেতে পারো, আর সেখানে তোমার তুমি ট্রেকিং করেও যেতে পারো, আর তুমি গাড়িতেও যেতে পারো, তোমার যেটা ইচ্ছা। দার্জিলিং এর মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথে যে ছোট্ট গ্রাম পড়বে সেটাই কিন্তু এই টংলু। এই গ্রাম থেকে তুমি একদম মানে দারুণ দারুণ দৃশ্য পাবে। আর আমি মানে দূরত্বটা আর কি যেটা বলছিলাম, ওই দূরত্বটাকে যদি আমি একটু উচ্চতায় কনভার্ট করে দিই তাহলে ব্যাপারটা এরকম হয়, তবে 10,000 কিলোমিটার কিন্তু দূরত্বে। যাই হোক, এরপর তুমি আরো যেটা সব থেকে ভালো দেখতে পাবে, মানে যেটা দার্জিলিং গেলেই আমাদের মনে হয় সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবে।
1: একদমই তাই। মানে মোটামুটি যদি লাক ফেভার করে যায় এবং কপাল যদি ভালো মতোই থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাঞ্চনজঙ্ঘা তোমাকে দেখা দেবেনি, এবং সেখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ওই আশেপাশে দেখবে কাঞ্চনজঙ্ঘার লেখা অনেক সুন্দর সুন্দর টি শার্ট গেঞ্জি এই সমস্ত কিন্তু কিছু পাওয়া যায়। মানে সেগুলো শহর কলকাতায় পড়ে এসে তুমি বলতেই পারো পাহাড় থেকে ডিরেক্ট নিয়ে চলে এলে।
0: একদমই তাই। আর এই ট্রাভেলে তোমার সঙ্গে কে থাকবে জানো?
1: কে থাকবে?
0: লাকি আলী।
1: ইয়েস, একদমই তাই, লাকি আলী থাকবেন। লাকি আলী আবার বলছেন যে আমি বরঞ্চ অতটা ওপরে না উঠে বরঞ্চ এরই সমুদ্রেই ঘোরাফেরা করি, ততক্ষণ তুমি বরঞ্চ পাহাড়টা ঘুরে চলে এসো। ইয়েস, মানে পাহাড় এবং সমুদ্র একসাথে এইরকম কোনো একটা জায়গা মানে এই আশেপাশের মধ্যেই পুরী বা বিশাখাপত্তনমের কথা না বলে বরঞ্চ এই গানটা দিয়েই কানেক্ট করি পাহাড় এবং সমুদ্রকে।

0: না হম, না তুম জানো না হাম্ম। আমরা কেউই জানি না এই অন্তহীন গানগুলো আমাদের মনের মণিকোঠায় ইয়েস ইয়েস সারা জীবন থাকবে। তার জন্য তো তোমাকেও থাকতে হবে আমাদের সঙ্গে কানেক্টেড 107 FM রেইনবোর সঙ্গে।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমির শাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় হয়। বৈঠকে ভারত ও আবুধাবির মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতার অধীনে একটি পরিকাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কৌশলগত খনিজ তেল সঞ্চয়ের ওপর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর সঙ্গে তরল পেট্রোলিয়াম গ্যাস সরবরাহের লক্ষ্যে ভিন্ন একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা মজবুত করতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের মুক্ত অধিবেশনে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কর্তব্যে অবহেলার জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এন কুজুর ও কোঅর্ডিনেটর দীপ্ত ঘড়াইকেও সাসপেন্ড করা হয়েছে। সংশোধনাগারে বসে বন্দীরা মোবাইল ফোন ব্যবহার করছে এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে স্মার্টফোন, সিম কার্ড সহ মোট 23টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
2: গানে বাজু অনির রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পাশ তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাশ তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা কর।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস ইয়েস ইয়েস ইয়েস, উইকেন্ড ক্যাফে কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে একদম। তার কারণ ওই যেটা একটু আগেই আমরা বলছিলাম, ডিভা কুইন, এই সমস্ত কুইন নিয়ে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে অফিয়ার অনেক আড্ডাটা হচ্ছিল আর কি। ফাইনালি আমরা কিন্তু সেই কুইনেই থাকছি, এবং 9903653992 কিন্তু তোমার মেসেজের অপেক্ষায় আমরা ছিলাম। অলরেডি তোমার মেসেজ চলে এসেছে। উত্তম দালাল খরসরাই মনসা দালা বেগামপুর হুগলি থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, প্রিয় অমরজিৎ টনিক দাদা ভাই ও মধুরিমা দিদি ভাই, মাধুরী দীক্ষিতের রাজা ছবিটা আমার খুব পছন্দের, তবে সেখানে ওনার নাচ আমার খুব ভালো লেগেছে। উনি শুধু সুন্দরী নন, নৃত্যপটীয়সীও বটে। আজও সেই নাচের দৃশ্য আমার বরাবর মনে পড়ে, বারবার মনে পড়ে। একজন নতুন নায়কের সঙ্গে অভিনয় করে কিভাবে ছবিকে এগিয়ে নিয়ে যেতে হয় তা কিন্তু উনি জানেন এক্স্যাক্টলি। সো মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই মনে হয় মাধুরী দীক্ষিতের এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময়ই একমত।
2: সত্যি সত্যি তাই, সত্যি তাই। আর এই যে তুমি এত সুন্দর সেটা দারুণ ব্যাপার স্যাপার বলছো, ধরো ধরো সন্ধেবেলা তুমি

0: শুরু হয়ে যাবে আমি সামার ভ্যাকেশনের কথা বলছি, তুমি এটা সুন্দর করে মাধুরী দীক্ষিতের সিনেমা চালিয়েছো, ঠিক আছে? তো তোমার সন্ধ্যাবেলা মনে হবে না মানে শুধু তুমি সিনেমাটা দেখবে, তুমি একটু কিছু খাবে দেবে না?
1: এমা অবশ্যই, মানে ব্যাপারটা হচ্ছে কি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ওই কারণের জন্য পূর্ণিমা চাঁদ এখন জানি না, না পূর্ণিমা চাঁদ এখন ওঠেনি, তার কারণ হচ্ছে শহর কলকাতার আকাশ মাঝে মধ্যেই মেঘলা হয়ে যাচ্ছে, আবার প্রচন্ড সানি হয়ে যাচ্ছে।
0: আচ্ছা আচ্ছা,
1: না না সানি বলতে আমরা দেওহলের কথা বলছি না, মানে ব্যাপারটা হচ্ছে কি, সকালবেলা যেরকম স্কর্চিং হিট আমাদেরকে মোটামুটি একাটা করে ফেলেছে আর কি, বুঝতে পেরেছো? তো সেই কারণের জন্যই আমাদের শহর কলকাতায় সকালের দিকে মোটামুটি বেরোনো, মানে গতকাল আমরা যখন কথা বলছিলাম তোমরা জানো আমি বলেছিলাম যে এক ধরনের স্পেশাল স্কার্ফের কথা যেটা মধু ইউজ করে।
0: একদম একদমই তাই, কিন্তু এই যে স্পেশাল তুমি ব্যাপার স্যাপার বলছো, আজকে দিনটা স্পেশাল, আচ্ছা শুধু কি স্কার্ফ পরে মানে বেরোলেই হবে, তার সাথে তোমার স্পেশাল দিনটাকে একটু সেলিব্রেট করতে হবে, কিন্তু এর সাথে স্পেশাল দিন এদিকে চাঁদ দেখা যাচ্ছে না, তার পাশাপাশি ধরো মনে হচ্ছে যে বৃষ্টি নামতে পারে, সেই সময়ও তুমি কি করতে পারো তারও একটা কথা বলবো, কিন্তু আমার কাছে কথা হচ্ছে এই যে অমরজিৎ, বৃষ্টি কি নামবে আগে তুমি আমায় সেটা বলো।
1: একদমই তাই, বৃষ্টি নামবে, আমাদের মনের মধ্যে বৃষ্টি নেমেছে, ওই কারণের জন্যই শহরে নামলা নামলেও শহর তলিতে কিন্তু বৃষ্টি আসতে চলেছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। ইয়েস, তার জন্য কিন্তু আমাদের কমলা সতর্কতা জারি করা হয়েছে যে সমস্ত জায়গাতে, তার কারণ 50-60 কিলোমিটার বেগে বেশ কিছু জেলায় কিন্তু ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সুতরাং যে সমস্ত জায়গাগুলোর কথা বলছি সেই সব জায়গা থেকে যারা আমাদেরকে শুনছো, একটু প্লিজ কোনো একটা সেফ জায়গায় থাকো, কারণ আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু সেই সমস্ত জায়গা অরেঞ্জ ওয়ার্নিং অর্থাৎ যাকে আমরা বলি কমলা সতর্কতা, সেগুলো কিন্তু জারি করা হয়েছে। সেই জায়গাগুলো হচ্ছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। আরও একবার বলে দিই তোমাকে, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে যেতে পারে, 50-60 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে। সুতরাং এইরকম ঝড় যদি আমাদের মনের মধ্যে বয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আর কি।
0: একদমই তাই, আর এর পাশাপাশি আমরা আপাতত মনে মনে ভাবতে পারি যে ঝড় বইছে বইছে তবুও তো মানে কোনো এক চান্দিনী রাতে আমাদের মাধুরী দীক্ষিতের সাথে দেখা হবে বলো, আর সেই রকম সময় তুমি ঠিক সন্ধ্যাবেলা বসে গুছিয়ে কি খাওয়া দাওয়া করবে সমস্ত কিছু নিয়ে আসছি, শুনতে থাকো 107 FM রেনবো উইকেন্ড ক্যাফে। আর আপাতত দেখা যাক না চান্দি রাতে দেখা হয় কিনা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে 9903651 999 সাজিয়ে দিয়ে চলে যায়। অর্জুন সিং তামিলনাড়ু থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছেন, ইয়েস একদমই তাই। এই হাম আপকে হ্যায় কন এই বিষয়টা না, যখন মানুষ প্রথম প্রথম প্রেমে পড়ে তখন কিন্তু বারবার জিজ্ঞেস করে হাম আপকে হ্যায় কন।
1: মানে তুমিও যেরকম বহুবার জিজ্ঞাসা করেছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু উত্তর কি তার কিছু পেয়েছো?
0: উত্তর উত্তর তো আমি উত্তরের আশা করি না, আমি কর্ম করে যাই, ফলের আশা করি না। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর গানগুলো বেশ মিষ্টি। সৌভিক আমাদের ঢাকুরিয়া থেকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে। হাই অমরজিৎ দা, মধুদি, মাধুরীজির ভুবন মোহিনী হাসি আর অভিনয় কি বলবো, স্কুল জীবনে জাস্ট দিওয়ানা হয়ে গিয়েছিলাম। স্কুল বাঙ্ক করে দয়াবান, তেজব, রাম লক্ষ্মণ, প্রেম প্রতিজ্ঞা, ত্রিদেব, পরিন্দা, কিষণ কানহাইয়া, দিল, সাইলাব, সাজন, বেটা, বিশেষ করে বেটা সরস্বতী, সাইলাব, ডক্টর সুষমা মালভত্রা, পরিন্দার পারো, রাম লক্ষ্মণের রাধা শাস্ত্রী, তেজবের মোহিনী, সাজনের পূজা, এই চরিত্রগুলো এখনও আমার চোখের সামনে ভাসে। বিশেষ করে সাজন সিনেমার বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম অল টাইম আমার কাছে হিট। মাধুরীজির জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা উৎপল মাইতি বেহালা থেকে। মানে জাস্ট সিনেমার একটা স্ক্যান করে দিয়েছো আমাদেরকে উৎপল। মানে এই সিনেমাগুলো এবং এই যে চরিত্রগুলোর কথা বললে, স্পেশালি এই যে সাজনের পূজা, মোহিনী, তেজবের, সুষমা মালহোত্রা, মানে এগুলো তো আমরাও কেউ ভুলতে পারি না এবং পারবও না। এবং তার সঙ্গে ওই যে একটু আগেই যেটা বলে দিলাম যে 1000 Watt-এর হাসি, ওইটাও কিন্তু আমরা কেউ ভুলতে পারবো না। আপাতত ব্যাপারটা হচ্ছে কি, প্রচণ্ড কথা বলতে বলতে
1: খিদে পেয়ে গেছে না? হ্যাঁ, আমি বুঝতে পারছি অনেকক্ষণ থেকে। আর এই যে তুমি বলছো যে এটা ভুলতে পারবে না, আমি এখন তোমাকে যে খাবারটার কথা বলবো না সেটা খেলেও তুমি জাস্ট ভুলতে পারবে না,
0: তাই নাকি?
1: ইয়েস, আমি বলছি আফগানি সয়াবিন চাপ।
0: এই কি কি আর একবার যদি একটুখানি বলতে?
1: আফগানি সয়াবিন চাপ।
0: আচ্ছা, মানে এরকম ব্যাপারটা রয়েছে?
1: হ্যাঁ, জাস্ট কিচ্ছু না, তুমি সিম্পলি সয়াবিন নেবে, একটু পেঁয়াজ নেবে, একটু আদা কুচি নেবে, রসুন কোয়া নেবে, গোটা জিরে, গরম মশলা, কাজু, কাঁচা লঙ্কা, দই, ফ্রেশ ক্রিম, আর সাথে ধনে পাতা কুচি, নুন, গোলমরিচ, আর একটু সুন্দর করে মাখন। তাহলেই মানে এটার জন্য কিন্তু তোমাকে আফগান টাফগান কোথাও যেতে হচ্ছে না, ঠিক আছে? তুমি চট জলদি করে খুব সুন্দর করে সয়াবিনটাকে জাস্ট জলটা ঝরিয়ে নিয়ে কড়া একটু তেল টেল দিয়ে এই মশলাগুলোকে দিয়ে নাও, হালকা করে ভেজে নাও, আর তারপরে খুব সুন্দর করে মিক্সিতে বেটে আবার ওই সয়াবিনের মধ্যে জাস্ট দিয়ে দাও। তারপরে কিন্তু সুন্দর দই, মাখন, চিজ, আরে যা আছে, তোমাকে থোড়াই না এগুলো শুধু দিতে হবে, তোমার যা যা খেতে ভালো লাগে সব তার উপর চাপিয়ে নাও, ঠিক আছে? আফগান ছেড়ে তুমি কখন ইউরোপ চলে যাবে, আমেরিকা চলে যাবে, মানে কোন কন্টিনেন্টালে পৌঁছে যাবে তুমি কিন্তু ধরতে পারবে না।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, মাঝে মধ্যে না ভুলে যাচ্ছি যে আমার পাশে মাধুরিমা বসে আছে নাকি ভজহরি মান্না বসে আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এত সুন্দর

ওরা মানে ইস্তানবুল থেকে ঢাকা কাবুল এই সমস্ত কিছুর রান্না যে শিখে এসে আমার পাশে হট সিটে বসে আমায় ধন্য করেছে, না সে ভাজরিমা না, না সে MS মানে মধুরিমা। ইয়েস, আমার সঙ্গে কিন্তু মধুরিমা এবং অমরজিৎ আমরা একসঙ্গে রয়েছি। 5:20 হয়ে 18 সেকেন্ড যখন হয়ে গেছে, এই রকম রান্নার কথা শুনলে এবং এই রকম সুন্দর সুন্দর আইটেমের কথা শুনলে যেটা হয় সেটা হচ্ছে রেস্তোরাঁর আগে মানে একদম হামলে পড়ে ওই মেনুগুলো অর্ডার করার আগে যেটা হয় সেটা হচ্ছে তলায় একটা কাঁটা ছিল, আমি না খেয়াল করিনি আর কি। আশাজি অনেক দিন আগে বলেছিলেন মাছের কাঁটা খোপার কাঁটা, কিন্তু সেই কাঁটা ফুটে গেলে কি হয় সেটা আমরা না, বরঞ্চ নারী চরিত্র তো বেজায় জটিল, ওনারাই মনে হয় ভালো বলতে পারবেন আর কি।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে, রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: नहीं समझ रहे हो कि जगह सही नहीं है अर्जुन।
1: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 FM रेनबो ते। वीकेंड कैफे, वीकेंड कैफे। মোটামুটি যা দেখতে পাচ্ছি তাতে আমাদের এই উইকেন্ড ক্যাফে না, মানে আমরা শুধুমাত্র দুজনে যে হট সিটে রয়েছি তা নয়, মানে গোটা স্টুডিও থেকে শুরু করে তোমরা সবাই মিলে মাধুরীময় হয়ে উঠেছে। আমার মনের মাধুরী আর
2: কি,
1: আমাদের সবার মনের মাধুরী। না সবাই বললে আবার যারা যারা বিবাহিত তারা তারা রেগে যেতে পারে আর কি, মানে তাদের হয়তো মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা যাই হোক না কেন রয়েছে বা তৈরি হয়েছে, কিন্তু তাদের পাশে যারা শুনছেন তারা ভাবতে পারেন কি না, তুমি একদম এদিকে মন দেবে না, একদম এই সমস্ত শুনবে না, এইরকম সব কড়া কড়া ভাষা বা এই সমস্ত কড়া কড়া ডিরেকশন ডিকটেশনের একটা দারুণ সুন্দর একটা দারুণ মনের মাধুরী দিয়ে আমাদের কাছে একটা মেসেজ চলে এসে, না সেটা মাধুরী দীক্ষিত পাঠাননি,
2: পাঠিয়েছে অ্যান্ডি, বুঝলে তো?
1: Yes,
2: বলছে অমর মধু, আমি মাধুরীর প্রথম সিনেমা দেখেছিলাম ডিভিডি ভাড়া করে।
1: আচ্ছা।
2: এবং তেজাব সিনেমাটা দেখেছিলাম, বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝিনি, কারণ আমি সে সময় হিন্দিটাই বুঝতাম না, শুধু ছবিটা দেখেছি, কিন্তু আমার বেস্ট মনে মনে হয়েছিল সেই সিনেমাটাকে। কিন্তু এখন আমি হিন্দি বুঝতে বলতে পারি, তাই আমার এই মুহূর্তে বেস্ট লাগে হচ্ছে হাম আপকে হ্যায় কন আর দিল তো পাগল হে। মাধুরীর ডান্স, অভিনয়, মানে খুব মিষ্টি একটা হাসি, সব মিলিয়ে জাস্ট বিউটিফুল।
1: একদমই তাই। এবং আমার যখন দিল তো বাচ্চা হ্যায় যে ছিল সেই সময়ে আমি আলটিমেটলি কি করেছি না করেছি তার একটা সুন্দর খতিয়ান সেটাও মেসেজে শুরু করেছি।
2: এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি তাই, কারণ তার আগে তো আমি আমার মাধুরীর বিষয়ে বললাম, তার আগে একটা মধুময় ব্যাপার হয়ে রয়েছে, বুঝলে তো? ইয়েস, মানে চকোবয় অমর এন্ড সুইট গার্ল ও মধু, তুমি অমরকে বললে যে ধক ধক করনে লাগা,
1: একদম তাই,
2: কিন্তু ওর মায়ের কথায় ব্যাপারটা এরকম ছিল যে তুমি মানে বেস্ট তোমার ভালো লাগার গার্লকে তাকে তুমি ছেড়ে অন্য স্কুলে অ্যাডমিশন নাও এবং সেখানে কিন্তু তোমার পাশাপাশি হট সিট হবে না।
1: ইমান না না, মানে ব্যাপারটা তো ওরকম ছিল না, আমি তো কোয়েড স্কুলে পড়তামই না, আমি তো শুধু সবসময় ছেলেদের স্কুলে।
2: এবং আরো বলছে শোনো যে এই সময় জালভা শুনে আর কি বোঝা যায় যে কত মধুর পিছনে তুমি সেই সময় মানে দৌড়েছো, জাস্ট কম্পিটিশন করেছো।
1: একদম তাই, আমার মধুদের নাম পরপর পরপর বলে যাচ্ছি, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, এগুলো ছিল আমার তখন মধুর মতো, আর তার সঙ্গে ছিল আমার মধুর, আমার মায়ের হাসি, মানে সবকিছু মিলিয়েই আমার মনের মধ্যে একটা আলাদা ধরনের ধাক ধাক করছিল। কিন্তু এই মুহূর্তে সময়টা একটু ধাক ধাক করছে, তার কারণ এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 5:29 হয়ে 53 সেকেন্ড অলরেডি হয়ে গেছে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। জাস্ট কদিন আগে আমি না বোলপুর শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে একজনের বাড়িতে, মানে স্পেশালি জানো যে বোলপুর শান্তিনিকেতন গেলে অনেক সময় অনেক কিছু দেখা যায়, যেমন রামকিম কাউর বেজের বিভিন্ন ধরনের স্কাল্পচার আমরা দেখতে পাই, এবং তার পাশাপাশি অনেকে অনেক সুন্দরভাবে তাদের কটেজ বা তাদের বাড়িটারি সাজিয়ে রাখতে পছন্দ করেন। সেখানে গিয়ে আমি একটা অদ্ভুত বিষয় দেখেছিলাম এবং দেখে আমার খুব ভালো লেগেছিল। আমি একটা জায়গায় গিয়ে উঠেছিলাম, সেটা একটা বেসিক্যালি একটা রিসর্ট টাইপের ছিল, এবং সেখানে যাওয়ার পর যেটা দেখলাম যে আমরা যে ধরনের স্টেনলেস স্টিলের গ্লাস ব্যবহার,
1: এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ,
0: স্টেনলেস স্টিলের গ্লাস যেগুলো আমরা মানে আর ইউজ করব না, বা যেগুলো আর মানে উইয়ার এন্ড টিয়ারের জন্য যেগুলো আমরা ফেলে দিতে পছন্দ করি বা কিছু, সেই ধরনের অনেকগুলো স্টেনলেস স্টিলের গ্লাস

0: এক জায়গায় করা হয়েছে এবং সেইটা দিয়ে একটা ওয়াল আর্ট তৈরি করা হয়েছে। কীরকম না, পরপর বেশ কিছু স্টেনলেস স্টিলের গ্লাস দিয়ে একটা গোল চক্র তৈরি করা হয়েছে এবং তার মধ্যে এক একটা গ্লাসে এক এক ধরনের সুন্দর সুন্দর পেইন্ট করা হয়েছে। মানে লেভেল অফ ক্রিয়েটিভিটি জাস্ট, সেগুলো কোন জায়গায় গেলে কি হতে পারে ধারণার বাইরে। মানে আমরা দেখে ভাবতেই পারিনি যে আচ্ছা, যে স্টেনলেস স্টিলের গ্লাস আমরা জল খাই মাঝে মধ্যে অথবা যে স্টেনলেস স্টিলের গ্লাস দিয়ে আমরা অন্যান্য অনেক কিছু রান্নার কাজে ইউজ করি বা অন্য কিছু কাজে ইউজ করি বা জল খাওয়া দাওয়ার, সেক্ষেত্রে এই সমস্ত গ্লাসগুলো যখন আমরা ফেলে দিই, সেই ফেলে দেওয়া অনেক কিছু জিনিস নিয়ে কিন্তু, যেটা আমরা স্পেশালি ছোটবেলায় স্কুলে শিখেছি যে ফেলে দেওয়া অনেক কিছু জিনিস নিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করে দেওয়া যায়, এটা কিন্তু তার মধ্যে একটা অন্যতম আকর্ষণ।
1: একদমই তাই। এবং তুমি যে এই যে ওয়াল আর্টের কথা বললে, আমি তার পাশাপাশি বলি তুমি যদি গ্লাসের কিছু ডাই কাজ করো এবং সেটার সাথে সাথে কিন্তু তুমি খুব সুন্দর এখানে ছোট ছোট গাছ লাগাতে পারবে, ঠিক আছে? এই গ্লাসগুলোকে তুমি সাকুলেন্ট বা মানি প্ল্যান্ট বা ভেষজ গাছের একটা জাস্ট মিনি প্ল্যান্ট হিসেবে তুমি এটা ট্রান্সফরমেশন যদি বলো সেটা তুমি করতে পারবে। আর এটা তুমি রাখো না, জাস্ট রান্নাঘরে রাখো, বারান্দায় রাখো, পড়ার টেবিলে রাখো, আর অসাধারণ একটা লুকস দেয়। শুধু তাই নয়, তুমি যদি চাও এটাতে তুমি ক্যান্ডেলও বানাতে পারো, বুঝেছো?
0: ইয়েস, এক্স্যাক্টলি। তাই আপাতত তোমার জন্য ক্রসউইন্ডস থাকছে এবং ক্রসউইন্ডসের পর কিন্তু আমরা ফিরে আসছি পরপর তিনটে গান নিয়ে। ইয়েস, তিন একে তিন গানের হ্যাট্রিক, তার জন্য রেডি তো।

0: तुम्ही सुनछो विकेंड कैफे 107 एफएम रेनबो ते विकेंड कैफे विकेंड कैफे
1: আর এই মুহূর্তে কিন্তু আমাদের আজকে উইকেন্ড ক্যাফের মহেন্দ্র খান, হ্যাঁ, কারণ আজকে আমরা সেলিব্রেট করছিলাম মাধুরী দীক্ষিতের জন্মদিন, আর তাই ভাবলাম আজকে আমাদের এই হ্যাট্রিক মানে তিনেককে তিনে রাখছি তোমার জন্য মাধুরী দীক্ষিতের সেই সেই গানগুলো। প্রথম সিনেমা রয়েছে দিল, আর দিল যখন থাকবে দিল তো পাগল হেই, আর দিল যখন পাগল হয়ে যাবে তখন ডেফিনেটলি তোমার যার জন্য দিল পাগল তাকে তো তুমি একবার ডাকবে না, মানে পুকারের সাউন্ড ট্র্যাক থেকে থাকছে গান। আর এই সময়টায় কিন্তু আমরাও আসছি কোথায়, 107 FM রেনবোর ইনস্টা পেজে, সো স্টে টিউনড।
0: FM রেনবোতে তিনে কে তিন, তিনে কে তিন গানের হ্যাট্রিক।

Yes, আমরা কিন্তু ঠিক যেরকম কথা দিয়েছি সেই রকমই তোমাদের সঙ্গেও কিন্তু আমরা লাইভ ছিলাম 107 FM রেইনবো কলকাতা, আমাদের যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে সেইখানে। আর একটু পরেই কিন্তু আমরা আবারও ফিরে আসছি, জাস্ট 6:02 মিনিটে তোমাকে থাকতে হবে কিন্তু 107 FM রেইনবো সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে ভারত ও আবুধাবির মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতার অধীনে একটি পরিকাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কৌশলগত খনিজ তেল সঞ্চয়ের উপরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর সঙ্গে তরল পেট্রোলিয়াম গ্যাস সরবরাহের লক্ষ্যে ভিন্ন একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্তব্যে অবহেলার অভিযোগে রাজ্য সরকার প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার ও কোঅর্ডিনেটরকে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কর্তব্য পালনে গাফিলতি এবং বন্দীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে জেলের সুপার এন কুজুর এবং কোঅর্ডিনেটর দীপ্ত ঘড়াইকে অবিলম্বে সাসপেন্ড করার কথা জানান। কিভাবে সংশোধনাগারের ভেতরে বন্দীরা অবাধে স্মার্টফোন ব্যবহার করছিল তার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু ফের সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। আগামী রবিবার ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে ট্রাফিক পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। কোচবিহারের দিনহাটায় আজ জমি নিয়ে বিবাদ ও সংঘর্ষের জেরে সামাদ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটার কোনামুক্তা এলাকার একটি জমির রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাধে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: तुमी सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: উইকেন্ড ক্যাফেতে তোমার সঙ্গে কিন্তু আজকে আড্ডা চলছিল, আর সেই আড্ডায় যে পিএম এ রয়েছিল এএম, মানে রয়েছিল বলতে এখনো রয়েছে, এখনো 6:30 পর্যন্ত রয়েছে অমরজিৎ আর মধু, কিন্তু তার সঙ্গে 9903653992 তে তুমিও রয়েছো, কারণ আজকে মাধুরী দীক্ষিতের জন্মদিন। আর আমরা কিন্তু কথা বলছিলাম তোমার সঙ্গে যে মাধুরী দীক্ষিত বললে তোমার জাস্ট কোন ক্যারেক্টার, কোন সিনেমাটার কথা জাস্ট প্রথমেই চোখে ভেসে আসে, আর যেটা হয়েছে আর কি, কোন সিনেমা, এত সিনেমা, তার এত ক্যারেক্টার, এত মানুষের এত ভালো লাগা, ফোনটা এবার বলছে যে আমি ভেসে পারলে আর কি ভেসে বেড়াই, আমি পৌঁছে যাই মাধুরী দীক্ষিতের কাছে।
2: ঠিক তাই, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা বেস্ট মাধুরী দীক্ষিতের ওই চোখ ঘোরানো, আখিয়া চুরাও কভি আখিয়া মিলাও, ইয়েস একদমই তাই। আর সাজন ফিল্মে তু শায়ার হ্যায় গানে আঙুল বাঁকানো, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো, একদমই তাই, ঠিকই বলেছো। এবং খুব অদ্ভুতভাবে আমরা আজকে যে প্লেলিস্ট সাজিয়েছি তার সঙ্গে কি করে জানি না তুমি এরকম একটা মিল হয়ে গেল ব্যাপারটা, সেটাই তো বুঝতে পারলাম না আর কি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এর পরেও কিন্তু মেসেজ রয়েছে, হ্যালো টু আরজে, মানে আরজে টু অমরজিৎ দাদা ও মধুরিমা দিদি ভাই, আমি বুড়ো হয়ে গিয়েছি আর কোথাও যেতে পারি না, নাতিদের ফোনেতে আপনাদের অনুষ্ঠান শুনি আমার খুব ভালো লাগে, শেখ এলিয়াস বজবজ চড়িয়াল থেকে বলছে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই তো আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে হবে তাই নয় কি? এবং আপনারা যখন আমাদের সঙ্গে এইভাবে কানেক্টেড থাকেন, সত্যি কথা বলছি, আমাদের খুব ভালো লাগে। এবং তার পাশাপাশি রজত কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে, 90s সব গান শুনছি, দারুণ সব গান, নস্টালজিক হয়ে গেছে পুরো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই গরমে মিষ্টি হাওয়া ও বট গাছের শীতল ছায়ার ন্যায় অফুরন্ত ভালোবাসা জানালাম, অমরজিৎদা হাসি কিন্তু পুরো আসছে না তাই নাকি?
1: আজকে যেখানে মাধুরী দীক্ষিতের হাসি রয়েছে, মানে আজকে আজকে তার কি লজ্জায় হাসছে?
2: একদম তাই, ওই যে একটু আগেই তুমি যে মেসেজ করে দিয়েছো, মানে তুমি যেখানে লিখে দিয়েছো যে গব্বর সিং এর সেই হাসি একবার শুনিয়ে দেবেন, কিসনে মাধুরী দীক্ষিত, না মাধুরী দীক্ষিত একজনই, কিসনে আদমি থে, সেইখানে যদি আমি জিজ্ঞেস করতাম তাহলে একবার মনে হয় ওই হাসিটা দেওয়া যেত। কিন্তু আজকে শোলেতে না, বরঞ্চ আমরা শোলো পেরিয়ে গিয়েছি, আমরা মাধুরী দীক্ষিতে কিন্তু আজকে রয়ে গিয়েছি। মাধুরী দীক্ষিতের সঙ্গে অনিল কাপুরের যে ছবির কথা মনে পড়ছে, তেজাব, জীবনের এক সংঘর্ষ, তবে কাহিনী ততটা মনে নেই, হয়নি, কিন্তু এইটুকু মনে আছে জীবন এক সংঘর্ষ এবং তেজাব খুব হিট করেছিল, এইটুকুই আমার মনে রয়েছে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, থ্যাংক ইউ সো মাচ,
1: একদমই তাই। আর এই যে হিট হিট মানে সিনেমার কথা হচ্ছে, আর ওই যে বললে যে আমাদের প্লেলিস্ট একটু মিলে গিয়েছিল, এবং হাসি থেকে আজকে আমরা আদায়ে ভীষণভাবে অ্যাট্রাক্টেড, তো মাধুরী দীক্ষিতের চাওয়া সেই জায়গাটাকে নিয়ে
2: কতটা তানসারগম আবার মধু মুখস্থ করতে পারে আর কি।

0: নিয়ে আসিনি, সেই কারণের জন্যই অরিজিৎ সিং বহুদিন আগে একবার গিয়ে শুনিয়ে দিয়েছিলেন ঘুঙরু টুট গায়ে, বিশ্বাস করো তারপর থেকে না আর নতুন করে ঘুঙরু কেনা হয়নি। যদি বলো তাহলে আবার নতুন করে না হয় স্টার্ট করতে পারি আর কি, সেটা যদি তুমি চাও তাহলে নিশ্চয়ই চেষ্টা করব।
1: তাহলে বরঞ্চ আমি বলি যে মানে ওই ভুলভুলাইয়ের মতন যে পায়ে ঘুঙুর পরে মাঝরাতে তুমি হাভেলিতে যে একটা নাচের একটা ভয়ের ব্যাপার রয়েছে, গা ছমছমে ব্যাপার রয়েছে, সেটা তুমি করার সুযোগ পাবে কোথায় জানো তো?
0: কেন কোথায়?
1: আহা, ওই যে বললাম আগ্রার সেই প্রিয় তাজমহলে।
0: ও তাই নাকি? ও আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি কি ভাগ্যিস শাহজাহান এবং মুমতাজ দুজনাই এখন তো আর নেই, সেই কারণের জন্য যদি একবার দেখার সৌভাগ্য হয়ে যায়।
1: একদমই, মানে ব্যাপারটা এরকম যে মানে তাজমহল আমরা সবাই বেড়াতে যেতে পছন্দ করি এবং মানে আমাদের এই যে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা ব্যাপার রয়েছে, মানে গেলে একটা কি না কি মানে রোমাঞ্চ হবে এবং সেই রোমাঞ্চর ব্যাপারটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। কারণ কারণ যেটা মোটামুটি ভাবে শোনা যাচ্ছে যে কিছু জন পর্যটক কিন্তু খুব স্বচ্ছন্দে এই স্মৃতিসৌধের ভেতরে থাকতে পারবেন। হ্যাঁ, সেটা একটা লিমিটেড মানে সংখ্যা করে দেওয়া হবে অবশ্যই করে, এবং তার পাশাপাশি সেখানে পর্যটকেরা ঠিক কিভাবে হাঁটবে, কিভাবে সেখানে প্রবেশ করবে, কিভাবে প্রস্থান করবে, ভিড়ের চাপে কতটা কম্পন হতে পারে বা কাঠামোর আদৌ কোনো ক্ষতি হচ্ছে কিনা, এই সমস্ত কিন্তু খতিয়ে দেখবে ইঞ্জিনিয়াররা। কিন্তু কিন্তু কিন্তু এগুলো যদি, হ্যাঁ মানে তুমি ভাবতে পারছো যে এগুলো যদি সলভ হয়ে যায় অমরজি,
0: তাহলে
1: আমরা কিন্তু
0: যাই করি না কেন আমি তো অন্তত মধুকে নিয়ে যাবই না। তার একটা কারণ আছে, কি বলতো কারণটা? পুছো কেউ
1: বলো।
0: আর ব্যাপারটা হচ্ছে কি, ওর ভেতরে একটা আয়না দেওয়া রয়েছে যে আয়নাটায় নিজেকে ছাড়া বাদ বাকি সবাইকে দেখা যায় আর কি, ওই কারণের জন্য তোমার তো আবার আয়না ছাড়া চলে না, আয়না মন ভাঙা আয়না, না সেই আয়নার কথা বলছি না, ওখানে গেলে সত্যি সত্যি মন ভেঙে যেতে পারে, তার কারণ হচ্ছে ওই আয়নাতে তুমি নিজেকে ছাড়া বাকি সবাইকে দেখতে পাবে, বিশ্বাস করো।
1: এই শোনো, এই সামার ভ্যাকেশনে ঠিক আছে এইরকম যারা কথা বলবে তাদেরকে একদম মানে লিস্ট থেকে বাদ করে দাও আর তুমি তোমার বায়নাটা বজায় রাখো।
0: একদম তাই, আমরা তো আপাতত এই সামার ভ্যাকেশনে একদম সেলিব্রেশনের মুডে রয়েছি। কোথায় সামার? আমরা যখন হট সিটে রয়েছি তখন চারিদিকে সামার নয়, সবসময় কুল থাকবে। ইয়েস।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबोते वीकेंड कैफे वीकेंड कैफे
1: শোনো, মানে আমি এখন যে কথাটা তোমাদের বলবো সেটা পায়ে ঘুঙরু নাওয়াজ দিলে তোমার মনে কিন্তু একটু রিনিঝিনি হবেই, ঠিক আছে? তুমি তোমার ভালোবাসার মানুষকে আমরা বলি না যে তোমার জন্য আমি তাজমহল গড়ে দিতে পারি।
2: একদম তাই। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি এটা জানতাম তাহলে বাড়ি থেকে ডান্সের প্রস্তুতি নিয়ে আসতাম, কিন্তু সেটা তো

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফেতে তো আমরা রয়েছি, কিন্তু ঘড়ি এখন কি বলছে?
2: ঘড়ি বলছে ঠিক 6:22 হয়ে গিয়েছে।
1: Yes, একদমই তাই। আর তোমার মেসেজ কিন্তু এই মুহূর্তে চট করে পড়ে দেওয়ার পালা। গুড ইভিনিং, ফাগুন দিনে রঙিন আবেশে ফুলের রানী সে, গ্রীষ্মে বাঁধবো তাকে ভালোবাসাতে চির রঙিন সেই রানী, গ্রীষ্ম বর্ষা শীত সেই তো আমাদের মাধুরী দীক্ষিত। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে।
2: আহা, মানে এরকম মনের মনিকোঠায় আমরা রানী সাজিয়ে সত্যি সত্যি তাকে রেখেছি। এবং সব থেকে বড় কথা, আমরা যে তার পুরনো সিনেমাগুলো দেখে সবাই আমরা একদম জাস্ট ফিদা, কিন্তু নতুন যে সিনেমাগুলো তিনি করেছেন সেখানে তিনি কিন্তু খুব সুন্দরভাবে টোটাল ধামালে নিজের যে কমিক মানে এন্ট্রিটা করেছেন সেটাও কিন্তু আমার দারুণ লেগেছে। অনিল কাপুরের সাথে যে খুশি নটি একটা, মানে কি বলবো, দারুণ কেমিস্ট্রি আমার, দারুণ
1: কেমিস্ট্রি। কথা আসবে সেটা তো জানতাম, কারণ মাইক্রোবায়োলজির কথা আমরা শুরু করেছিলাম। অমরজিৎ অ্যান্ড মধু, গুড ইভিনিং। মাধুরী দীক্ষিত অভিনীত ফিল্ম তেজাব ও বেটা আমার মন জয় করে নিয়েছে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, এক্স্যাক্টলি তাই, আমাদেরও তো তাই। শুভ সন্ধ্যা দাদা দিদি, আমার কাছে মাধুরী দীক্ষিত বলতে সাজন সিনেমা খুব খুব ভালো একটা ছায়াছবি। ভবানী প্রামাণিক, দামোদরপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া আমি শুভদীপ মাইতি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা দুজনে মিলে একসঙ্গে মেসেজ করে দিয়েছো। ব্যারাকপুর থেকে সুমিত সেন, আমার কাছে দেবদাসের চন্দ্রমুখী ভূমিকাতে বেশ। আর তাছাড়া অঞ্জুম, হাম তুমারে হ্যায় সনম, রাজা, এই সবই আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আর কিন্তু খুব একটা মেসেজ বাকি নেই, শুধুমাত্র একটাই মেসেজ বাকি রয়েছে দেখতে পাচ্ছি। আমার ফেভারিট মুভি হলো হাম আপকে হ্যায় কন। গুড ইভিনিং, আমাদেরকে মেসেজ করেছো কিন্তু না, তুমি তোমার নাম এবং শর্ট লোকেশন লেখোনি, সেই কারণের জন্য তোমার মেসেজ পড়লেও কিন্তু তোমার নামটা বলতে পারলাম না আপাতত। এই মুহূর্তে তোমাকে একটা কথা বলতে পারি, নাম থাকুক বা না থাকুক, যাই হোক না কেন, লেটস নাচো।

0: is Nacho.
1: নাচানাচিকে শুরু করে তো সবকিছুই হলো, কিন্তু একদম শেষের মুহূর্তে যখন আমরা চলে এসেছি, যখন আমরা উইকেন্ড

0: নিয়ে কথা বলছি, যখন আমরা সেলিব্রেশন নিয়ে কথা বলছি, এবং 15th of May, তোমরা সবাই জানো মাধুরী দীক্ষিতের জন্মদিন, এবং সেই জন্মদিনকে আরও বেশি রঙিন করে রাখার জন্য আজকের আমাদের এই এপিসোডটা, যখন মাধুরী দীক্ষিতকে নিয়ে আমরা রিভলভ করলাম, তখন শেষ মুহূর্তে জাস্ট তোমার জন্যে দু একটা কথা কিন্তু বলতেই হচ্ছে। অনেক সময় অনেকেই কিন্তু মনে করে থাকো বা অনেকে মনে করে নাও যে সেই গোল যেটা আমি ডিজার্ভ করি কিন্তু আমি পেলাম না, ফাইনালি একটা কথা কিন্তু মনের মধ্যে ঢুকিয়ে নাও বসে, সেটা হচ্ছে নিজের যে সমস্ত ব্যর্থতা সেগুলোকে দূরে সরিয়ে নিজের সাফল্যগুলোকে মনে করো, পুরনো ছবি, সার্টিফিকেট বা ট্রফিগুলোর দিকে একবার তাকাও, অতীতে কিভাবে কঠিন বাধা পেরিয়ে সব সময় তুমি সাকসেসফুল হয়েছিলে সেইটা কিন্তু পাবো, যেভাবে আগে বেড়েছো সেইভাবে ভবিষ্যতেও পারবে। অনেকের জীবন কিন্তু অনেক পর থেকে শুরু হয় সেটা কিন্তু আমরা জানি, তুলনা করা বন্ধ করে দাও, আজকে থেকে কোনো রকম কম্প্যারিজনে যাওয়া যাবে না, কোনো রকম কম্পেয়ার করা যাওয়া যাবে না, বরঞ্চ নিজের মধ্যে নিজে যে বেস্টটা রয়েছে সেইটা নিজেকে বেশি করে ভালোবাসো। ইয়েস, বন্ধুদের সঙ্গে সময় কাটাও, যাদের থেকে খারাপ ব্যবহার পেয়েছো সেটা ভুলে গিয়ে বরঞ্চ নেতিবাচক চিন্তাভাবনা বন্ধ করে নিজের সেলফ কনফিডেন্সকে আরও বাড়ানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফলাফলের চেয়ে প্রক্রিয়ার ওপরে বেশি গুরুত্ব দাও। এখন কিন্তু নিজেকে যাচাই করার সময়, নিজের মধ্যে আর কী কী দক্ষতা রয়েছে, কী কী শক্তি রয়েছে তার একটা তালিকা তৈরি করো, দেখবে আগামী দিনে কিন্তু তুমিও তোমার নিজেকে ফুটিয়ে তুলতে পেরেছো। হ্যাঁ, নাই বা তৈরি হলো নিজের মধ্যে একটা মাধুরী দীক্ষিত, বাট মাধুরী দীক্ষিতকে গোল করে, মাধুরী দীক্ষিতের জীবনটাকে এম করে বরঞ্চ যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে তোমার মধ্যে যে তুমিটা রয়েছে সেই তুমিটা কিন্তু একদিন না একদিন বেরিয়ে আসবে। এজ ইজ জাস্ট আ নাম্বার।
1: একদমই তাই। আর যেতে যেতে আমরা তো পুরনো দিনের অনেক গান শুনলাম মাধুরী দীক্ষিতের, তবে নতুন সিরিজে যে কলঙ্কে তিনি যে অসাধারণ তার নৃত্যপটীয়সীর ব্যাপারটা তিনি দেখিয়েছেন, সেটাই রেখে গেলাম যেতে যেতে তোমার জন্য ঘর মোড়ে পরদেশ সিয়া।
0: ইয়েস, একদমই তাই। স্টে কানেক্টেড ওনলি অন 107 FM।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ অবাধ নৌচলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এর গুরুত্বের উপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। থাইল্যান্ড হান্টা ভাইরাসকে বিপজ্জনক সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করেছে। সেদেশের জাতীয় সংক্রামক রোগ কমিটি কঠোর কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

রয়েছে সন্দেহভাজন আক্রান্তদের তথ্য 3 ঘন্টার মধ্যে রিপোর্ট করা, 12 ঘন্টার মধ্যে রোগ তদন্ত সম্পন্ন করা এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সংস্পর্শে আসা ব্যক্তিদের জন্য 42 দিনের কোয়ারেন্টাইন ব্যবস্থা। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দেশজুড়ে জোরদার নজরদারি, পরীক্ষাগারের নমুনা পরীক্ষা এবং চিকিৎসার সুনির্দিষ্ট প্রোটোকল বা নির্দেশিকা বাস্তবায়ন করা হচ্ছে। কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন, যেসব ব্যক্তি ইঁদুর জাতীয় প্রাণীর সংস্পর্শে এসেছেন অথবা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ভ্রমণ করে এসেছেন, তাদের মধ্যে যদি তীব্র জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে 3 IPS অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, DC সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং DC নর্থ অভিষেক গুপ্তকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু ফের সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা পুলিশের। আগামী রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে ট্রাফিক পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভার প্রাক্তন পুর প্রধান তৃণমূল কংগ্রেসের নেতা চঞ্চল খাঁড়াকে গ্রেপ্তার করেছে তমলুক থানার পুলিশ। জানা গেছে, একাধিক পুরনো মামলা রয়েছে এই নেতার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর চঞ্চল খাঁড়াকে তমলুক জেলা আদালতে পাঠানো হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

বিশ্বাসকেমি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

আমিও সুরত। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাঁকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভা এগিয়ে যাবে। নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই অধ্যক্ষ আজ বিরোধী দলনেতাকে তাঁর কথা বলার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন। এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেছেন, হিংসার কারণে কেউ ঘরছাড়া হয়েছেন বলে তার জানা নেই, তবে যদি তা হয়ে থাকে সেই তালিকা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে জমা দেওয়া হোক। 2021 সালে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘরছাড়া থাকেন সেক্ষেত্রে তাকে জেলে ঢোকানো হবে। রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকে বসেন। কলকাতার SSKM হাসপাতালে আয়োজিত এই বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন মেডিকেল কলেজের সুপার ও সরকারি হাসপাতালের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। কোচবিহারের খাগড়াবাড়িতে গত বছর 5ই আগস্ট তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পুলিশ জেলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর দেকে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী আগামীকাল প্রথম জেলা সফর করবেন। তিনি সড়কপথে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে যাবেন, সেখানে জেলা পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দীদের কাছে মোবাইল ফোন থাকার ঘটনায় জেল সুপার সহ 2 আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এর গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেন। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে। রাজ্যে নতুন তিনটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডাবল লাইন, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেসের উদ্বোধন এবং শালবনি আদ্রা 107 কিলোমিটার তৃতীয় লাইন তৈরি। রেলের পক্ষ থেকে বিস্তারিত প্রকল্প রিপোর্ট ডিপিআর এবং চূড়ান্ত এলাকা সমীক্ষা দ্রুত করার অনুমতি দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: অনির রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: লাভ জাংশনে যেটা ব্যাপার হয়, স্টুডিও জুড়ে একটা ভালোবাসা হয়, কিন্তু এই রকম ভালোবাসা যে বাইরের নেচারও আমাদেরকে বাসবে এইটা ভাবা যাচ্ছিল না। সারাদিনের একটা প্রচণ্ড গরমের পর ঠিক স্টুডিও ওই অন এয়ার লাইটটা জ্বলার আগে কলকাতাটা জাস্ট এক কথায় শান্ত হয়ে গেল, ভিজে গেল। আর সেই ভিজে শহরে দুই আরজে এখন তোমার সঙ্গে স্টুডিওতে, সুনন্দা আর অরিজিৎ।
1: আসলে ভিজতে কার না ভালো লাগে, সেটা বৃষ্টি হোক কিংবা কখনো মনের মানুষের সেই প্রেম সুলভ কথার জাদুতেই হোক না কেন, ভিজতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আসলে আমি যখন স্টুডিওতে বসে বা আমি আর অরিজিৎ কাজ করছিলাম, হঠাৎ করে না একটা ধড়াম করে আওয়াজ হলো। আমি বললাম কি হলো, ছাদিকে কিছু পড়লো? তারপর অরিজিৎ আমাকে বলছে না না, সে তো বৃষ্টির আওয়াজ, বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে। বললাম বাহ, মানে আজকে লাভ জাংশন, আজকে বৃষ্টি পড়ছে, বাইরে এত সুন্দর একটা ওয়েদার, আছো তুমি, তোমার কানে রয়েছে 107 FM রেইনবো, ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য আজকে রাতটা কিন্তু আমার মনে হয় দুর্ধর্ষ।
0: অ্যাবসলিউটলি। আর সেই ভালোবাসার রাতে আমাদের সঙ্গে যা যা থাকে সেই সমস্ত কিছু আছে, যেমন আমাদের ওই ম্যাজিক্যাল নাম্বার, যে ম্যাজিক্যাল নাম্বার যেমন অনেক ভালোবাসার কথা শোনে, সেই ম্যাজিক্যাল নাম্বার সাক্ষী থাকে পরীক্ষার আগের বুক দুরু দুরু সেই অবস্থাটা, আবার সেই ম্যাজিক্যাল নাম্বারই মানে সাক্ষী থাকে যে কোনো একটা ব্রেকআপের পর হয়তো মানে আনএক্সপেক্টেড একটা প্যাচ আপ হয়েছে। তো সেই 9903655992 এই ম্যাজিক্যাল নাম্বার তোমার জন্য খোলা রয়েছে, খোলা রয়েছে তোমার মেসেজ করার প্ল্যাটফর্ম, সেখানে তুমি টেক্সট বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তার সঙ্গে অবভিয়াসলি এই সপ্তাহের লাভ শর্ট রয়েছে, আর আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে লাভ মিটার রয়েছে। কোথায়? 107 FM রেনবো কলকাতা, সেখানে গিয়ে দেখো, লাভ মিটারে একটা কোট দেওয়া রয়েছে, এই মানে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে তাদের, সেটা তুমি কি ভাবছো সেটা আমাদেরকে হ্যাঁ বা নাতে সেখানে উত্তর দাও, আর তার রেসপেক্টে তুমি যদি কিছু লিখতে চাও লিখে ফেলো। আর এই গ্যাপে তোমার জন্য থাকলো এই সাউন্ড ট্র্যাকটা, শুধুমাত্র লাভ জাংশন 107 FM রেনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আচ্ছা, ভালোবাসায় কখনো কি গ্যাপ পড়ে মাঝে মাঝে? ভালোবাসায় কখনো একটু মনে হয় যে আমার না একটু একঘেয়ে লাগছে, আমার ভালো লাগছে না? ভালোবাসায় কখনো কি আমাদের মনে হয় যে একটু ব্রেক ব্রাদার, একটু ছুটি হলে ভালো হয়? মানে এমনটা নয় যে সেই ব্রেক বা গ্যাপ বা ছুটি মানে আমি আর ফিরছি না, মানে এমনটা তো হতেই পারে যে আমরা ধরো যেরকম আমাদের ডেলি লাইফ থেকে যখন বেড়াতে যাই এক সপ্তাহের জন্য বা তিন চার দিনের জন্য, হয়তো ছ মাস পর আমরা একটা চার পাঁচ দিনের ব্রেক নিলাম, তা বলে কি আমি আগের অফিসে ফিরি না? আমি কি আমার কাজে ফিরি না, নর্মাল কাজে? তো সেটাই এই ভালোবাসার সম্পর্কে, সামহাও কি কখনো এই ব্রেক নেওয়ার তাগিদটা আমাদের মধ্যে আসে, কি বলো?
2: আসে, আসে বই কি আসে, আমাদের প্রত্যেকেরই আসে। আসলে আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে জানো তো, ভালোবাসা মানে হয়তো সেই সূর্যি ওঠা থেকে ডোবা অবধি হাতে হাত রেখে সুন্দর একটা ফুলের কলিকে নার্চার করা। অ্যাকচুয়ালি তা হয় না জানো, এই ফুলের কলিটাকে যখন তুমি নার্চার করবে দেখবে তার ঠিক নিচে কয়েকটা কাঁটাও আছে, সেটা তোমার হাতে ফুটবেই, কোনো না কোনোভাবে ফুটবেই। তো সেই কাঁটাটা ফোটার পর আমরা যদি বলি আহা এই ফুলে এত কাঁটা ছিল, জানলে তো আমি এটাকে নার্চার করতাম না, মুশকিলটা তখনই ক্রিয়েট হয়। যে কোনো সম্পর্ক, বিশেষ করে ভালোবাসার সম্পর্কগুলোতে যতটা না আনন্দ থাকে, যতটা না সুখ থাকে, তার থেকে বেশি কিন্তু ব্যথা থাকে, তার থেকে বেশি কোথাও যেন দুঃখ থাকে, চোখের জল লুকিয়ে থাকে। তবেই তো একটা শক্ত মাটি আস্তে আস্তে আস্তে আস্তে নরম হয় আর সেটা দিয়ে একটা মূর্তি গড়া যায়, বলো?
1: ট্রু। এবং এই মূর্তিটা গড়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা না ওই শক্ত মাটি থেকে যখন মাটিটাকে নরম করতে হয়, এই যে একটা ট্রানজিশন এবং একটা যে সময় লাগে, এই সময়টা আমরা এখন দিতে পারছি না হয়তো অনেক ক্ষেত্রে। মানে আমি সেদিনকেই একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানে বলা হচ্ছে একজন সিনিয়র, তিনি মানে একটা ইন্টারভিউ সেশনই চলছিল, তো সেখানে একজন যিনি মানে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি বয়সে ইয়াং, ঠিক আছে, আর যার নিচ্ছেন তিনি বেশ সিনিয়র। তো উনি বলছেন যে দেখো, তোমাদের জেনারেশনে যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি তোমরা তাড়াতাড়ি সমস্ত কিছু চাও, এবং এই তাড়াতাড়ি চাওয়ার জন্য যেটা হয় তোমরা খুব তাড়াতাড়ি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ো, তোমরা খুব তাড়াতাড়ি ভেঙে পড়ো, এবং তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের মুড সুইং করে অন্যদিকে আবার ঘুরতে থাকো। মানে সাপোজ আমি আজকে একটা সম্পর্কে আছি, আমার চার পাঁচ দিন পরে মনে হলো ব্যাপারটা জেল করছে না, হচ্ছে না, না ভাল লাগছে না, বেটার অপশান রয়েছে, আমি শিফট করে গেলাম, বা আমি যে যে ভাবনায় সেই সম্পর্কটায় গেছিলাম সেই সম্পর্ক মানে সেই ভাবনাগুলো এক্সিকিউট করছে না, হয়তো আমার ভাবনায় অন্য কিছু ছিল, সেই ভাবনাগুলো অতটা চটজলদি এক্সিকিউট করছে না, যেই করছে না আমি সরে যাচ্ছি। এটা কি তোমার সাথেও হচ্ছে?
2: একদমই তাই। যদি এটা তোমার সঙ্গেও হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের লিখে পাঠাতে পারো 9903658992 এই ম্যাজিক্যাল নাম্বারে, আমরা অপেক্ষায় রয়েছি তোমার। কখন আসবে তোমার মেসেজ? আমি জানি প্রচুর প্রচুর মেসেজেস রয়েছে, তবে হ্যাঁ একটা কথা আজকে বলতে চাই, আমরা না আজকে মেসেজেসগুলো একটু ফিল্টার করে পড়ব।
1: ট্রু।
2: তার মানেটা কি? ধরো একঘেয়ে যে ধরনের মেসেজেস রয়েছে আমরা চেষ্টা করব, জীবনে তো অনেক কমপ্লিকেশনস রয়েছে, ভালোবাসার এই যে ছোট্ট একটা জীবন সেখানে কমপ্লিকেশনস আরও বেশি, তো ডিফারেন্ট ডিফারেন্ট কম

0: অ্যাপ্লিকেশনসগুলোকে নিয়ে আজকে কথা বলার বড় ইচ্ছে। বাকিটা তোমাদের হাতে, তোমরা যেভাবে মেসেজেস পাঠাবে আমরা সেটাই পড়ব। তবে হ্যাঁ, খুব বেশি বড় মেসেজ কিন্তু পাঠাবে না। তার কারণটা হচ্ছে, তুমি যদি খুব বড় এক পাতা দু পাতার একটি মেসেজ পাঠাও, তাহলে তোমার পরে যিনি আছেন সে তো অপেক্ষা করবে।
1: একদম, একটু মানে একটু গুছিয়ে লেখো, তাহলেই ছোটর মধ্যে তোমার মনের ভাবটা হবে। আবার ওই অনলাইনে লিখো না, আমি ভালোবাসি বলতে পারছি না, এইটা আজকে সুনন্দা অরিজিৎ চাইছে না। বাইরে একটা এত সুন্দর ওয়েদার, আর আমরা দুজনে খুব কম শেয়ার করি এই হটসিটটা। সো দ্যাট আমরা যখন আজকে এসেছি, আমরা নিজেরাই ফিল করছি যে আমরা একটুখানি না আজকে তোমাদের কাছে একটু অন্য ফ্লেভারের মেসেজ চাইছি। কারণ দেখো, ভালোবাসা নিয়ে না আমরা, আমাদের প্রচুর কিছু ভাবনা রয়েছে এবং প্রচুর কিছু ভুল ভাবনা রয়েছে, যেটা আমাদের মধ্যে বারবার মনে হয়, আরে মানে এই ধরো আমরা দুজন বসে আছি, আমার মাথায় যদি একটা ভুল ভাবনা ঘুরতে থাকে, আমি ভাববো আরে বাবা সুনন্দা লাভ লাইফে দারুণ আছে, আবার উল্টো দিকে সুনন্দা ভাববে অরিজিৎ লাভ লাইফে দারুণ আছে। হ্যাঁ, এইটা মানে দেখো, আমরা সবসময় ভাবি অন্য কেউ ভালো আছে, আমি ভালো নেই, কিন্তু তুমিও যে ভালো আছো, বা যদি কোনো কারণে ভালো না থাকো, তার জন্য যদি একটু কিছু টোটকা দরকার হয়, তার জন্য তো আমরা আছি। আর 9903655992 ভালোবাসে নিয়ে তোমার সমস্ত কথা শুনতে আজ আমরা রাজি। তোমার জন্য থাকলো এই সাউন্ড ট্র্যাকটা, ফিরছি তারপর।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: বৃষ্টি ভেজা আজকের এই সন্ধেবেলা, হ্যাঁ আমাদের জন্য তো সন্ধেই বটে, তোমাদের অনেকের জন্য হয়তো এখন বেশ রাত হয়ে গেছে। তবে যখনই বৃষ্টি পড়ে, যখনই কলকাতা শহরটা একটুখানি ভিজে থকথকে হয়ে যায়, যখনই শহরে একদম জনমানবহীন হয়, তখন ভালো লাগে স্ট্রিট লাইটের সে আলোটায় ঝিরঝির করে বৃষ্টি পড়া, পাতা নড়া, জানালার ফাঁক দিয়ে যখন সেটা দেখি না, মনের মধ্যে অনেক কিছু বারংবার যেন এগোতে থাকে। আমাদের জীবনের অনেক আপস অ্যান্ড ডাউন আসে, তো প্রত্যেকটা বয়স অনেক আপস অ্যান্ড ডাউন দেখে দেখে একটু একটু করে ম্যাচিওর হতে হতে হতে হতে তারপর এগিয়ে যায়। আমাদের ভালোবাসার জীবনটাও কিন্তু তাই। মনে করে দেখো, যারা 10 বছর 15 বছর একসঙ্গে হাতে হাত রেখে জীবনটাকে অতিবাহিত করছো, চলছো, মানে যাদের ধরো লাভ লাইফ 11 বছরের 12তম বছর কিংবা 13তম বছরে ওরা বিয়ে করেছে, তো এই যে গোটা একটা 10 বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ এ প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে, সেখানে কিন্তু অরিজিৎ তারা দুজনই একটু একটু একটু একটু করে বড় হয়।
2: ট্রু,
1: শুধুমাত্র মানে শারীরিক দিক থেকে হয় এমনটা আমি বলবো না, কারণ 10-15 বছর ধরে তুমি বিয়ে করেছো মানে মোটামুটি কলেজ লাইফ থেকে বা স্কুলের শেষ থেকে তুমি প্রেমটা করেছো। তো আমরা যে শুধু শারীরিক দিক থেকে বড় হই এমনটা নয়, আমরা মানসিক দিক থেকে বড় হই। বড় হয় আমাদের অনুভূতিগুলো, যখন একদমই ছোট থাকি আমরা, টিনেজার বা কলেজ লাইফে যেটা হয় তখন তো মনটা একটু উড়ু উড়ু থাকে, তখনকার ভালোবাসা কিন্তু এক ধরনের। তখন সত্যি মনে হয় যে বাইকের পেছন ছুটে বেড়াচ্ছি, ঠিক আছে চলো, নিজেদের পছন্দের বইগুলো এক্সচেঞ্জ করছি, ভালোবাসার গানগুলোকে চিঠিতে লিখে লিখে, ছোট ছোট চিরকুটে লিখে লিখে বইয়ের পাতায় ঢুকিয়ে যখন টিউশনে আমরা যাই, মানে আমরা
2: যেতাম
1: তখন এক্সচেঞ্জ করতাম, তো ওটা একটা ভালোবাসার প্যাটার্ন। আবার যখন জীবনের একটা সংগ্রামে আমরা ঢুকি, পড়াশোনাটা শেষ হয়, তখন যে যার জীবনে সেটেল হবে, যে যার ক্যারিয়ারটা বেছে নেবে, তখন কিন্তু আবার অন্য ধরনের একটা ভালোবাসা। যখন সে ছেলেটি চাকরি পায় না, যখন সে ছেলেটি দাঁড়াতে পারে না, তখন সেই মেয়েটি যে অলরেডি চাকরি করছে, সে কিন্তু সমস্ত দিক দিয়ে তার ভালোবাসা দিয়ে ছেলেটিকে আগলে রাখে, আর একটা কথাই বলে, তুমি এগিয়ে যাও, তোমার পেছনে আমি আছি। এটাও একটা ভালোবাসা। তারপর তারা দুজনেই যখন একসঙ্গে একটু একটু করে সাকসেসের সিঁড়িগুলোতে উঠতে থাকে, তখন সেটাকে এনজয় করার জন্য, সেলিব্রেট করার জন্য ভালোবাসা কিন্তু অন্য একটা রূপ নেয়। তারপর আসে আমাদের সামাজিক মতে আমরা যেটাকে পরিণতি বলি, বিবাহ বন্ধন, এবং তারপর থেকে যে ভালোবাসার যাত্রাটা শুরু হয় সেটাও ডিফারেন্ট।
2: অ্যাবসলিউটলি, এই যে তুমি ডিফারেন্টের কথা বললে এবং একটা ভালোবাসার যাত্রার কথা বললে, এই ম্যাচুরিটির কথা বললে, সেরকম নিয়ে বাইরে তো একটা বাজফাজ পড়ছে। আমাদের 9903653992 একটা মেসেজ এসেছে, যে তুমি যখন কথা বলছিলে আমি তখন মেসেজটা পড়ছিলাম, মেসেজটা না একটুখানি ম্যাচুরিটি নিয়েই মেসেজটা, বুঝতে পেরেছো? অভিষেকদা আমাদেরকে বারুইপুর থেকে মেসেজ করেছে, লেখছে লাভ জাংশনে সুনন্দদি অরিজিৎদা, তোমাদের দুজনকে পেয়ে খুব ভালো লাগছে, আজ আমি একটা কথা বলতে চাই। আমার যে বয়ফ্রেন্ড বলতে পারো ছিল, এখনো আমি তাকে আর বয়ফ্রেন্ড হিসাবে মেনে নিতে পারছি না, তার কারণ আমাদের দুজনের মধ্যে সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু আলাপ হওয়ার 3-4 মাসের মাথাতেই সে আমাকে ইন্টিমেট হবার প্রস্তাব দিতে থাকে, এবং সেটা প্রথমে বেশ মানে এমনি হালকা চলে, তারপর আমি বুঝতে পারি আলটিমেট উদ্দেশ্যটা তার সেটাই। তো আমি তাকে বলি যে সেটার জন্য আমাদের আরও কিছুদিন সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়াটা খুব দরকার, কারণ আমরা দুজনকে হয়তো এই 3-4 মাসে খুব ভালো করে চিনিয়ে নিই। তোমরা বলো আমি কি কিছু ভুল বলেছি, বা আমার ভাবনা চিন্তায় কোথাও আমাকে সে তখন বলেছে আমার এই উত্তর শুনে আমি নাকি খুব প্রাচীনপন্থী, আমি নাকি মডার্ন হতে পারিনি, তো তারপর থেকে আমি তার কোনো মেসেজের উত্তর দিচ্ছি না, তার সঙ্গে একটুখানি দূরত্ব বজায় রাখছি, তো আমার এই ডিসিশনটা কি ঠিক বলে তোমাদের মনে হয়?
1: দেখো, আমার কাছে কিন্তু তোমার এই ডিসিশন একদমই ঠিক বলে আমার মনে হয়। আর যদি এটাকে প্রাচীনপন্থী বলা হয় বা ওল্ড স্কুল চিন্তাভাবনা বলা হয়, আমি বলবো জানো তো, এই ধরনের ওল্ড স্কুল চিন্তাভাবনা থাকা খুব দরকার। কারণ আজকাল সম্পর্কটা আমি জানি না কেন আগের মতন আর পিওর নেই। হ্যাঁ, অনেকেই হয়তো এখানে অপোজ করবে, অনেকেই বলবে সুনন্দা কেন তুমি এই কথাটা বললে, কেন এই জেনারেশনকে তুমি টার্গেট করলে। না, আমি এই জেনারেশনকে টার্গেট করিনি, আমি প্রতিটি জেনারেশনের কথাই বলছি। প্রতিটি জেনারেশনের মানুষ এই সময়টাতে, বর্তমান এই সময়টাতে কোথাও গিয়ে যেন মানে লয়ালিটি ধরে রাখতে পারছে না। তার একটা বিগ রিজন কি জানো তো অরিজিৎ, যেটা তুমি আজকে শুরুতেই বলেছিলে একটা ইন্টারভিউর কথা, এবং ইন্টারভিউতে যিনি বক্তা ছিলেন তার কথার সূত্র ধরেই বলছি, আজকাল আমাদের হাতে অপশনটা এত বেশি, আর আজকাল এই সোশ্যাল মিডিয়া ভীষণভাবে আমাদের জীবনে একটা প্রভাব ফেলছে। আমরা সেটা জ্ঞাত অজ্ঞাতভাবে কিন্তু দেখছি, হয়তো আমরা কনসিয়াসলি আনকনসিয়াসলি আমরা সেটাকে কেউ মানতে পারছি যে হ্যাঁ এটা তো আমাদের জীবনে একটা প্রভাব ফেলেছে, আবার কেউ কেউ বলছে যে না এটা তো জাস্ট এন্টারটেনমেন্ট। কিন্তু কজন এন্টারটেনমেন্ট হিসেবে সোশ্যাল মিডিয়াকে আজকাল নিচ্ছে? আমার একটা প্রশ্ন রয়েছে, যারা এই মুহূর্তে লাভ জংশন শুনছো, তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন, যখন তুমি ইনস্টাগ্রামে, যখন তুমি ফেসবুকে দেখো কাপল গোলস বলে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া হয়, কোথাও ওরা হয়তো ঘুরতে গেছে, কোথাও হয়তো স্টার হোটেলে, হ্যাঁ একদম খাওয়া দাওয়া চলছে, বড় বড় গিফটস দিচ্ছে, বড় বড় ফুলের তোড়া, মানে আমার মনে হয় একটা মানুষ এই এত বড় ফুলের তোড়া ধরে দাঁড়াতে পারবে না, মানে সম্ভব নয়। হ্যাঁ, তো এটা বাড়িও কি করে নিয়ে যাবে আমি তাও ভাবি এক আধ সময়। বড় বড় টেডি দিচ্ছে, চকলেট দিচ্ছে, দামি দামি গাড়িতে বাইকে নিয়ে বেড়াতে যাচ্ছে। আমরা না এটা দেখে ভীষণভাবে ইনসিকিউরিটিতে ভুগতে থাকি যে কই আমার বয়ফ্রেন্ডটা তো আমার জন্য অমুকটা করলো না, কই আমার হাজব্যান্ডটা তো আমার জন্য এত বড় একটা বুকে এনে দিল না যে বুকেটা আমার ঘরেই জায়গা হবে না, কই আমার গার্লফ্রেন্ডটা তো অত সুন্দর করে সেজে গুজে আমার সঙ্গে এলো না, সে তো এলো কে সে চুল নিয়ে কলেজ থেকে যেভাবে বেরিয়েছিল সে কলেজ ড্রেসে আমার সঙ্গে বেড়াতে চলে এসছে, বা সে তো তার জব থেকে সেই লাঞ্চের ব্যাগটা কাঁধে নিয়ে সেইভাবেই এসেছে, কই তার ঠোঁটে তো এক এক পলতা লিপস্টিকটাও নেই, কাজলও নেই, কেন সে সেজে গুজে এলো না? অথবা কেন আমার ওয়াইফ অতটা মডার্ন নয়, কেন আমার প্রেমিকা অতটা মডার্ন নয়, যেটা এক্ষুনি মেসেজে বলা হলো, চিন্তাভাবনা মানেই তো মডার্ন বা খুব ওল্ড স্কুল এটাকে বোঝানো যায় না, সম্ভব নয়। তো এই বিষয়টা কোথাও গিয়ে আমাদের মাথায়, আমাদের মগজে, আমাদের মনে একটা অ্যাটাক করছে, আমি এটাকে অ্যাটাকই বলবো, এটা একটা সংক্রমণ জানো তো,
2: মানে হিট করছে, হিট করছে।
1: এই সংক্রমণে আমরা প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হচ্ছি। তবে আমি বলবো, যা দেখো তাতে বিশ্বাস করো না, যা দেখানো হচ্ছে সবটা কিন্তু সত্যি নয়। কখনো কারোর জীবনের যে ড্রব্যাকসগুলো, তাদের জীবনের ফেইলিয়ার্সগুলো সম্পর্কে যে রাতের পর রাত কান্নাকাটি করা, ঝগড়া করা, কিংবা কথা কাটাকাটি করা, কয়েক মাস একসঙ্গে কথা না বলা, একসঙ্গে না থাকা, আবারও এক জায়গায় ফিরে আসা, এগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে কেউ দেখাবে না, কখনোই না। তারা ভালোটাই দেখাবে, তার মানে কি এই যে তাদের জীবনে খারাপ সময় আসে না, তাদের জীবনে সবটাই ভালো থাকে, বা তারা কোনো স্ট্রাগল করেনি, এমনটা কখনো হতে পারে না। একটা ডায়লগ আছে খুব ফেমাস একটি মুভির, যে সমস্যাবিহীন জীবন সেটা আশা করা শুধু বোকামো নয় পাগলামি, কারণ সমস্যাবিহীন জীবন হয় না,
2: হতে পারে না,
1: হতেই পারে না। আর আরও একটা কথা বলতে চাই, যে যারা ওই ইনস্টাগ্রাম দেখে খুব ইনসিকিউরিটিতে ভুগতে থাকো আর বলো যে আমার গার্লফ্রেন্ড ওল্ড স্কুল, আমার বয়ফ্রেন্ড ওল্ড স্কুল, আমার বয়ফ্রেন্ডের মধ্যে এত শত সহস্র প্রবলেম রয়েছে, আমার গার্লফ্রেন্ডের মধ্যে শত সহস্র প্রবলেম রয়েছে, তোমাদের বলছি তোমরা এগুলো দেখে বিশ্বাস করছো তো? একবার ওই ইনস্টা হ্যান্ডেলটাতে গিয়ে দেখো তো, যে ইনস্টা হ্যান্ডেলে কাপল গোলস বলে এত কিছু দেওয়া হয়েছিল, কয়েক মাস পরে দেখবে অন্য একটি মেয়ে রয়েছে কিংবা অন্য একটি ছেলে রয়েছে। আগের ছেলে প্রেমিক বা প্রেমিকার কোনো অস্তিত্ব তুমি খুঁজে পাবে না। তো এই মানসিকতাটা কিছু সংখ্যক মানুষেরই কিন্তু সমাজে থাকে, সেটা কি আজকেই আছে এমন নয়, সেটা আগেও ছিল, আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, ওভাবে প্রকাশ পেত না, ওই ধরনের মানসিকতার মানুষ আগেও ছিল, মাঝখানেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু যেহেতু এখন সোশ্যাল মিডিয়াটা এতভাবে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, আমরা মনে করছি যে হ্যাঁ এখানে যা দেখানো হচ্ছে সবটা ভালো, কখনোই নয়। সৎ সাহস রেখে ভালোবাসার মানুষের উত্থান পতনে যে হাতে হাত রেখে সঙ্গে চলতে পারে, মনে রেখো সেটাই সব থেকে ভালো, পিওর, তোমাদের কথায় পিওরেস্ট ভালোবাসা।
2: সুনন্দার এই পিওরেস্ট ভালোবাসা থেকে একটা লাইন অ্যাড করব, কিন্তু সেটা এখন নয়, সেটা জাস্ট এই সাউন্ড ব্রেকের পরে। এবং সেখান থেকে আমরা আসবো একটা অন্য দিকে, যেখানে সোশ্যাল মিডিয়ার ঠিক একটা অন্য দিক তোমাকে বলবো লাভ জাংশনে। আর তোমার জন্য কিন্তু মেসেজ বক্স খোলা 9999

0: ফাতমা।
1: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: কথা হচ্ছিল সোশ্যাল মিডিয়া নিয়ে, সোশ্যাল মিডিয়ার ভালো কিংবা মন্দ দিক নিয়ে। আচ্ছা, যারাই কাপল গোল করে মেসেজ দেয় সব কিছু ভালো ভালো ভালো হচ্ছে, তাদের জীবনে যখন খারাপটা আসে, বা খারাপ হতেই পারে, মানে হয়, এটা স্বাভাবিক। ধরো যে মানুষটা আগের দিন একটা 5-star হোটেলে কলকাতায় গিয়ে রুফটপে খাওয়া দাওয়া করলো, একটা ফাটাফাটি ব্যাপার স্যাপার হলো, সেই মানুষটার পরের দিন সকালবেলা অফিসে হয়তো একটা খুব খারাপ কিছু হলো, হয়তো সেই মানুষটার সঙ্গে অফিসে এমন কিছু হলো যে তার পরের দিন থেকে তার সেই অফিসটাই টলমল হয়ে গেল। এখন প্রাইভেট সেক্টরে যা অবস্থা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ছবিটাকে আমরা দিই। আচ্ছা, সেই ছবিটা যদি না দিই, সেটা কি আমাদের কাপল গোলের মধ্যে পড়লো না? তাহলে তার মানে কাপল গোল কি শুধুমাত্রই শো অফ? আর কাপল গোল কি শুধুমাত্রই আমি যেটুকু মুহূর্ত ভালো আছি সেটা? একটা মানুষ তার 100% লাইফে আমরা কিন্তু 60% খারাপের মধ্যে দিয়ে যাই, 40% হয়তো ভালো হয় এবং 60 থেকে

0: আমরা চেষ্টা করি যে একটু খাটাখাটনি করে একটু ঠিকঠাক করে ব্যাপারটাকে যদি 50-50 করা যায়। কিন্তু কতটা লোক আমরা করতে পারি বলতো, যে আজকে ভালো আছি আর কালকে খারাপ থাকবো, ব্যালেন্স হয়ে গেল?
1: ইজ ইট পসিবল? জানো, ভেরি রিসেন্ট আমি ইনস্টাতেই একটি ছবি দেখেছিলাম, একজন খুব সুন্দর একটা পোস্ট করেছিলেন, প্রবাবলি ওটা বোম্বের কোন একটা বিচ, হবে ব্যস্ততম বিচ, সে তারই একটা ছবি। তার বাঁ প্রান্তে রয়েছে ইয়াং এজের একটা কাপল এবং হাতের ডান দিকে রয়েছে একটা বৃদ্ধ কাপল। হ্যাঁ, তো এটা খুব সুন্দর আমার লেগেছে এই কারণে যে কাপল গোলস বলে যেটা অরিজিৎ বলল, শুধু ভালোটাই দেখাবো, এই যে বৃদ্ধ বয়সে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ তারা দুজন এসে কোথাও টাইম স্পেন্ড করছেন, তাদের হাতে হয়তো রয়েছে শুধু বুট বাদাম সেটা খাচ্ছেন বা মুমফলি সেটা খাচ্ছেন, তাদের এই জীবনটাকে কি আমরা কাপল গোল হিসেবে ধরতে পারি না? এই নতুন জেনারেশন, আমরা যারা এই জেনারেশনে রয়েছি, আমরা যারা শুধুই ভালোটা দেখে, শুধুই সুন্দরটা দেখে এতটা আপসেট হয়ে পড়ি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের লাভ লাইফে, যে আমার সঙ্গে কেন ওরকমটা হলো না, কেন আমাকে এইভাবে ও ট্রিট করলো না, কেন আমাকে ওভাবে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো না, কেন আমাকে সে ওইভাবে মানে কুইন টাইপ একটা ফিলিংস কখনো দেখালো না, কেন বললো যে তুমি ব্যস্ত আছো এক পরে কথা বলছি, বা আমি ব্যস্ত আছি পরে কথা বলছি, কেন আমরা ঘন্টার পর ঘন্টা সিনেমার মতন ফোনে থাকতে পারছি না? নো, ইটস নট আ রিয়েল লাইফ, এটা জাস্ট আ পার্ট অফ লাইফ। আমি বললাম না, প্রত্যেকটা বয়সের ভালোবাসার সংজ্ঞাটা কিন্তু ডিফারেন্ট হয়। তার মানে কি, যারা একটু বড় বয়সের, যারা একটু ম্যাচিওর ভালোবাসাতে বিশ্বাসী, তাদের ভালোবাসা কাপল গোলসে অ্যাড করার মতো নয়।
0: আর সেই সংজ্ঞাটা যখন বদলে যায়, সেটা যখন আমাদের জীবনের অংশ হয়ে যায়, তখন সেটা একটা গল্প তৈরি করে। আর সেই গল্পটাই এখন তোমার জন্য থাকলো লাভ শট। আর এই লাভ শটে কে কে রয়েছে, কি হয়েছে না হয়েছে, সব কিছু আফটার লাভ শট বলি। লাভ শটস

0: আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা গল্প ক্যাকটাস। গল্পের ন্যারেশনে অর্পণ, অভিনয়ে বাসু ও অভিপ্সা। শুরু হচ্ছে লাভ শর্টস ক্যাকটাস।
1: ব্যস্ত শহর কলকাতা, এখানে সিগন্যাল লাল হলে যেমন ইঞ্জিন থেমে যায়, ঠিক তেমনি মাঝে মাঝে ইগোর সিগন্যালে আমাদের জীবনটাও থমকে দাঁড়ায়। আজ থেকে 3 বছর আগে অর্ক আর মেঘলার 5 বছরের সম্পর্কের ইঞ্জিনেও একটা বড়সড় ব্রেক কষেছিল। কারণটা কি ছিল? স্রেফ ভুল বোঝাবুঝি, নাকি দুজনেই নিজেদের স্পেস খুঁজতে গিয়ে অনেকটা দূরে সরে গিয়েছিল? আজ হঠাৎ সেই মেঘলা ফোন করেছে অর্ককে, একটা কফি শপে দেখা করতে চায়। 3 বছর পর, ভাবুন তো একবার, মেমোরি কার্ডটা ফরম্যাট করার পরেও যদি কোনো পুরনো গান হঠাৎ কানে বেজে ওঠে, ঠিক কেমন লাগে?
2: 3 বছর 4 মাস 13 দিন, মেঘলা একদম বদলায়নি, সেই কালো ফ্রেমের চশমা আর নীল শাড়ি। আচ্ছা, ও কি জানি নীল রংটা আমার সবচেয়ে প্রিয় ছিল, নাকি ওটা এখন ওর রীতির পছন্দ?
1: কফি শপের একই টেবিলে মেঘলার মুখোমুখি হয়ে এই কথাটাই মনে মনে ভাবছিল অর্ক। হঠাৎ তার সেই ভাবনায় ব্যাঘাত ঘটল।
3: কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে অর্ক, কি ভাবছো তো?
2: না কিছু না, ভাবছিলাম আমাদের শেষ দেখা হয়েছিল যেখানে সেই ক্যাফেটা বন্ধ হয়ে গেছে, তুমি হঠাৎ দেখা করতে চাইলে যে, সব ঠিক আছে তো?
3: আসলে ঠিক নেই বলি তো দেখা করতে চাওয়া। অর্ক, আমি আগামী মাসে বিয়ে করছি, ঋতকে তুমি চেনো বোধ হয়।
2: বাহ, অভিনন্দন। ঋত ভালো ছেলে, বেশ প্র্যাকটিক্যাল, তোমার কর্পোরেট লাইফের সাথে ও একদম ম্যাচ করে যায়।
3: তুমি কি খোঁচা দিচ্ছ? আজও সেই এক কথা, ক্যারিয়ার আর কর্পোরেট কালচার নিয়ে তোমার সেই পুরনো অ্যালার্জিটা এখনো গেল না?
2: না মেঘলা, ওটা অ্যালার্জি নয়, ওটা ছিল ইনসিকিউরিটি। আমি ছবি তুলে বেড়াতাম পাহাড়ে পাহাড়ে, আর তুমি তখন প্রমোশনের পার্টিতে ব্যস্ত থাকতে, আমাদের ডিস্টেন্সটা কিলোমিটারের ছিল না, ছিল প্রায়োরিটির।
1: কথাটা বলতে বলতে অর্কর মনে পড়ে গেল 3 বছর আগের সে বৃষ্টি ভেজা রাতের কথা।
3: অর্ক, আমি আজ আসতে পারবো না, মিটিংটা স্ট্রেচ করছে, ডিনারটা তুমি করে নাও।
2: আজ আমাদের অ্যানিভার্সারি মেঘলা, 3 ঘন্টা ধরে আমি রেস্তোরাঁয় বসে আছি, তোমার কাছে কি একটা মেসেজ করারও সময় নেই?
3: তুমি জাস্ট বুঝবে না অর্ক, সবাই তোমার মতো আইডিয়ালিস্টিক হয় না, আমাকে এই ইঁদুর দৌড়ে টিকে থাকতে হয়।
1: মেঘলা আজ কেন এসেছে, শুধু কার্ড দিতে, নাকি শেষবারের মতো দেখতে যে যে মানুষটা তাকে সবচেয়ে বেশি আগলে রাখত সে এখন কেমন আছে?
3: আসলে অর্ক, আমি তোমাকে আজকে একটা জিনিস ফেরত দিতে এসেছি।
1: ব্যাগ থেকে একটা ছোট্ট ক্যাকটাস টপ বের করে টেবিলের উপর রাখলো মেঘলা।
4: এটা তো সেই ক্যাকটাসটা আমি তোমাকে জন্মদিনে দিয়েছিলাম।
2: ওটা এখনো বেঁচে আছে?
3: হ্যাঁ, মরে যাচ্ছিল প্রায়, মাঝখানে অনেকদিন জল দিইনি, যত্ন নিইনি, ঠিক আমাদের সম্পর্কের মতো। কিন্তু গত 1 মাস ধরে আমি এটাকে নিজের হাতে ঠিক করেছি। কেন জানো? কারণ আমি বুঝতে পারলাম, যেটা সবচেয়ে শক্ত আর কাঁটা ভরা দেখায়, তার ভিতরেই সবচেয়ে বেশি জল জমে থাকে। তোমার ইগোটা ঠিক এই ক্যাকটাসটার মতোই।
2: আমি ইগোয়েস্টিক ছিলাম না মেঘলা, আমি শুধু চেয়েছিলাম তুমি একটু ফিরে তাকাও। তুমি যখন ব্যাঙ্গালোর শিফট করলে আমি প্রতিদিন তোমায় ফোন করতাম, আর তুমি ধরতে না।
1: মেঘলার চোখে তখন জল ছল ছল করছিল, কোন রকমে কান্না চেপে বলল,
3: কারণ ফোন ধরলে আমি আর কাজ করতে পারতাম না অর্ক, আমি দুর্বল হয়ে পড়তাম, আমার মনে হতো সব ছেড়ে কলকাতায় তোমার ছন্ন ছাড়া স্টুডিওতে ফিরে আসি, আমি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম।
1: ঠিক সেই সময় বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামল, আর ঠিক সেই পুরনো মেজাজে মেঘলা কেঁপে উঠল।
3: উফ, এই পাঁচফোড়াটা আমি আজও টলারেট করতে পারি না।
1: অর্ক নিজের চেয়ার ছেড়ে মেঘলার পাশের চেয়ারে এসে বসে। ওর খুব ইচ্ছে করছিল মেঘলার হাত দুটো ধরতে, কিন্তু ধরল না। শুধু খুব কাছে এসে শান্ত স্বরে কথা বলতে থাকে।
2: ভয় নেই, আমি আছি। তুমি জানো মেঘলা, রিতু আমাকে গতকাল ফোন করেছিল।
3: রিতু? ও তোমাকে ফোন করেছিল মানে?
2: ও জিজ্ঞেস করছিল তুমি বৃষ্টির রাতে কি খেতে ভালোবাসো। ও কিচেনে খিচুড়ি বানানোর চেষ্টা করছে তোমাকে সারপ্রাইজ দেবে বলে। ও জানতো আজ আমাদের দেখা হবে। ও এটাও বলল, অর্ক, মেঘলা আজ অনেকদিন পর প্রাণ খুলে হাসতে চাইছে, যেটা ও আমার সাথে হয়তো পেরে ওঠে না। তুমি প্লিজ ওকে একটু পুরনো সময়টা ফিরিয়ে দিও।
3: ও এত কিছু জানে?
2: হ্যাঁ, ও তোমাকে ভালোবাসে মেঘলা। প্র্যাকটিক্যাল মানুষরাও ভালোবাসতে জানে, হয়তো তাদের প্রকাশ করার ভঙ্গিটা আলাদা। আমাদের প্রবলেম কি জানো, আমরা সব সময় একজনের মধ্যে সবটা খুঁজি। যে ক্যারিয়ারে সফল হবে সে রোম্যান্টিক কেন হবে না, যে ফটোগ্রাফার হবে সে কেন হিসেবি হবে না।
1: ক্যাফের আলোটা একটু নিভে এলো, বাইরে বৃষ্টির বেগ কমছে। অর্ক বুঝতে পারল, ভালোবাসা মানে শুধু দখল নেওয়া নয়, ভালোবাসা মানে ঠিক সময়ে ছেড়ে দেওয়াও।
2: এ নাও তোমার কার্ড।
3: এটা কি?
2: আমার নতুন এক্সিবিশনের ইনভিটেশন। থিম হলো আনসেন্ট লেটার্স। সেখানে তোমার জন্য রাখা আমার সব না পাঠানো ছবিগুলো আছে। তুমি রিতুকে নিয়ে এসো, আমি চাইও দেখুক। আমি যাকে ভালোবাসতাম সে কত সুন্দরী ছিল, আর আজও যাকে ভালোবাসে সে কত শক্ত মনের মানুষ।
1: না চাইতেও মেঘলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সেই চোখের জল মুছে এক চিলতে হাসি ঠোঁটের কোণে রেখে মেঘলা বলল,
3: তুমি সত্যি মানুষ হবে না অর্ক। এই নাও তোমার ক্যাকটাস, এটা তুমিই রাখো। আমার ফ্ল্যাটে এইটার আর জায়গা নেই, আমি বরং একটা সতেজ গোলাপ নিয়ে ঘরে ফিরি।
2: ঠিক আছে, আর শোনো, বিয়ের পর আইসক্রিম কম খেও, তোমার টনসিলের সমস্যাটা কিন্তু এখনো সারেনি।
1: ক্যাফে থেকে মেঘলা বেরিয়ে গেল রিতর গাড়িতে। অর্ক জানালার ধারে বসে রইল সেই ক্যাকটাসটা নিয়ে। কিছু ভালোবাসা পূর্ণতা পায় একসাথে সংসার করে, আর কিছু ভালোবাসা বেঁচে থাকে একে অপরের ভালো চাওয়াতে। প্রেমে থাকা মানে কি সবসময় হাতে হাত রাখা, নাকি মাঝে মাঝে হাত ছেড়ে দিয়েও অন্য জনের সুখের প্রার্থনা করা? বৃষ্টি থেমে গেছে, শহরের রাস্তায় এখন ভিজে মাটির সোঁদা গন্ধ। যারা অভিমান করে দূরে আছেন তারা আজ একটা ফোন করেই দেখুন না, ইগো তো ক্যাকটাসের কাঁটা মাত্র, হাত বাড়ালে আঘাত লাগতে পারে, কিন্তু ভেতরে ওই যে জলটুকু আছে ওটাই তো আসল ভালোবাসা, তাই না?

লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা গল্প ক্যাকটাস। গল্পের নারেশনে অর্পণ, অর্ক, বাসু, মেঘলা ও ভিপসা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: এতক্ষণ এই কথাটাই হচ্ছিল যে এত সুন্দর গল্প সুনন্দা লিখলো কখন। হ্যাঁ, তো সুনন্দা বলে এই গল্পটা আমি মানে লিখতে বসেছি আর বেরিয়ে গেল লেখাটা, মানে নিজেই নিজেকে জাজমেন্ট করছে, বলছে আমি নয় 100, 0 কি অবস্থা। তো ভাগ্যিস আমরা এখানে 100টাই পেয়েছি, 100-200 পেয়েছি তাদের। ভীষণ বাড়া ফাড়াভাড়ি গল্প লিখেছে, আর তার সঙ্গে সঙ্গে যারা এই প্রজেক্টে রয়েছে, অবভিয়াসলি বাসুর নাম করতে হবে আমাদের, আমাদের সঙ্গে রয়েছে
2: অসুন্দর,
1: রয়েছে অর্পণ, রয়েছে অভিপ্সা, রয়েছে এবং সমস্ত গোটা টিম একসঙ্গে কাজ করেছে। এটা তো তোমাদের কেমন লাগলো এবার সেটা আমাদেরকে জানিও, আর তার সঙ্গে সঙ্গে 9903650992 একটা মেসেজ রয়েছে, মানে অনেকগুলো মেসেজের মধ্যে আমরা একটু আজকে বললাম, একটু ঝাড়াই বাছাই করবো। তো সেখান থেকে একটা মেসেজ একটু পড়ি। ফার্স্ট হাফে তো আমরা মেসেজই পড়তে পারিনি। হ্যাঁ, এত মেসেজ জমে আছে। ডিয়ার লাভ জাংশন, কেমন আছো তোমরা? রিঙ্কু খান, হাওড়া আন্দুল থেকে। শরীরের কোনো জায়গায় আঘাত লাগলে সেটা দেখা যায় বা সেটার মানে উপশম রয়েছে, কিন্তু একটা মনের ভিতরে কেউ যদি আঘাত করে সেটা কাউকে দেখানো যায় না। আজ আমি এমন একটা আঘাত পেয়েছি যেটা কাউকে দেখাতে পারছি না, বাট আস্তে আস্তে নিজের ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কেন জানি না। ভালোবাসলে কি তার দাম এইভাবে দিতে হয়? আমার জানা ছিল না যেই মানুষটাকে 3 বছর 7 মাস 26 দিন, বাবারে এই ক্যালকুলেশন না, ওকে দ্যাটস গুড, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আজ তার অনেক মূল্য পেলাম, সোনার থেকেও বেশি দামি সেই মূল্য। তাই সবাইকে একটাই কথা বলবো, ভালোবাসায় সাবধানে থেকো।
2: যেটা বলেছিলাম দেখো, কথাটা ঘুরে ফিরে কিন্তু আবারও সত্যি বলে প্রমাণ হলো। ভালোবাসাটা আজকাল খারাপ হয়েছে এমনটা কিন্তু নয়, ভালোবাসায় আঘাত আমরা আজকাল বেশি খাচ্ছি, হ্যাঁ এটা কোথাও গিয়ে সত্যি, কিন্তু তার মানে এই না যে ভালোবাসায় আঘাত প্রতিঘাত আগে হয়নি, আগেও হয়েছে। তবে কি জানো তো, মন তো, মনটা বড়ই চঞ্চল, মনটা বড়ই অবুঝ, সে সবসময় চায় কাউকে ভালোবাসতে, সে সবসময় চায় কেউ তাকে ভালোবাসুক, তাই খুব হিসেব করে ভালোবাসায় যাওয়া যায় বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তুমি যখন কাউকে ভালোবাসবে একটুখানি না ঝাঁটাই বাছাই করা একটু দরকার আছে। যেমনটা আমরা আজকে একটা প্রথম মেসেজ পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল মেয়েটিকে ওল্ড স্কুল, তার কারণ হচ্ছে ছেলেটির একটি মনোবৃত্তি ছিল, সেটা সেই মেয়েটি ফুলফিল করতে পারেনি বলে তাকে বলা হয়েছিল ওল্ড স্কুল। তো এটা কিন্তু এক ধরনের সাইন, এটা একটা রেড ফ্ল্যাগ যে এই মানুষ ভবিষ্যতে গিয়ে তার সঙ্গে ততদিনই থাকবে যতদিন তার সেই উদ্দেশ্যটা চরিতার্থ হচ্ছে না। যেদিন সে তার উদ্দেশ্যটা চরিতার্থ করতে পারবে সেদিন সেই মেয়েটাকে সে দূরে ফেলে দেবে, বলবে হ্যাঁ সত্যিই থাকবে, বলবে যে দেখো আমাদের মধ্যে জেল হচ্ছে না, আমরা আর বোধহয় এগিয়ে যেতে পারবো না, বা এই মুহূর্তে যে মেসেজটা পেলাম ওনার মতন অবস্থা হতে পারে যে ভালোবাসায়।

0: না চাইতে এমন এক আঘাত তিনি পেয়েছেন যে আজ হয়তো বা তার ভেতর থেকে ভালোবাসার প্রতি সে বিশ্বাসটাই কোথাও যেন হারিয়ে গেছে। তবে আমি বলবো বিশ্বাস হারানো উচিত নয়, মানুষ তো, মানুষের উপর বিশ্বাস রাখাটা দরকার। জীবনে সব কিছু একরকম হয় না, আমাদের হাতের পাঁচটি আঙুল যেমন একরকম নয় ভিন্ন, আমাদের জীবনের শেডগুলো একটু ভিন্ন হয়, সবটা গ্রে শেডের হয় না, কখনো কখনো ইয়েলো শেডও আসে।
1: এবং একবার ঠকেছি মানেই যে আমি বারবার ঠকবো এবং প্রত্যেকটা মানুষকে আমি সন্দেহের চোখে দেখবো, এই বিষয়টাও কিন্তু ঠিক নয়। বাট ওই ভালোবাসায় তো সাবধানে থাকতেই হবে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, সে লিখছে, ভালোবাসার উষ্ণতায় এই রঙিন আবেশ নিয়ে দুজনের কথা এই খাও কি এই হাওয়া আনলো বয়ে। আচ্ছা, কত কথা রাখলাম লিখে এই হৃদয় খামে, উত্তরে হাওয়ায় পাঠিয়ে দিলাম শুধু তোমারই নামে। এই ভালোবাসায় উঠল ভোরে হৃদয় পারিজাত, হৃদয়ের এই নিয়ন আলোয় মায়াবী এক রাত, হৃদয় যেন আবার সেই ফাগুন ছোঁয়া পেল, বৈশাখের দাবদহে ফাগুন ছোঁয়া এলো।
0: দারুণ, সত্যিই তো বৈশাখের দাবদাহে ফাগুনের হাওয়া কোথাও যেন এসেছে আমাদের মনে তো লেগেছে। তবে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের বাইরের মানে স্টুডিওর বাইরের যে অ্যাটমসফিয়ার, সেখানে শুধু ফাগুন নয়, বসন্তের হাওয়াও কারোর কারোর মনে একটু একটু লেগেছে।
1: আর এই বসন্ত যখন আসে তখন মনে কিন্তু একটা পাগলামিও আসে। এই যেমন বাংলাদেশ থেকে আমরা একটা মেসেজ পেয়েছি, সেখানে একজন লিখছে, তার নাম লেখেনি, লিখছে যে রাত হলেই 107 FM না শুনলে ঘুম হয় না।
0: আহা, ক্যা বাত,
1: এটা আমাদের প্রাপ্তি। আর তারপর সে লিখছে যে যাকে ভালোবেসেছিলাম তাকে এখনো ভালোবাসি, তার বিয়ে হয়ে গেছে, তারপরও এখনো কথা হয় তার সঙ্গে, অনেক কথা বলি তার সাথে, মাঝে মাঝে সত্যি আমরা ফিরে যাই সেই পুরনো দিনে।
0: তবে আমি বলবো এই প্র্যাকটিসটা না ধীরে ধীরে একটু কম করা দরকার, কারণ মানুষ তো, আমাদের মনটা চঞ্চল, আগেই বলেছিলাম, আমাদের কোথাও গিয়ে কিন্তু এক্সপেকটেশন লেভেলটা একটু বেড়ে যায় যখন আমরা আমাদের প্রাক্তনের সঙ্গে বেশ বন্ধুত্বসুলভ একটা ব্যবহার করতে থাকি। সেখানে কোথাও গিয়ে যেন হঠাৎ করে একটা ব্রেক আসে। আজকে হয়তো তোমরা বলতে পারছো যে আমরা দুজন বন্ধু, কি আছে, আমাদের একটা সময় ভালোবাসার একটা সম্পর্ক ছিল, কিন্তু আজকে সে তার জীবনে ভালো আছে, আমি আমার জীবনে ভালো আছি, তারপরেও আমরা অনেক সময় গল্প করি, আমরা অনেক সময় কাটাই, কিন্তু এই বন্ধুত্ব যে আবার কখনো প্রেমে পরিণত হবে না তার গ্যারান্টি কি তুমি দিতে পারো, না তোমার বন্ধু দিতে পারে? যদি সেটা বাস্তব হয় তখন কিন্তু সমস্যা দুদিকেরই হবে, তোমারও হবে, তোমার সেই প্রিয় বন্ধুটিরও হবে, তার থেকে বড় সমস্যা হবে সেই বন্ধুটি যার সঙ্গে এই মুহূর্তে সংসারে আবদ্ধ রয়েছে তোমার, কারণ সে মানে সে এমন একটা দোটানায় পড়বে যেখানে সে তার জীবনটাকেও সাজাতে পারবে না, ঠিক তেমনি তার যে সহধর্মিনী তাকেও হয়তো ঠিকঠাকভাবে তার জীবনে কোনো রাস্তা সে দেখাতে পারবে না। বুঝতে পারছো তো আমি যেটা বলার চেষ্টা করছি, সবটা তো অনিয়ার বলা সম্ভব হয় না। তো আমার মোদ্দা কথা এটাই যে সম্পর্ক যতদিন একসঙ্গে ছিলে ভালো ছিলে, বেশ ভালো ছিল, এখন যেহেতু আলাদা হয়েছো চেষ্টা করো দুজনের মধ্যে সম্পর্কটাকে মনে মনেই রাখতে যতটা সম্ভব। এই প্র্যাকটিসটা রোজ কথা বলার, মাসে একদিন কথা বলার, ছমাসে একদিন কথা বলার একটু কমিয়ে দাও। তার মানে আমি এটা বলছি না যে একজন আরেকজনকে দোষারোপ করো বা রেসপেক্ট কমিয়ে দাও, না না না, একদম না। ভালোবাসা সবসময় আমাদের মনের কোণে থেকে যায়, সে জীবন সঙ্গিনী হতে পারুক চাই না পারুক, কিন্তু তার প্রতি ভালোবাসাটা তুমি সম্মানের সঙ্গে মনে রেখে দাও। সে যখন এগিয়ে গেছে তাকে তার মতো বাঁচতে দাও, তুমি তোমার মতন এগিয়ে যাও।
1: অ্যাবসলিউটলি। আর এখন আমরা এগোচ্ছি একটা সাউন্ড ট্র্যাকের দিকে, আর তারপর সুনন্দা অরুজিৎ ফিরছে তোমার কাছে তোমারই মেসেজ নিয়ে, কারণ 9903653992 তোমার মেসেজ সেই সংখ্যা অনেক

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন মানেই শুধু ভালোবাসার কথা। আর আজ ওয়েদারটা এত ভালোবাসাপূর্ণ যেখানে আমার মনে হচ্ছে চারিদিকে শুধু ভালোবাসা ভালোবাসার ভালোবাসায় ঘুরছে। তবে হ্যাঁ, ভালোবাসার তো অনেকগুলো শেড থাকে, যেটা যাওয়ার আগে, গানের বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম।

0: শুধু গ্রে শেড যে থাকে ভালোবাসায় তা তো নয়, কখনো ইয়েলো, কখনো আবার ব্রাইট পিঙ্ক, আবার কখনো ইশকে কা রং সফেদও হয়, তাই না? তাই ভালোবাসার যেই রঙই তোমার কাছে ধরা দিক না কেন, চেষ্টা করো সেই রঙটাকে নিজের মতন করে রাঙিয়ে দিতে।
1: একটা সুন্দর মেসেজ রয়েছে স্বর্ণ ফ্রম বাটানগর, ও আমাদেরকে লিখছে যে ও মাধ্যমিক দিয়েছে সবাই, ঠিক আছে?
0: আচ্ছা,
1: মাধ্যমিকে ও 620 পেয়েছে, 620 পেয়ে ও আর্টসে ভর্তি হয়েছে, যদিও বাড়ির লোক সাপোর্ট করে না ওর ভালোবাসার মানুষ অনিন্দিতাকে। অনি মানে ও ভালোবেসে ডাকে অনি, অনিন্দিতাকে অনি বলে। অনিও আমাকে সাপোর্ট করে, কিন্তু জানো ও আমাকে 1 মাস 29 দিন হলো ব্লক করে রেখেছে। জানি না কেন আমার রেজাল্ট আমার আগে ও চেক করেছে আর ও খুব খুশিও হয়েছে, আমি সেটা অন্য একজনের থেকে জানলাম। আমি অভি আজ বন্ধুর ফোন দিয়ে মেসেজ করছি, আচ্ছা স্মৃতিরা সবসময়তেই এত কষ্ট দেয় কেন বলতে পারবে? মানে লয়াল থেকে একজনকে ভালোবেসে তাহলে আমি কি ভুল করলাম? ক্লাস 11 উঠলাম আমি, তোমরা সাবধানে বাড়ি ফিরো, লাভ শট শোনার অপেক্ষায় আছি। ওকে, লাভ শট তো আমরা একবার শুনিয়েছি, আরও একবার অবশ্যই শোনাবো, ঠিক ওই তোমার ধরো 10:45-এ। তার আগে সুনন্দা কি বলছে সেটা শোনো।
0: প্রথম কথা বলবো, তোমার মেসেজটা একটু কনফিউশন সৃষ্টি করেছিল, মানে কেন সে তোমাকে হঠাৎ করে ব্লক করলো, বা তোমার বাবা মা তাকে পছন্দ করে না তুমি সেটা বলেছিলে হঠাৎ, সেটাও শুনলাম মাঝখানে। দেখো, বাবা মায়ের একটা নিজস্ব পছন্দ থাকতেই পারে, তোমাদের বয়সটা যেহেতু একদমই কম, সেই জায়গায় বাবা মার কথাটা খুব যে আমরা ফেলে দিতে পারি তা নয়, তার কারণটাও আছে। বাবা মা হয়তো চাইছেন যে তোমরা দুজনে এখন নিজেদের পায়ে আগে দাঁড়াও, লেখাপড়াটা ভালোভাবে করো, নিজেদের কেরিয়ারটা ঠিকঠাকভাবে গড়ো, তারপর একসঙ্গে পথ চলবে, এটাও একটা কারণ হতে পারে। হুট করে মা বাবাকে জাজ করো না প্লিজ। ঠিক তেমনি তোমার প্রেমিকাকেও হুট করে জাজ করো না, সে কী কারণে তোমাকে ব্লক করে দিয়েছে, কী কারণে তোমার সঙ্গে কথা বলছে না, তার আগে কি তোমাদের কোনো মনোমালিন্য হয়েছিল, ঝগড়াঝাটি হয়েছিল, ভুল বাজাবুজু হয়েছিল, বা তুমি তাকে কিছু বলেছো বা সে তোমাকে কিছু বলেছে পরে নিজেই গিল্টি ফিল করছে, এতগুলো কথা আমরা জানি না, সেটা তুমি লেখোনি। তা আমি বলি কি, একটা ছোট্ট ট্রিক, বাড়িতে যাওয়া হয়তো সম্ভব হবে না, যখন সে স্কুলে বা টিউশনে যাবে চেষ্টা করো তার সঙ্গে একটু রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলার, যদি সে রাজি থাকে তবে। তাকে সরাসরি জিজ্ঞেস করো যে কী ব্যাপার, কী কারণে তুমি আমাকে ব্লক করেছো, একবার সেটা বলো, আমি শুধু এইটুকুই জানতে এসেছি, আমি শুনলাম তুমি খুশি হয়েছো আমার রেজাল্ট শুনে, কিন্তু তারপরেও তুমি আমাকে ব্লক করে দিয়েছো, আমি তো ঠিক বুঝতে পারলাম না বিষয়টা কী হলো, পরিষ্কার করে আমাকে বলো, আমি তারপর চলে যাব। তুমি দেখো তার রেসপন্সটা কী হয়, তুমি দেখো সে কী বলে, তার কাছেও তো বলার মতন কিছু না কিছু আছে, তাই না? হুট করে তো কেউ কিছু করে না জীবনে, তো সে কী বলে সেটা দেখো, তারপর তুমি তোমার মতন ডিসিশন নাও। আর হ্যাঁ, তোমার একটা কথা বলবো, সবই জীবনটা শুরু, এই শুরুতেই তুমি যদি এটা ভেবে নাও যে হ্যাঁ ভালোবাসা বা অনেস্টলি কাউকে ভালোবাসলে এটা পরিণতি তাই হয়, আমি কাউকে কোনোদিন ভালোই বাসবো না, এটা করো না, হুট করে জাজমেন্টাল হইও না, এই বয়সটাই ওরকম, এই বয়সটাতে একটুখানি ভালোবাসার লাইফে আপস অ্যান্ড ডাউন হয়, এটা খুব স্বাভাবিক।
1: রাইট, আশা করি তোমার উত্তর পেয়ে গেছো। তো আমরা একটা সাউন্ড ব্রেকে যাই, তারপর আরেকটা সুন্দর মেসেজ রয়েছে, সেই মেসেজটা নিয়ে সুনন্দর অরিজিৎ ফিরছে লাভ জংশনে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: অনির্বাণ সোদপুর থেকে আমাদেরকে টেক্সট করেছে। অনির্বাণ লিখছে যে আজকে আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, তারপরেও তাকে আমি বলেছি যে রেডিওটা প্লিজ শুনিস। আমি জানি সেও শুনছে, প্লিজ এই লেখাটা পড়বে তোমরা একটু? হ্যাঁ পড়বো, 100%। এই ঝগড়া যদি আমরা তোমার লেখা পড়ি মিটিয়ে দিতে পারি তাহলে এর চেয়ে ভালো গিফট সুনন্দ অরিজিতের কাছে কিছু হয় না। চলো তুমি কি লিখেছো দেখি। আমি যদি হই নচিকেতা, তুমি আমার গল্পের নীলাঞ্জনা। আমি যদি হই দিশেহারা, তুমি আমার গল্পের নীল ধ্রুবতারা। তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাতি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ক্যাবাত, আচ্ছা নচিকেতার অনির্বাণী যদি এই কথা বলে, মানে এই কথাটার মধ্যে তার বেশ একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ একটা বেশ দীপ্তি রয়েছে কথাটার মধ্যে।
2: একদমই।
1: তাহলে অনির্বাণের জন্য আর অনির্বাণের নীলাঞ্জনার জন্য আমরা কি নচিকেতাকে গিফট করতে পারি?
2: একদম, আমি এটা বলতেই যাচ্ছিলাম যে এই মেসেজের পর আর আমাদের দুজনের কোনো কথা সাজে না। যার কণ্ঠ সাজে তার কণ্ঠের এই গানটি রইল তোমার নীলাঞ্জনার জন্যে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: কে মেসেজ করেছে? আকাশের মেসেজ বেহালা থেকে। আকাশ তো আজকে একদম ভিজছে। হাই ডিয়ার সুনন্দাদি, অরিজিৎদা, তোমরা কেমন আছো? জানো তো লাভ জাংশন শহর জুড়ে বৃষ্টি শুরু হলো। তখন আমি কাজ থেকে বাড়ি ফিরে নিজের ঘরের ওই কোণের জানলাটা খুলে দিলাম। অঝোর ধারায় বৃষ্টি হলো রাতে 8:30 নাগাদ। অনেক পুরনো বৃষ্টির স্মৃতি মনে পড়ে গেল। আমার এক্স প্রিয়াঙ্কার সাথে, মানে আমার ওই পুকির সঙ্গে কাটানো সময়গুলো ওই বৃষ্টিতে বড্ড ওকে কাছে পেতে ইচ্ছা করছিল। একসাথে বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ইচ্ছে হলেও উপায় নেই আর ফিরে যাওয়ার তার কাছে। মন তো ভালো নেই, তাই জানো তো রাস্তায় বেরোলাম আবার চা খেতে। আর তারপর আমার মনির সঙ্গেও আমার ঝগড়া হয়েছে, ভালো লাগছে না। জানি আমার জীবন আর কেউ আসবে না কোনোদিন। আকাশটা মাঝে মাঝেই মেঘ করে, ওর আকাশে মাঝে মাঝে সূর্য ওঠে, ওর মেসেজে দেখা যায়, কিন্তু আবার খুব সূর্যটা কম সময় থেকেই আবার ওর কাছে মেঘ চলে আসে।
2: দেখো, এই আলো আধারির গল্পের মতন খানিকটা মেঘ আর বৃষ্টিতে ঘেরা তোমার জীবন আকাশ। তার মানে এই নয় যে কখনো সেখানে সূর্যিমামা উকিঝুঁকি দেবে না, সেটা কখনোই পসিবল না, সবটাই হবে। মনে একটু বল রেখো। আর হ্যাঁ, একটা কথা তোমাকে আমি বলবো যে একটা সম্পর্কে থাকার সময় আমরা অনেক ভুল করি, জানো তো। সবসময় আমাদের মানুষের একটা প্রবণতা রয়েছে, আমরা ভাবি যে আমি তো ঠিক, দ্বিতীয় পক্ষে যে রয়েছে সেই ভুল, সেই জন্যই সম্পর্কটা ভেঙে গেছে। আমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ আমরা এটা স্বীকার করতে পারি যে না, এই সম্পর্ক ভাঙার পেছনে কোথাও ভুল আমারও ছিল। যদি তোমারও ওরকম কখনো অনুভূতি জন্মায় ভেতরে আকাশ, যে তোমার ওই পুচকির সঙ্গে, না পুকির সঙ্গে কি নাম আমি ভুলে গেছি, পুকি, হ্যাঁ, ওর সঙ্গে সম্পর্কটা ভাঙার পেছনে তোমারও ভুল ছিল, তাহলে মনে করো যে পরবর্তী যে সম্পর্কে তুমি যাবে, যদি তুমি যাও কখনো, তাহলে সেই সম্পর্কে একে ভুল করো না। ভুল যদি কখনো হয়ে থাকে, সেই ভুলটা সংশোধন করা যায়, সেই ভুলটা স্বীকার করে, সেই ভুলটার জন্য ক্ষমা চাইলে প্রেম বাড়ে বই কি কমে না কিন্তু। কিন্তু সেই ভুলের পর ভুল করতে করতে করতে করতে যখন পাহাড় প্রমাণ একটা, মানে জমে যায় পাহাড়ের মতন ভুলের একটা ইমারত, সেটাকে ভাঙা মুশকিল হয়ে যায়, বরং সেটা ভাঙতে গিয়ে মানুষের সম্পর্কটা ভেঙে যায়। তাই যখনই পরবর্তী, যদি কখনো তোমার ওরকম লাভ এফেয়ার আবারও হয়, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এখন আবার রেডি ফর এনিওয়ান, যে নাকি আমাকে ঠিকঠাকভাবে ভালোবাসতে পারবে, যাকে আমি, আমরা সবসময় চাই যে কেউ আমাকে ভালোবাসুক, কখনো এটা চাইতে ইচ্ছে করে না যে আমি কাউকে ভীষণভাবে ভালোবাসবো। তো যদি এটা ফিল করো কখনো, তাহলে ডেফিনেটলি আমার কথাটা মনে রেখো যে পরবর্তী সময় এই একই ভুল পুনরাবৃত্তি করো না।
1: আমরা পরের একটা মেসেজে যাই। অভয়নগর থেকে অসিত বৈরাগী আমাদেরকে টেক্সট করছে। অসিত লিখছে যে, প্রিয় লাভ জাংশন, ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা বা ডেফিনেশন হয় না জানি, তবু আমরা যখন ভালোবাসার মানুষকে কাছ থেকে কোনো কষ্ট বা আঘাত পাই, তখনই ভালোবাসার সংজ্ঞাটা খুঁজতে শুরু করি। যত্ন, সম্মান এবং ত্যাগের মধ্যে দিয়ে যে ভালোবাসা ও সম্পর্ক গড়ে ওঠে, সেই ভালোবাসার সংজ্ঞা সত্যি খুঁজতে হয় না। বুঝতে পারলাম, মানে তোমার মেসেজটা অনেকটা ও এটা বোঝাতে চাইলো, মানে এটা নিয়ে আমিও ভাবছিলাম একটু সুনন্দা কথা বলবো, যে ধরো এখনকার ভালোবাসার মধ্যে না, এখনকার সব কিছুর মধ্যেই একটা কিছু টার্মস চলে এসেছে। হ্যাঁ, মানে আমরা আমাদের নিজের অপারগতাটাকে একটা অদ্ভুত রকমের টার্মস দিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা, হ্যাঁ, মানে মনে হচ্ছে না আমার, না জেল হচ্ছে না, হ্যাঁ আমি একটা সিচুয়েশনশিপে আছি, হ্যাঁ এখন আবার অদ্ভুত অদ্ভুত সব একটা টার্ম এসছে। তো এই টার্ম দিয়ে নিজের অপূর্ণতাকে কিন্তু কোনোদিন ঢাকা যায় না। মানে এক্ষুনি আমরা অফেয়ারে দুজনে কথা বলছিলাম একটু অন্য একটা বিষয়, সেখানে কিন্তু দুজনেরই কোনো না কোনো বিষয় নিয়ে যে কথাটা হচ্ছিলো সেখানে একটা অপূর্ণতা ভরা কথা ছিল, ঠিক আছে। তো আমরা কিন্তু কোনো টার্মস দিয়ে নিজেদেরকে সেই জায়গাটা থেকে সরাতে চাইনি, বরং আমরা ঢুকতে চাইছি, আমরা সোর্সটায় ঢুকতে চাইছি যে কেন আমাদের ওই জায়গাটা, অপূর্ণতাটা রয়েছে, আমরা সেটাকে মেরামত করবার চেষ্টা করছি। মানে কী বলো তো, একটা ড্যাম ওয়ালে না, তুমি কোনোদিনও বাইরে থেকে টাইলস লাগিয়ে দিলে হয় না বিষয়টা, ড্যামটা ভেতরে থেকেই যায়। ওটাকে তোমার অ্যান্টি ড্যাম্প প্রুফ করে আগে তার ছাল চামড়া

ছাড়িয়ে ওটাকে ঠিক করে তারপর তুমি ওপর একটা টাইলস লাগাতে পারো, সেটা তো অনেক পরের বিষয়। তাই যদি কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ একটা মানে ম্যাগনেটটা ঠিক টাচ করছে না, ছেড়ে দিচ্ছে, সেই জায়গাটায় কিন্তু বস আমাদের নিজেদেরকে আরও বেশি এফোর্ট দিতে হবে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই এফোর্ট দেওয়া বলো, একটু ইগোর কথা বলো, এই সমস্ত কিছু না এইবারের লাভ শটে সুনন্দ অদ্ভুত রকমভাবে সাজিয়েছে। সেই লাভ শট আসবো ঠিক রাত 10:45, কিন্তু তার আগে একটা 6 মিনিট সময় রয়েছে। তার আগে তোমার জন্য একটা সাউন্ড ব্রেক থাকলো, তারপর ফিরছি তোমার একটা টেক্সট নিয়ে।

0: আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা গল্প ক্যাকটাস, গল্পের ন্যারেশনে অর্পণ, অভিনয়ে বাসু ও অভিপ্সা। শুরু হচ্ছে লাভ শর্টস ক্যাকটাস।
1: ব্যস্ত শহর কলকাতা, এখানে সিগন্যাল লাল হলে যেমন ইঞ্জিন থেমে যায়, ঠিক তেমনি মাঝে মাঝে ইগোর সিগন্যালে আমাদের জীবনটাও থমকে দাঁড়ায়। আজ থেকে 3 বছর আগে অর্ক আর মেঘলার 5 বছরের সম্পর্কের ইঞ্জিনেও একটা বড়সড় ব্রেক কষেছিল। কারণটা কি ছিল? স্রেফ ভুল বোঝাবুঝি, নাকি দুজনেই নিজেদের স্পেস খুঁজতে গিয়ে অনেকটা দূরে সরে গিয়েছিল? আজ হঠাৎ সে মেঘলা ফোন করেছে অর্ককে, একটা কফি শপে দেখা করতে চায়। 3 বছর পর ভাবুন তো একবার, মেমোরি কার্ডটা ফরম্যাট করার পরেও যদি কোনো পুরনো গান হঠাৎ কানে বেজে ওঠে, ঠিক কেমন লাগে?
2: 3 বছর 4 মাস 13 দিন মেঘলা একদম বদলায়নি, সেই কালো ফ্রেমের চশমা আর নীল শাড়ি। আচ্ছা, ও কি জানি নীল রংটা আমার সবচেয়ে প্রিয় ছিল, নাকি ওটা এখন ওর ঋতুর পছন্দ?
1: কফি শপের একই টেবিলে মেঘলার মুখোমুখি হয়ে এই কথাটাই মনে মনে ভাবছিল অর্ক। হঠাৎ তার সেই ভাবনায় ব্যাঘাত ঘটল।
3: কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে অর্ক, কি ভাবছো তো?
2: না কিছু না, ভাবছিলাম আমাদের শেষ দেখা হয়েছিল যেখানে, সেই ক্যাফেটা বন্ধ হয়ে গেছে, তুমি হঠাৎ দেখা করতে চাইলে যে, সব ঠিক আছে তো?
3: আসলে ঠিক নেই বলি তো দেখা করতে চাওয়া। অর্ক, আমি আগামী মাসে বিয়ে করছি, ঋতুকে তুমি চেনো বোধহয়।
2: বাহ, অভিনন্দন। ঋতু ভালো ছেলে, বেশ প্র্যাকটিক্যাল, তোমার কর্পোরেট লাইফের সাথে ও একদম ম্যাচ করে যায়।
3: তুমি কি খোঁচা দিচ্ছ? আজও সেই এক কথা, ক্যারিয়ার আর কর্পোরেট কালচার নিয়ে তোমার সেই পুরনো অ্যালার্জিটা এখনো গেল না?
2: না মেঘলা, ওটা অ্যালার্জি নয়, ওটা ছিল ইনসিকিউরিটি। আমি ছবি তুলে বেড়াতাম পাহাড়ে পাহাড়ে, আর তুমি তখন প্রমোশনের পার্টিতে ব্যস্ত থাকতে, আমাদের ডিস্টেন্সটা কিলোমিটারের ছিল না, ছিল প্রায়োরিটির।
1: কথাটা বলতে বলতে অর্কর মনে পড়ে গেল 3 বছর আগের সে বৃষ্টি ভেজা রাতের কথা।
3: অর্ক, আমি আজ আসতে পারবো না, মিটিংটা স্ট্রেচ করছে, ডিনারটা তুমি করে নাও।
2: আজ আমাদের অ্যানিভার্সারি মেঘলা, 3 ঘন্টা ধরে আমি রেস্তোরাঁয় বসে আছি, তোমার কাছে কি একটা মেসেজ করারও সময় নেই?
3: তুমি জাস্ট বুঝবে না অর্ক, সবাই তোমার মতো আইডিয়ালিস্টিক হয় না, আমাকে এই ইঁদুর দৌড়ে টিকে থাকতে হয়।
1: মেঘলা আজ কেন এসেছে, শুধু কার্ড দিতে, নাকি শেষবারের মতো দেখতে যে যে মানুষটা তাকে সবচেয়ে বেশি আগলে রাখত সে এখন কেমন আছে?
3: আসলে অর্ক, আমি তোমাকে আজকে একটা জিনিস ফেরত দিতে এসেছি।
1: ব্যাগ থেকে একটা ছোট্ট ক্যাকটাস টব বের করে টেবিলের উপর রাখল মেঘলা।
4: এটা তো সেই ক্যাকটাসটা আমি তোমাকে জন্মদিনে দিয়েছিলাম।
2: ওটা এখনো বেঁচে আছে?
3: হ্যাঁ, মরে যাচ্ছিল প্রায়, মাঝখানে অনেকদিন জল দিইনি, যত্ন নিইনি, ঠিক আমাদের সম্পর্কের মতো। কিন্তু গত 1 মাস ধরে আমি এটাকে নিজের হাতে ঠিক করেছি। কেন জানো? কারণ আমি বুঝতে পারলাম, যেটা সবচেয়ে শক্ত আর কাঁটা ভরা দেখায়, তার ভিতরেই সবচেয়ে বেশি জল জমে থাকে। তোমার ইগোটা ঠিক এই ক্যাকটাসটার মতোই।
2: আমি ইগোয়েস্টিক ছিলাম না মেঘলা, আমি শুধু চেয়েছিলাম তুমি একটু ফিরে তাকাও। তুমি যখন ব্যাঙ্গালোর শিফট করলে আমি প্রতিদিন তোমায় ফোন করতাম, আর তুমি ধরতে না।
1: মেঘলার চোখে তখন জল ছলছল করছিল, কোনো রকমে কান্না চেপে বলল,
3: কারণ ফোন ধরলে আমি আর কাজ করতে পারতাম না অর্ক, আমি দুর্বল হয়ে পড়তাম, আমার মনে হতো সব ছেড়ে কলকাতায় তোমার ছন্ন ছাড়া স্টুডিওতে ফিরে আসি, আমি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম।
1: ঠিক সেই সময় বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর ঠিক সেই পুরনো মেজাজে মেঘলা কেঁপে উঠল। অর্ক নিজের চেয়ার ছেড়ে মেঘলার পাশের চেয়ারে এসে বসে। ওর খুব ইচ্ছে করছিল মেঘলার হাত দুটো ধরতে, কিন্তু ধরল না। শুধু খুব কাছে এসে শান্ত স্বরে কথা বলতে থাকে।
2: ভয় নেই, আমি আছি। তুমি জানো মেঘলা, ঋতু আমাকে গতকাল ফোন করেছিল।
3: ঋতু? ও তোমাকে ফোন করেছিল মানে?
2: ও জিজ্ঞেস করছিল তুমি বৃষ্টির রাতে কি খেতে ভালোবাসো। ও কিচেনে খিচুড়ি বানানোর চেষ্টা করছে তোমাকে সারপ্রাইজ দেবে বলে। ও জানতো আজ আমাদের দেখা হবে। ও এটাও বলল, অর্ক, মেঘলা আজ অনেকদিন পর প্রাণ খুলে হাসতে চাইছে, যেটা ও আমার সাথে হয়তো পেরে ওঠে না। তুমি প্লিজ ওকে একটু পুরনো সময়টা ফিরিয়ে দিও।
3: ও এত কিছু জানে?
2: হ্যাঁ, ও তোমাকে ভালোবাসে মেঘলা। প্র্যাকটিক্যাল মানুষরাও ভালোবাসতে জানে, হয়তো তাদের প্রকাশ করার ভঙ্গিটা আলাদা। আমাদের প্রবলেম কি জানো, আমরা সব সময় একজনের মধ্যে সবটা খুঁজি। যে ক্যারিয়ারে সফল হবে সে রোম্যান্টিক কেন হবে না, যে ফটোগ্রাফার হবে সে কেন হিসেবি হবে না।
1: ক্যাফের আলোটা একটু নিভে এলো, বাইরে বৃষ্টির বেগ কমছে। অর্ক বুঝতে পারল, ভালোবাসা মানে শুধু দখল নেওয়া নয়, ভালোবাসা মানে ঠিক সময়ে ছেড়ে দেওয়াও।
2: এ নাও তোমার কার্ড।
3: এটা কি?
2: আমার নতুন এক্সিবিশনের ইনভিটেশন। থিম হলো আনসেন্ট লেটার্স। সেখানে তোমার জন্য রাখা আমার সব না পাঠানো ছবিগুলো আছে। তুমি ঋতুকে নিয়ে এসো, আমি চাইও দেখুক। আমি যাকে ভালোবাসতাম সে কত সুন্দরী ছিল, আর আজও যাকে ভালোবাসে সে কত শক্ত মনের মানুষ।
1: না চাইতেও মেঘলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সেই চোখের জল মুছে এক চিলতে হাসির ঠোঁটের কোণে রেখে মেঘলা বলল,
3: তুমি সত্যি মানুষ হবে নর্ক। এই নাও তোমার ক্যাকটাস, এটা তুমিই রাখো। আমার ফ্ল্যাটে এটার আর জায়গা নেই। আমি বরং একটা সতেজ গোলাপ নিয়ে ঘরে ফিরি।
2: ঠিক আছে, আর শোনো, বিয়ের পর আইসক্রিম কম খেও। তোমার টনসিলের সমস্যাটা কিন্তু এখনো সারেনি।
1: ক্যাফে থেকে মেঘলা বেরিয়ে গেল ঋতুর গাড়িতে। অর্ক জানালার ধারে বসে রইল সেই ক্যাকটাসটা নিয়ে। কিছু ভালোবাসা পূর্ণতা পায় একসাথে সংসার করে, আর কিছু ভালোবাসা বেঁচে থাকে একে অপরের ভালো চাওয়াতে। প্রেমে থাকা মানেই কি সবসময় হাতে হাত রাখা, নাকি মাঝে মাঝে হাত ছেড়ে দিয়েও অন্য জনের সুখের প্রার্থনা করা? বৃষ্টি থেমে গেছে, শহরের রাস্তায় এখন ভিজে মাটির সোঁদা গন্ধ। যারা অভিমান করে দূরে আছেন তারা আজ একটা ফোন করেই দেখুন না, ইগো তো ক্যাকটাসের কাঁটা মাত্র, হাত বাড়ালে আঘাত লাগতে পারে, কিন্তু ভেতরে ওই যে জলটুকু আছে ওটাই তো আসল ভালোবাসা, তাই না?

লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা গল্প ক্যাকটাস। গল্পের নারেশনে অর্পণ, অর্ক, বাসু, মেঘলা, অভিপ্সা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন শুনুন, ধর তোমার সঙ্গে আমাদের 9903655992 তে, মানে আমি বুঝতে পারছি না কোথা দিয়ে আমাদের 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেল প্রায়। দাঁড়াও, ও বাবা, প্রচুর প্রচুর মেসেজ তোমার। প্রিয় লাভ জাংশন, শুরুতেই জানাই, উড়িয়ে বাবা, তো বিরাট বড় মেসেজ। আরে মালাইদা, কি করেছো, কি হয়েছে, এত কি লেখা দেখি। শুরুতেই জানাই, রাতের আধার ভেদ করে চাপা বনে জোনাকির সোনালি আলোর অপরূপ সৌন্দর্যের ন্যায় অকৃত্রিম ভালোবাসা। ওফ, বেঁচে গেলাম তোমার ভালোবাসায়। আমি লাভ জাংশনের নিয়মিত শ্রোতা, লাভ জাংশন না শুনলে মনে হয় রাতটা বিফলে চলে গেল। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগার অনুষ্ঠানগুলোর মধ্যে লাভ জাংশন অন্যতম। শুনলাম লাভ শর্টের ক্যাকটাস গল্পটা, খুব ভালো লাগলো। এমন রোমান্টিক লাভ শর্ট সবসময় শুনতে ইচ্ছে করে। লাভ জাংশন, তোমার মাধ্যমে ছোট্ট একটা খবর দিই, সেই সংবাদটা সেই মহান ব্যক্তির কাছে পৌঁছে দিতে চাই। সেতুবন্ধনের কাজটা তুমি করে দেবে। আমার বাল্যবন্ধুর সন্তান ছন্দা হঠাৎ একদিন মানসিক ভারসাম্য হারিয়ে একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি, পুলিশের মিসিং ডায়েরি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। ছন্দার বাবা সন্তান হারা হয়ে উদ্ভ্রান্তের ন্যায় চলাফেরা শুরু করে। হঠাৎ একদিন, সেটা প্রায় বছর দুয়েক পর, ছন্দাকে নিয়ে এক ভদ্রলোক ছন্দাদের বাড়িতে আসে, তুলে দেয় ছন্দার পরিবারের হাতে। ছন্দাকে ফিরে পেয়ে বাড়িতে আনন্দে অশ্রুবন্যা বয়ে গেল। সুস্থ স্বাভাবিক মেয়েকে আবার ফিরে পাবে এটা ছন্দার বাবা মা ভাবতেই পারেনি। তাকে কৃতজ্ঞতা জানানোর সত্যি ভাষা নেই। হাজার প্রণাম জানাই, এমন মানুষ আজও আমাদের এই গ্রাম বাংলার মধ্যে আছে। ইয়েস, আমাদের ওই মেসেজটা পড়ে ভীষণ ভালো লাগলো, এবং সত্যি এরকম মানুষ যে আজও আছে এটাই সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ সো মাচ মাদিদা। গড়িয়া থেকে আমাদেরকে লিখছে মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে লিখছে দেখে কৌতূহলের মেঘ, ওই লেখাটার নাম দিয়েছে। আচ্ছা, সমুদ্র কি সত্যি আকাশ ছুঁতে পারে, নাকি দিগন্তরেখা শুধুই ভ্রম? পাহাড় কি সত্যি মন খারাপ বয়ে নিয়ে যায়, নাকি সবটাই নিজেদের বাঁচিয়ে রাখার সান্ত্বনা? সূর্যমুখীরা সত্যি কি আলোর ছোঁয়ায় মাথা দোলায়, নাকি ওরাও এক রাশ হতাশায় হারিয়ে ফেলে নিজেদের? কাগজের নৌকা সত্যি কি আমাদের অভিমান নিয়ে স্রোতে ভেসে বেড়ায়, নাকি জলের স্রোতে সে শুধুই হারায়? হাই প্রিয় অরিজিদার, সুনন্দা দিদি, তোমরা কেমন আছো? লাভ শর্টস খুব সুন্দর হয়েছে, তোমরা সময় মতো কিছু খেয়ে নিও, ব্ল্যাক কফি খেয়ে অরিজিদা। আমাদের এখনো খাওয়াই হয়নি, আমরা দুজনেই খাবো। আর সাবধানে বাড়ি ফিরো। থ্যাংক ইউ সো মাচ, আছি 3টে পর্যন্ত। ইয়াস, 3টে পর্যন্ত থাকতেই হবে, কারণ এরপর চুপ কথা।
2: থ্যাংক ইউ সো ভেরি মাচ এত সুন্দর সুন্দর মেসেজেস আজ পাঠানোর জন্যে। সত্যি আমাদেরও তাই মনে হচ্ছে যে দেখতে দেখতে কী করে যে সময়টা বয়ে চলে গেল আমরাও ঠিক বুঝতে পারলাম না। মানে 11টার ঘরে আমরা ঢুকে গেছি আর মাত্র 1 ঘন্টা আমরা আছি, কিন্তু হ্যাঁ, তোমরা ভোরে ভোরে তোমাদের মনের কথা লিখে পাঠাচ্ছ 9903655992 ম্যাজিক্যাল নাম্বারে। আজকে ভালোবাসার এই রাতে লাভ জাংশনে আরও একটি মেসেজে যাবো, তারপর পর পর 3টি গান কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে আজকে দিনেকে দিনে।
1: রাইট, জানো তো লাভ জাংশন, আমার ক্লাস 11-এর টিউশনের ক্রাশ কাম ফ্রেন্ড অনন্যার সঙ্গে কথা হচ্ছে। আমি আকাশ লিখছি। আরে বাবা আকাশ, রোজই আমাদের কথা হয়, তবে আমি আর ভালোবাসার মতো ভুলটা করতে চাই না। প্রথম কথা, আমি অনন্যাকে কোনোদিন বলতেও পারবো না আমার ওর সাথে বান্ধব হিসাবেই কথা হবে, কারণ আমি যদি ওকে বলি তাহলে আমাদের ফ্রেন্ডশিপটাই ভেঙে যাবে। জানো তো, আমার সঙ্গে অনন্যার অনেক ভাইবস ম্যাচ করে, তারপরও আমি চাই না অনন্যাকে হারাতে। এবার ভগবান যদি অনন্যাকে আমার জন্য লিখে রাখে তাহলে ওকে পাবো, তবে কোনো এক্সপেকটেশন রাখছি না। এই যে এটা তুমি বলছো, এটাই খুব ইম্পর্টেন্ট। অকারণ এক্সপেকটেশন রাখতে গিয়ে এটা করো না যে অনন্যার সঙ্গে বন্ধুত্বটাই যাতে ভেঙে যায়। এবং আকাশ, তোমাকে আমার একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে একটু মানে ধীরে চলো নীতি নিতে হয় আমাদের। আর সবসময়তেই যার সঙ্গে কথা বলছি মানেই তাকে ভালোবেসে ফেললাম, এই বিষয়টাও মানে নয়। জানো তো, মানে বিষয়টা কি হয়, যদি আমি কথা বলা মানেই তাকে ভালোবেসে ফেলি, তাহলে বিষয়টা কিন্তু মানে কোনো সম্পর্কই থাকবে না। কারণ তুমি যার সঙ্গে কথা বলছো তার সঙ্গে যদি ভালোবাসার সম্পর্ক হয়েও যায়, মানে এটা কিন্তু নট অনলি ফর আকাশ, এটা সবার জন্য। তারপর তো আমাদের হতেই পারে যে আমরা আরও 100 জন মানুষের সঙ্গে মিট করবো লাইফে।

0: একসঙ্গে এইভাবে ভালোবেসে ফেললে তো মুশকিল ব্যাপার, তাই না? কিন্তু আজকে যেটা হবে সেটা হচ্ছে যে আগামী 2-3 ঘন্টা একটু ভালো বৃষ্টি ফিষ্টি হবে, ঠিক আছে? তো যারা একটু বাইরে আছে এবং যেখানে বেশি হতে পারে সেটা হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, তো এই সমস্ত জায়গায় যারা আছেন তারা বাড়িতে থাকবেন, সাবধানে থাকবেন, রাত্রে বৃষ্টি এনজয় করুন। আর আমরা এই মুহূর্তে ব্যাক টু ব্যাক 3টে গান, 3-1-3 থাকলো তোমার জন্য।
1: FM রেনবোতে 3-1।

0: আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা গল্প ক্যাকটাস, গল্পের ন্যারেশনে অর্পণ, অভিনয়ে বাসু ও অভিপ্সা। শুরু হচ্ছে লাভ শর্টস ক্যাকটাস।
1: ব্যস্ত শহর কলকাতা, এখানে সিগন্যাল লাল হলে যেমন ইঞ্জিন থেমে যায়, ঠিক তেমনি মাঝে মাঝে ইগোর সিগন্যালে আমাদের জীবনটাও থমকে দাঁড়ায়। আজ থেকে 3 বছর আগে অর্ক আর মেঘলার 5 বছরের সম্পর্কের ইঞ্জিনেও একটা বড়সড় ব্রেক কষেছিল। কারণটা কি ছিল? স্রেফ ভুল বোঝাবুঝি, নাকি দুজনেই নিজেদের স্পেস খুঁজতে গিয়ে অনেকটা দূরে সরে গিয়েছিল? আজ হঠাৎ সেই মেঘলা ফোন করেছে অর্ককে, একটা কফি শপে দেখা করতে চায়। 3 বছর পর ভাবুন তো একবার, মেমোরি কার্ডটা ফরম্যাট করার পরেও যদি কোনো পুরনো গান হঠাৎ কানে বেজে ওঠে, ঠিক কেমন লাগে?
2: 3 বছর 4 মাস 13 দিন মেঘলা একদম বদলায়নি, সেই কালো ফ্রেমের চশমার নীল শাড়ি। আচ্ছা, ও কি জানি নীল রংটা আমার সবচেয়ে প্রিয় ছিল, নাকি ওটা এখন ওর ঋতুর পছন্দ?
1: কফি শপের একই টেবিলে মেঘলার মুখোমুখি হয়ে এই কথাটাই মনে মনে ভাবছিল অর্ক। হঠাৎ তার সেই ভাবনায় ব্যাঘাত ঘটল।
3: কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে অর্ক, কি ভাবছো তো?
2: না কিছু না, ভাবছিলাম আমাদের শেষ দেখা হয়েছিল যেখানে সেই ক্যাফেটা বন্ধ হয়ে গেছে, তুমি হঠাৎ দেখা করতে চাইলে যে, সব ঠিক আছে তো?
3: আসলে ঠিক নেই বলি তো দেখা করতে চাওয়া। অর্ক, আমি আগামী মাসে বিয়ে করছি, ঋতুকে তুমি চেনো বোধ হয়।
2: বাহ, অভিনন্দন। ঋতু ভালো ছেলে, বেশ প্র্যাকটিক্যাল, তোমার কর্পোরেট লাইফের সাথে ও একদম ম্যাচ করে যায়।
3: তুমি কি খোঁচা দিচ্ছ? আজও সেই এক কথা, ক্যারিয়ার আর কর্পোরেট কালচার নিয়ে তোমার সেই পুরনো অ্যালার্জিটা এখনো গেল না?
2: না মেঘলা, ওটা অ্যালার্জি নয়, ওটা ছিল ইনসিকিউরিটি। আমি ছবি তুলে বেড়াতাম পাহাড়ে পাহাড়ে, আর তুমি তখন প্রমোশনের পার্টিতে ব্যস্ত থাকতে, আমাদের ডিস্টেন্সটা কিলোমিটারের ছিল না, ছিল প্রায়োরিটির।
1: কথাটা বলতে বলতে অর্কর মনে পড়ে গেল 3 বছর আগের সেই বৃষ্টি ভেজা রাতের কথা।
3: অর্ক, আমি আজ আসতে পারবো না, মিটিংটা স্ট্রেচ করছে, ডিনারটা তুমি করে নাও।
2: আজ আমাদের অ্যানিভার্সারি মেঘলা, 3 ঘন্টা ধরে আমি রেস্তোরাঁয় বসে আছি, তোমার কাছে কি একটা মেসেজ করারও সময় নেই?
3: তুমি জাস্ট বুঝবে না অর্ক, সবাই তোমার মতো আইডিয়ালিস্টিক হয় না, আমাকে এই ইঁদুর দৌড়ে টিকে থাকতে হয়।
1: মেঘলা আজ কেন এসেছে, শুধু কার্ড দিতে, নাকি শেষবারের মতো দেখতে যে যে মানুষটা তাকে সবচেয়ে বেশি আগলে রাখত সে এখন কেমন আছে?
3: আসলে অর্ক,

0: তোমাকে আজকে একটা জিনিস ফেরত দিতে এসেছি।
1: ব্যাগ থেকে একটা ছোট্ট ক্যাকটাস টপ বের করে টেবিলের উপর রাখল মেঘলা।
2: এটা তো সেই ক্যাকটাসটা আমি তোমাকে জন্মদিনে দিয়েছিলাম।
3: ওটা এখনো বেঁচে আছে?
0: হ্যাঁ, মরে যাচ্ছিল প্রায়, মাঝখানে অনেকদিন জল দিইনি, যত্ন নিইনি, ঠিক আমাদের সম্পর্কের মতো। কিন্তু গত এক মাস ধরে আমি এটাকে নিজের হাতে ঠিক করেছি। কেন জানো? কারণ আমি বুঝতে পারলাম, যেটা সবচেয়ে শক্ত আর কাঁটা ভরা দেখায় তার ভিতরেই সবচেয়ে বেশি জল জমে থাকে। তোমার ইগোটা ঠিক এই ক্যাকটাসটার মতোই।
3: আমি ইগোয়েস্টিক ছিলাম না মেঘলা, আমি শুধু চেয়েছিলাম তুমি একটু ফিরে তাকাও। তুমি যখন ব্যাঙ্গালোর শিফট করলে আমি প্রতিদিন তোমায় ফোন করতাম, আর তুমি ধরতে না।
1: মেঘলার চোখে তখন জল ছলছল করছিল। কোনো রকমে কান্না চেপে বলল,
0: কারণ ফোন ধরলে আমি আর কাজ করতে পারতাম না অর্ক, আমি দুর্বল হয়ে পড়তাম। আমার মনে হতো সব ছেড়ে কলকাতায় তোমার ছন্ন ছাড়া স্টুডিওতে ফিরে আসি। আমি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম।
1: ঠিক সেই সময় বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামল, আর ঠিক সেই পুরনো মেজাজে মেঘলা কেঁপে উঠল।
0: উফ, এই পাঁচফোড়াটা আমি আজও টলারেট করতে পারি না।
1: অর্ক নিজের চেয়ার ছেড়ে মেঘলার পাশের চেয়ারে এসে বসে। ওর খুব ইচ্ছে করছিল মেঘলার হাত দুটো ধরতে, কিন্তু ধরল না। শুধু খুব কাছে এসে শান্ত স্বরে কথা বলতে থাকে।
3: ভয় নেই, আমি আছি। তুমি জানো মেঘলা, রিতু আমাকে গতকাল ফোন করেছিল।
0: রিতু? ও তোমাকে ফোন করেছিল মানে?
3: ও জিজ্ঞেস করছিল তুমি বৃষ্টির রাতে কি খেতে ভালোবাসো। ও কিচেনে খিচুড়ি বানানোর চেষ্টা করছে তোমাকে সারপ্রাইজ দেবে বলে। ও জানতো আজ আমাদের দেখা হবে। ও এটাও বলল, অর্ক মেঘলা আজ অনেকদিন পর প্রাণ খুলে হাসতে চাইছে, যেটা ও আমার সাথে হয়তো পেরে ওঠে না। তুমি প্লিজ ওকে একটু পুরনো সময়টা ফিরিয়ে দিও।
0: ও এত কিছু জানে?
3: হ্যাঁ, ও তোমাকে ভালোবাসে মেঘলা। প্র্যাকটিক্যাল মানুষরাও ভালোবাসতে জানে, হয়তো তাদের প্রকাশ করার ভঙ্গিটা আলাদা। আমাদের প্রবলেম কি জানো, আমরা সব সময় একজনের মধ্যে সবটা খুঁজি। যে ক্যারিয়ারে সফল হবে সে রোম্যান্টিক কেন হবে না, যে ফটোগ্রাফার হবে সে কেন হিসেবি হবে না।
1: ক্যাফের আলোটা একটু নিভে এলো, বাইরে বৃষ্টির বেগ কমছে। অর্ক বুঝতে পারল ভালোবাসা মানে শুধু দখল নেওয়া নয়, ভালোবাসা মানে ঠিক সময়ে ছেড়ে দেওয়াও।
3: এ নাও তোমার কার্ড।
0: এটা কি?
3: আমার নতুন এক্সিবিশনের ইনভিটেশন। থিম হলো আনসেন্ট লেটার্স। সেখানে তোমার জন্য রাখা আমার সব না পাঠানো ছবিগুলো আছে। তুমি রিতুকে নিয়ে এসো, আমি চাইও দেখুক আমি যাকে ভালোবাসতাম সে কত সুন্দরী ছিল, আর আজও যাকে ভালোবাসে সে কত শক্ত মনের মানুষ।
1: না চাইতেও মেঘলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সেই চোখের জল মুছে এক চিলতে হাসি ঠোঁটের কোণে রেখে মেঘলা বলল,
0: তুমি সত্যি মানুষ হবে নর্ক। এই নাও তোমার ক্যাকটাস, এটা তুমিই রাখো। আমার ফ্ল্যাটে এটার আর জায়গা নেই, আমি বরং একটা সতেজ গোলাপ নিয়ে ঘরে ফিরি।
3: ঠিক আছে, আর শোনো, বিয়ের পর আইসক্রিম কম খেও, তোমার টনসিলের সমস্যাটা কিন্তু এখনো সারেনি।
1: ক্যাফে থেকে মেঘলা বেরিয়ে গেল রিতর গাড়িতে। অর্ক জানালার ধারে বসে রইল সেই ক্যাকটাসটা নিয়ে। কিছু ভালোবাসা পূর্ণতা পায় একসাথে সংসার করে, আর কিছু ভালোবাসা বেঁচে থাকে একে অপরের ভালো চাওয়াতে। প্রেমে থাকা মানেই কি সবসময় হাতে হাত রাখা, নাকি মাঝে মাঝে হাত ছেড়ে দিয়েও অন্য জনের সুখের প্রার্থনা করা? বৃষ্টি থেমে গেছে, শহরের রাস্তায় এখন ভিজে মাটির সোঁদা গন্ধ।

যারা অভিমান করে দূরে আছেন তারা আজ একটা ফোন করেই দেখুন না, ইগো তো ক্যাকটাসের কাঁটা মাত্র, হাত বাড়ালে আঘাত লাগতে পারে, কিন্তু ভেতরে ওই যে জলটুকু আছে ওটাই তো আসল ভালোবাসা, তাই না?

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে শুনুন দরকার যেহেতু তোমার সঙ্গে, আমার কাছে একটা সুন্দর মেসেজ রয়েছে, দু লাইনের মেসেজ। এই মেসেজের মধ্যে অনেকগুলো কষ্ট একদম চাপা রয়েছে, বুঝলে। মেসেজটা হচ্ছে, যখন সবাই ঘুমের চোখে আমার চোখে কান্না, যখন সবাই ঘুমের চোখে আমার চোখে কান্না, মুছবে না সে কান্না কখনো, দিলেও হীরা পান না।
2: আহা, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত।
1: আজকের লাভ শটটা খুব ভালো ছিল সুনন্দ দি, তোমার লেখা লাভ শটটা মন ছুঁয়ে গেল। আকাশ ফ্রম বেহালা, থ্যাংক ইউ
2: আকাশ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসলে এইভাবেই আমরা আমাদের জীবনটাকে কাটানোর চেষ্টা করি, যেখানে অনেক কিছু থাকে, অনেক আপস অ্যান্ড ডাউন। ভালোবাসার জীবনে বা ভালোবাসার সময়টাতে সেটা থাকবে না, তা তো হয় না। তবে জানো তো, কোথাও গিয়ে আমার মনে হয় সেই ভালোবাসা কেমন ভালোবাসা, যেখানে কষ্ট থাকবে না, একটু কান্না থাকবে না, বিরহ থাকবে না, অভিশাপ থাকবে না। এই এলিমেন্টসগুলো যে ভালোবাসায় আছে, আমার মনে হয় এই পৃথিবীর শ্রেষ্ঠতম ভালোবাসা সেটাই। এবং সেই ভালোবাসা পূর্ণতা পায় যখন এত কিছুর পরেও ভালোবাসার মানুষটি সবসময় সঙ্গে থাকে।
1: আমাদের কাছে একটা বড় সড় মেসেজ, হ্যাঁ মানে ভীষণ বড় একটা মেসেজ, সেই মেসেজটা যাই। আমি তোমায় হারিয়ে ফেলেছি সেই পুরনো চিলেকোঠার ধুলো জমা দরজায়, চিঠিগুলো আজও নীরবে অপেক্ষা করে, ভাঙা বিকেলের রোদে মরে যায় কিছু না বলা শব্দ, পুরনো প্রেমগুলো এখনো লুকিয়ে আছে সেখানে, সমুদ্রের জালে আটকে গেছে সমস্ত অনুভব। সবকিছু হারিয়েও কেন তুমি ফিরে আসো মনে, হয়তো কিছু ভালোবাসা সত্যিই কোনোদিন হারায় না। প্রিয় লাভ জাংশন, আমার খুব প্রিয় সুনন্দাদি আর অরিজিতদা, কেমন আছো তোমরা? আজ অনেকদিন পর তোমাদের দুজনকে একসঙ্গে পেলাম। আজকে এই একদিকে আবহাওয়া আর তোমাদের গান আর গল্প যেন সেই পুরনো চিলেকোঠায় জমে থাকা চিঠিগুলোর দরজা আবার খুলে দিল। মন পুড়ে গেল একেবারে প্রথম ভালোবাসায়, পুরনো দিন আর হারিয়ে যাওয়া অনুভূতিগুলো। 4 বছর ধরে নতুন একজন মানুষকে নিয়ে ভালোই আছি, প্রেমও বেশ চলছে, খুনসুটি থেকে শুরু করে সব কিছুই আছে। তবু জানো তো, একটা ব্যথা রয়ে গেছে। সময় অনেক কিছু কেড়ে নিয়েছে, তবু মাঝে মাঝে সবটা মনে পড়ে যায়। তবু হাসি মুখেই পথ চলি। রাত 3টে পর্যন্ত আছি তোমাদের সঙ্গে, সাবধানে বাড়ি যাও, খেয়ে নিও। তোমাদের ভাই স্পন্দন। থ্যাংক ইউ সো মাচ স্পন্দন, এত মিষ্টি করে মেসেজটা করলে, এবং এতগুলো তোমার ফিলিংস, যে ফিলিংসগুলোকে তুমি তোমার মতো করে লিখলে। আসলে সত্যি কথা, অনেক ফিলিংস, আমি যেটা ভাবি

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে লাভ মিটার, লাভ জাংশনে লাভ মিটার,
2: লাভ জাংশনে লাভ মিটার বলে একটা বিষয় আছে নাকি, সেই মিটারে অনেক ওঠানামা চলছে ঠিক বুকের পারদের মতো। সেখানে একটা স্টেটমেন্ট দেওয়া ছিল, কি স্টেটমেন্ট, যে একতরফা ভালোবাসা আজও এক্সিস্ট করে, ব্যাস আমরা এটা লিখে ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ কি না সেটা তোমার কাছে জানতে চেয়েছি। হ্যাঁতে ভোট দিয়েছ 92% যারা বলছো যে একতরফা ভালোবাসা আজকে এত কিছুর মধ্যেও এক্সিস্ট করে, আর 8% বলেছো যে না করে না। এবার তার রেসপেক্টে তোমরা অনেকে অনেকগুলো মেসেজ করেছো, যে মেসেজগুলো পড়াটা খুব জরুরি। প্রসেনজিৎ আমাদেরকে হোয়াটসঅ্যাপ এই ইনস্টাতে লিখেছে যে খুব সুন্দরভাবে এক্সিস্ট করে, কারণ এই ভালোবাসায় না থাকে কোনো ভেজাল, না থাকে কোনো দাবি, শুধু দূর থেকে একজনের ভালো চেয়ে যাওয়ার একটা অদ্ভুত শান্তি থাকে। অ্যাবসলিউটলি ট্রু। শুভঙ্কর লিখছে এক স্বাধীন ভালোবাসা। কিশোরী লিখছে আমি করি তো। রাজদীপ পল লিখছে যে আমি মালদা জেলা থেকে রাজদীপ বলছি, অবশ্যই করে, একতরফা ভালোবাসায় আছে অনেকটা স্বাধীনতা। তবে আমি এটাও বলবো যে যে ভালোবাসা আমার স্বাধীন সত্তাকে লঙ্ঘন করে তাকে আমি আন্তরিকভাবে ঘৃণা করি। ভালো থেকো তোমরা। ট্রু, মানে যে ভালোবাসা চাপিয়ে দেওয়া ভালোবাসা হয় এবং যে ভালোবাসায় প্রচুর রকমের

0: ওই শর্ত থাকে, সেই ভালোবাসার থেকে একতরফা ভালোবাসা অনেক বেটার, এটা আমিও বিশ্বাস করি। মিষ্টি মেয়ে লিখছে ইয়েস, প্রিন্সেস অফ টিয়ার্স লিখছে ইয়েস 100%। কি পিউপা 009 থেকে লিখছে যে ভাগহীন একান্ত নিজের জিনিসের মজাই আলাদা, ভালো লাগা জুড়ে থাকে, ট্রু। শৌরিয়া 2012 লিখছে হয়তো করে, আমি এরকম অনেক মানুষদেরকেই একতরফা ভালোবাসি কিন্তু এখনো প্রেম টেম করি না, করিনি, তাই ওই দিক দিয়ে বলতে পারবো না। আচ্ছা, ক্রিকেট লাভার প্রিয়া লিখছে যে একতরফা ভালোবাসা আজও এক্সিস্ট করে, সবাই সিচুয়েশনশিপে বিলিভ করে না। তোমাদের প্রোগ্রাম ভীষণ সুন্দর হচ্ছে, I really fall in love with Love Junction.
1: Thank you.
0: Adus likhche hi Love Junction. Acha eta Akash likhche amaderke je ami Akash exist kore ektorfa bhalobasha nirbhor kore tumi je manush ta ke bhalobasho she to tomake bhalobasheni ekhane ebar tumi jodi bhalobashar sob jinish gulo chapiye dao tahole ar exist korbe na tokhon shei manush ta jibon theke hariye jete pare tai ektorfa bhalobasha kache kono asha rakhte nei. True. আচ্ছা, স্পন্দন লিখছে যে মেঘের আড়ালে ঢাকা চাঁদটাকে আজও দেখতে খুব ইচ্ছে করে, হয়তো কোনো পুজোর রাতে শেষ দেখা হয়েছিল তার সঙ্গে, বৃষ্টি নামে তবু প্রেম জাগে না আর, শুধু তোর স্মৃতিতে ভিজে যায় মন, একতরফা ভালোবাসা আজও বেঁচে আছে, মেঘে সরলে আবার দেখব তোকে। রিয়া লিখছে হ্যাঁ একদমই, নাহলে আজ মানুষের কাছে এত রকমের ভালোবাসার গল্প থাকতো না। বাহ, ইন্টারেস্টিং। ইয়েস, একতরফা ভালোবাসা যেমন আমাকে স্বাধীনতা দেয় আমার মতো করে ভাবতে, একতরফা ভালোবাসা ঠিক তেমনই নতুন নতুন গল্পও তৈরি করে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে লাভ কোট অফ দ্য উইক, লাভ কোট অফ দ্য উইক, লাভ কোট অফ দ্য উইক।
2: ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, মনের ভেতর আজীবন বেঁচে থাকা, বাঁচিয়ে রাখা সেই ভালোবাসাকে। তবেই তো ভালোবাসা মানুষের মনের সঙ্গে মিশে যায়। আজকে লাভ করছিলে এটাই। হ্যাঁ, ভালোবাসা কাছে থাকুক চাই না থাকুক, কিন্তু সেই ভালোবাসা মনের ভেতর অবশ্যই রাখতে হবে।
3: ট্রু, আর সেই ভালোবাসা মনের মধ্যে নেই আজকে সুনন্দার অরিজিত তোমাকে টাটা ভাবে বলবে, বাট শুধুমাত্র লাভ জাংশন থেকে। আর পাশের স্টুডিওতে দীপ আর বিহু তোমার জন্য রয়েছে চুপ কথা নিয়ে, কারণ শুক্রবারের রাত মানে নট 9টা থেকে 12টা, এটা 9টা থেকে 3টে হয়। আর আগামীকালও কিন্তু এই 9টা থেকে 3টার একটা জার্নি রয়েছে, এবং সেই জার্নিতে একটু বলেই দিই। হ্যাঁ,
2: একদম বলেই দিই।
3: এই যে দুজনকে আজকে শুনছো লাভ জাংশনে, সেই দুজন কাল থাকবে চুপ কথায়। তাই কালকে দুপুরে ঘুমিয়ে নেবে, রাতটা জাগবে সুনন্দার অরিজিতের সঙ্গে।
2: তাহলে যেতে যেতে বলি, ভালোবাসায় থেকো, ভালোবাসায় নিজের ভালোবাসার মানুষটিকে সবসময় রেখো।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ির কাঁটা যেই বলছে রাত 12টা বেজে গেছে, তার মানে প্রত্যেক সপ্তাহের শুক্র আর শনিবার নিয়ম মাফিক তোমার কানে 107 FM রেইনবোতে চুপ কথা নিয়ে তোমার দুজন প্রিয় আর যে যেমন আসে তেমন এই সপ্তাহেও তোমার সঙ্গে তোমার, আমি জানি আমি কতটা প্রিয়, কিন্তু আমার ভীষণ প্রিয় একজন মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে বসে রয়েছে যে চুপ কথা করতে, বিহু আমার সঙ্গে রয়েছে। দীপ আর বিহু মিলে আগামী কয়েকটা ঘন্টা তোমার সঙ্গে, তুমি কেমন আছো, তোমার সময় কেমন কাটছে, যদি কিছু নিয়ে তুমি খুব বেশি ওয়ারিড থাকো, কোনো বিষয়ে তোমাকে বেশি ভাবায় কাঁদায়, একলা ঘরে যদি তুমি মন খারাপ করে বসে থাকো, তাহলে তোমার সঙ্গে তোমার সেই মন খারাপ খানিকটা ভাগ করে নেওয়ার জন্য এই মুহূর্তে রয়েছি আমরা দুজন, বিহু আর দীপ। শুরু করছে চুপ কথা 107 FM রেইনবোতে, যেখানে তুমি কেমন রয়েছো সেটা নিয়ে কথা হবে আগামী কয়েক ঘন্টা, আর তার সঙ্গে থাকবে কিছু ভালো গান। তো বিহু, আজকে অনেকদিন পরে আবার চুপ কথায় আমি আর তুমি একসঙ্গে, লাস্ট মনে হয় মাস খানিক আগে আমি আর তুমি লাস্ট চুপ কথা করে গিয়েছি।
2: একদমই তাই, লাস্ট চুপ কথাটা আমার তোমার সঙ্গেই ছিল। আর মোটামুটি তুমি আমি চুপ কথাতে থাকলে লোকে এক্সপেক্ট করে যে তুমি যেটা করে থাকো, এই যে প্রিয় মানুষ বলে তুমি আমাকে ইন্ট্রোডিউস করলে, সেটা আদতে কতটা প্রিয় সেটা নিয়ে একটা পাশে কোয়েশ্চেন মার্ক থাকে। কারণ সবাই জানো যে দীপটাকে একমাত্র,
1: সবার আগে তুমি কিন্তু আমাকে তুই তো গাড়ি করবি না অনেক, আর সবার আগে এটা তোকে বলে রাখছি আমি,
2: এই যে আমি এটা গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু আমি সত্যি পারছি না, কারণ সবাই জানো যে মোটামুটি দীপদার সঙ্গে আমার যে ইকুয়েশনটা, একমাত্র ওই আর একমাত্র আর যে আকাশবাণী যাকে আমি অনেয়া দাদা বলি, মাঝে মধ্যে দীপ বলি,
1: এবং না বলে আমি কানও মুলে দেওয়ার জন্য হাতটা বাড়াই, বাকিটাও ভয় বলি।
2: এবার অফ এয়ার ওকে আমি দীপদা তুই বলি, আর সেটাই আমার মুখ দিয়ে বেরিয়ে যায়, যা হয় আর কি, এটা মোটামুটি সবাই জেনে গেছে। কিন্তু হ্যাঁ, এক মাস আমি আমি শো করিনি, রাদার করতে পারিনি, কিছু ব্যক্তিগত সমস্যা।
1: প্রত্যেকের জীবনেই এমন ব্যক্তিগত জীবন, আমাদের অনেক আপস এন্ড ডাউনস আসে। আমি একটু আগে বিহুকে একটা কথা বলছিলাম যে মুশকিল কি, যে আমরা যারা এই এন্টারটেইনারের সিটে বসে থাকি, যাদের কাঁধে গুরুদায়িত্ব থাকে একটা, যে উল্টো দিকের মানুষজনদের ভালো রাখার দায়িত্ব, অনেক সময় তোমরা বলো না যে তোমাদের একটা চুপ কথা প্লিজ শেয়ার করো। আজকে একটা চুপ কথা, বিহুর চুপ কথা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। বিহুর এই মুহূর্তে ব্যক্তিগত জীবনে অনেক ওঠানামা, অনেক কিছু চলছে, সেই সমস্ত নিয়েও কিন্তু বিহু আজকে শো করতে এসছে, এবং এসেই আমাকে বলছে দাদা দেখো আমার কিন্তু একটু ডাউন রয়েছে, আমার পক্ষে কিন্তু একটানা শোটা করা আজকে খুব টাফ বলে মনে হচ্ছিলো, কিন্তু তারপরেও বিহু কিন্তু এই শোটা করছে শুধুমাত্র এই কারণে যে যারা এন্টারটেইনারের সিটে বসে থাকে তাদের জন্য একটা কথা, বহু বছর আগে একজন ভীষণ বিখ্যাত ব্যক্তি বলে গিয়েছিলেন, দ্য শো মাস্ট গো অন। তো যাই হয়ে যাক না কেন, শো কিন্তু চলতেই থাকবে, যাই হোক যাই।
2: একদমই তাই, আর ঠিক আছে, হয় প্রত্যেকের লাইফেই আপস অ্যান্ড ডাউন থাকে। আমি একটু আগে সেটাই দীপদাকে বলছিলাম যে দেখো আমাদের মধ্যে কি চলছে আমরা তো হুট করে শেয়ারও করতে পারি না, আমরা হয়তো অন্যের সমস্যাগুলোকে শুনি এবং চেষ্টা করি আমাদের মতো করে সেগুলোকে হিল করার, সেগুলোকে কোনো সাজেশন সলিউশন আমাদের কাছে থাকলে শেয়ার করার। কিন্তু কখনো কখনো আমাদের যখন ব্রেকডাউন হয়, আমাদের যখন মেন্টালি এক্সস্টেড লাগে, ডিভাস্টেটেড লাগে, তখন আমরা কি করি? কিছুই না, তোমাদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি, এভাবেই নিজেদেরকে হিল করি। হয়তো আপাতত দুটো গান রইল, 9903653992 তোমাদের মেসেজ আসুক, হোয়াটসঅ্যাপ আসুক, বিহু আর দীপ রয়েছে রাত 3টে অব্দি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903652992 নম্বরে এই মুহূর্তে এক এক করে চুপ কথায় তোমাদের পাঠানো মেসেজ আসছে, আর সেই মেসেজগুলো আজকে বিহু আর দ্বীপ

0: তোমার সঙ্গে পড়ব তোমার সামনে। প্রথম যে মেসেজটা পড়ব, অরণ্য লিখে পাঠিয়েছে রানাঘাট থেকে, লিখেছে, বয়স যত বাড়ে অনুভূতিগুলো তত পরিণত হয়। আগে যত রাগ হতো বা কান্না পেত বা মন খারাপ হতো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো অনেক কমে যাচ্ছে। অনেক কিছু বুঝতে শিখেছি, মেনে নিতে শিখেছি, জীবনকে উপলব্ধি করতে শিখেছি। আসলে আমার ভালো থাকাটা বাইরের কোনো কিছুর ওপরে যদি নির্ভর না করে তাহলে অনেক সেফ। নিজেকে খুশিতে রাখা, নিজের ভালো থাকাটা নিজের ওপরে নির্ভর করা উচিত, নিজেকে আরও ভালোবাসা উচিত। তাই এই পরিণত সপ্তাহকে বেশ উপভোগ করছি। আমি ছোট থেকে রেডিও শুনি, আমার এই পরিণত হওয়ার পিছনে রেডিওর একটা বড় ভূমিকা রয়েছে। অবশ্যই আমার জীবনে রেডিও একজন বড় শিক্ষক। তোমরা ভালো থেকো, তোমরা দুজনেই আমার ভীষণ প্রিয়। অরণ্য লিখে পাঠিয়েছে রানাঘাট থেকে।
1: ফার্স্ট অফ অল নামটা তো খুব সুন্দর, মানে আমার কেন জানি না এই অরণ্য সমুদ্র এই নামগুলো আমার খুব ভালো লাগে। আর ঠিকই তো, মানে এই যে আজকে একটু আগে যেটা নিয়ে কথা হচ্ছিল, প্রফেশনালিজম বা পরিণত হওয়ার, এটাই তো একটা বড় ধাপ। এই বড় হওয়ার পিছনে যে রেডিও তোমাকে হেল্প করেছে সেটা জেনে আমাদের খুব ভালো লাগছে। আর
0: বললে বিশ্বাস করো না বিহু, আমি অরণ্য কথা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল ছোটবেলায় একটা একটা লম্বা ফেজ আমার জীবনে এরকম কেটেছে। তখন আমাদের ওয়াকম্যান আর রেডিও সেই সময় দুটোর একটা ট্রানজিট পয়েন্ট চলছে আর কি। ওয়াকম্যান তখন ভীষণ হেপ একটা জিনিস, তখন ওয়াকম্যানের পিছনে একটা হুক থাকতো যেটা প্যান্টের বেল্টের জায়গাটায় ঢুকে যেত। ওয়াকম্যান কোমরে গুঁজে ঘোরাটা তখন ছিল হচ্ছে একদম মানে সুপার ডুপার কুল একটা জিনিস। এটা আইপড আসার আগের কথা বলছি। তখন ওয়াকম্যান ভীষণ যে একটা ছোট বক্স, তার মধ্যে একটা ক্যাসেট ঢুকিয়ে কানে হেডফোন গুঁজে তুমি রাস্তাঘাটে কলেজে যাচ্ছ, তোমার লোকে দেখছে তোমার কানে হেডফোন দেওয়া, একটা দুরন্তর ব্যাপার ছিল। তো সেই সময় আবার রেডিও সেটও ছোট হতে শুরু করে দিয়েছে, মানে তখন ওয়াকম্যান যতটা সাইজের হতো একটা ক্যাসেটের সাইজের, সেরকম পকেট রেডিও তখন এসছে আর কি। তো সেখানেও ওরকম হেডফোন গুঁজে শোনা যেত। তো একটা দীর্ঘ সময় এরকম হয়েছে যে আমি রাত্রেবেলায় ওই রেডিও চালিয়ে কানে হেডফোন গুঁজে, যেহেতু বাড়ি যাতে অন্যান্যদের ঘুমে ডিস্টার্ব না হয়, হেডফোন চালিয়ে রেডিও গান শুনতে শুনতে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি।
1: ঝামেলা করেছি
0: এই জন্য। আমি অনেক জনকে একটা কথা বলি, অনেকে হয় যে কোনো বন্ধু মিসবিহেভ করেছে, কথা বলছে না, বান্ধবীর সঙ্গে ঝগড়া হয়েছে সে কথা বলছে না, বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে সে কথা বলছে না, খুব চঞ্চল হয়ে ওঠে মনটা, মনে হয় যে এক্ষুনি সব ঠিক হয়ে যাওয়া দরকার। হ্যাঁ, আমরা কম বয়সে আমাদের অপ্রাপ্ত বয়স্ক যখন আমাদের থাকি তখন একটা আমাদের এরকম হয়। আমি সেই সময়টা বলি যে একটু সময় দাও, কারণ সময়ই সব কিছু ঠিক করে দিতে পারে। আজ থেকে এক বছর আগেও যদি আমি বলি, এক বছর বেশি দিন বলছি না, এক বছর আগেও এমন অনেক ঘটনা আমাকে অনেক বেশি আমার মনকে ছুঁয়ে যেত, আমার মনের ভিতরে গিয়ে আঘাত করতো, যেটা এখন আর করে না। তার মানে কি সত্যি সত্যি যে কোনোদিন আমাকে টাচ করে না তা নয়, টাচ করে, কিন্তু আমি আমার যে বহিঃপ্রকাশ আবেগের সেটাকে খানিকটা নিয়ন্ত্রণ করতে শিখেছি। কারণ আবেগের বহিঃপ্রকাশকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কিন্তু অনেক ছোটোখাটো সমস্যা মিটে যায়, অনেক মানে অনেকের সঙ্গে অনেক ঝগড়া হবে না, হ্যাঁ অনেক কিছু কম হবে। তুমি যদি রিয়্যাক্ট যদি করতে কমিয়ে দিতে পারো, আজ থেকে যদি আমি 5-6 বছর আগের কথা বলি, সোশ্যাল মিডিয়াতে কারোর সঙ্গে কিছু গন্ডগোল বা ঝামেলা হলো বা কেউ কিছু একটা উদ্ভট পোস্ট করেছে আমার পছন্দ হলো না,
1: আমার পুরনো সোশ্যাল মিডিয়া মেমোরিজে এলে আমার এখন লজ্জা লাগে,
0: মানে লম্বা লম্বা কমেন্ট লিখছি যে কেন কেন এরকম তুমি লিখলে, এটা ঠিক নয়, এটা ভুল, এর বলে ঝগড়া করছি মাঝ রাতে দুটোর সময়, তিনটে বাজে ঝগড়া করে যাচ্ছি কমেন্টে।
1: আমি এটা 2015 সালের একটা পোস্ট, যেটা আমার মেমোরিতে এসছে, সেখানে দেখাচ্ছে আমি আমার বন্ধু তখন কলেজে, মানে আমি তাকে আমি বিশাল ভালো বন্ধু ভাবতাম আর কি, 2015 না 18, তো আমি তাকে লিখেছি যে ইউ শুড মিট me now. Why are you doing this to me? এটা নাকি আমি আমার ফেসবুকে লিখছি, আমি এটা দেখে আমি লজ্জায় আমি ছি, আমি এগুলো লিখতাম।
0: আসলে যখন আমরা একটু বড় হতে শুরু করি, যখন আমাদের জীবন অনেক কিছু আমাদের ধাক্কা দিতে শুরু করে, আমাদের শেখাতে শুরু করে জীবন যখন আমাদের, তখন আমরা বুঝি যে আসলে সবসময় রিয়্যাক্ট করতে নেই, কিছু কিছু সময় রিয়াকশনটাকে একটু চেপে রাখতে হয়, তাহলে অটোমেটিক্যালি অনেক সমস্যা কম হয়ে যায়, ঝগড়া একটু কম হয় ওনাদের সঙ্গে, মুখ দেখা দেখি একটু বেশি হয় ওনাদের সঙ্গে। মনের ভিতর যাই থাকুক দেখানো, মনের সব কথা সব সময়

0: যে কোনো সিচুয়েশানে প্রকাশ্যে আমরা আনি না, এটাকেই বলে এক্সপিরিয়েন্স। পরের মাসে ঐশী পাঠিয়েছে, ঐশী লিখেছে, হাই চুপ কথা দীপদা, তুমি আমার ভীষণ ফেভারিট একজন নার্জে বিহুদি, যদিও আমি জানি না যে তোমার ব্যক্তিগত সমস্যাটা কতটা জটিল, আমি শুধু একটাই কথা বলবো, সিচুয়েশানটাকে একটু সময় দিতে হবে, টাইম হিলস এভরিথিং, সেটা যত বড়ই হোক না কেন, আর সবসময় পজিটিভ থাকো, তোমার কাছ থেকেই শিখেছি, তোমাদের থেকে অনেক প্রবলেমের সলিউশন পেয়েছি, তাই এই শো এর সব মেম্বাররাই এখন অনেকটা নিজের আপন বলে মনে হয়, তাই তোমার জীবনে কোনো প্রবলেম চলছে শুনলে আমাদের খারাপ লাগে, যাই হোক তোমরা দুজনেই ভীষণ ভালো থেকো, ঐশী লিখে পাঠিয়েছে।
1: থ্যাংক ইউ সো মাচ ঐশী, বিশ্বাস করো আমি চুপ কথা যদি আজকে শোটা না হতো তাহলে হয়তো আমি শোটা করতে আসতাম না, কারণ আবার বলেছি যে চুপ কথা ইজ লাইক আ সেকেন্ড ফ্যামিলি টু মি, তোমরা আমাদের পরিবারেরই অংশ হয়ে গেছো, আর আজকে চুপ কথা বলি যেখানে আমাকে আমাকে লাগাম ছাড়াভাবে আমি কথা বলতে পারবো সেই কারণেই হয়তো এখানে আসা। যাই হোক তোমরা এভাবেই ভালোবাসো, আর 9903653992 মেসেজ হোয়াটসঅ্যাপ করতে থাকো।
0: সৌভিক এই মুহূর্তে লিখে পড়েছে কসবা হালদু থেকে, লিখেছে, যত বাধাই আসুক মনকে ভেঙে পড়তে দিও না, কারণ ছোট্ট আশার আলো একদিন সূর্য হয়ে ওঠে, নিজের ওপর বিশ্বাস রাখো প্রতিটা মুহূর্তে, তার কারণ সাহসীরাই শেষ পর্যন্ত জয়ের গল্প লেখে। বাহ সৌভিক, আমাদের প্রত্যেকদিন মেসেজ শোতে ভীষণ ভীষণ সুন্দর করে মেসেজ পাঠায়,
1: কি ভালো লাগছে আমার দীপদা, মানে এই যে ধরো কিছু কিছু নাম তো আমাদের মাথায় চলে আসে, মানে এতদিন ধরে ওরা প্রত্যেকদিন মেসেজ করে এবং এক মাস তো তাদের কাছ থেকে কোনো রকম কমিউনিকেশন হয়নি, আমি পারি আসিনি যেহেতু, হঠাৎ করে সেই চেনা নামগুলো আবার ফিরে আসছে মেসেজের মাধ্যমে, অনেকদিন বাদে মনে হচ্ছে যে আমি আমার চেনা জায়গাটাতে ফিরে এসেছি, এবং যে সমস্যাগুলো ছিল তার বাইরে গিয়েও যে একটা জীবন রয়েছে সেটা তোমরা বারবার করে মনে করিয়ে দিচ্ছ। আপাতত গান রইল, গানের পরে আবার আসছি তোমাদের মেসেজ হোয়াটসঅ্যাপ নিয়ে, বিহুদীপ শুধুমাত্র চুপ কথা।

0: একটা মেসেজ অনেকক্ষণ ধরে পড়বো বলে ওয়েট করেছিলাম। অর্ণবের গলায় এত সুন্দর একটা গান শুনছিলাম, কিন্তু গানটা শুনতে শুনতেই আমার চোখ মেসেজে আটকে ছিল। সঞ্চারী আলিপুর থেকে লিখেছে, প্রিয় চুপ কথা, বাইরের আবহাওয়াটা যে খুব সুন্দর আর তার সঙ্গে তোমাদের কণ্ঠস্বর একরাশ বেশি ভালো লাগা বয়ে আনছে। আসলে দীর্ঘদিন একই রাস্তার পাশ দিয়ে চলতে চলতে মুখস্থ হয়ে যায় তার চারপাশে কী কী আছে। দীর্ঘদিন একটা জুতো পরার পর ভুলবশত একই রকম অন্য কারো জুতো পায়ে দিলেই বুঝতে পারি এটা আমার নয়, কিন্তু বহু বছর ধরে দুটো চোখের দিকে চেয়ে থেকেও বুঝতে পারি না উল্টো দিকের মানুষটাকে। যত বড় হচ্ছি তত বুঝতে পারছি যে মানুষকেই চেনা একেবারে অসম্ভব, চেনা মানুষও নিমেষে অচেনা হয়ে যায়, এটাই হয়তো প্রকৃতির নিয়ম। তোমরা ভালো থেকো, সঞ্চারী আলিপুর থেকে।
1: জানো তো একটা কথা বলি তোমাদেরকে, অনেস্টলি অনেক সময় তোমরা যদি ধরো অনেককেই দেখেছি যে বাংলাটা যখন ইংরেজির মতো লেখে বা ইংরাজিতে যখন বাংলাটা লেখে ইংরাজি হরফে, তখন না খুব অসুবিধা হয় আমাদের পড়তে, আমরা মাঝে মধ্যে পড়তে গিয়ে থমকে যাই, কারণ এগুলো তো সবটাই লাইভ শো। কিন্তু আমি না চুপ কথাতেই দেখি যে এত সুন্দর ভাষার দখল এবং এত ভালো ভালো মেসেজ আসে
0: কয়েকজন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, খুব ক্যাটাগরিক্যালি কয়েকজন এত সুন্দর বাংলায় মেসেজ করে, পড়তেও ভালো লাগে এত সুন্দর মেসেজগুলো, কি বলবো।
1: এবং এটাই মানে এই মেসেজটার ক্ষেত্রেও আমি সেটাই মানে আমাকে মনে করালো যে এত সুন্দর নিখুঁত ভাবে ও লিখেছে যে সত্যি বলছি মন ছুঁয়ে যায়। আরেকটা জিনিস দেখো, সবসময় যে সবার জীবনে বিশাল কোনো সমস্যা থাকবেই বা থাকতে হবেই এরকম কিছু না। আমি শুরু হওয়ার আগে দীপ্তাকে বলছি, দীপ্তা আজকে এটা অন্য কিছু করা যায় কি? দীপ্তা বলছে কি? আইলাম দেখো বাইরে তো বৃষ্টি ফৃষ্টি হয়েছে, মন মেজাজও আমার খুব একটা ভালো না, আজকে একটু অন্য ধরনের গল্প যদি আমরা করি। মানে ধরো সমস্যা থাকলে নিশ্চয়ই শেয়ার করবে, সমস্যা থাকলে নিশ্চয়ই জানাবে, আমরাও চেষ্টা করবো সলিউশন দেওয়ার, কিন্তু শুক্রবারের রাতে সেটা কি আমি বলবো?
0: বৃষ্টি যখন হয় তখন দেখবি সেই লোকগুলো রাস্তায় নেই, ভ্যানিশ, মানে গোটা রাস্তাটা একেবারে সেই হলুদ আলো আর কালো পিচের রাস্তাটা মিলেমিশে দুটো রং, এমনিতেই একটা ভয়ঙ্কর আলো আঁধারই মায়াবী হয়ে ওঠে।
1: এই তো মানে অনেক কিছুই তো ঘটনা আছে আমাদের এই বাড়িটাকে নিয়ে, বাড়ি আছেন এই আকাশবাণী নিয়ে। দীপ্তা প্রচন্ড ভীতু একটা মানুষ,
0: প্রচন্ড ভীতু, আমি স্বীকার করছি আমি ভীতু,
1: আশ্চর্য, ঠিক আছে। মানে রাত্রিবেলা দীপ্তা একা স্টুডিওতে থাকে না,
0: আমি ভূতের সিনেমা দেখি দিনের আলোয়, আমি কখনো রাতের অন্ধকারে ভূতের সিনেমা দেখি না।
1: আমি এরকম মানুষ দেখিনি কখনো, মানে আমি ধরো একা একা স্টুডিওতে বসেছি শোষের সবার পরে, ঠিক আছে গান শুনছি কিছু করছি, দীপ্তা নেই, দীপ্তা জাস্ট নেই, দীপ্তা যে কোথায় দিয়ে আমি জানি না,
0: যেখানে দুটো লোক থাকে আমি সেখানে বসে থাকি।
1: মানে দীপ্তা একা স্টুডিওতে রাখা যায় না দীপ্তা। এবং আমি ধরো কোনো একটা টপিক, যাই হোক আমি যেটা বলতে চাইছি যে আজকে আমাদের টপিক এটা হতে পারে, কোনো একটা নিজের এক্সপিরিয়েন্স করা কোনো ভূতের গল্প বা কিছু যদি তোমাদের এখন শেয়ার করতে ইচ্ছা

0: করে, কারণ সত্যি বলছি চুপ কথার যে টোন তার সঙ্গে ভূতের গল্প যায় না, দিস ইজ ট্রু। কারণ বাট এগেইন, সবসময় তো আমাদের জীবনে সমস্যা থাকবে, এরকম কোনো কম্পালশন নেই। তো অনেকেই বলো যে কী মেসেজ করবো বুঝতে পারছি না, কিন্তু কথা বলতে ইচ্ছা করছে, তাদের জন্য, তাদের জন্য স্পেশালি আজকে এরকম বৃষ্টির দিনে দীপদাকে ভয় পাওয়াতে, যদি তোমাদের কাছে স্টকে কিছু থাকে মাল মশলা, যদি মনে হয় যে এরকম কোনো ঘটনা, খুব ছোট্ট করে, বেশি বড় না, তাহলে আমাদেরকে শেয়ার করতে পারো। তবে হ্যাঁ, কন্ডিশন একটাই, দীপদাকে ভয় পাওয়াতে হবে, আর কোনো কন্ডিশন আর কোনো দাবি দাওয়া আমার নেই আপাতত।
1: ওকে, পরের মেসেজ পাঠিয়েছে সাধন উদয়নারায়ণপুর থেকে, লিখেছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা জিনিস বুঝেছি যে স্যাক্রিফাইসের মতন জিনিস হয় না, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে স্যাক্রিফাইসটাই দরকার। আর একটা কথা, বাহ্যিকভাবে সেই মানুষটাই বেশি কষ্ট পাবে, এটাই নিয়ম বোধ হয়, যে বেশি স্যাক্রিফাইস করবে। ঠিক, এটা তো একদম খাঁটি কথা। স্যাক্রিফাইস সেই মানুষটাই করে যার সম্পর্ক টিকে রাখার দায় বেশি হয়, অন্তত আমার তাই মনে হয়।
0: এবার
1: যদি তুমি কাউকে ভালোবাসো খুব, তোমার মনে হয় যে সেই মানুষটাকে তুমি ছাড়া থাকতে পারবে না, এবার সেই মানুষটা কোনো একটা জিনিসে নিয়ে তোমার সঙ্গে তার মতবিরোধ হচ্ছে উল্টো দিকের মানুষটার, তো তুমি বলে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি ঝামেলা ঝঞ্ঝট বন্ধ করো, আমি এটা স্যাক্রিফাইস করে দিচ্ছি। ধরো তোমার বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়াটা, বাইরে যাওয়াটা, ঘোরাটা খুব একটা পছন্দ নয় তোমার উল্টো দিকের মানুষটার, তুমি বলে ঠিক আছে আমি ওটার সঙ্গে কম্প্রোমাইজ করছি, তুমি থাকো। আমার শুধু একটাই এখানে কথা বলার আছে, যে স্যাক্রিফাইস করতে করতে করতে করতে কখনো নিজের পিঠটাকে দেওয়ালে ঠেলে দিও না, কারণ যদি উল্টো দিকের মানুষটা কখনো টেকেন ফর গ্রান্টেড করে নেয় তোমার স্যাক্রিফাইসটাকে, তাহলে মনে রাখবে যে তুমি যদি নিজের গলাটা কেটে নিজের হাতের ওপর সাজিয়ে তার মুখের সামনে তুলে ধরো, তাহলেও সে বলবে আরেকটু দরকার ছিল, এটা ঠিক প্রপারলি হলো না। এটাই শুধু বলার ছিল।
0: আমার মা একটা কথা বলে, নরম মাটিতে বিড়ালে আছড়ায়। মানে তুমি যেটা দীপদাও বললো, যে মানে তুমি যত করবে, যত লোকে না তোমাকে টেকেন ফর গ্রান্টেড করে নেবে, মানে ওই করবে, ওরই দায়, মানে ওই সবসময় স্যাক্রিফাইস করবে, ওর পছন্দটাকে স্বীকৃতি দেওয়া হবে না। তাই স্যাক্রিফাইস দরকার, ঠিক আছে, মানে সব সময় মানিয়ে, কিন্তু সব সময় যদি মানিয়ে নাও, তাহলে কোথাও গিয়ে লোকজন তোমাকে না একটা সময়ের বাদে আর ওই গণ্যই করবে না। হ্যাঁ, ওকে তো যা বলবে ও তো শুনে নেবে, এই অ্যাটিটিউডটা চলে আসবে। তাই ওই আর কি, সব দিকটা মিলিয়েমিশিয়ে করাই ভালো আর কি।
1: পরের মেসেজ পাঠিয়েছে স্পন্দন। স্পন্দন লিখেছে, হাই চুপ কথা, তুমি বহুদিন পর পড়ছো।
0: হ্যাঁ, মানে আমি বহুদিন পর।
1: প্রিয় চুপ কথা, কেমন আছো আমার ভীষণ প্রিয় দুই দাদা আর দিদি ভাই? দীপদাকে নতুন করে কি বলবো, গত প্রায় 4-5 সপ্তাহ ধরে প্রতিদিনই দীপদাকে শুনছি, শুধু কোনোদিন শ্রেয়াদির বদলে আজকে বিহু।
0: তুমি কি টানা চুপ কথা করছো?
1: আর বেশ কয়েকটা দিন ধরে করছি, টাচুড, নজর লাগিও না।
0: এই মাসে তোমার আমার আরেকটা আছে জানো,
1: নজর লাগিও না। আমাকে না অনেকেই কথা জিজ্ঞেস করলো যে আরে দীপ, তোমাকে না বেশ কয়েকটা চুপ কথা শুনছি। ইনফ্যাক্ট আজকে সকালে একজন সঙ্গে কথা বলছি, আমাকে বললো তুমি আজকে চুপ কথাই আছো, আমি কি বেশি চুপ কথা করে ফেলছি?
0: ভালো ভালো, তোমার, তোমাকে লোকে চুপ কথা ভালোবাসে, কেন করবে না?
1: মানে তুমি বলতে চুপ কথাতেই লোকে আমাকে ভালোবাসে, বাইরে ভালোবাসে না।
0: তুমি কি, আমি কি মুখটা খুলবো? আমাকে প্লিজ বিহু হতে সাহায্য করো না। তুমি
1: মাস্টার শেষ হয়নি লিখেছে, বিহুদি ভাই তোমার এক মাস ধরে আসতে না পারার কথা শুনলাম, বুঝলাম তুমি নিশ্চয়ই অনেক প্রবলেমের মধ্যে রয়েছো। শুধু আমি একটাই কথা বলবো, মুখে হাসি আর মনে পজিটিভিটিটা রেখো, দেখবে নতুন সূর্য উঠবে আর সেই আলোয় সব কষ্ট একদিন ধুয়ে যাবে। আমার তোমার নামটা ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। একদিন একটা কথা অনেকদিন ধরে ভেবে রেখেছি, জানি না এখানে বলা যাবে কি না, তবু বলছি, আমার যদি ভবিষ্যতে কোনোদিন মেয়ে হয় আমি ওই নামটাই রাখবো। আর অরিজিৎদার কানে হেডফোন গুঁজে রাতের বেলা শুয়ে থাকার কথা শুনে সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্পন্দন। স্পন্দন খুব মিষ্টি মেসেজটা করেছে, আর আমি আশীর্বাদ করি স্পন্দনকে ওর মেয়েই হোক এবং ওর বিহঙ্গীর মতোই মেয়ে হোক, এবং ও যে কতটা সহ্য করা, ওকে কতটা কঠিন, ও কতটা ইনডিসিপ্লিনড,
0: আমি কিন্তু শুরু করব এবার,
1: কতটা ইনডিসিপ্লিনড শুরু করব, এবং কতটা মাথা ব্যথার কারণ হতে পারে, সেটা শুধু এই রেডিওতে নয়,
0: নাকটা
1: শুধু রেডিও, রেডিওতে নয়, রেডিওর বাইরেও, যেহেতু আমি ওর সঙ্গে অনেকদিন কাজ করেছি। হ্যাঁ, ওকে হ্যান্ডেল করা, ট্যাকল করা, যে কতটা কঠিন। ওকে, পরের মেসেজ পাঠিয়েছে কৃষ্ণনগর নদিয়া থেকে দীপ জ্যোতি, ও লিখেছে, আমি আর আমার দাদু একসঙ্গে তোমার শো শুনছি আজকে। আমার দাদু কয়েকদিন ধর, আমার দাদু তার ছোটোবেলার মানুষ, ছোটোবেলার ভালোবাসার মানুষের সম্পর্কে অনেক গল্প আমার কাছে বললো আজকে। দাদুর কাছে তার ছোটোবেলার প্রিয় মানুষটার একটা পুরনো সাদা কালো ছবি আছে, ছোটোবেলার ছবি, সাদা কালো ছবি, ছোট্ট দেখতে। সেটা আমার দাদু বিছানার পাশে টেবিলে সবসময় রাখা থাকে। তোমরা জানলে অবাক হবে, দাদু তার ভালোবাসার জন্য সারা জীবন বিয়েই করেননি। আমার দাদু অনেক বছর আগে তার ভালোবাসার মানুষটাকে দেখেছিল, ইনি আমার নিজের দাদু নন, অবভিয়াসলি আমার পাশে বাড়িতে থাকেন, কিন্তু বড় হওয়ার পর সেই ভালোবাসার মানুষটা

0: আদৌ বেঁচে আছেন কি না সেটা আমার দাদু কোনোদিন জানেনি। বাসুদা আমার দাদুর নাম, আমার দাদু আমার নামটা শোনার জন্য তোমাদের শো শুনছে।
1: বসুদা বাসুদা বলছো, আমাদের দীপ বাসু বাসু আর যে বাসু হয়ে যাবে, মিষ্টি মিষ্টি, খুবই মিষ্টি, এরকম মানে সিনেমা হয়, এরকম সিনেমা।
0: ঠিকই বলেছি, বাসুদাই লিখেছে।
1: বাসুদা কি করে,
0: বাসু হতেই পারে, কি আছে। কিন্তু এইরকম প্রেম আমার মনে হয় না ওই সময় হতো, বিশ্বাস করো, মানে 70s 80s এর সময় মনে হয় ওরকম প্রেম হতো, যখন একজনকে ভালো লাগলে তার ছবি পার্সে রেখে দেওয়া, সেই ছবিটাকে মাঝে মধ্যে খুলে দেখা। আমি কোনো একটা জায়গাতে রিসেন্টলি একটা জিনিস দেখছিলাম যে মানুষের মধ্যে যখন কমিউনিকেশনের সোর্স কম থাকে দুটো মানুষের মধ্যে, তখন মানুষ মনে মনে অনেক কল্পনা করে, কারণ তখন তো মানুষ সামনে সামনে সত্যি সত্যি কথা বলতে পারছে না, তখন মানুষ মনে মনে কথা বলে অনেক রকমের, যাচ্ছে যদি দেখা হয়ে যেত হঠাৎ করে তাহলে কেমন হতো, যদি আমাদের দুজন মিলে একসঙ্গে ওই একটা জায়গায় যেতে পারতাম তাহলে কেমন হতো, এটা মানুষ মনে মনে কল্পনা করতে থাকে। আর কল্পনাতে আমাদের কোথাও যাওয়ার কিছু ভাবার কোনো বাধা থাকে না, কিন্তু এখন প্র্যাকটিক্যালি যখন আরও সময় এগিয়েছে, আমাদের কাছে কমিউনিকেশনের জন্য অনেক জিনিস এসেছে, মোবাইল ফোন এসেছে, তখন কিন্তু দেখবে কল্পনার সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে যায়। তখন তো আর ভাবতে পারি না যে যদি দেখা হতো বা যদি কথা হতো তাহলে কী কথা বলতাম, কারণ দেখা যায় যে যখন আমাদের কাছে মোবাইল ফোন রয়েছে তখন আর কথা বলার মতন কথা নেই, কথা শেষ হয়ে গেছে, কী কথা বলবো মনের মানুষটার সঙ্গে ভেবেই পাচ্ছি না, তুমি খেয়েছো কি না, তুমি কী করছো, এর বাইরে আর কথাই মনে পড়ছে না। তো কোনো কোনো সময় আমার মনে হয় যে একটু লেস কমিউনিকেশন ইজ বেটার কমিউনিকেশন, এটা আমার মনে হয়। আর তুমি বলছিলে এখন এরকম প্রেম হয় বলছো, যে একবার মনের মানুষটার সঙ্গে ধর তাকে পাইনি,
1: মানে আমি দেখেছি, মানে এখন মানে আমি একেবারে জেনজি বা জেন আলফার কথা বলছি না, ধরো যারা লেট মিলেনিয়ান্স বা আর্লি জেনজি তাদের ক্ষেত্রে আমি দেখেছি, মানে আমার চেনা পরিচিতের মধ্যেই দেখেছি, স্কুল লাইফের প্রেম মারা গেছিলো আর কি ওই বাইক অ্যাক্সিডেন্টে, তার বেশ 15-16 বছর, এখনও সেই ওই ট্রমাটার মধ্যেই আছে। আমি একদমই রেকমেন্ড করছি না সেটা থাকাটা, কারণ লাইফ শুড গো অন, লাইফ শুড মানে গো, মানে এরকমভাবে হয় না, বাঁচা যায় না, বাট হ্যাঁ তার মনে হয়েছে যে সেভাবেই বাঁচবে। আমারই খুব পরিচিত এক বন্ধুর কথাই বলছি যে তার প্রিয়জনকে সে হারিয়েছে বেশ কিছু বছর আগে, স্কুল লাইফের প্রেম, মহালয়ার দিন তার প্রেমিকের বাইকে অ্যাক্সিডেন্ট হয়, আমাদের ওই বেলঘড়িয়া রেল ওভার ব্রিজের ওখানেই তোমার স্পট ডেড হয়ে যায়। তো এখনও সে আছে, আমরা সবাই নিজেদের জীবনে এগিয়ে গেছি, ও পারেনি, ও আছে ওর মতো করে, তো ঠিক আছে, হয় বুঝলে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা নিয়ে তোমার সঙ্গে 107 FM রেইনবো। তো এই মুহূর্তে রয়েছে বিহু আর দীপ। 9903659229 নম্বরে আমরা এক এক করে পড়ছি তোমার পাঠানো মেসেজ। তুমি কেমন আছো, তোমার মনের মধ্যে কী চলছে, তোমায় যদি কোনো জিনিস ভাবায়, কোনো জিনিস নিয়ে তুমি চিন্তায় থাকো, সেই সব কিছু তুমি একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় বন্ধুর মতন আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারো। সবই ঠিক চলছিল যতক্ষণ না বিহু একটুখানি আমাকে ভয় দেখানোর জন্য এই বর্ষার রাতে, আমি বলবো এটা আচমকা বর্ষার রাত, কারণ এরকম ভরা গরমে, অন্তত মে মাসের ভরা গরমে, মিড অফ দ্য মে, এরকম কমফর্টেবল রাত খুব কমই আসে। কারণ আমরা জেনারেলি এপ্রিল মে থেকে পুড়তে অভ্যস্ত, কিন্তু এই বোধহয় প্রথম একটা মে মাস যেখানে 15 দিনের মধ্যে আমি বলবো খুব গরম পড়েছিল 5 দিন, বাকি 10 দিন কিন্তু আরাম করেই আমরা একটু কাটিয়েছি বিভিন্ন নিম্নচাপের প্রভাবে, তাদের সৌজন্যে। কখনো মেঘলা আকাশ, কখনো কয়েক পশলা বৃষ্টি আমাদের মাঝে মধ্যেই স্বস্তি দিচ্ছিল। লাস্ট 2 দিন প্রচণ্ড গরম পড়েছিল, সেই গরম থেকে একটু স্বস্তি দিয়ে গেছে আমাদের আজকে সন্ধ্যের হঠাৎ বৃষ্টি। কিন্তু এই সন্ধ্যে থেকে শুরু করে মাঝরাতের এই বৃষ্টি আবার একটুখানি একটা গা ছমছমে ওয়েদারের জন্ম

0: গিয়েছে। তো বিহুর ইচ্ছা করছিল মাঝ রাতে যদি কারোর কোনো ভুতুড়ে গল্প শোনানোর থাকে, কারোর কাছে যদি কোনো অভিজ্ঞতা থাকে এরকম ভুতুড়ে গা ছমছমে কোনো কাহিনীর, তাহলে সেটা শেয়ার করার জন্য। তো বিহু, সেরকম কিছু মেসেজ এই মুহূর্তে কি রয়েছে তোমার কাছে?
1: এসছে, এবং লাস্ট লাইনটা এটাই এসছে যে দীপদা তুমি কি ভয় পেলে? যাই হোক, গল্পটা পড়ি। তুমি কি ভয় পাচ্ছ? মানে না শুনেই ভয় পাচ্ছ তো?
0: না, এখন ভয় পাচ্ছি না, কারণ আমি ভূতের, মানে আমি যখন ভূতের সিনেমাও দেখি, যদি তিন চারজন লোক থাকে আমার সঙ্গে আমি কম ভয় পাই।
1: দেখো, একা তো আমি আলাদা থাকছো,
0: আমি কখনোই এরকম হয় না যে আমি একা দেখছি। আর একাও যদি আমি কোনো, ধরো খুব একটা সিনেমা যেটা প্রচন্ড ভালো হয়েছে, ধরো ওই বলো ওই ভীষণ জনপ্রিয় ভূতের সিরিজটার নাম বলো, অ্যানাবেল, যেটা ধরো অ্যানাবেল সিরিজের
1: ফালতু খাজা
0: বলছি, যেরকম একটা পুতুলের মুন্ডু ফুন্ডু ঘুরে যাবে টাইপের যদি কোনো ভয়েস সিনেমা, খুব নাম করেছে, প্রচুর লোক দেখছে। তো আমি,
1: তুমি রিসেন্টলি একটা সিনেমা, আমি আমি ভুলে যাচ্ছি, ওই ওটা সাউথ ইন্ডিয়ান সিনেমা, এর বেশিটা খটোমটো নাম আমি তোমাকে বলে দেবো, ওটা একটা ওটিটি প্ল্যাটফর্মে আছে, তুমি ওটা দেখো, মাথা ঘুরে যাবে জাস্ট। মানে আমি না, মানে রাত্রিবেলা বসে বসে বিঞ্জ ওয়াচ করেছি ওটা, মানে অসম্ভব একটা অদ্ভুত সিনেমা। আমি তারা একটু বাদে দেখে
0: এসেছি, বিভিন্ন রকম লেয়ারের মধ্যে বিভিন্ন রকম টাইম ফ্রেমে কাটবে সিনেমা, আমার দেখা হয়ে গেছে অলরেডি, অবভিয়াসলি আমার দেখা হয়ে গেছে, যে লুপের মধ্যেই ঘুরতে থাকছে, সময়টা কাটছে না, এবং একটা প্যাটার্ন ওরা ব্রেক করার চেষ্টা করছিল।
1: তবে
0: সিনেমাটার নাম আমার মনে রাখা দুঃসাধ্য, কারণ একটা যেহেতু মালায়ালাম সিনেমা, সম্ভবত
1: কেন, হ্যাঁ মালায়ালাম, আমি ভুলে যাচ্ছি নামটা, আমি অনেক কষ্ট
0: করে, আমি এই নাম আমি উচ্চারণ করতে পারবো না, কিন্তু সত্যি খুব ভালো সিনেমা, আমিও দেখেছি, আর আমি নামটা বলে দিচ্ছি, দেখে চিন্তা নেই, আমার দেখা হয়ে গেছে,
1: বেশ ভালো
0: ভালো সিনেমা হলে আমি মিস করি না। কিন্তু আমার যেটা সব থেকে এই মুহূর্তে যেটা নিয়ে আমি বেশ এক্সাইটেড, সেটা হচ্ছে মানি হেস্ট। মানি হেস্টের নতুন সিরিজ আবার আসছে, গোটা পৃথিবী জুড়ে প্রচুর মানি হেস্টের ফ্যান রয়েছে। তো মানি হেস্ট যারা, একটা স্প্যানিশ সিরিজ তো মানি হেস্ট, কিন্তু মানি হেস্ট এত জনপ্রিয় যে অনেকগুলো ভাষায় মানি হেস্টকে রিমেক করা হয়েছিল। সে মানি হেস্টের নতুন সিজন আসছে, বার্লিনের আর একটা নতুন এপিসোড শুরু হবে, বার্লিনে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। তো যারা যারা গোটা পৃথিবী জুড়ে এবং আমাদের ভারতবর্ষে এবং তথা বাংলাতেও যারা মানি হেস্টের ফ্যান আছে, তাদের জন্য এটা কত বড় খবর, সেটা তো যারা ভালোবাসে সিরিজটা দেখতে তারাই বুঝতে পারবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বিহু একটা ভূতের গল্প শোনাবে বলে ওয়েট করছে।
1: ইন্টারেস্টিং মজা, এই যে ভূতের গল্প শোনার আগে একজন বিষম খেয়ে যাচ্ছে, পড়ছি। হ্যাঁ, অনেক ছোটবেলায় তখন আমার মামা বাড়িতে একমাত্র টিভি ছিল ওই পাড়ার মধ্যে, সন্ধে হলেই পাড়ার অন্যান্য সমস্ত লোকজন আমার মামা বাড়িতে এসে জড়ো হতো টিভি দেখবে বলে, খুব মজা হতো, আনন্দ হতো, মুড়ি মাখা চপ ভাজা সব কিছু খাওয়া হতো। কিন্তু এই বিষয়টাকে আমার সেজো মামা খুব একটা ভালো চোখে দেখতেন না, বিরক্ত হতেন। এরকমই একদিন সন্ধেবেলা লোডশেডিং হয়ে গেছে, যে লোকগুলো টিভি দেখতে এসেছিল তারা সবাই এবার বাড়ি যাবে বলে বেরিয়েছে। হঠাৎ করেই তারা দেখতে পায় আমার মামা বাড়ির বাতাবি লেবুর গাছের ডালে সাদা কাপড় পরে খেয়ে একটা বসে পা নাড়াচ্ছে আর ক্যানক্যানে গলায় আসছে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে মারাত্মক দৌড়। সবাই লণ্ঠন নিয়ে যখন বাইরে আসলাম, দেখলাম গাছের উপর থেকে সাদা কাপড় পরে আমার সেজো মামা হাসতে হাসতে এগিয়ে আসছে। প্রচণ্ড এসেছিলাম সেদিন, যাতে বাড়িতে অন্যরা টিভি দেখতে এসে বিরক্ত না করে, তার জন্যই এই ছোট্ট প্রচেষ্টা ছিল। অরণ্য লিখছে রানাঘাট থেকে, লাস্ট লাইনে লিখেছে দীপদা তুমি কি ভয় পেলে?
0: তোমার সেজো মামা একজন নমস্য ব্যক্তি, বিশ্বাস করো, এরকম সেজো মামা থাকলে আর ভয় দেখানোর জন্য অন্য কারোর প্রয়োজন নেই, ভূতেদের তো দরকারই নেই। বাট থ্যাংক ইউ সো মাচ অরণ্য, এটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সত্যি একটা সময় এরকম ছিল যে বাড়িতে একজনের বাড়িতে টিভি থাকতো, তো গোটা পাড়ার লোক বিহু ফিহুরা এই সমস্ত সময় দেখেনি, তাই ওর সামনে এই সমস্ত গল্প করা অকারণেই, কারণ বিহুরা
1: প্রাচীন যুগ থেকে,
0: বিহুরা আধুনিক সময়ের মেয়ে, ওরা দেখেনি, ওরা সবার বাড়িতে টিভি দেখেছে, কালার টিভি দেখেছে। আমরা সেই যুগের মানুষ, যখন আমরা দেখেছি যে আমার মামার বাড়িতে একটা টিভি থাকতো, এবং সেই টিভিটা থাকতো দুদিকে কাঠের পাটাতন থাকতো, সেটা দিয়ে টিভিটাকে এরকম করে বন্ধ করে দিতে হতো, হ্যাঁ দুদিক থেকে টেনে এনে টিভিটাকে টাক করে বন্ধ করতে হতো, আবার দেখার সময় টাক টাক টাক টাক করে দুদিকে ঠেলে খুলতে হতো। এবং ওয়ার্ল্ড কাপের সময় বা কোনো ভালো ক্রিকেট ম্যাচের সময়, ক্রিকেটও তখন আমার ছোটোবেলায় ক্রিকেটও তখন এত, যেহেতু স্পোর্টস চ্যানেল ছিল না, তখন শুধু ন্যাশনাল চ্যানেলই ছিল, ক্রিকেটও এত বেশি দেখানো হতো না, ফুটবল অনেক বেশি তুলনায় দেখানো হতো। এবং ওয়ার্ল্ড কাপ ফুটবলের সময় আমার খুব ভালো মনে আছে, আমার দাদু আমার মামা যেহেতু এরা ভীষণ ফুটবল প্রেমী, তো প্রচুর পাড়ার লোক ফুটবল দেখতে আসতো, তো সেখান থেকে আমারও টিভি দেখার যে, মানে শুধু টিভি মানে তখন টিভি দেখা মানে শুধুমাত্র টিভি দেখা ছিল না, তখন টিভি দেখা মানে ছিল একটা উৎসবের মতন একটা সময়। তখন পাড়ার প্রচুর লোক এক জায়গায় জড়ো হতো, একটা গোলে সবাই চিৎকার করছে বা একটা গোল হয়ে গেলে সবাই একসঙ্গে হাহুতাশ করছে, এরা অন্যরকম অনুভূতি। থ্যাংক ইউ সো মাচ অরণ্য, এটা আমাদের আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য।
1: আমি এবার খুঁজে পেয়েছি নামটা, সেটা হচ্ছে সম্ভবম অধ্যায় মন্নু।
0: তিনটে সময় নিয়ে গল্পটা, তিনটে লেয়ারের, তিনটে টাইমের গল্প। একটা খুব পুরনো দিন, একটা মিডিয়াম দিন, একটা আজকের দিনে, তিনটে লেয়ারে। একজন পুলিশ অফিসার, তিনি একটা খুনের তদন্ত করতে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছেন এবং সেই জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে তিনি টের পাচ্ছেন যে সেই জঙ্গলে তার বাবা এবং তার পূর্বপুরুষের মতন কিছু ক্যারেক্টারের অস্তিত্ব ছিল।
1: হ্যাঁ, তুমি সব ইয়েগুলো স্পয়লারগুলো দিয়ে দাও এখানে বসে বসে।
0: এবার কেন ছিল, কেন টাইম লেয়ার এখানে তৈরি হলো, সেটা সিনেমার একদম ক্লাইম্যাক্সে গিয়ে বোঝা যাবে। তো অবভিয়াসলি যারা যারা এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করো তারা দেখতে পারো ভীষণ। আর সিনেমার নামটা আরো ঘুরে বলে দাও যাতে লোক সার্চ করতে পারে।
1: অধ্যায়ম অন্য, আমাদের তো বলা যায় না কোন ওটিটি প্ল্যাটফর্মে।
0: হ্যাঁ,
1: তো নয়তো বলে দিতাম।
0: হ্যাঁ, নাম সার্চ করলে তুমি পেয়ে যাবে।
1: হ্যাঁ, পেয়ে যাবে, খুব কমন একটা ওটিটি প্ল্যাটফর্মে। যাই হোক, নেক্সট মেসেজ কি?
0: ওকে, সুদেশনা লিখে পাঠিয়েছে যে গত 10 তারিখ মাদার্স ডেতে আমি মাকে কতটা ভালোবাসি সেটা লিখে গিফট করেছিলাম। আমার মায়ের জন্যই আমি আকাশবাণীকে ভালোবেসেছি, আমার মায়ের জন্যই গানকে ভালোবেসে আমি আমার ভীষণ গানকে আমি ভীষণ ভালোবেসেছি। মা আমার সবথেকে প্রিয় মানুষ, মা ভীষণ খুশি হয়েছিল। মা আমাকে বলেছিল যে সন্তানের ভালোবাসা, সন্তানের মুখের হাসি বাবা মায়ের কাছে শ্রেষ্ঠ সম্পদ। তোমরা দুবোন তোমাদের পড়াশোনা আর গানের সাধনায় যত এগিয়ে যাবে, তোমরা যত পরিশ্রম করবে, সাফল্যের সিঁড়ি ততই উজ্জ্বল হয়ে উঠবে। তাই মাকে নিয়ে আমার চারটে লাইন লেখা রয়েছে, তোমাদের পাঠালাম। তোর চোখেতেই স্বপ্ন লেখা, সত্যিকারের বাঁচতে শেখা, তোর আলোতে আলোকিত আমার এই জীবন। আমি আর আমার মা সবাই মিলে তোমাদের প্রোগ্রাম শুনি। সুদেশনা গুছাইত, মা কৃষ্ণা গুছাইত, কুলগাছিয়া উলুবেড়িয়া হাওড়া থেকে লিখে পাঠিয়েছে।
1: থ্যাংক ইউ সুদেশনা আর আন্টি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এইভাবে থাকার জন্য। আর আমি সত্যি কথা বলতে, আমি না প্রত্যেক বছর জব থেকে একটু মানে বড় হয়েছি, আমি মাকে মাদার্স ডেতে প্রত্যেকবার কিছু না কিছু, খুবই সামান্য, যতই লোকে বলুক মায়েদের তো সব দিন, মায়েদের আলাদা করে দিন হয় না ইত্যাদি প্রভৃতি, তবু আমার মনে হয় কিছু কিছু দিনে মানুষদের একটু স্পেশাল ফিল করানো যেতেই পারে। তো আমি ওই আর কি কিছু একটা প্রেজেন্ট দেওয়ার চেষ্টা করি। আর এখন একটা নতুন হয়েছে যে আমি মাকে সেদিনকে রান্নাঘর থেকে একটু বিরত রাখার চেষ্টা করি আর কি। আমার মনে হয় সেটা একটা হেল্প হয় তাদের জন্য।
0: আমার ক্ষেত্রে যেটা সবথেকে সমস্যা হচ্ছে, আমি আমার মাকে মাঝে মধ্যেই বলি যে মা চল বাড়িতে কিছু অর্ডার করে খাই, বিশেষ করে মাদার্স ডে তো, বা তার আগে পরেও আমি মাকে বলেছি খাই। কিন্তু আমার মার বক্তব্য হচ্ছে ওই আমার এই যুক্তিটাকে কিছুতেই খণ্ডন করা যায় না। আমার মায়ের একটা অকাট্য যুক্তি রয়েছে যে বাইরে থেকে তুই যে টাকা দিয়ে যে পরিমাণ খাবারটা আসবে বা যে কোয়ালিটির খাবারটা আসবে, আমরা বাড়িতে তার থেকেও ভালো ওই টাকায় রান্না করে খাবো। এই যুক্তিটাকে আমি কিছুতেই খণ্ডন করতে পারি না। মাকে একদিন বললাম মা পিজা খাই চলো, মা বলছে না দরকার নেই পিজা আমার ভালো লাগে না, পাউরুটির উপরে কি একটুখানি মাখিয়ে দিয়ে দেয়, ওর থেকে বাড়িতে ডিম পাউরুটি ভেজে খাই। আমি মানে এই যুক্তিটা কি করে খণ্ডন করবো? তুমি আমাকে বলো, একদিন বললাম আইসক্রিম খাই চলো, মা বললো যে কি আইসক্রিম খাবি, তো দুটো আইসক্রিমের দাম ওই 300-350 টাকা। আমার মা বললো 150 টাকা দাম আইসক্রিমের, আমার পাড়ার দোকানে 25 টাকায় কি ভালো আইসক্রিম পাওয়া যায়, যা গিয়ে নিয়ে আয় ওটা। আমি কিছুতেই বোঝাতে পারছি না আমাকে যে কেন আমি অন্য আইসক্রিম খেতে চাই, পাড়ার দোকানের 20 টাকার কাপ খেতে চাই না। না, কিন্তু এটা ঠিক কথা। আর মায়েদের জন্য সত্যি আলাদা করে দিন সেলিব্রেট করাটা খুব কঠিন হয়, কারণ মায়েদের সঙ্গে প্রত্যেকটা দিন হয়। বাংলাদেশ থেকে মেসেজ পাঠিয়ে চাই ছেলেকে চাই, ওয়েদারটা ভীষণ ভালো, তোমাদের শুনতে ভালো লাগছে। যেন তো একটা জিনিস ভাবছি, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ট্রানজিশন পয়েন্ট থাকে, আমার জীবনেও রয়েছে। আমি পড়াশোনা শেষ করছি, ফটোগ্রাফি করছি, বেশ কয়েক বছর হলো ফটোগ্রাফি করছি, হয়তো এতে আমার জীবন কেটেও যাবে। কিন্তু নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে, মানে নিজের বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় যেতে মন চায় না। হয়তো এটা জানি যে নিজের বাড়ি থেকে বেরিয়ে, নিজের চেনা জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায় গেলে হয়তো আরও ভালো কাজ করতে পারবো। এইটা নিয়ে একটা টানা পড়েন মনের মধ্যে থাকে, কি করি বলো তো।
1: এটা সবার থাকে। আমার মনে আছে দীপদা, তুমি রিলেট করতে পারবে, আমি আমার প্রথম হাউস, তুমি জানো কোন হাউস, কলকাতার পশ্চিমবাংলা ওয়ান অফ দ্য লিডিং হাউস। সেখানে যখন আমি চাকরি করি, 3 বছর হয়ে যায়, তখন সেখানকার এডিটার আমাকে বলে যে মানে অন্য হাউসে যাওয়ার জন্য, কিন্তু আমি ওখানে এতটাই মানে যা হয় সবাই আর কি, সবাই চেনা, রোজ আসছি একটা চেনাশোনার গণ্ডির মধ্যে, তো আমাকে বলেছিল জীবনে উন্নতি করার ইচ্ছা নেই তো।

0: থাকবি তো, এখানেই তো, এখান থেকে রিটায়ারমেন্ট নিবি তো? হ্যাঁ আমি তাকিয়ে আছি ফ্যাল ফ্যাল করে, তখন ছোট আরও ছোট আছি না, মানে বলছে তাহলে তো বেরো, এখানে তো সবাই জেনে গেছে তুই কি করতে পারিস, তোর কি দেওয়ার আছে, এবার যদি বাইরের পৃথিবীর সঙ্গে না মিশিস তাহলে হচ্ছে সারা জীবন ওই কূপমণ্ডু হয়ে থাকবি, একটা ককুনের মধ্যে থাকবি। যাই হোক, সেইটা ওভারকাম করতে মানে বাইরে বেরোতে আমার অনেক টাইম লেগেছিল, এবং সেখানে গিয়েও দেখলাম অতই জলে কেউ নেই আশেপাশে হেল্প করার মতো। ওখানে যেমন ভুল করে লোকে একটু শিখিয়ে দিত, ধরিয়ে দিত বা ভুলচুক মাফ করে দিত, ওইখানে কেউ নেই, ওখানে সবাই সমালোচনা করতেই ব্যস্ত। কিন্তু ঠিক আছে, মানে তখন থেকেই তোমার জীবনটা শুরু হয় কোট আনকোট।
1: এই জিনিসটা ঠিক আইস যে প্রসঙ্গটা তুললো খুব ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ, যে কমফর্ট জোনে যে কাজ করছি কাজ করছি কাজ করছি, সেখানে একটু পয়সা কম পাচ্ছি কিন্তু কমফর্ট জোন রয়েছে, সেখানে কাজ করব নাকি নিজের কমফর্ট জোন থেকে নিজের বাড়ির কাছ থেকে একটু দূরে গিয়ে কোথাও কাজ করব, যে আমি জানি সেখানে গেলে আমার হয়তো আয়টা বেশি হবে, এটা লম্বা বিতর্কের বিষয়। এটা নিয়ে দুটো গান শোনার পরে আবার ফিরে আসছি, এটা নিয়ে অনেক কথা বলবো। নাম্বারটা 9903653992 নাম্বার খোলা রয়েছে, তুমি মেসেজ পাঠাও। ঠিক এই গানটার পরে আসছি, এটা নিয়ে কথা রয়েছে বলার জন্য।

0: এই গানটা শোনার আগে আমরা একটা কথা বলছিলাম, আমরা বলছিলাম যে ধরো তুমি একটা জায়গাতে ওয়েল সেটেলড কাজ করছো, অনেক দিন ধরে কাজ করছো, করতে করতে কমফর্টেবল হয়ে গেছো, সেই অবস্থায় সেই কমফর্ট জোন ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যাওয়াটা বোকামো নাকি চ্যালেঞ্জ, কোনটা বলে মনে করো? এই প্রসঙ্গে আমি কেন কথাটা বললাম, প্রসঙ্গটা যখন উঠলই বাংলাদেশ থেকে আমাদের মেসেজ করেছিল আইজ, ওর কথার প্রসঙ্গে যখন মেসেজটা উঠলই, বিহু বলছিল সেম ওরও অভিজ্ঞতা যে ও যখন একটা হাউসে কাজ করছে সেখান থেকে সেই কমফর্ট জোনটা কাটিয়ে আরেকটা হাউসে যাওয়াটা ওর কাছেও চ্যালেঞ্জিং ছিল। আমার খুব মনে পড়ছে এই প্রসঙ্গে 2016 সালটা, আজ থেকে ঠিক 10 বছর আগে, আমি তখন একটা খবরের কাগজে কাজ করি। খবরের কাগজে কাজ খুব আমার মতন লোকেদের জন্য ভীষণ আরামদায়ক কাজ, কারণ খবরের কাগজ, যারা খবরের কাগজে কাজ করেনি তাদের জন্য বলি, খবরের কাগজে কাজ শুরুই হয় দুপুরের পর থেকে। সকালের দিকটা খবরের কাগজে কাজের চাপ কম থাকে, দুপুরের পরে মোটামুটি কী কী খবর যাবে না যাবে সেগুলো সব গুছিয়ে টুছিয়ে পাতায় স্পেস বরাদ্দ হয়, সবাই খবর টবর সংগ্রহ করে নিয়ে আসে। কাজের গতিটা আসে সন্ধ্যের পর থেকে, তখন তুমুল ব্যস্ততা, সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত একটা ইঞ্জিনের স্পিডে কাজ হয়, কিন্তু বাদবাকি সময়টা মানে সকাল থেকে দুপুর বেলা পর্যন্ত মালগাড়ির স্পিডে কাজ হয়। তো আমি আমার কাজে খুব, তখন আমি খবরের কাগজে কাজ করছি, সারাদিন খবর টবর করে আনছি, হ্যাঁ কোথাও যাচ্ছিও না, টেলিফোনে কয়েকটা খবর তুলে নিচ্ছি, একটু ফাঁকি দিচ্ছি, এই সমস্ত চলছে। কোথাও গিয়ে 2 ঘন্টার কাজ 4 ঘন্টা লাগাচ্ছি, হ্যাঁ বন্ধু বান্ধবরা গল্প করছি এক জায়গায় বসে, গল্প ছেড়ে উঠছি না। তো এরকম সময় আমার কাছে প্রথম একটা টেলিভিশনে কাজ করার একটা সুযোগ আসে আর কি। তো আমি যখন টেলিভিশনে যাব বলে ঠিক করে ফেলেছি, তখন আমাকে আমার সহকর্মীরা এবং কয়েকজন বস স্থানীয় লোকও বলেছিল যে দেখ এখানে তো তোর একটা জায়গা তৈরি হয়ে গেছে, পরিচিত হয়ে গেছিস, হোল্ড আছে, এই ছেড়ে কি কেউ অত বড় জায়গাতে যায়? দেখ সেটা একটা ন্যাশনাল চ্যানেল, অত বড় জায়গাতে কেউ যায়? ওখানে গিয়ে তোকে কেউ চিনবে বলতো? অত লোকের মাঝখানে একটা টেলিভিশন চ্যানেলে 100 লোক কাজ করে, 300-350 লোক কাজ করে, সেখানে কে দ্বীপ কে আলাদা করে চিনবে? তো আমি চলে আসি। আমাকে শেষ মুহূর্তে বলা হয়েছিল যে দেখ একটা ছোট জায়গাতে বড় মাছ হয়ে থাকার মধ্যে কিন্তু না আনন্দ আছে, আর একটা বড় জায়গায় গিয়ে ছোট মাছ হয়ে থাকার মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই। তো আমি শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা নিই এবং খবর কাগজটা ছেড়ে টেলিভিশন চ্যানেলে চলে আসি 2016। এবং আসার পরে প্রথম 7 দিন আমার একটা উইথড্রল সিমটম হয়েছিল। উইথড্রল সিমটম মানে ধরো কেউ নেশা করে, তার কাছ থেকে তুমি নেশা জিনিস যদি কেড়ে নাও তাহলে সে পাগলামি করতে শুরু করে, এটাকে চিকিৎসক বিজ্ঞানের ভাষায় বলা হয় উইথড্রল সিমটম। তো আমার সেরকম হয়েছিল, আমি টেলিভিশনে কাজ করতে এসে না মানে এত ব্যস্ততা আমি অবজার্ভ করতে পারছি না, ভোর 6টা থেকে শুরু হয়ে যাচ্ছে হুড়ুহুড়ি, হ্যাঁ ভোর 6টা থেকে টেলিফোন বেজেই চলেছে, ভোর 6টা থেকে কোন খবর যাবে কোন খবর যাবে না সেটা নিয়ে তুমুল হইচই চলছে ভোর 6টা থেকে। ইমাজিন, আমি খবরের কাগজে যখন কাজ করতাম আমি ঘুম থেকে উঠতাম সকাল 10টার সময়, আর এখানে এখন ভোর 6টায় খবর অন এয়ার যাচ্ছে। তো তারপর কিন্তু সেটাকে অবজার্ভ করি এবং গত 10 বছর ধরে সেটাকে অবজার্ভ করে চলেছি, করেও চলেছি ঈশ্বরের আশীর্বাদে কাজ গত 10 বছর ধরে আরও টেলিভিশনে। কিন্তু আমি বলছি যে এই মাইন্ডসেটটা যে আমি কি আমার কমফোর্ট জোন থেকে বেরোবো না বেরোবো না, এটাই কিন্তু হচ্ছে প্রাথমিক চ্যালেঞ্জ। সবার আগে এই চ্যালেঞ্জটা, এটা কিন্তু পুরোপুরি তোমার নিজের মানসিক দৃঢ়তার উপরে নির্ভর করে, এটার কোনো ফর্মুলা নেই, এটার কোনো ABCD নেই। তুমি বেরোবে কি বেরোবে না, তুমি আরও চ্যালেঞ্জ নেবে না নেবে না, তুমি আরও দায়িত্ব নেবে না নেবে না, তার উপর ডিপেন্ড করে। এবার আমার ক্ষেত্রে ধরো আমি বলছি আজকে যদি আমি খবরের কাগজেই থেকে যেতাম তাহলে হয়তো আজকে টেলিভিশনের সুবাদে যদি আরও 50 জন বা 5 জন মানুষ আমাকে চিনে থাকেন, তারা আমাকে চিনতেন না যদি আমি খবরের কাগজেই কাজ করতাম, তাদের কাছে আমি শুধু একটা নাম হয়ে থেকে যেতাম, এখন হয়তো নামের পাশাপাশি খানিকটা পরিচিতি, মুখ যাকে বলে সেটাও রয়েছে। তো সবসময় ভালোই হয় বলে আমার মনে হয়, বিহু সবসময় ভালো হয় বলে কি মনে হয় না, তুমি যদি তোমার কমফোর্ট জোনটা ছেড়ে কখনো বেরো, খুব ভাবছিলে কিছু একটা মনে হয়
1: মাঝখানে তাই দেব। দেখো মানে আজকে আমি হঠাৎ করে তুমি বলতে বলতে আমি হঠাৎ করে একজনের কথা মনে পড়লো, খুব ইরেলিভেন্ট হয়তো কথাটা এখানে, বাট প্রিয়াঙ্কা চোপড়া উদাহরণ তুমি যদি দেখো, একটা সময় তাকে বলিউড ব্যান করেছিল। আমরা জানি যে বিভিন্ন রকম পলিটিক্স সব জায়গাতেই থাকে, শুধুমাত্র আমাদের অফিসে
0: তাই। আমি জানতাম না প্রিয়াঙ্কা চোপড়াকে ব্যান করে দেওয়া হয়েছিল বলিউডে।
1: প্রিয়াঙ্কা চোপড়াকে মানে ভীষণ ভাবে একটা অ্যান্টি লবি তৈরি হয়েছিল তো বিভিন্ন সময়, মানে উনি পরবর্তীকালে বলেছেন, তো আর আমাদের পক্ষে জানা সম্ভব না, উনি বলেছেন বলেই আমরা জেনেছি। মানে ওই রকম একটা ভালো অভিনেত্রী বারফি টারফি করার পরে উনি লিটারালি কাজ পাচ্ছিলেন না, এবং মোটামুটি বলিউড যারা শাসন করেন যে সমস্ত প্রোডিউসার পরিচালক, আমি নাম বলছি না, তো তারা তাকে এক ঘরে করে রেখেছিলেন। সেই সময় প্রিয়াঙ্কা যদি মনে করতেন যে না ঠিক আছে আমি এখানেই একটু চেষ্টা করি, তাহলে আজকে প্রিয়াঙ্কা চোপড়া এই হলিউডের আইকন তো হতো না, এরকম হিট দিত না। ওই সময় হলিউডে গিয়ে তাকে কেউ চিনত না, মানে একদম স্ক্র্যাচ থেকে তাকে শুরু করতে হয়েছিল। এইখানে তিনি হতে পারে তার পিছনে 10টা প্যাপারাজি ঘুরছে, ওখানে তাকে কেউ চিনত না। সেখানে যারা ট্যালেন্ট অর্গানাইজার বা পিআর যাদেরকে বলি, তাদের সোর্স থেকে গিয়ে আস্তে আস্তে করে ওই একটা
0: প্রিয়াঙ্কা চোপড়া এখন কিন্তু হলিউডে যথেষ্ট পরিচিত একটা মুখ, এবং বড় বড় সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়া এখন মানে নায়িকার চরিত্রে প্লে করেন, বিশেষ করে আমি দেখেছি অ্যাকশন সিনেমাগুলোতে।
1: ভীষণ রকম তার পারিশ্রমিক তুমি শুনলে অবাক হয়ে যাবে, এখন তিনি যে পরিমাণ পারিশ্রমিক তিনি দাবি করছেন। ইনফ্যাক্ট তুমি দেখো আলিয়া ভাট কিছুদিন আগে কানে গেছিল, কান ফেস্টিভ্যালে, তো সেখানে সবাই মিলে ওনাকে ট্রোল করছেন যে আলিয়া ভাট সেজেগুজে পোস্ট দিয়েছে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার তার ছবি তোলেননি, তাকে ইগনোর করে গেছে, কারণ আলিয়া ভাটের থেকেও অনেক বড় তারকা সেখানে ছিল বলে। প্রিয়াঙ্কা চোপড়াকে কিন্তু এইগুলো ফেস করতে হয় না এখন, সবাই শুধুমাত্র তার পরিচয়টা নিক জোনাসের ওয়াইফ শুধু নয়, প্রিয়াঙ্কা চোপড়া যদি সেই সময় অফিস পলিটিক্স বা বলিউড পলিটিক্সের শিকার হয়ে যদি উনি ভাবতেন যে না ঠিক আছে এখানেই আমি সারা জীবন কাটিয়ে দেবো একটা দুটো কাজ করে, তাহলে তো আজকে তিনি এই ইন্টারন্যাশনাল সেন্সেশনটা হতেন না। সবাই আমরা কমফর্ট জোন থেকে বেরোই, এবং বেরোনোটাই
0: কমফর্ট জোন থেকে বেরোনোটা তার মানে ভালো,
1: একদমই তাই। মানে তুমি যদি কমফর্ট জোন থেকে না বেরো, 10 বছর বাদে কি তোমার ডিপ্রেশন আসতে বাধ্য? তোমার মনে হবে যে আমার কাছে সুযোগ ছিল, সবকিছু ছিল, আমি সেই সময়তে
0: সিনটার মতন যে দরওয়াজে গাড়ি খারাপ
1: था, রাইট, আমি ওই সাময়িক সুখের জন্য আমি বড় কিছু মিস করে গেলাম হয়তো।
0: বাহ, তো এরকম আরো গল্প, এরকম আরো আড্ডা চলতে থাকবে। 9903653992 নাম্বার, আজকে চুপ কথায় বিহু আর দ্বীপে রয়েছি তোমার সঙ্গে, দুর্দান্ত কিছু গানও তোমাদের সঙ্গে সঙ্গে শুনছি, আর আমাদের এরকম আরো অনেক কথা শোনার বলার দুই রয়েছে। তো তোমাদের মেসেজ আসতে থাকুক, এক এক করে পড়ছি তোমাদের পাঠানো মেসেজ, আবার একটু গান শুনবো, গানের উপর এক্ষুনি ফিরে আসছি।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ি কাটা বলছে

0: জমানো একরাশ অভিমান বরং থাক ওই পুরনো পাতার ভাঁজে। বৃষ্টির চোখের পাতা ভিজে যায়, মনে হয় গলার কাছে কে যেন চিপে ধরেছে। হাই প্রিয় দীপদাদা, বিহুদিদি, কেমন আছো তোমরা? সময় মতন কিছু খেয়ে নিও তোমরা। আর দীপদাদা, আদর আর পান্তুয়া কেমন আছে? আমি মিষ্টি মেয়ে বলছি গড়িয়া থেকে, প্লিজ আমার টেক্সট পড়ো।
1: বাহ, খুব সুন্দর একটা মেসেজ, খুব মিষ্টি একটা মেসেজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
0: আমার 2027 মাধ্যমিক, নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছি না। সৌগত ব্যানার্জি ফ্রম বেহালা, আমাকে প্লিজ তোমরা হেল্প করো।
1: মনকে শান্ত করতে না পারার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের মনের মধ্যে এত রকম জিনিসপত্র একসঙ্গে চলে, আমাদের অক্সিটোসিন, আমাদের অ্যাড্রিনালিন, আমাদের অনেকগুলো হরমোন একসঙ্গে কাজ করে।

0: তার কারণ হচ্ছে আমরা ভীষণ পরিমাণে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট রিলস, হ্যাঁ, বিভিন্ন রকম ভিডিও, কম্পিউটার, টেলিভিশন, মোড অফ এন্টারটেনমেন্ট, মিউজিক, সিনেমা, এসব নিয়ে এত মাথার মধ্যে চর্চা চলতে থাকে যে শুধুমাত্র যখন দেখছি তখন নয়, যখন দেখছি না, যখন আমি বন্ধ করে রেখেছি, তখনও সেই চিন্তাভাবনাগুলোর একটা প্রতিলিপি আমার মাথার মধ্যে চলতে থাকে। চেষ্টা করবে সবার আগে সারাদিনে সোশ্যাল মিডিয়া, টিভি, কম্পিউটার, মোবাইল ফোন এইগুলোর সময় নির্দিষ্ট করে বেঁধে দিতে যদি পারো, যেহেতু তোমার সামনে বড় পরীক্ষা রয়েছে। এবং এটা শুধু তোমার কথা বলছি না, আরও আমাদের যত বন্ধুরা, যত লিসেনার্স, যারা যারা চুপ কথা শুনছো, তাদের প্রত্যেকের কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট, চেষ্টা করবে নিজের সোশ্যাল মিডিয়ার সময়টাকে, কন্টেন্ট কনজিউম যে করার সময়টা, স্ক্রিন টাইম যেটাকে বলে, স্ক্রিন টাইম নির্দিষ্ট করে বেঁধে দেবে। তার বাইরে স্ক্রিন টাইম দেখবে না, তার বাইরে আর সোশ্যাল মিডিয়া স্ক্রল করবে না। রাতের বেলায় খুব বেশি করে আমাদের ঘুম ডিসরাপ করার একটা কারণ হচ্ছে আমরা ডুম স্ক্রলিং করতে থাকি, তার মানে আমাদের স্ক্রলিং শেষ হচ্ছে না, আমরা একটার পর একটা রিলস দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। এটাকে কন্ট্রোল সবার আগে তোমাকেই করতে হবে, যদি করতে পারো মনঃসংযোগ যে কতটা বাড়বে সেটা হাতে নাতে টের পাবে।
1: একদমই তাই। আর আজকে এই সব নিয়ে যেমন কথা হচ্ছে, ঠিক তেমনই একটু আগেই বলছিলাম যে আমরা এই যে বৃষ্টি ভেজা রাত, তোমরা অনেকেই যেমন রোম্যান্টিক হয়ে পড়ছো, আবার অনেকটা গা ছমছমেও বটে যদি সেভাবে ভাবতে চাও। তো অনেকেই ভূতের গল্প লিখে পাঠাচ্ছ, যেগুলো ভালো লাগছে সেগুলো পড়ছি। আর এরকমই সুদেশনা জিজ্ঞেস করেছে দীপ্তাকে যে দীপ্তা, তুমি কি সত্যিই ভূতে ভয় পাও?
0: আমি সত্যিই ভূতে ভয় পাই, বিশ্বাস করো, এবং খুব ভয় পাই, বিশেষ করে সিনেমাটিক এক্সপিরিয়েন্সে না, যখন ওই শান্ত শান্ত শান্ত আবার ঝাপাং করে একটা মিউজিক হয় আর ভূতের মুখটা সামনে চলে আসে, আমি প্রচণ্ড ভয় পাই।
1: মানে আমি একটা কথা বলো দীপ্তা, মানে সেটা আমারও প্রশ্ন, তুমি কি এক্সপিরিয়েন্স করেছো কিছু, মানে ওই কারণে তোমার
0: এই সাউন্ড, এই এই যে সিনেমাতে যেভাবে দেখায় আর কি, ওটাই আমার খুব ভয় লাগে। তারপরে বিভৎস রকমের ভয়ঙ্কর দেখতে মুখ চোখ,
1: বিজিএম টিজিএম গুলো তোমাকে
0: সব মিলিয়ে, বিজিএম শুধু নয় সব মিলিয়ে। আমার একটা এখন মনে আছে ওই একটা সিনেমা ছিল, ওটাও খুব পপুলার যে সিরিজটা, তোমার হচ্ছে যে ওই যে বাড়ির বাইরে গাছে ভূতটা ঝুলতো বাড়ির বাইরেটায়, ও বাবা প্রচন্ড ভয়ঙ্কর।
1: হ্যাঁ ওই তো, বুঝতে পেরেছি আমি,
0: হ্যাঁ
1: বুঝতে পেরেছি আমি,
0: কিন্তু
1: অনেকগুলো
0: সিনেমা দেখেছিলাম, একটা ভূত একটা মানুষকে না সুরঙ্গের ভেতর দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে হিড়ি হিড়ি।
1: তুমি নান দেখেছো?
0: আমি না, ওই সব সিনেমাই আমি একটু একটু দেখেছি, পুরো দেখিনি,
1: পুরো দেখতে পারোনি, বুঝতে পেরেছি আমি। যাই হোক, আকাশ বেহালা থেকে আমাদের ডেইলি লিসেনার লিখছে, দীপ্তা বিহুদি কেমন আছো, কাজের শেষে বাড়ি ফিরলাম বৃষ্টি আর ঝড় নিয়ে, গোটা কলকাতা আবারও মায়াবী রূপ, অনেক ভালো মন্দ স্মৃতি ভিড় করে আসে, আমার ঘরের সেই গোপন কোণে বসে জানালাটা খুলে দিলাম, ঘরে শীতল বাতাস আর সঙ্গে একরাশ প্রেম বিচ্ছেদ সবটা নিয়ে এলো। যখন দেখলাম খুব এক্সস্টেড লাগছে তখন চলে গেলাম চায়ের দোকানে আর গিয়ে গরম চায়ের ভারে চুমুক দিলাম।
0: এটা না খুব একটা প্র্যাকটিক্যাল জিনিস, আর এটা আমি আরও অনেককে বলি যে কখনো কখনো না যদি ভীষণ বোর লাগে, ধরো কিছু করতে ইচ্ছে করছে না আর ভীষণ ডিপ্রেসড লাগছে, চেষ্টা করবে খোলা আকাশের নিচে মিনিট পাঁচেক দশেক হেঁটে আসার, দেখবে ইনস্ট্যান্ট মনটা আগের থেকে অনেক বেশি সতেজ হয়ে যাবে। আমি জানি এটা কেন হয়, কি জন্য হয়, এটা পিছনে সাইন্টিফিক কারণ কি রয়েছে, কিন্তু ধরো কোনো একটা এমন সিচুয়েশান রয়েছে তোমার মনে হচ্ছে কিচ্ছু ঠিক হচ্ছে না, সব গন্ডগোল হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না, সব কাজ এক্ষুনি বন্ধ করে দিতে ইচ্ছা করছে, চেষ্টা করবে মিনিট দশেক আউটডোরে একটা হাঁটাহাঁটি করে আসতে, করে আসলে ইনস্ট্যান্ট তোমার মধ্যে খানিকটা পজিটিভ এনার্জি জমে যাবে সঙ্গে সঙ্গে, এবং তখন দেখবে এই ধরনের কঠিন পরিস্থিতি ডিল করার জন্য তোমার মনের মধ্যে একটা শক্তি আসছে।
1: ডেফিনেটলি তাই। আর আরেকটা মেসেজ এখন যেটা পড়বো, এটা একটু বড় মেসেজ আর এটার উত্তরটা দীপ্তাকেই আমি বলবো তুমি দাও। সন্দীপ লিখছে হাওড়া থেকে, কেমন আছো লিখেছে, তারপরে যেটা ও লিখছে, বর্তমানে আমি একটা বেশ জটিল সমস্যায় পড়েছি, বাবা মাকে হারিয়ে একমাত্র সন্তান হিসেবে এখন একা থাকছি, আমাদের নিজেদের বিজনেস আছে, এই অবস্থায় বিয়ের যোগাযোগ আসছে, তো সেখানে আজকাল আমার কাজ নিয়ে প্রশ্ন উঠছে, শুনতে হচ্ছে সরকারি চাকরি না হোক প্রাইভেট কোম্পানিতে চাকরিও চলবে, কিন্তু বিজনেসে নাকি আজকাল টাকা নেই, মানে প্রায় বেকার হিসেবে ধরা হচ্ছে আমাকে। কিন্তু আমাদের বাঙালি জাতি একসময় বিজনেস থেকেই ভালো ইনকাম করেছে, যেমন রানী রাসমণির পরিবার, আরও অনেক উদাহরণ আছে। এই কথাটাই তাদের বোঝাতে পারছি না। হ্যাঁ, উনি রানী রাসমণি লিখেছেন, বলেছেন আরও অনেক
0: এত বড় একটা পরিবার।
1: হ্যাঁ, মানে
0: দ্বারকানাথ ঠাকুর কবেকার, সেই বিখ্যাত জাহাজ ব্যবসায়ী।
1: তো ওর যেটা প্রশ্ন, ওর যেটা এখন একটাই প্রশ্ন সন্দীপের, যে তাদেরকে কিছুতেই বোঝাতে পারছে না, আমি এক মাস বিজনেস বন্ধ রেখে চাকরিতে ঢুকে দেখলাম টাইম মেনটেন হচ্ছে না, যেহেতু নিজে রান্না খাওয়া সেরে বেরোতে লেট হচ্ছে, আমার বাইরের খাওয়া স্যুট করে না। আবার রিসেন্টলি মা মেডিকেল ট্রিটমেন্টের জন্য মোটা খরচ হয়েছে বলে ফিনান্সিয়াল সাপোর্ট এক্সপেক্ট করছি মেয়ের বাড়িতে, তো এখন কোনো দিকেই যেতে পারছি না। তোমরাই বলো কি করব, এনি সলিউশন?
0: না, প্রথম কথা সন্দীপ, একটা ব্যবসা করতে করতে আচমকা চাকরির দিকে ঝুঁকতে হলো, এবং সেটাও শুধুমাত্র বিয়ে করবে বলে পাত্রীপক্ষ চাইছে বলে, আমার মনে হয় তুমি ভীষণ না একটা কি বলবো মানে খুব আর কি দ্রুত একটা বোধ হয় বিয়ে করতে চাইছো, দ্রুত সেটেল করতে চাইছো। আমার মনে হয় এটা তুমি খুব অকারণে করছো। একটা ব্যবসা করছো, সেই ব্যবসাটা এখন হয়তো খানিকটা ফাইন্যান্সিয়ালি ডাউন রয়েছে, যেহেতু প্রচুর পারিবারিক কারণে চিকিৎসার জন্য খরচ হয়ে গেছে। কিন্তু এই মানসিকতাটা, তুমি যে মানসিকতাটা নিয়ে বড় হয়েছো, ব্যবসা করার মানসিকতা, সেই মানসিকতাটাকে তুমি কী করে জলাঞ্জলি দিয়ে দেবে? আর কেনই বা দেবে? সত্যি সত্যি তো আমরা বাঙালি বাড়িতে আমাদের সেখানেই হয় যে বাবা তুই আর কিছু কর না, করে একটা চাকরি কর, সেটা তুই যে কোনো চাকরি কর, মাসে গেলে তুই 6,000 টাকা পা, কিন্তু তুই চাকরি কর সেখানে। কিন্তু আমি এটা বলবো যে এখন বাঙালির মধ্যে এই স্টিগমা অনেক কেটে গেছে। এখন প্রচুর বাঙালি ছেলে মেয়ে তারা স্টার্ট আপ করছে, নিজেদের মতন তারা ব্যবসা করছে, তারা কেউ বাঁধা ধরা সময়ের মধ্যে কম পয়সার চাকরির জন্য আর লালায়িত হয়ে নেই। তারা এখন পারলে একটা ছোটো দোকান খুলছে, শাড়ির ব্যবসা করছে, যে কোনো ব্যবসা করছে, অনেক রকম কসমেটিক্সের ব্যবসা করতে পারে, যে কোনো খাবার দাবারের ব্যবসা করছে, অনেক ব্যবসা করছে। আমার মতে সন্দীপ, তুমি খুব মানে একটা খুব সাডেন ডিসিশন নিয়ে ফেলেছো, যে ডিসিশনটা আমার মনে হয় একদমই প্র্যাকটিক্যাল নয়। তুমি যদি ব্যবসাটাকে দাঁড় করাতে পারো, আমি বুঝতে পারছি হয়তো মেন্টাল লোনলিনেস একটা এমন জিনিস যেটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে এই মুহূর্তে, কিন্তু তাও আমি বলবো ব্যবসা, যে ব্যবসাটা তোমাদের পারিবারিক ব্যবসা, সেটাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র পাত্রীপক্ষ চাইছে বলে একটা চাকরি করতে যাওয়াটা ইজ নট আ গুড ডিসিশন। এটা ভীষণ ইম্প্র্যাকটিক্যাল একটা ডিসিশন, দাদা হিসেবে বলছি। তোমার বরং এখন উচিত অন্য সব কিছু থেকে নিজের মনকে সরিয়ে রাখতে, যে এই মুহূর্তে তুমি যেটা সবথেকে বেশি ক্রাইসিসে ভুগছো সেটা হচ্ছে কেয়ার করার লোক তোমার জীবনে দরকার, যেমনটা তোমার নিশ্চয়ই মা বাবা করতেন। সেই সময়টা, যে সময়টা তুমি চাইছো একটু সময় কাটাতে, আমার মনে হয় এই সময় পুরো মনোসংযোগটা তুমি যদি ব্যবসার দিকে ঢেলে দিতে, তাহলে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা তোমার আজকে চলছে, এটা আজ থেকে 2 বছর বা 3 বছর পরে এখান থেকে রিকভারি করতে পারতে, ফাইন্যান্সিয়ালি নিয়ে নিয়ে নিজের পায়ে নিয়ে দাঁড়াতে পারতে, তারপরে সেটেল হওয়ার ধাপটা নিতে পারতে। একজন সফল মানুষের আমার মনে হয় যে একটা পার্টনার খুঁজে পেতে অসুবিধা কম হয় তুলনায় অসফল মানুষদের।
1: একদমই, এবং সবসময় যেটা বলে যে তাড়াতাড়িতে নেওয়া সিদ্ধান্ত কখনোই খুব একটা ভালো হয় না, তাই একটু নিজেকে শান্ত করো, তুমি দেখো তুমি কি চাও এবং কোথায় তোমার ফোর্টে, মানে কোথায় তুমি নিজের বেস্টটা দিতে পারো। আমার মনে হয় সেটাতেই তুমি সাকসেসফুল হবে। অল দ্য ভেরি বেস্ট। আর এখন ব্যাক টু ব্যাক গানে তো যাবই, কিন্তু তার আগে তোমাদেরকে যেমনটা তোমরা জানো, 9903653992 9903653992 আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, কারণ লাস্ট আওয়ারে কিন্তু বিহুদীপ ঢুকে গেছে। আর একটা কথা, দীপকে যদি ভয় পাওয়ানোর থাকে তাহলে ভয়ের গল্প ঘটনার কথা আমাদেরকে শেয়ার করতে পারো। গান রইল তোমাদের জন্য খুব মিষ্টি একটা গান, রাংদে বাসন্তী থেকে, আমার খুব ফেভারিট।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

0: কিছু কিছু গান আছে না যে গানগুলো কোনোদিনও পুরনো হয় না, সে যত পুরনোই হোক না কেন, এইটা কিন্তু, এবং শুধু এটা নয় যে ব্যাক টু ব্যাক দুটো বাজালাম, একটা ভীমদেশী তারা আর একটা আরও একবার ফসলসের, এই দুটো গানই কিন্তু সেই সময়ের গান, মানে যে গান কখনো কোনো দিন পুরনো হবে না, আজ থেকে না হলেও অন্তত 20 বছর আগের গান তো বটেই, তার বেশিই হবে কম হবে না, কিন্তু কোনো দিন পুরনো হবে না। তো 9903652992 নম্বরে রূপম ইসলামের অনেকগুলো গানের রিকোয়েস্ট আসছিল, একটা হাসনুহানা রূপম ইসলামের গানের রিকোয়েস্ট পাঠিয়েছিল সঞ্জয় চট্টোপাধ্যায়। সঞ্জয় হাসনুহানা না বাজেলো, রূপম ইসলামের কিন্তু একটা দারুণ একদম ক্লাসিক গান বাজেলাম এই মাত্র। পরের মেসেজ পাঠিয়েছে কে দেখি, পরের মেসেজ পাঠিয়েছে, হাই প্রিয় শুভ কথা, আমি সৌর্য গড়িয়া থেকে লিখছি, আমি ক্লাস 8-এ পড়ি, আমার মনটা একটু আগে পর্যন্ত খুব ভালো ছিল আর খুশিও ছিলাম, কিন্তু জানো তো একটু আগে বাড়ি ফিরে দেখেছি আমার ব্যালকনিতে যত অ্যাকোরিয়াম ছিল, যত পাখি ছিল, টার্টলস ছিল, এরা সবাই বৃষ্টিতে ভিজে গেছে, আর মেশিনস লাইটস সেগুলোও ভিজে গেছে, মনটা খারাপ হয়ে গেল। রাত 3টা পর্যন্ত আছি তোমাদের সঙ্গে, চেষ্টা করছি আবার সেট আপটাকে আগের মতন করার, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। একটা মেসেজ এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, কবিতায় বলবো 4টে লাইন লেখা রয়েছে, বৃষ্টি মানে প্রেম, বৃষ্টি মানে বিচ্ছেদ, বৃষ্টি মানে জমে থাকা অভিমান, বৃষ্টি মানে অনেকটা মন খারাপ, আর বৃষ্টি মানে মন খারাপ ধুয়ে অনেকটা মন ভালো হয়ে যাওয়া, বৃষ্টি মানে অনেক পাওয়া না পাওয়া, আবার বৃষ্টি মানে সঙ্গী হারা, বৃষ্টি মানে খরা, বৃষ্টি মানে ধুয়ে যাওয়া ব্যথা, বৃষ্টি মানে তোমার ছোঁয়া। বাহ, হাওড়া উলুবেড়িয়া থেকে রাকেশ লিখে পাঠিয়েছে যে আজ অনেকদিন পর চুপ কথা এলাম, এলাম তার কারণ আমার যে ভীষণ প্রিয় মানুষ, যে আমার ভীষণ প্রিয় বন্ধু, এই চুপ কথার একটু আগে ওর সঙ্গে কথা বলতে বলতেই ও ঘুমিয়ে পড়েছে, আমাদের কাল দুজনের পরীক্ষা রয়েছে, তাই আমি একটু সময় পেলাম হাতে, ঘুম আসছে না এই বৃষ্টিতে, তাই মনে হলো একটু দেখি চুপ কথায় কী হচ্ছে, আর চুপ কথা এসে যখন দেখলাম তোমরা দুজন রয়েছো, তখন তো চুপ কথা ছেড়ে আর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, থ্যাংক ইউ। শাওন বারাসাত থেকে লিখেছে যে আসলে এন্টারটেনাররা যারা এন্টারটেন করে তারা অনেকটা মোমবাতির মতন হয়, যারা এন্টারটেনার, যে নিজেকে জ্বলে আর অন্যকে আলো পৌঁছে দেয়, কিন্তু সেই আলো নিজের শরীর পর্যন্ত তাদের পৌঁছয় না, কাল সকালে উঠতে হবে, তাই আজ শেষ পর্যন্ত থাকতে হয়তো পারবো না, তোমরা ভালো থেকো আর আমাদের এভাবে চিয়ার আপ করে যেও, আর বিহুদি তোমাকে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি, শাওন লিখে পাঠিয়েছে বারাসাত থেকে,
1: থ্যাংক ইউ শাওন, থ্যাংক ইউ, এই জন্য তো আসতে ইচ্ছা করে, যেটা সব সময় বলছি আর কি।
0: সৌভিক লিখে পাঠিয়েছে, মন ভালো না থাকলে আমি একটু নিজের মতন করে সময় কাটাই, কখনো পুরনো গান শুনি, কখনো জানলার পাশে চুপচাপ বসে বৃষ্টির শব্দ শুনি, মাঝে মাঝে ডায়েরিতে মনের অনেক কথা লিখে ফেলি, কারণ লেখা অনেক না বলতে পারা কষ্টকে হালকা করে দেয়, আবার কখনো পরিবারের মানুষের সঙ্গে গল্প করি, কারণ আপন মানুষদের সঙ্গে দুটো ভালোবাসার কথা মনকে নতুন করে সতেজ করে শক্তি যোগায়, মন খারাপ থাকলেও আমি জানি এই সব অন্ধকার একদিন কেটে যাবে, তাই নিজেকে বলি আজ হয়তো মনটা ভারী তবে কিন্তু আগামীকাল আবার নতুন আলো নিয়ে আসবেই। বাহ, এটাও খুব সুন্দর একটা মেসেজ পড়লাম। পরের মাস আরেকটা মেসেজ পড়বো, এই মুহূর্তে পাঠিয়েছে, হাই প্রিয় চুপ কথা, দাদা আর দিদি তোমরা কেমন রয়েছো, একদিকে বাইরের এই ভীষণ ভালো আবহাওয়া আর তার সঙ্গে তোমাদের দুজনের গলার কণ্ঠস্বর আর সেই সঙ্গে ভালো কিছু গান, আজ মনটাকে সত্যি অন্যরকম করে দিচ্ছে, তোমাদের দুজনকেই অনেক অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, এই মেসেজটা যে করেছে তাকেও ভীষণ ভীষণ ভীষণ ধন্যবাদ।
1: কিন্তু সে কি নাম লেখে
0: সুরজিৎ? না, অনেকগুলো মেসেজ নাম নেই, আমি শুধু মেসেজগুলো কনটেক্সট যেহেতু খুব আন্তরিক তাই পড়ছি। সুরজিৎ মুখার্জি মেসেজ পাঠিয়েছে মৌরি মিল বাজার, সেখান থেকে ও লিখেছে তোমাদের শুনছি, খুব ভালো লাগছে, বাইরে বৃষ্টি এখনও মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যে থামছে, সাবধানে বাড়ি ফিরো। পরের মেসেজ, দীপদা আমি হিস্ট্রি অনার্স ফাইনাল ইয়ার, আমার কেরিয়ার নিয়ে আমি খুব কনফিউজড, প্লিজ কিছু সাজেস্ট করবে, পড়াশোনার বাইরে রান্না ছাড়া আমি কিছু

0: পারি না। আমার নাম বিপাশা, আমার কেরিয়ার নিয়ে আমি খুব চিন্তায় রয়েছি। বিপাশা দেখো, আমি তোমাকে একটা খুব ফ্র্যাঙ্কলি কথা বলি, কোনো মানুষ কোনো গুণ নিয়ে জন্মায় না, বেশিরভাগ মানুষকেই তাদের বিভিন্ন কোয়ালিটিস শিখে নিতে হয়। আজ তুমি রান্নার বাইরে হয়তো আর কিছু পারো না, কিন্তু এমন দিন সামনে আসবে যখন তোমার কেরিয়ারের জন্য তোমার যে স্কিল দরকার সেই স্কিল তুমি অ্যাডাপ্ট করবে, তুমি শিখে নেবে। অনেকেই অনেক কিছু পারে না। আমি বা বিহু, আমরা কি কেউ ধরো মাইক্রোফোনের সামনে কথা বলবো এই স্কিল নিয়ে জন্মেছি, নাকি আমরা কোনোদিন যখন থেকে যেদিন থেকে মাইক্রোফোনের সামনে বসেছি আমরা ভীষণ ভালো ফ্লুয়েন্ট নির্ভুল সব কিছু বলতে পারি? আজও আমাদের ভুল হয়ে যায়, হতেই পারে, কিন্তু আমরা শিখি, প্রত্যেক মুহূর্তে আমরা শিখি, কারণ এটাই আমাদের কাজ, এটাই আমাদের রুটি রুজি। তো বিপাশা, তুমিও যেটাকে কেরিয়ার হিসাবে বেছে নেবে, যেটা তোমার রুটি রুজি হবে, সেটাকে কিভাবে যত্ন করবে, কিভাবে লালন পালন করবে, সেই চাকরিটা কিভাবে বাঁচিয়ে রাখবে, সেই কাজটা কিভাবে আরো ভালো করবে, এটা যখন তোমার মাথার মধ্যে ঢুকে যাবে তখনই তুমি অটোমেটিক্যালি সেই কাজটা প্রত্যেক দিন করবে। এবং কোনো মানুষ যখন কোনো কাজ প্রত্যেক দিন করে তখন সে সেই কাজটায় ঠিক পারদর্শী হয়ে যায়। এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম।
1: আর কি জানো তো, মানে দুনিয়ার 5% মানুষ আছেন যারা হয়তো নিজের প্যাশনটাকে প্রফেশন বানাতে সক্ষম হন। অনেক সময় ধরো আমরা একটা জিনিস করতে ভালোবাসি, কিন্তু আমরা জানি যে সেটা করে আলটিমেটলি হয়তো আমি সুদূরে পৌঁছতে পারবো না, সেই কারণে তখন বাধ্য হয় অন্য পেশা আমাদের চুজ করতে হয়। আমার মনে হয় তুমি যদি তোমার প্যাশন, যেটা তুমি বললে রান্না, এটাকে প্রফেশন হিসেবে কোনোভাবে নিতে পারো, তার জন্য হিস্ট্রি অনার্স থেকে
0: হ্যাঁ
1: ভীষণ ভীষণ একটা সুযোগ রয়েছে। আর হিস্ট্রি অনার্স বলে সেখান থেকে তুমি লাইব্রেরিয়ানের কোর্স করতে পারো, অনেক রকম সুযোগ সুবিধা আছে। অবশ্যই আমি বলবো মাস্টার্স করতে, যেহেতু তুমি চেয়েছো সাজেশন। মাস্টার্স না করলে সত্যি কথা বলতে এখনকার দিনে শুধুমাত্র অনার্স গ্রাজুয়েট হয়ে কিন্তু খুব একটা সুবিধে করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপাতত মাস্টার্সের দিকে ফোকাস রাখো, আর রান্নাটাকে শুধু রান্না পারিটা ভেবো না, মানে শুধুটাকে আমি এখানে একটু
0: রান্না পারাটা কিন্তু খুব বড় একটা গুণ।
1: এক্স্যাক্টলি,
0: এটা আরো বেশি করে টের পাওয়া যায় যখন মানুষ একটু স্বাস্থ্য সচেতন হয়, তখন কিন্তু এটা আরো বেশি করে টের পাওয়া যায়।
1: আর আরেকটা কথা আমার মনে হয় যে এখন যত দিন যাচ্ছে আমরা সবাই তো কম বেশি হেলথ কনশিয়াস বা স্বাস্থ্য সচেতন হচ্ছি, তো সেইখানে মানে আমি না সত্যি বলছি দীপদা, এটা কিন্তু একটা বড় মানে বিজনেস অ্যাডভান্টেজ ইয়ে হতে পারে,
0: অনেক বড়। এটা ফ্র্যাঙ্ক একদম ঠিক কথা, এটা আমি এটা একদম বিহুর সঙ্গে একমত বিপাশা, যে ধরো যারা হেলথ কনশিয়াস তাদের জন্য খাবারের অপশন অনেক কম, তো প্রোটিন বেশি খেতে হয়। তো এবার আমাদের বাঙালি বাড়িতে যেরকম রান্না হয় সেগুলোতে সবসময় খুব বেশি প্রোটিন থাকে না, আমরা ফ্যাট বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারও প্রচুর খাই। তো যদি তুমি তোমার প্রফেশন হিসাবে এটাকে বেছে নাও যে তুমি যারা স্বাস্থ্য সচেতন, যারা হেলথ ফ্রিক, তাদের কিভাবে টেস্টি খাবার তারা খাবে সেই নিয়ে তুমি কাজ করবে, ভাবো, করতেই পারো। তার অনেক এখন বড় জায়গা রয়েছে, তার এখন অনেক অপশন রয়েছে। এবং যেটা বিহু বললো যে যেটা প্যাশন আর যেটা প্রফেশন যদি সেটা এক হয়ে যায় কখন, তাহলে সেটা খুব খুব খুব লাকি হয় তারা। পরের মেসেজ লিখেছে অনুষ্কা, অনুষ্কা লিখেছে অনেকদিন পর বিহুদিকে শুনতে পেয়ে কেমন নিজের পরিবারের একজনকে ফিরে পেয়েছি মনে হচ্ছে। তোমরা আমার জন্য এত কিছু করেছো যে এখন তোমরা আমাদের পরিবারেরই একজন বলে মনে হও। শুধু একটাই আক্ষেপ রয়ে গেল যে তোমাদের জন্য আমরা কিছু করতে পারি না। বিহুদি, তুমি নিজের আপস অ্যান্ড ডাউনসের কথা আমাদের সঙ্গে শেয়ার করতে পারলে না, সেটা কিন্তু আমাদের জন্য খুব দুঃখজনক। আমি জানি যে তুমিও যে চেয়ারটায় বসে আছো তার অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। শুধু একটাই রিকোয়েস্ট করবো তোমাকে, তুমি প্লিজ ডিপ্রেসড হয়ো না। আর দীপদা, তোমাকে দেখবো বলে সারাদিন নিউজ চ্যানেল খুলে রাখি, আর ট্যাটুটা ভীষণ ভালো হয়েছে।
1: অনেকেই করে, এবং আমার মনে হয় যে আবার আমার নিজের সমস্যাগুলো বলে তোমাদের মন খারাপ বা তোমাদের ভারাক্রান্ত করতে চাইছি না, তাই বলে কি আমি হিল হচ্ছি না? একদম হচ্ছি। তোমাদের সঙ্গে যে কথা বলছি আমার মাইন্ড কিন্তু ডাইভার্টেড হচ্ছে, এবং কোথাও গিয়ে আমিও কিন্তু হিল হচ্ছি কথা বলতে পেরে। যাই হোক, 9903653992 মেসেজ হোয়াটসঅ্যাপ করো, আর মাত্র কিছু সময় বাকি,
0: আর মাত্র আধ ঘন্টা সময় বাকি আছে। আর যেভাবে পরপর মেসেজগুলো ঢুকছে আমরা কিন্তু ওয়েট করে আছি যে খুব দ্রুত তোমার মেসেজগুলো আমরা পড়া শেষ করতে চাই। একগুচ্ছ মেসেজ এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, তাই খুব দ্রুত ছোট্ট করে গ্রান্টার পরেই ফিরে এসে তোমাদের বাকি মেসেজগুলো পড়ছি। 9903653992 5992। এখন আমার ভীষণ প্রিয় একটা সিনেমা থেকে, এটাও অনেক পুরনো সিনেমা কিন্তু গানটা দুর্দান্ত।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: ঘড়িতে সময় বলছে এবার কিন্তু 2:50 প্রায় হয়ে গেছে। তার মানে আজকের মতন চুপকথার জার্নি কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। শুধু যাওয়ার আগে, চুপকথা একদম শেষ করার আগে, হাতের কাছে একটা দুটো মেসেজ রয়েছে যেগুলো না পড়লেই নয়। তোমাদের এই অনুষ্ঠান শুনছি কাজ করতে করতে, চালিয়ে যাও, ভীষণ ভালো লাগছে। প্রতাপ লিখে পাঠিয়েছে গোপীনাথপুর তমলুক পূর্ব মেদিনীপুর থেকে।
1: থ্যাংক ইউ সো মাচ প্রতাপ।
0: আর একদম লাস্ট মেসেজ, হাই চুপকথা, দীপদা জানো তো রাতের আবহাওয়াটা আজকে খুব সুন্দর, আমার বাড়ির জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, কিন্তু দীপদা স্টুডিওর জানলা তো ওটা কি ঘাড় ঘুরিয়ে দেখো না। যাই হোক বিহুদি, তোমার প্রবলেমটা খুব ভালোভাবে কাটিয়ে ঘন ঘন এবার চুপকথাতে এসো, তোমাকে শুনতে ভীষণ ভালো লাগে।
1: থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই আসবো গো। ঠিক আছে, একটা ফেজ গেছে, বাট হোপফুলি আগামী দিনে সব ভালো হবে।
0: আর একটা মেসেজ পড়বো, আমিশা পাঠিয়েছে। আমিশা লিখেছে যে জানো তো সারাদিন এই গরমে যেভাবে কেটেছে, তারপর একটু বৃষ্টি হলো, জানি না গরমটা এতে কতটা কমবে। আচ্ছা আমার একটা জানো তো তোমাদের কাছে প্রশ্ন আছে, যে পার্সোনাল আর প্রাইভেট এই দুটো জিনিসের কি কোনো ফারাক আছে তোমাদের কাছে? মানে দুটো শব্দ, একটা পার্সোনাল স্পেস, একটা প্রাইভেট স্পেস, এই দুটো স্পেসের কি কোনো মানে আছে? ও জিজ্ঞেস করেছে। আর আমাদের স্কুলে অনেক প্রজেক্ট দিয়েছে, সামার প্রজেক্ট, সেগুলো করতে করতে তোমাদের শুনছি, খুব ভালো লাগছে, প্রচুর ভালোবাসা নিও। আমি শালিকে পাঠিয়েছে ছোট্ট আমাদের বোন। আর একদম লাস্ট একটা মেসেজ বাড়িপুর থেকে লিখেছে, যেখানে নাম লেখা নেই, ও লিখেছে দীপদা আমিও তোমার মতন সত্যজিৎ রায়ের খুব বড় ফ্যান, বিহুদি চিন্তা করো না, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, এখন যেটা করণীয় সেটা হলো মন ভালো করার জন্য চুপ কথা পরিবারে তোমার একটু বেশি বেশি আশা, আমরা সবাই তোমার জন্য প্রে করব, সব ঠিক হয়ে যাবে।
1: এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের এই মাসে হয়তো আরেকটা শো আছে, তো এভরিথিং গোজ ওয়েল, আমরা
0: হয়তো বলার কিছু নেই, এই মাসের লাস্ট উইকে শোতে আমরা আবার চুপ কথাতে দীপ আর বিহু একসঙ্গে আসব।
1: আমি না এখন বিশ্বাস করো আমি ডাইরেক্ট বলি না কিছু, কারণ আমি যেটাই বলছি সেটাই হচ্ছে না আর কি, তো ওই কারণে হয়তোটাই বললাম, হ্যাঁ আছে, হোপফুলি আমরা আবার একসঙ্গে আসব।
0: আর সত্যজিৎ রায়ের ফ্যান কে নয়, আমি শুধু একটা শেষ কথা বলবো, সত্যজিৎ রায়ের ফ্যান কোন ভারতীয় নয়, এবং শুধু ভারত কেন, বিশ্বের প্রতিটি কোণে সত্যজিৎ রায় এমন একটা নাম, মানে বাঙালিদের কাছে তো শুধু নাম নন, সত্যজিৎ একটা অরা, একটা সব কিছু, সত্যজিৎ একটা জগতের মতন।
1: আর একটু আগে আমি যেটা বললে প্রাইভেট আর পার্সোনালের মধ্যে কোনো তফাত আছে কি না, প্রাইভেট কথাটা একটু কর্পোরেট আর পার্সোনালটা একটু পার্সোনাল, এই বাইরে তো আর কোনো তফাত আমি দেখতে পাই না। যাই হোক, আপাতত এখানেই আমাদেরকে টাটা বাই বাই বলতে হবে, কালকেও চুপ কথা আছে, বিহু আর দীপ নেই, অন্য কেউ আছে, সবাই খুব ভালো থেকো, এই বৃষ্টি ভেজা রাতে ভালো করে ঘুমিও আর আমাদেরকে শুনতে থাকো, গুড নাইট।
0: আজকের মতন তাহলে চুপ কথা থেকে বিহু আর দীপ বলছে টাটা বাই বাই, আবার লাস্ট উইকে দেখা হচ্ছে।

শুরু করছি হিন্দিতে আজ বিকালের অনুষ্ঠান আপনাদের লিয়ে, আর আর আপনাদের লিয়ে অনুষ্ঠানে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সোম। এতক্ষণ শুনছিলেন চুপ কথা, আর এবার হিন্দিতে আজ বিকালের অনুষ্ঠান আপনাদের লিয়ে সময়। হ্যাঁ, ও চারটে পর্যন্ত আপনাদের লিয়ে অনুষ্ঠান নিয়ে থাকবো আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ আজ কেন প্রতি রাতেই আপনাদের লিয়ে অনুষ্ঠানে একটা কথা বলি, সেটা হলো আমাদের মনটা নস্টালজিক কি করে করা যায়, তাই না? যখনই বিশেষ বিশেষ সময়ে কোনো বিশেষ বিশেষ মুহূর্ত আমাদের মনে পড়ে যায়, তখনই নস্টালজিয়ায় আক্রান্ত হই আমরা, অর্থাৎ অতীতের সুখ স্মৃতি। আজ রাস্তা দিয়ে আস্তে আস্তে এক জায়গায় সেই নয়ের দশকের কিছু গান শুনছিলাম, তখনই আমার মনে হলো হ্যাঁ, এই সময়টাই তো আমার জীবনে

বিজয়পাত ছবি থেকে শুনলাম গানটা। হ্যাঁ, গানটার কথাগুলো না আমার এখনো মনকে স্পর্শ করে। সেটা হলো এই যে আমাদের যাতায়াতের পথে, জীবনের যাতায়াতের পথে কথাই কথা বললাম, কত মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে, আর সে যাতায়াতের পথেই সে মানুষগুলোর সাথে সম্পর্ক কখনো বজায় থাকে, কখনো হারিয়ে যায়, তাই না বন্ধুরা? এমনই জীবনের মজার খেলা। আর 2-3 দশক বাদে যখন পিছন ফিরে দেখি, দেখবেন আমরা সুখ স্মৃতিগুলোকেই মনে রাখি, এটাই নস্টালজিয়া। এবারে দুটো গান শুনবো আর সেই সময় স্মৃতিগুলোকে সতেজ করবো। দ্য জেন্টলম্যান জমতে গিয়ে এস পি বালা সুব্রমণিয়াম এবং চিত্রা কণ্ঠের পরের গানগুলি নারায়ণ এবং আলকা ইয়ানি কণ্ঠে মরা ছবি থেকে তারপরে।

মোরা ছবি থেকে গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল, আচ্ছা এই তো সেই সেই বৃষ্টির গান, বৃষ্টি এখনো যেমন পড়ে তখনও পড়তো, কিন্তু তবু কেন মনে হয় সেই সময়টা আলাদা আর আজকের যুগটা আলাদা, কারণ ওর মধ্যে রয়েছে আমাদের স্মৃতির তুলি। হ্যাঁ, স্মৃতির তুলিটাই তো মনটাকে জীবনটাকে সুন্দর করে তোলে। স্মৃতির মধ্যেই রয়েছে আমাদের অনেক অনেক চাওয়া পাওয়া, অনেক আনন্দ, অনেক দুঃখ, অনেক মুহূর্তের সমাহার। আর স্মৃতির মাধ্যমেই তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এমন গভীর রাতে হয়তো পরের দিনটা মানে কালকের দিনটা অনেকের কাছেই প্রতিদিনের মতন অত পরিশ্রমের দিন নাও হতে পারে, হতে পারে কাল হয়তো আপনার হাফ ডে, হতে পারে কালকের দিনটা আপনার ছুটি, বা আপনার কালকেও সমান কাজ আছে, কিন্তু তাও বলবো স্মৃতি তার গুরুত্ব অসীম। এমন কোনো গভীর রাতে হালকা করে রেডিও চালিয়ে আপকে

অনুষ্ঠানে যখন আপনি গানগুলো শোনেন, আপনিও স্মৃতির পথে হেঁটে আসেন আর মনে পড়ে যায় আপনার প্রথম ভালোবাসার কথা। চলুন না এসপি বালাসুব্রহ্মণ্যমের কণ্ঠে সে কথাই শুনে নিই।

সে প্রথম প্রেমের স্মৃতি আমাদের সকলের মনেই একেবারে খোদাই করা আছে। কেউ ভুলতেই পারে না তার প্রথম ভালোবাসার ঘটনাকে, ঘটনাই বললাম

কারণ এই বিশেষ সময়টা, যে সময়টা প্রথম প্রেমে পড়া বা প্রথম একটা সম্পর্কের মধ্যে যাওয়া, সেটা মনের অন্তরের অন্তঃস্থলে একটা আশ্চর্য জায়গা করে নেয়। তারপর জীবন বয়ে যায়, মনে হয় দুষ কেমন একটা ছেলে মানুষই করেছিলাম, আসলে বয়সটাও কম ছিল, আকর্ষণটা ছিল, কিন্তু সে মানুষটা হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল। তবে সবসময় যে এমন নেতিবাচক কথা সবাই চিন্তা করেন তা তো নয়, এমনও তো হতে পারে সে প্রথম ভালোবাসার মানুষটি আজ আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, কিন্তু তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, সময় নদীর স্রোতের মতন আপনাকে নিয়ে জীবনের এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেছে। সেই মানুষটির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনার মনের মাঝে একটা সুন্দর স্মৃতি হিসেবে রয়ে গেছে। এখনো এমন কোনো গভীর রাতে সেই সময়ের গানগুলো শুনলে আপনি ফিরে যান সে মধুর মুহূর্তগুলোয়। চলুন আবারও ঘুরে আসি 90-এর দশকে সেই মধুর মুহূর্তগুলোয়, পরপর দুটি গানের মাধ্যমে।

বন্ধুরা, জীবনের সময় কেমন কেটে গেল? আপনার জীবনে, আমার জীবনে, সকলের জীবনে, সামাজিক জীবনে। আর তখনই মনে হয় অনেক অনেক ফেলে আসা বন্ধুদের কথা, প্রিয়জনদের কথা, যাদের সঙ্গ এখন হয়তো আপনি পাচ্ছেন না। সোশ্যাল মিডিয়ার যুগেও বহু মানুষকে এখনও আমরা খুঁজে বের করতে পারি না, পারিনি। কোথায় আছেন তারা, কেমন আছেন তারা জানি না, কিন্তু প্রিয় মানুষের উদ্দেশ্যে একটা কথাই বারবার সততসারিত হয়ে যায় মন থেকে। ভালো থাকো বন্ধু, যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো। এতক্ষণ দিলওয়ালে এবং ক্রিমিনাল ছবি থেকে গানগুলো শুনলাম। প্রথম গানটি কুমার শানু এবং গালকা ইয়াগনিকের কণ্ঠে এবং দ্বিতীয় গানটি অভিজিৎ এবং চিত্রার কণ্ঠে। এর পরের গানটি শুনে নেব অভিজিতের কণ্ঠে, সেই সময়ের একটি খুব জনপ্রিয় ছবি আঞ্জাম থেকে। চলুন শুনে নিই।

আর এই শেষ লগ্নে উপস্থিত হয়ে আমার মনে হচ্ছে সেই কথাটাই। হ্যাঁ, জীবনে এরকমভাবেই তো কতগুলো অধ্যায় শেষ করে আমরা এগিয়ে চলেছি। প্রতিটা অধ্যায় শেষ হয় আর জীবনের নতুন অধ্যায়ের সম্ভাবনার পাপড়ি খোলে। নতুন নতুন সম্ভাবনার মধ্যেই আমরা আশার আলো খুঁজে পাই, আর তখনই মনে হয় অতীত স্মৃতির থেকে কত কি শেখার আছে। সব থেকে ভালো হলো অতীতের সে অসামান্য মুহূর্তগুলোকে স্পর্শ করা। যে মানুষগুলোকে একসময় পেয়েছি আমার পাশে, তাদের ভালোবাসায় আজও আমি স্নাত হয়ে আছি। না হয় তারা আমার জীবনের অংশ নয় এখন। আসুন আবার একটা সেই সময়ের গান শুনে নিই, সেই সময়ের রিলিজ করা একটা সুপারহিট রোম্যান্টিক মুভি 1942 আ লাভ স্টোরি ছবি থেকে কুমার শানুর কণ্ঠে এই গানটি। আর এর মাধ্যমেই শেষ হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে ভোর চারটে থেকে ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ভোড়াই নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।

আজকে লিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে আজকে প্রথমে শুনব বসন্ত মুখার্জির আগে খেয়াল শিল্পী শুভময় ভট্টাচার্যের পরিবেশনায়।

1942 লাভ স্টোরি ছবি থেকে গানটি শুনে নিলাম, আর এর মাধ্যমেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন বসন্ত মুখার্জি রাগে খেয়াল শুভময় ভট্টাচার্যের পরিবেশনায়। এখন শুনবেন বাঁশিতে রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন বাঁশিতে রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এর সঙ্গে শেষ হলো ভোরের আগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রভাতী চিরন্তনী অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।
1: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে আলোক দেখায়, গোলক ধাঁধায় যে পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনই চিরকালীন কথায় সাজানো 107 FM রেনবোর প্রতি শুক্র শনি রবিবারে ভোর 5টা থেকে 6টা এই অনুষ্ঠানে, মানে চিরন্তনী অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে আছি আমি সোহম। চিরন্তনী সম্পর্কে আপনাদের বক্তব্য, চিন্তাভাবনা, সেই চির চেনা নাম্বারে পাঠিয়ে দিন 9903659992, যেটা

সেভেন এফ এম রেইনবোর অফিসিয়াল নাম্বার, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস এর মাধ্যমে। অনুষ্ঠানের মাঝখানে আপনাদের সেই স্নেহ মাখা বার্তাগুলো পাঠ করব। আমি সোহম। ভোরের মনোরম পরিবেশে প্রথম গানটা শোনার আগে জানিয়ে দিই আজকের চিরন্তনীর বিষয়। আজকের চিরন্তনীর বিষয় হলো বিশেষ ভালোবাসা। বিশেষ ভালোবাসা, হ্যাঁ, আর যাকে অনেক সময় ইংরেজিতে প্যাশন বলে বিবরণ দেওয়া হয়, তাই না? এই বিশেষ ভালোবাসার বিষয়টা হলো কি, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো একটা ব্যক্তির প্রতি হতে পারে, বিষয়ের প্রতি হতে পারে, কোনো স্থানের প্রতি হতে পারে, একটা বিশেষ ভালোবাসা রয়েছে। কেউ কোনো একজন বিশেষ গায়কের গানই বারে বারে শুনতে চান, কেউ কোনো বিশেষ এক ধরনের গান শোনেন, কেউ কেউ বেরিয়ে পড়েন, হ্যাঁ, বেড়াতে ভালোবাসেন, বিশেষ ভালোবাসা আছে বেড়ানোর প্রতি। তার জন্য তাকে হয়তো অনেক পরিশ্রম সহ্য করতে হয় এবং অনেক অর্থনৈতিক চাপও সহ্য করতে হয়। কারো কারো বিশেষ ভালোবাসা হলো গল্পের বই পড়া, কারো কারো বিশেষ ভালোবাসা হলো কোনো বিশেষ বিষয়ে চলচ্চিত্র দেখা। আর বিশেষ ভালোবাসা আপনাদের সকলের যেটা, সেটা হলো রেডিও। হ্যাঁ, রেডিও শোনা এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আজ বিভিন্ন মানুষের বিশেষ ভালোবাসার উদাহরণ দেব এবং সে কথা বলব, আর আপনাদের থেকে অনেক কথা জানব ওই 9903659992 এই নাম্বারে। চলুন আজকে প্রথম গানটি শুনি কুণাল গাঞ্জাওয়ালার কণ্ঠে, প্রেম আমার ছবি থেকে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বন্ধুরা, 107 FM রেনবো শুনছেন চিরন্তনী। আজকে চিরন্তনীর বিষয় বিশেষ ভালোবাসা। আর যাদের 107 FM রেনবোর প্রতি, রেডিওর প্রতি, আকাশবাণীর প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে, সেই আমার বন্ধুরা, শ্রোতা বন্ধুরা মেসেজ করতে শুরু করেছেন ইতিমধ্যেই। হাওড়া থেকে রঞ্জন বলছেন, চায়ের কাপ হাতে বসে পড়লাম জ্যৈষ্ঠ মাসের প্রথম চিরন্তনী শুনতে। প্রচণ্ড গরম দাদা ভাই, সাবধানে থাকুন না। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো, আপনিও খুব ভালো থাকবেন। আর চায়ের প্রতি আপনার কি একটা বিশেষ ভালোবাসা রয়েছে? মানে এত ভরে চা করে ফেললেন, বাবা, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আরও একজন বন্ধু সরসুনা থেকে লিখছেন, গুড মর্নিং সোহমদা, গুড মর্নিং, টুডে অলসো আই এম এনজয়িং চিরন্তনী উইথ স্টোরি অফ প্যাশন বাই ইয়োর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু। আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। চিরন্তনী অনুষ্ঠানে ইতিমধ্যেই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ চলে এসছে। হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আমি পড়বো এরপরে একসঙ্গে পরপর পরপর করে। এবার একটু বলে নিই বিশেষ ভালোবাসা বা প্যাশনের কথা। তো আজকের এই অনুষ্ঠানে আমি কিন্তু কারোর নাম উল্লেখ করব না, কিন্তু ঘটনাটা বা বিষয়টা বিশেষ ভালোবাসার, তাদের যে বিশেষ ভালোবাসার ফলে তাদের জীবনে কী কী পরিবর্তন এসেছে বা বিশেষ ভালোবাসা তাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ, সেই কথার বিবরণী আপনাদের দেব। আমার পরিচিত এক প্রযুক্তিবিদ, মানে ইঞ্জিনিয়ার, এক ভদ্রলোক, তার জীবনের বিশেষ ভালোবাসা কী জানেন? পাখি। হ্যাঁ, মানে যখনই তিনি কাজের থেকে একটু সময় বের করতে পারেন, তিনি চলে যান জঙ্গলে এবং বিভিন্ন অভয়ারণ্যে পাখির ছবি তুলতে। আর বিভিন্ন পাখির তাদের চেহারা, তাদের ডাক, এসবের মাধ্যমে একটা অন্য জগতে উত্তরণ ঘটে ভদ্রলোকের। এই বিশেষ ভালোবাসার জন্য তাকে সংসার জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, মানে তার স্ত্রী সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তের থেকে বেশ কিছুটা সময় কেটে পাখিদের জন্য দিয়ে দিতে হয়েছে। এই জন্য তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত। পক্ষী বিশারদ আছেন বিজ্ঞানী অনেকেই, কিন্তু ইনি হলেন পাখির প্রতি এক বিশেষ ভালোবাসা রাখা মানুষ। আপনার চেনা পরিচিতর মধ্যে এরকম কোনো মানুষের বা বিভিন্ন মানুষের কেমন বিশেষ ভালোবাসা রয়েছে বা আপনার বিশেষ ভালোবাসাটাই বা কী, এ তো আমি জানতে চাই আর জানব। এবং আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আমি অবশ্যই পড়ব। তার আগে মোহিত চৌহান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে পরবর্তী গানটা শুনে নেব, 2012 সালে মুক্তি পাওয়া লে হলওয়ালে ছবি থেকে। চলুন শুনে নিই পরের গান।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। আজকে চিরন্তনী অনুষ্ঠানে আমি সোহম বলছি, মানুষের বিশেষ ভালোবাসা বা প্যাশনের কথা। কিছু কিছু মানুষের কাছে কি প্যাশন জানেন? থিয়েটার দেখা। হ্যাঁ, এক একজন মানুষ নাটক দেখবেন বলে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান, এবং তাঁরা নাটককে এতটাই ভালোবাসেন এক নাটক একাধিকবার দেখে ফেলেন। কখনো কখনো কোনো বিশেষ অভিনেতা বা অভিনেত্রীর অভিনয় দেখার জন্য, কখনো কখনো কোনো বিশেষ নাট্যকারের নাটক দেখার জন্য। তাদের এই ভালোবাসা এক অসামান্য রূপ

যখন তারা অনেকে এই নাটকে অংশগ্রহণও করেন। এবার বলে রাখি, আমার চেনা পরিচিত এক ভদ্রলোক, তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সারা বছর হিসাবের এক কঠিন জীবন যাপন তাকে করতে হয়, পরিশ্রম করতে হয়, আর বছরে তিনি একবার একটি নাটক মঞ্চে অভিনয় করেন এবং তার জন্য তাকে বেশ সময় এবং নিজের ব্যক্তিগত অর্থ খরচ করতে হয়। ভাবুন তো, কতটা বিশেষ ভালোবাসা থাকলে যে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে কিছুদিনের জন্য, ওই একটা মাসের জন্য তিনি শুধু তার স্ত্রীরও না, তার সন্তানেরও না, শুধুমাত্র নাটকের হয়ে যান। আচ্ছা, এবারে আমার যাদের প্রতি সেই বিশেষ ভালোবাসা রয়েছে এবং আমার প্রতি বা আমাদের প্রতি যাদের ভালোবাসা রয়েছে বিশেষ, তাদের বার্তাগুলো একটু পড়ে নিই। স্নেহমাখা বার্তা মানে আপনাদের, 9003659292, অরিজিৎ দাস অধিকারী, সেঁচুতি, বিবেকনগর, তেমাথানি, সপং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশেষ ভালোবাসার কথা শনিবারের ভোরে, চিরন্তন ভালোবাসায় চিরন্তনের দোর, আমার ভালোবাসা বেতার বেঁধে বেঁধে থাকি, সব দিন সবসময় সাথে সাথেই রাখি, ভক্তিমূলক গানে কথায় চিরন্তনই চাই, রক আর ডিজের ভিড়ে নিস্তার মোদের নাই, বৃক্ষরোপণ আমার হলো দ্বিতীয় ভালোবাসা, সবুজে ভরুক এই ধরা, এইটাই সবার সদাই আশা, জ্যৈষ্ঠ মানে নজরুল, তিনি সৃষ্টির খনি, চিরন্তনী তোমা পড়ে তাই তো মোরারিণী। অরিজিৎ দাস অধিকারী, সেঁচুতি, বিবেকনগর, তেমাথানি থেকে স্বয়ং সবং, পশ্চিম মেদিনীপুর থেকে, হ্যাঁ সবং, সবং থেকে। হ্যাঁ সত্যি, আপনি বৃক্ষরোপণের কথা বললেন আর এই প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই সেই ছোট গল্পটা মনে পড়ছে, যে গাছের যন্ত্রণার সাথে ছেলেটি নিজের যন্ত্রণাকে স্পর্শ করতে পারত। এবারে আরও একটি মেসেজ, বন্ধু সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখছেন, বলছেন, শ্রবণ সাথী সোহম, সুপ্রভাত, সুপ্রভাত সুভাষবাবু, মানুষ চায় মানুষের কাছ থেকে মানুষেরই আচরণ, এমনটা হলে মানুষ পায় এক সুন্দর জীবন, মানুষ হতে আজও পথ দেখায়, চিরন্তন শাশ্বত বাণী, তাই শুনতে থাকি গল্প গানে ভরা সবার প্রিয় চিরন্তনী। বাহ, খুব সুন্দর লিখেছেন। আরও একজন বন্ধু মোহাম্মদ আকবর মোল্লা, এমডি আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে বলছেন, গুড মর্নিং সোহম দাদা, আজ আমি চিরন্তনী শুনবো বলে আগে থেকেই রেডি হয়ে বসে আছি, কখন চিরন্তনী প্রোগ্রাম শুরু হয় তার অপেক্ষায়, ভালো গল্প শোনার আশায়। হ্যাঁ বন্ধু, একটা কথা বলি, আকবর মোল্লা, মেসেজ করার জন্য অনেক ধন্যবাদ। বলে ব্যাপারটা হচ্ছে, আজ কিন্তু আমি গল্প না, একেবারে সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আরেকজন বন্ধু প্রবাল শর্মা অধিকারী, বিলাসপুর, ছত্তিশগড় থেকে লিখেছেন, আমার নামটা অনেকেই সৌম্য লিখে ফেলছেন, কেউ সৌমক লিখে ফেলছেন, না সৌম্য এবং সৌমক দুজনেই আমার খুব প্রিয় প্রেজেন্টার, কিন্তু আমি হলাম সোহম। চিরন্তনী সকল শ্রোতা আর তোমায় জানে সকালের শুভেচ্ছা, আপনার এবং আপনার চিরন্তনী অনুষ্ঠান আপনার পরিচালনায় অপেক্ষায় থাকি, আজকের গল্প বিশেষ ভালোবাসার গান শুনছি সাথে, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। এবারে আরও অনেক অনেক অনেক অনেক অনেকগুলো মেসেজ রয়েছে, সেগুলো তো অবশ্যই আমি পড়ব। আর বিশেষ ভালোবাসার কোনো উদাহরণ আপনাদের কাছে থাকলে, মানে আমি যে ধরনের উদাহরণগুলো বলছি এই ধরনের উদাহরণ যদি থাকে, অবশ্যই জানাবেন আমাকে, আমিও একটু শুনবো, আমিও একটু জানবো, আর আমার যা জানা আছে তা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সোনু নিগম এবং মহালক্ষ্মী আইয়ারের কণ্ঠে অমানুষ ছবি থেকে এই গানটি রইল আপনাদের জন্য।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

হ্যাঁ বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠানে আজ বিশেষ ভালোবাসার কথা বলছি। এবারে বিশেষ ভালোবাসার কথা বলবো মানুষের প্রতি। অনেকেরই তার বন্ধু অথবা আত্মীয়র প্রতি একটা বিশেষ ভালোবাসা থাকে। দেখবেন, আমরা বলি আমার চোখে সবাই সমান, কিন্তু কারোর কারোর প্রতি আমাদের আমাদের সকলেরই, আরও একবার বলি আমাদের সকলেরই একটা বিশেষ দুর্বলতা রয়েছে। কারোর ভাই, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর স্বামী, কারোর কোনো বিশেষ বন্ধু, হ্যাঁ একান্তই বিশেষ বন্ধু, সে বন্ধুত্বটা একটা অসামান্য রূপ গ্রহণ করে। হয়তো সে বন্ধুর সঙ্গে তার অনেক মিল আছে, তার থেকে অমিলটাই বেশি, কিন্তু তবু দুজনেই সে মিলটুকুকে নিজেদের মনে অনেক বড় করে স্থান দেয়। এ বিশেষ ভালোবাসায় একে অপরের পরিপূরক হয়ে ওঠে। এ বিশেষ ভালোবাসায় দুজনেই দুজনের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে ঢেকে দেয়। এরকম সম্পর্ক পাওয়া

কঠিন, আজকের যুগে তো মনে হয় আরও কঠিন। তবু বলবো, বিশেষ ভালোবাসা বন্ধুর প্রতি, আত্মীয়ের প্রতি, নিজের স্নেহাস্পদের প্রতি মানুষের অবশ্যই আছে, অবশ্যই আছে। দেখবেন অনেকেই আত্মীয়র জন্য কেউ সম্পত্তি বিক্রি করে হয়তো তার অসুস্থতার জন্য অর্থ সংগ্রহ করে দিল, কেউ তার বন্ধুর জন্য অনেক বড় আত্মত্যাগ করল, তার বাবা মার চিকিৎসার ব্যবস্থা করল, বিপদের দিনে পাশে দাঁড়ালো। এরকম বিশেষ ভালোবাসা আজও কিন্তু আমাদের চোখে পড়ে। আর এর মধ্যেই বন্ধুদের মেসেজ যেগুলো রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো পড়ি। সুপ্রভাত চিরন্তনীয় সোহমদা, সুপ্রভাত, এগিয়ে চলুন, সাথে আছি, বিশেষ ভালোবাসার গল্প শুনবো, গানও শুনবো, অনেক অনেক শুভেচ্ছা রইল, একসাথে অনেক বন্ধু মিলে প্রভাত ফেরি শুরু করলাম, সবাই মিলে শুনছি। চিরন্তনী ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, বাহ ধীরেনবাবু ধন্যবাদ। সুপ্রভাত চিরন্তনী, আমি শুনতে বসলাম আর গল্প থেকে মোটিভেশন ও শিক্ষা নিতে এলাম, সাথে সুন্দর সুন্দর গান শুনতে এলাম। আমি সৌভিক সরকার ফ্রম কসবা, অসংখ্য ধন্যবাদ। আর শুভ সকাল দাদা ভাই, আমার খাবার দাবারের ওপর ভালোবাসা, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল হাওড়া। হ্যাঁ শর্মিষ্ঠা ম্যাডাম, আপনার সঙ্গে আমারও খুব মিল আছে, খাবার দাবার প্রতি আমারও একটা বিশেষ ভালোবাসা, এটা নিয়েও আমি একটু বলবো। তারপরে আরও এক বন্ধু বলছেন, সুপ্রভাত দাদা, আমি নিজেই তামিলনাড়ুতে একটি অভয়ারণ্যের সঙ্গে যুক্ত, আমি ছোটোবেলা থেকে যে কোনো পশুদের ভালোবাসতাম, আজ সেই পশুদের নিয়ে আমার কর্মজীবন চলছে, বিশেষ করে আমি কুকুর এবং বিড়ালকে খুব ভালোবাসি, এখানে এসে সমস্ত পশুদের সঙ্গ পাচ্ছি, এক বিশেষ পাওয়া। সকালের সময় রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক গান শোনালে ভালো হতো, সারাদিনই তো হার্টকম্পিত গান শুনি। আচ্ছা সকালে অন্তত শ্রবণে শান্তি পাওয়ার মতো গান শোনালে আরও ভালো হতো। আচ্ছা ঠিক আছে, না হয় রবীন্দ্রসঙ্গীত আমি শুনিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অর্জুন সিং তামিলনাড়ু থেকে বলছেন, সত্যি আমারও কিন্তু পশু পাখির প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে। আমার বাড়িতে প্রায় 8-9টি আমার চার পেয়ে বন্ধু রয়েছে। এই চার পেয়ে বন্ধুদের সঙ্গে আমার জীবনের সময় খুব ভালো কাটে। এরপরে আরও এক বন্ধু বলছেন, হাই চিরন্তনী, আজকে চিরন্তনীর বিষয় বিশেষ ভালোবাসা, আমার আকাশবাণীর প্রতি ভালোবাসা। আজ থেকে নয় 1996 সালে FM রেনবোর জন্মলগ্ন থেকেই পাশে ছিলাম, আজও আছি। আজকের গানগুলো কিন্তু খুব স্মার্ট আর খুব রোম্যান্টিক। উৎপল মাইতি বেহালা থেকে, অসংখ্য ধন্যবাদ উৎপলবাবু। এরপরে নিবেদিতা সেন শেয়ারাফলি থেকে বলছেন, গুড মর্নিং সোহম, আজ শনিবার চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, আমার বিশেষ ভালোবাসা রেডিওতে নতুনের সঙ্গে পুরনো দিনের গান ও নাটক, আর এছাড়া অবশ্যই গল্পের বই, আজ শুনতে বসেছি নতুন গল্প। অনেক ধন্যবাদ নিবেদিতা ম্যাডাম। আমি বেশি ভালোবাসি পূজনীয় পিতামাতাকে, তারপর ভালোবাসি শুক্র শনি রবি চিরন্তনী প্রভাতের রেডিওর অনুষ্ঠান, ভীষণ উৎকণ্ঠায় জীবন কাটছে গরমে। উচিলদহ কাছাড়িপাড়া থেকে শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত, খুব সুন্দর লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। আরও এক বন্ধু, আচ্ছা উত্তর বাওয়ালি আদকপাড়া থেকে অজিত কুমার আদক লিখছেন, শুভ সকাল দাদা ভাই, শুভ সকাল, আজ এক বিশেষ দিন, ফলহারিণী কালী পুজো, তাই কালী মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন সকলে ভালো সুস্থ আনন্দে ও হাসি খুশিতে থাকতে পারি। সকলে ভালো থেকো, নমস্কার ও ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং সোমবাবু, আসলে সোহমবাবু বলতে চেয়েছেন, বিশেষ ভালোবাসার মধ্যে গান কিন্তু প্রথমে আপনি যে গান শোনালেন, আচ্ছা সেটা ওনার খুব ভালো লাগছে না, ঠিক আছে যাই হোক, আমি আজকে একটু ভিন্ন ধরনের গান বেছে রেখেছি, চিরন্তনী শুনছি, চিরন্তনীকে ভালোবাসি। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন, শুভ সকাল, গোরবাক নিজস্ব পাহাড় নুড়ি পাথর দিয়ে করছি জমা হাজার নুড়ি অন্তহীন আশা নিয়ে। বিশেষ ভালোবাসার প্রসঙ্গে রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে প্রফুল্ল কুমার সিং নারায়ণ জ্যোত বলছেন, বিশেষ ভালোবাসা আমার রেডিও, কারণ 1984